0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ নিসারউদ্দিন. بسم الله الرحمن الرحيم. তেলাওয়াত কৃত সূরা নাহল এর 16 থেকে 20 আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর তিনি পৃথিবীতে বিভিন্ন নিদর্শন স্থাপন করেছেন যাতে তোমরা পথ চিনতে পারো, আর নক্ষত্রের মাধ্যমেও মানুষ পথের দিশা পায়। যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো যে কিছুই সৃষ্টি করতে পারে না? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবেই জানেন। আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের উপাসনা করে তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই তো সৃষ্ট। بارك الله لنا ولكم في القرآن الكريم والسلام عليكم ورحمة الله وبركاته
2: بات اپاتھیو آجکر بیشائی تحجد نمازر فضلات ایشن پر کے بلچن مفتی محمد ناہید الاسلام
3: بسم الله الرحمن الرحيم ومن الليل فتحجد به نافلة لك عسى ان يبعثك ربك مقاما محمودا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরার 79 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করো, এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশংসিত মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন। তাহাজ্জুদের নামাজ এমন এক মহিমান্বিত ইবাদত, যখন চারপাশের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন একজন মুমিন ঘুম থেকে উঠে তার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যায়। দুনিয়ার ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে নির্জন রাতে বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন সেই ইবাদতের মধ্যে এক বিশেষ মাধুর্য সৃষ্টি হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ সময় নামাজ আদায় করতেন যে তার পা মুবারক ফুলে যেত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিযাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। সহিহুল মুসলিম হাদিস নম্বর 2725। সুতরাং পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাআবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুন লিসসাইয়াত ওয়া মানহাতুন লিল ইথ, অর্থাৎ তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, এটি তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস, তোমাদের রবের নৈকট্য লাভের মাধ্যম, পাপমোচনের কারণ এবং গুনাহ থেকে বিরত রাখে। জামিউ তিরমিজি হাদিস নম্বর 3549। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, অর্থাৎ তারা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াত আয়াত নম্বর 18। আর ইবাদুর রহমানের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, অর্থাৎ আর তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সেজদারত ও দাঁড়িয়ে। এই আয়াত আমাদেরকে জানিয়ে দেয় রাতের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য, জান্নাত লাভের আমল। তাহাজ্জুদ আদায়ের ক্ষেত্রেও কিছু আদব রয়েছে। ঘুম থেকে উঠে প্রথমে চোখ থেকে ঘুমের প্রভাব দূর করা, মিসওয়াক করা এবং ওযু করা সুন্নত। তাহাজ্জুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ফরজের নামাজের বিকল্প নয়। রাতের ইবাদত করতে গিয়ে যেন ফরজের নামাজ বা জামাত ছুটে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফজরের জামাতে উপস্থিত হওয়া আমার কাছে সারা রাত নামাজ পড়ার চেয়েও বেশি প্রিয়। মুয়াত্তা মালিক হাদিস নম্বর 7। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার সবচেয়ে নিকটবর্তী হন। জামি তিরমিজি হাদিস নম্বর 3579। আর সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া ও ইস্তিগফারের প্রতি বিশেষভাবে আহ্বান করেন। সহিহুল বুখারী হাদিস নম্বর 1145। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ আদায় করার, রাতের শেষ প্রহরে ইস্তিগফার ও দোয়া করার এবং তার নৈকট্য সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ পাথেয়। আজকের বিষয় ছিল তাহাজ্জুদ নামাজের ফজিলত। এই সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর শান্তু বড়ুয়া।
2: নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। আজ মহামানব বুদ্ধের চিত্ত বিষয়ক ধর্মোপদেশ বা শিক্ষা সম্পর্কে আলোচনা করব। বুদ্ধের ধর্মদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হল চিত্ত। মহামানব বুদ্ধ চিত্তের স্বরূপ সম্পর্কে অভিধর্ম পিটকে বিশদ এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা প্রদান করেছেন। চিত্তের কাজ হল সর্বদা চিন্তা করা এবং এর লক্ষণ হল চিন্তন, মনন ও বিজানন। মন বা বিজ্ঞান হল চিত্তের সমার্থক শব্দ। চিত্ত আকার ও অবয়বহীন, চিত্ত স্বভাবত চঞ্চল ও স্পন্দনশীল। চিত্তের প্রধান বৈশিষ্ট্য হল চিত্ত দূরগামী, একচারী, অশরীরী ও গুহাশায়ী। চিত্ত এক মুহূর্তে পৃথিবীর দূরবর্তী স্থানসমূহে চলে যেতে এবং ফিরে আসতে সক্ষম। চিত্ত সর্বত্র একাকী ঘোরাঘুরি করে, কোনো শরীর বা দেহ, আকার বা কোনো অবয়ব নেই বলে চিত্ত অশরীরী। চিত্ত জীবের মনগুহায় শায়িত বা আশ্রিত থাকে বলে একে গুহাশায়ী বলা হয়। সর্ববিধ কুশলাকুশল কর্ম এই চিত্তকে কেন্দ্র করে আবর্তিত হয়। মন্দ চিত্ত যেমনি মানুষকে ক্রমাবনতির দিকে ধাবিত করে, তেমনি কুশল বা সৎচিত্ত সেই মানুষকে ক্রমোন্নতির দিকে গিয়ে নিয়ে দেবব্রহ্ম তথা অরহত্তে কিংবা বুদ্ধত্বে উন্নীত করতে পারে। বুদ্ধ দর্শনে 89 প্রকার চিত্তের কথা আলোচিত হয়েছে। পবিত্র ত্রিপিটকের ধর্মপদে মহামানব বুদ্ধ চিত্ত বা মন সম্পর্কে বলেছেন, মনোপব্যঙ্গমধম্মা মনুষেট্ট মনোময়া মনসাচে পদুট্টেন ভাসতি বা করতি বা তত নং দুঃখমন্নেতি চক্কং বহতু পদং মনোপব্যঙ্গমধম্মা মনুষেট্ট মনোময়া মনসাচে প্রসন্নেন ভাসতি বা করতি বা তত নং সুকমন্নেতি ছায়া বা অনপায়িনি। অর্থাৎ মন বা চিত্ত ধর্মসমূহের পূর্বগামী। ধর্মসমূহের মধ্যে মনই শ্রেষ্ঠ এবং ধর্ম মনোময়, অর্থাৎ ধর্ম মন হতেই উৎপন্ন হয়। বুদ্ধ বলেছেন, কুশল কুশল, লোভ অলোভ, দেশ অদেশ, মোহ অমোহ চিত্তসমূহ চুকের পলক না পড়তেই উদয় হয় এবং বিলয় হয়ে যায়। চিত্তের এই পরিবর্তনের ধারা অপ্রমত্তভাবে স্মৃতি সহকারে জানতে হবে এবং উপলব্ধি করতে হবে। অকুশল বা অশুভ চিত্তকে কুশল বা শুভ চিত্তের মাধ্যমে তাড়াবার সদিচ্ছা থাকতে হবে। সতর্ক প্রহরায় থাকতে হবে যাতে কোনো দুর্বল মুহূর্তে রাগচিত্ত, দেশচিত্ত, মন্দচিত্ত উৎপন্ন হতে না পারে। কেননা বিক্ষিপ্ত চিত্ত সর্বদা সাধককে তার লক্ষ্যে পৌঁছাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মহামানব বুদ্ধ সাধনা বা ভাবনার মাধ্যমে চিত্তকে সুস্থ, সবল ও পরিশুদ্ধ বা সমাহিত করে দুর্লভ অরহত্ব তথা নির্বাণ লাভের শিক্ষা দিয়ে গেছেন। সভ্যে সত্যাসুকিত ভবন্তু, বিশ্বের সকল জীব সুখী হোক। নির্বাণং পরমং সুখং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর শান্তু বড়ুয়া।
0: বাংলাদেশ বেতার আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আভার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে স্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এক নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সন্ধে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ দু এক জায়গায় এবং অস্থায়ীভাবে এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:35 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:29। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জে, FM 106 মেগাহার্জে এবং FM 102 মেগাহার্জে।

0: শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান মালা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মৌসুমি তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্টজে এবং এফএম 106 মেগাহার্টজে প্রচার হবে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মনুষ্যে শুনবেন সকাল 7:45 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান সকাল 9:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ঐশ্বরী ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:10 শুনবেন শিক্ষার্থীদের আসর।
1: বিকেল 5:30 রয়েছে লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল। শুনতে পাবেন সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার শুনতে পাবেন সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রেডিও ম্যাগাজিন উত্তরণ শুনবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রয়েছে রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাত লাহোরে শুনতে পাবেন রাত 10:30। এবারে এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6:00-11:15 পর্যন্ত শুনতে পাবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভোরের গান। আজকের শিল্পী নীলুফার ইয়াসমিন। গানটি লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর দিয়েছেন আবু তাহের।

0: ভোরের গান শুনেন নীলুফার ইয়াসমিনের কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ হান্নান।

গানের মালা আমি করবো কারে দান। নজরুল সঙ্গীত শুনছেন প্রিয় শ্রোতা। এবারে কবির ভাগ্যের পরিহাসে বা পরিস্থিতির কারণে যাকে পাওয়া সম্ভব নয় তার চোখে জল দীর্ঘ শ্বাস প্রেমিক হৃদয়ে আরো বেশি আকুল করে তোলার যে কথাগুলো সাজিয়েছেন, অন্যের ভালোবাসা হাসির মাঝেও নিজের অনন্য অনুভূতি নিঃশ্বাসে কথা তা ফুটে উঠেছে। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। এবারে গান শিল্পী মোহাম্মদ হান্নান।

0: তারপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ হান্নান। নৈতিক গুণ হল মানুষের চরিত্রে সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ন্যায় পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায় পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শামা আলীর কণ্ঠে। প্রথম গান যে ছিল আমার স্বপ্নচারিণী।

0: শ্যামা আলীর কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, তাই আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য, ভারসাম্য রক্ষা করে এই গাছ, তাই আসুন বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের কৃষি সমাচারে। কৃষিতে আধুনিক প্রযুক্তি, যান্ত্রিকীকরণ এবং উন্নত জাতের ব্যবহার বাড়ায় উৎপাদনশীলতা বাড়ছে। তবে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, বন্যা ও খরার মতো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন টেকসই, পরিবেশ বান্ধব এবং প্রযুক্তি নির্ভর কৃষি। আর এই কৃষির প্রাণকেন্দ্রে রয়েছেন আমাদের কৃষক, যার পরিশ্রমে নিশ্চিত হয় আমাদের দেশের মানুষের খাদ্য ও জীবিকা নিরাপত্তা। শ্রোতা, রোপা এবং ধান আমাদের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ফসল। এই ধানের ক্ষেতে পাতা খাদক পোকার আক্রমণে পাতার সবুজ অংশ নষ্ট হয়ে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই সময় মতো পোকার আক্রমণ শনাক্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া খুব জরুরি। আর কৃষি সমাচারে আমার বাংলা পর্বে কিভাবে এই পোকার আক্রমণ চেনা যাবে এবং প্রতিকারে কৃষকের করণীয় কি, এই নিয়ে শুনব একটি কথিকা। বলছেন জান্নাতুল ইয়াসমিন জ্যোতি, বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ, ব্রি, গাজীপুর।
1: বাংলাদেশের রোপা আমন মৌসুমে সাধারণত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজমান, যা ধানের বিভিন্ন পোকামাকড়ের বংশবৃদ্ধির জন্য অনুকূল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র পোকার আক্রমণের ফলে রোপা আমন মৌসুমে ধানের ফলন শতকরা 18% পর্যন্ত কম হতে পারে। রোপা আমন ধান ক্ষেতে বিভিন্ন পোকার আক্রমণ পরিলক্ষিত হয়। এর মধ্যে পাতামাছি, পাতা মোড়ানো পোকা, পামলি পোকা, ঘাসফড়িং, চুঙ্গি পোকা ও লম্বাসুর উচ্চুঙ্গা উল্লেখযোগ্য। প্রথমেই আসি পাতামাছি পোকায়। পূর্ণবয়স্ক পাতামাছি দেখতে হুবহু মাছির মতো এবং আমন ধান ক্ষেতে চারা অবস্থায় এর আক্রমণ করে। জমিতে পানির মধ্যে সূর্যের আলো যখন প্রতিফলিত হয় তখনই মূলত পাতামাছি আকৃষ্ট হয়। পাতামাছির কীড়া ধান গাছের পাতা পুরোপুরি বের হওয়ার আগেই পাতা পাশ থেকে খাওয়া শুরু করে, ফলে ওই অংশের কোষগুলো নষ্ট হয়ে যায়। মাঝখানের পাতা যত বাড়তে থাকে ক্ষতিগ্রস্ত অংশ তত স্পষ্ট দেখতে পাওয়া যায়। এই পোকার আক্রমণের ফলে কুশি কম হয় এবং ধান পাকতে বাড়তি সময় লাগতে পারে। যে সমস্ত ক্ষেতে সবসময় দাঁড়ানো পানি থাকে সেসব ক্ষেতেই এই পোকা বেশি আক্রমণ করে। পাতামাছি বিভিন্নভাবে দমন করা যায়, যেমন আক্রান্ত জমিতে দাঁড়ানো পানি সরিয়ে দিতে হবে। যতদিন আমরা ক্ষতিগ্রস্ত অংশ দেখতে পাই ততদিন জমিতে পোকার উপস্থিতি থাকে না এবং পরবর্তীতে গাছ নিজেই ক্ষতি পুষিয়ে নিতে পারে। তাই শতকরা 75% পাতা এ পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হলেও ফসলের কোনো ক্ষতি হয় না এবং কৃষক ভাইদের জমিতে কীটনাশক প্রয়োগের প্রয়োজন নেই। আমাদের আরেকটি প্রধান পোকা হল পাতা মোড়ানো পোকা। পূর্ণবয়স্ক পাতা মোড়ানো পোকা এক ধরনের মথ এবং এদের পাখায় আড়াআড়িভাবে দুটি দাগ থাকে। এ পোকার কীড়া ধান গাছের পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে পাতার সবুজ অংশ ভেতর থেকে খেয়ে ফেলে, ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়। খুব বেশি ক্ষতি করলে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো দেখায়। বিভিন্নভাবে এই পাতা মোড়ানো পোকা দমন করা যায়, যেমন আলোক ফাঁদের সাহায্যে মথ সংগ্রহ করে মেরে ফেলা, জমিতে ডালপালা পুঁতে দিয়ে পোকা খেকো পাখির বসার ব্যবস্থা করে দিলে পাখি পূর্ণবয়স্ক মথ খেয়ে দমন করে। তবে শতকরা 25% পাতার ক্ষতি হলে পোকা দমনে কীটনাশক যেমন স্পিনোসাইড 2.5 SC অথবা কার্বারিল 85 পাউডার বোতলে বা প্যাকেটে উল্লেখিত মাত্রায় প্রয়োগ করতে হবে। এরপর আসা যাক পামলি পোকায়। পূর্ণবয়স্ক পামলি পোকার গায়ের রং কালো এবং পিঠে কাটা আছে। পূর্ণবয়স্ক ও তাদের কীড়া উভয়ই ধান গাছের ক্ষতি করে। অন্যদিকে পূর্ণবয়স্ক পামলি পোকা পাতার সবুজ অংশ এমনভাবে কুড়ে কুড়ে খায় যে শুধু নিচের পর্দাটা বাকি থাকে। কৃষক ভাইয়েরা পামলি পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে হলে হাত জাল দিয়ে পোকা ধরে মেরে ফেলতে হবে। গাছে কুশি ছাড়ার শেষ সময় পর্যন্ত পাতার গোড়ার প্রায় 1 ইঞ্চি উপর থেকে ছেঁটে দিয়ে শতকরা 75-92টি পামলি পোকার কীড়া মেরে ফেলা যায় এবং পরবর্তী আক্রমণ রোধ করা যায়। শতকরা 35% পাতার ক্ষতি হলে অথবা প্রতি গোছা ধান গাছে 4টি পূর্ণবয়স্ক পোকা থাকলে কীটনাশক যেমন কার্বারিল 85 পাউডার বা ক্লোরপাইরিফস 20 তরল জাতীয় ঔষধ অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে। আমন ধানের আরেকটি ক্ষতিকর পোকা হল লম্বাসুর উচ্চুঙ্গা। পূর্ণবয়স্ক এই পোকা এবং বাচ্চাগুলো ধানের পাতা এমনভাবে খায় যে পাতার কিনারা ও শিরাগুলো শুধু বাকি থাকে। ক্ষতিগ্রস্ত পাতাগুলো জানালার মতো ঝাঁঝরা হয়ে যায়। এই পোকা দমনের ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে হাত জাল দিয়ে পোকা ধরে মেরে ফেলা, ডালপালা পুঁতে পোকা খেকো পাখির সাহায্য নেওয়া এবং শতকরা 24% ধানের পাতা ক্ষতিগ্রস্ত হলে কার্বোসালফান 20 EC অথবা কার্বারিল 85 WP কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করা যেতে পারে।
0: প্রিয় শ্রোতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ আমাদের কৃষি, জীব বৈচিত্র্য এবং দৈনন্দিন জীবনে স্পষ্ট হয়ে উঠেছে। তাই পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এখন প্রয়োজন আমাদের সবার সম্মিলিত উদ্যোগ। আর এখন শুনব পরিবেশ বিষয়ক একটি গান, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন। শিল্পী বাবুল রেজা এবং আফসানা ফেরদৌসী রুনার কণ্ঠে গানটির কথা সাজিয়েছেন কল্পনা সরকার, সুর করেছেন শাহিন আলী। চলুন বন্ধুরা শুনে আসি চমৎকার এই পরিবেশ বিষয়ক গানটি।

প্রিয় শ্রোতা, পরিবেশ বিষয়ক এই গানটির সাথে কিন্তু চলে এসেছি আমাদের আজকের কৃষি সমাচারে একেবারে শেষের দিকে। শ্রোতা বন্ধুরা, কৃষকের মাঠ থেকে আমাদের প্রতিদিনের খাবারের টেবিল, এই দীর্ঘ পথের প্রতিটি ধাপে রয়েছে কৃষি ও প্রাণী সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা। সঠিক কৃষি পরামর্শ গ্রহণ, সময় মতো রোগ পোকা শনাক্তকরণ, পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রত্যাশায় আজকের মতো কৃষি সমাচার এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন নওশিন ফারহান নূর, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। এদেশ আপনার আমার সকলের, তাই আসুন দেশের সেবায় যার যার অবস্থানে থেকে আত্মনিয়োগ করি। আপনার আশপাশে পড়ে থাকা পতিত জমিতে গাছ লাগান, গাছের পরিচর্যা করুন।
1: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ মঙ্গলবার, তেসরা ভাদ্র, চৌঠা রবিউল আওয়াল, 18ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাহমিদা হক। শুরুতেই শিরোনাম। র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠনের বিধান মন্ত্রিসভায় অনুমোদন। 2028-29 অর্থ বছর থেকে অর্থ বছরের সময়কাল পহেরা এপ্রিল থেকে 31শে মার্চ করার সিদ্ধান্ত গৃহীত। জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারের 180 দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। চলতি বছরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে, বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং ইরানের সঙ্গে আলোচনায় বাধা সৃষ্টি করলে ওমানে হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। মন্ত্রিসভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই আইনের আওতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া মন্ত্রিসভা বাংলাদেশের অর্থ বছরের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বাংলাদেশের অর্থ বছর 1 জুলাই থেকে 30শে জুন পর্যন্ত হিসাব করা হয়। সরকারি বিবেচনায় এর ফলে জুলাই আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। এতে বর্ষার কারণে উন্নয়ন কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। অর্থ বছর 1 এপ্রিল থেকে 31শে মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শেষ করার সুযোগ তৈরি হবে। এ কারণে নতুন সময়কালকে যুক্তিযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী 27-28 অর্থ বছরকে ট্রানজিশনাল অর্থ বছর হিসেবে বিবেচনা করে জুলাই থেকে মার্চ এ 9 মাসে অর্থ বছর শেষ করা এবং 2028-29 অর্থ বছর থেকে নতুন অর্থ বছর এপ্রিল থেকে মার্চ অনুযায়ী সরকারের সকল কার্যক্রম শুরু করা হবে। এদিকে সীসা বিষক্রিয়ায় ঝুঁকি কমাতে মন্ত্রিপরিষদের বৈঠকে ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টি ইয়ার অ্যাকশন প্ল্যান ফর এ লেড ফ্রি বাংলাদেশ 2026-2035 খসড়া অনুমোদন করা হয়েছে। এই দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার মূল লক্ষ্য দেশে সীসা দূষণ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষিত করা। এছাড়া মন্ত্রিসভা কাঁচামরিচ ও টমেটো আমদানিতে শুল্ককর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে অভিনন্দন প্রস্তাবও গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশ বান্ধব বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। ঠিক কোন কোন প্রকল্পে এই ঘাসের ব্যবহার করা যেতে পারে তা আরও বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রস্তাবক ড মোহাম্মদ সৈফুল ইসলামকে অন্তর্ভুক্ত করে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অন্তহীন পথ চলছে। তিনি গতকাল সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভায় সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে একথা বলেন। মাহাদি আমিন বলেন, এই 80 দিনের যাত্রায় জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তব সরকারের বড় সাফল্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হল। 12 ফেব্রুয়ারি চৌদ্দশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শাপলা হলে আয়োজন করা হয় বিশেষ মতবিনিময় সভা। এখানে সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, ভোট গ্রহণের পরপরই সরকারের নির্বাচনী ইশতেহার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, বিএনপির 27 দফা এবং যুগপথ আন্দোলনের 31 দফার আলোকে কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়।
3: আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান এবং দেশ জুড়ে শহীদ দেশের জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু করেছে।
2: এই মতবিনিময় সভায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান।
3: ওয়াটার ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। এর মধ্যে একটা বড় আলোচনা হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে। আপনারা জানেন এটার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, এটার প্রথম বৈঠক হয়েছে এবং এটা চলমান থাকবে।
2: আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সরকার নতুন কিছু করার চেষ্টা করছে।
4: এই ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার, উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। তবে আমাদের পুরো পরিকল্পনা থেকে ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি।
2: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সরকার কৃষি ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে।
5: প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ উন্নয়নের যে গতি সেখানে তো অনেকটা বাধা হয়েছে, কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ।
2: সভায় অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সহ রেসিং এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে বিচার বিভাগীয় বেতন কাঠামো 2025 প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন। বিগত সরকারে রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে এ সংকট উত্তরণে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণ পত্র তুলে দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চলতি বছরে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে। তিনি গতকাল সচিবালয়ে বিচার বিভাগীয় বেতন কাঠামো পর্যালোচনা বৈঠকের পর একথা বলেন। অর্থমন্ত্রী আভাস দেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা জনসম্মুখে তুলে ধরা হবে বলে জানান তিনি। বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি গতকাল রাজধানীর জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে চীনের জে জিয়াং সাইটেক ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের জে জিয়াং সাইটেক ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও উন্নত করার সুযোগ রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন পরিবর্তনশীল প্রযুক্তির এ যুগে গণ আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম, গণ আকাঙ্ক্ষা ও জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বিটিভি ও বেতারের মূল কাঠামো গড়ে উঠেছে ছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে। গণ আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ সকল গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, লাক্সারি প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ ঘটানো জরুরি বলেও জানান তিনি। সেমিনারে উপস্থাপিত আলোচনা ও সুনির্দিষ্ট সুচিন্তিত প্রস্তাবনাগুলো সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ তৈরি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গতকাল রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশী জাতীয়তাবাদ, তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলেন, ধর্ম, বর্ণ, ভাষা বা নৃতাত্ত্বিক পরিচয়ের বিভাজন দূর করে নাগরিকের পরিচয়ের ভিত্তিতে সব মানুষকে ঐক্যবদ্ধ করার সবচেয়ে শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক দর্শন হল বাংলাদেশী জাতীয়তাবাদ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মধ্যে ভারত থেকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, এ ব্যাপারে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন মামলার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে উভয় পক্ষের যুক্তি শুনানি হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল রাজধানীতে তার মন্ত্রণালয়ে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে বৈঠককালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। আঞ্চলিক জোটকে পুনরুজ্জীবিত করতে টেকসই রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং অংশীজনের কার্যকর অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। ডাক সেবা মানুষের দোরগোড়ে পৌঁছে দিতে ডাক বিভাগ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই বিভিন্ন সেবা নিতে পারবেন। বিস্তারিত শুনুন আল ইমরান সীমান্তের প্রতিবেদনে।
6: ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম চালু হয়েছে। সম্প্রতি রাজধানীর ডাক অধিদপ্তরের সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারের নির্বাচনী ইস্তেহার ও 180 দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। এর ফলে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাক সামগ্রী, পার্সেল ও ই কমার্স পণ্যের পিক আপ, বুকিং ও প্রসেসিং সেবা পাবে সবাই। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন, প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে 4টি এবং ঢাকার বাইরে 4টি ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পরবর্তীতে দেশজুড়ে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
7: ফ্রাঞ্চাইজি আসলে আমরা এখন জাস্ট পাইলটিং করতেছি। আমরা 8টা জায়গায় চালু করে আসলে এটা টেস্ট কেস করব। কয়েকদিন টেস্ট করার পরে যখন এটা স্ট্রং হয়ে যাবে তখন আমরা সারা বাংলাদেশে দিয়ে দেব। টুকটাক ভাবে টেস্টিং কেসে আমরা একটু আনইভেন পণ্য দিয়ে দেখেছি, তো দেখলাম যে এখনো আমরা উই আর নট রেডি টু ক্যারি লাইক মোটরসাইকেল, বাইসাইকেল, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি, ভবিষ্যতে হয়তো বা এগুলো অ্যাড হবে।
6: জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারলে আরো উদ্যোক্তা এই কার্যক্রমে যুক্ত হবেন বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় বাধা সৃষ্টি করলে মিত্রদেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ওমান ও যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পৃথকভাবে আলোচনা করছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে প্রায় 6 মাস যাবৎ হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। ফক্স নিউজের খবরে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে আলাপকালে ওমানের উপর এই হামলার হুমকি দেন। এর আগে ইরানের কর্মকর্তারা বলেন যে তারা ওমানের সঙ্গে একটি চুক্তি সইয়ের কাছাকাছি পৌঁছেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত 60 দিনের সমঝোতা স্মারকের সময় শেষ হলেও দেশ দুটির মধ্যে ভবিষ্যৎ আলোচনার বিষয়টি অস্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, দুদেশের মধ্যে সমঝোতার মেয়াদ গতকাল শেষ হওয়ায় ইরানকে আত্মসমর্পণ করতে হবে। লিবিয়া উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমায় দোতলা একটি কাঠের নৌকা থেকে অন্তত 50 জন মানুষকে নিরাপদে জীবিত অবস্থায় এবং 7টি মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ইতালির একটি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা। কর্তৃপক্ষ জানায়, গতকাল ভোরের দিকে উদ্ধারকারী দল অতিরিক্ত যাত্রী বোঝাই একটি কাঠের নৌকা শনাক্ত করার পর উদ্ধার অভিযান শুরু হয়। সোমালিয়া ও মিশর থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা জানায়, তারা গত রবিবার খুব ভোরে লিবিয়ার জোয়াহারা থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করে। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী শনিবার শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:35 এবং সূর্য অস্ত যাবে 6:29। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠনের বিধান মন্ত্রিসভায় অনুমোদন। 2028-29 অর্থ বছর থেকে অর্থ বছরের সময়কাল 1 এপ্রিল থেকে 31 মার্চ করার সিদ্ধান্ত গৃহীত। জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিং এ বললেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারের 180 দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। চলতি বছরই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরুজা কণা। আমাদের আজকের নির্ধারিত বিষয়, অপরিণত বয়সে গর্ভধারণ করলে প্রসবের সময় যেসব জটিলতা দেখা দিতে পারে সে সম্পর্কে। আর এ সম্পর্কে বলবেন আমাদের আজকের অতিথি ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তো প্রথমে আমি জানতে চাই যে অপরিণত বয়স বলতে কি বুঝি?
2: এখানে অপরিণত বয়স বলতে গর্ভধারণের যে বয়সটা আমরা সেটা বোঝাচ্ছি। অর্থাৎ আমাদের দেশে কিন্তু একটা আইন আছে, ১৮ আগে বিয়ে নয়, বিশের আগে বাচ্চা নয়। অর্থাৎ বিশের আগে কেউ যদি গর্ভধারণ করতে চায় তাহলে সেটাই কিন্তু অপরিণত বয়সে গর্ভধারণ। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের দেশে কিন্তু প্রায় 52% মেয়ের বিয়ে হয় 18 বছর আগে,
1: এখনো চলছে এটা,
2: এবং 28% মেয়ের কিন্তু 18 বছর আগেই কিন্তু বাচ্চা হয়ে যায়। এটা আমাদের জন্য কিন্তু খুবই অ্যালার্মিং, কাজে এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
1: অপরিণত বয়সে গর্ভধারণ করলে মায়েদের কি কি সমস্যা দেখা দিতে পারে?
2: অপরিণত বয়সে গর্ভধারণ করলে মায়েদের অনেক সমস্যা হয়, কারণ 18 আগে সকল মানব সন্তান কিন্তু শিশু। এই একটা মা তার সন্তান গর্ভধারণের জন্য তার যে ম্যাচিউরিটির দরকার 18 আগে কিন্তু সেটা হয় না। অর্থাৎ তার যে দেহের গড়ন, বাচ্চাকে লালন পালন করার মতো মানসিক অবস্থা,
1: সক্ষমতা,
2: তার যে ইউটেরাস যেটা বলি জরায়ু, জরায়ুর যে অবস্থান, তারপর ওখানে যে পেলভিক বোন বা ওই এলাকায় যে হাড্ডি বা যাই থাকে সেগুলোর যে অবস্থান, সবকিছু মিলে কিন্তু 100% ডেভেলপড হয় না। কাজে এই সময় যদি গর্ভধারণ করে, অর্থাৎ 18 আগে যদি গর্ভধারণ করে, তাহলে বাচ্চা হওয়ার সময় তাহলে কিন্তু মায়েদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন বাচ্চা অপরিণত বাচ্চা হয়ে যেতে পারে, বাচ্চা যদি মাথাটা যদি একটু বড় থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি করতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তার জরায়ুটা ছিঁড়ে যেতে পারে, তার জরায়ুটা প্রলাপস অর্থাৎ জরায়ুটা বের হয়ে আসতে পারে, অনেক ব্যথা হইতে পারে, অনেক ধরনের ক্রিটিক্যাল কন্ডিশন হতে পারে, ফলশ্রুতিতে কিন্তু মাও মারা যেতে পারে, সন্তানও মারা যেতে পারে। কাজেই অপরিণত বয়সে গর্ভধারণ থেকে আমাদের এখান থেকে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে।
1: তাহলে এই যে অপরিণত বয়সে গর্ভধারণ করলে তো নানাবিধ জটিলতা দেখা দিতেই পারে, সেখানে নবজাতকের কি কি জটিলতা দেখা
2: দেয়? হ্যাঁ, নবজাতকেরও অনেক জটিলতা দেখা দিতে পারে, যেহেতু মায়ের বয়স পরিপূর্ণ হয় নাই। অর্থাৎ একটা গাছ যদি পরিপুষ্ট না হয় সেই গাছের ফল কিন্তু পরিপুষ্ট হয় না। কাজে এখানে নবজাতক সেটা কিন্তু পরিপুষ্ট হবে না। সেখানে অনেক মায়েদের বাচ্চাদের কিন্তু স্টিল বার্থ অর্থাৎ পেটের ভিতরে বাচ্চা মারা যায়, এটা হইতে পারে। মৃত্যু বাচ্চা প্রসব করতে পারে, বাচ্চার জন্মের পর পর দেখা যাবো যে সেই বাচ্চাটা কিন্তু নিউনেটাল মর্টালিটি যেটা বলে সেই সময়টা কিন্তু অনেক বেশি হয়। এখানে ওই বাচ্চাটা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে জন্মগ্রহণ করতে পারে, বিভিন্ন সমস্যা নিয়েও জন্মগ্রহণ করতে পারে এই সময়টায়। কাজেই আমাদের এই বাচ্চারা যাতে ভালো থাকে, মায়েরা যাতে ভালো থাকে, এই জন্য আমরা সবসময় চাবো অপরিণত বয়সে যেন গর্ভধারণ না হয়।
1: এই যে নানাবিধ জটিলতা দেখা দেয় অপরিণত বয়সে গর্ভধারণ করলে, তো তার থেকে তো নিশ্চয়ই প্রতিরোধের ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কে কিছু বলুন।
2: আমরা বিভিন্ন টায়ারে বিভিন্ন কাউন্সিলিং এর কথা বলি, এর মধ্যে আছে আমরা ইদানিং শুরু করছি প্রি ম্যারাইটাল কাউন্সিলিং, অর্থাৎ বিবাহ পূর্ব কাউন্সিলিং, বিয়ের আগে সে মেয়েটা ফিট কিনা শারীরিক মানসিক ভাবে, এই জন্য আমাদের কাউন্সিলিং। তারপরে হলো প্রি কনসেপশনাল কাউন্সিলিং, অর্থাৎ গর্ভধারণের জন্য সে উপযুক্ত কিনা, দেখা গেল যে তার বিভিন্ন সমস্যা আছে, তার বয়স হয় নাই, অন্যান্য সমস্যা আছে, এবং আরেকটা হলো পোস্টমার্টাম কাউন্সিলিং বাচ্চা হওয়ার পরে। আমরা যদি এই কাজগুলো করতে পারি, যে প্রি ম্যারাইটাল কাউন্সিলিং অর্থাৎ বিয়ের তার সময় হয়েছে কিনা, সে বাচ্চা লালন পালন করতে পারবে কিনা, তার বাচ্চা সুস্পষ্ট সুন্দর বাচ্চা হবে কিনা, সবকিছু মিলে আমরা একটা কাউন্সিলিং যদি করি, এবং প্রি কনসেপশনাল অর্থাৎ বিয়ে হয়ে গেছে, 18 বিয়ে হয়ে গেছে, যাই হোক হয়েই গেছে, কিন্তু আপনি যদি বলি বিশের পরে বাচ্চা নেবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটু বেরিয়ে আসতে পারি, তখন কিন্তু এই সমস্যাগুলো হবে না। আর এএনসি আছে আমাদের অনেকগুলা, বাচ্চা পাটি থাকলে আমাদের অনেকবার চেক আপ করতে হয়, অ্যাটলিস্ট বাংলাদেশে 4টা চেক আপ করতে হয়, 4 থেকে 6 মাসে একটা চেক আপ, 7 মাসে একটা চেক আপ, 6 থেকে 7 মাসে একটা চেক আপ, 8 মাসে একটা, 9 মাসে একটা, অর্থাৎ 4 মাসের ভিতরে একটা চেক আপ, 6 থেকে 7 মাসে
1: একটা। গর্ভকালীন যে সময়টা আমরা
2: এই সময়
1: ওই সময় কমপক্ষে
2: চারবার চেক আপ করতে হয়। চেক আপ যদি করা হয় ওই সময় যদি তাদের হাই রিস্ক মাদার, তাদের যে গুরুত্বপূর্ণ, তার প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা আছে কিনা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা বা অন্যান্য সমস্যা আসছে কিনা, এইগুলো যদি দেখা হয়, তাহলে কিন্তু এই যে কমপ্লিকেশন যেটা বা জটিলতা যেটা সেখান থেকে কিন্তু আমরা একটা বেরিয়ে আসতে পারবো। আমরা কেউ আক্রান্ত হয়ে গেলে তার সাথে যদি আক্রান্ত না হয়, সমস্যায় যাতে না পড়ে আমরা সেই পথে যদি যাই, তাহলে কিন্তু আমাদের মায়েরা ভালো থাকবে, আমাদের সন্তানরা ভালো থাকবে।
1: আচ্ছা, এতক্ষণ যে শুনছিলাম অপরিণত বয়সে গর্ভধারণ করলে প্রসবের সময় যেসব জটিলতা দেখা দিতে পারে সেই সম্পর্কে, আচ্ছা এই বিষয়ে সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছে বিশেষ করে?
2: ধন্যবাদ। বাংলাদেশ সরকার এই ব্যাপারে কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছে। সেই পদক্ষেপের একটা অংশ হলো বাল্য বিয়ে প্রতিরোধ করা। তাহলে বাল্য বিয়ে যদি প্রতিরোধ হয় তাহলে কিন্তু অপরিণত বয়সে গর্ভধারণ হবে না। আর একটা হলো প্রাতিষ্ঠানিক ডেলিভারিটা জোরদার করা বা নিশ্চিত করা। আমাদের এখনো 50% ডেলিভারি হয় বাড়িতে এবং 50% হয় হাসপাতালে।
1: অনেকে প্রশিক্ষণ নেই সেরকম, ধাত্রী দিয়ে
2: ডেলিভারি করে, বাড়িতে ডেলিভারি করতে গিয়ে বিভিন্ন জটিলতা দেখা দেয়, তখন তারা হাসপাতালে যায়। হাসপাতালে যেতে যেতেই কিন্তু দেখা যায় মাটা হুমকির মুখে পড়ে, বাচ্চাটা নবজাতকটা হুমকির মুখে পড়ে। কাজেই আমরা যদি প্রাতিষ্ঠানিক ডেলিভারি জোরদার করতে পারি আর যদি বাল্য বিয়ে প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু এটা কিন্তু বাংলাদেশ সরকারের একটা খুব মুখ্য কার্যক্রম এবং আমরা কার্যক্রম করে যাচ্ছি। স্বাস্থ্য বিভাগ এবং পরিকল্পনা বিভাগে আমরা যারা আছি তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের কাউন্সিলিং, আমাদের বিভিন্ন ধরনের কর্মশালা বা ওয়ার্কশপ যাই বলেন বা সেমিনার আমরা করে যাচ্ছি, এবং আলটিমেটলি কিন্তু বাল্যবিবাহের হারটা একটু একটু একটু কমতেছে। আমরা যদি এখান থেকে বেরিয়ে আসতে পারি এবং তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখা যাবো যে এই জটিলতাটা কমে যাবে।
1: আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অপরিণত বয়সে গর্ভধারণ করলে প্রসবের সময় যেসব জটিলতা দেখা দিতে পারে সে সম্পর্কে শুনছিলাম এতক্ষণ ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর তার কাছ থেকে।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: একটু একটু করে সময় শেষ হয়ে আসছে, আমার শেষের কথাগুলো বলতে চাই। আশা করছি শ্রোতা বন্ধুরা এই আলোচনা শুনে বা এই কথাগুলো শুনে তারা তাদের জীবনে প্রয়োগ করবে এবং জীবন আরো সুন্দর নিরাপদ হবে। সুখের সংসার, সুখের ঠিকানা এবং জীবন হোক আরো আরো আরো আরো সুন্দর। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা কমা, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জু।

বাংলাদেশ বেতার ঢাকা আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আজ উনি এবারই শুনবেন দেশের গান, শিল্পী ইন্দ্র কিশোর। গানের কথা সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারের শিল্পী সামিনা চৌধুরী। গানটি লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন ডনি মণ্ডল ও আবুর বাসার শিকদার। গানের কথা সাজিয়েছেন প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন দেশের গান।
1: কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মমসির থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন নজরুল বর্ষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো জাতীয় কবি বলেই শুধু ক্ষান্ত হতে আমরা চাই না, তার সত্যিকারের সঙ্গীত সাহিত্য কবিতা প্রমিত রূপে চর্চা করতে চাই এবং দেশ দেশের বাইরে আমরা ছড়িয়ে দিতে চাই। সেই উদ্যোগ থেকেই বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠান চির উন্নত মমসির। আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী শহীদ কবির পলাশ। শহীদ কবির পলাশ, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি, কারণ এই যে নজরুল নিয়ে কাজ করছি সবাই মিলে, একটা আলাদা আনন্দ নিয়ে কাজ করছি। তোমার কেমন লাগছে বিষয়টা?
1: আসলে আমাদের প্রাইম মিনিস্টার উনি ঘোষণা করার পরেই নজরুল নিয়ে মনে হয় বাংলাদেশ একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে।
0: এটাই আমরা চাই, সবাই উৎসব মুখর থাক এবং উৎসাহের সঙ্গেই নজরুল চর্চা করুক। আমাদের শুধু মুখে বলবো জাতীয় কবি, কিন্তু তার চর্চা ঠিকঠাক হবে না, কষ্টের এতদিন ধরে কিন্তু তাই হয়েছে প্রায়। আমরা চাই এই যে নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হওয়ার পরে এত বড় একটি সুযোগ আমরা কাজে লাগাতে, আমরা যারা নজরুল চর্চা করি, সঙ্গীত চর্চা করি, গবেষণা করি, প্রত্যেকে সবাই মিলেই আমরা এই কাজটি করব। এবং ধন্যবাদ আমাদের বাংলাদেশ বেতার ঢাকাকে যে এমন সুন্দর উদ্যোগ উৎসাহটি তারা দিয়েছে। তো আমরা তোমার গান শুনবো এবার। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা শুনবেন আমাদের প্রিয় শিল্পী শহীদ কবির পলাশের গাওয়া গান।

0: ধন্যবাদ শহীদ কবির পলাশ, কেমন লাগলো তোমার এই অনুষ্ঠানে গান গেয়ে?
1: না আসলে একটা অনেক ভালো একটা আয়োজন বাংলাদেশ বেতার যে উদ্যোগটা গ্রহণ করেছে, অসাধারণ লাগলো আমার গান করে।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সবাই মিলেই নজরুল চর্চাটা করব এবং বাংলাদেশ বেতারকে সহযোগিতা করব। এমনিতর নজরুলের সমস্ত গান যেন আমরা বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রচার করতে পারি এবং বাংলাদেশ বেতার যে অত্যন্ত গুরুত্ব সঙ্গে এই গানগুলিকে প্রিজার্ভ করে এটাও একটা অত্যন্ত ভালো একটি দিক। সুধীমণ্ডলী, আপনাদের নিশ্চয়ই শহীদ কবির পলাশের গান ভালো লাগছে এবং চমৎকার এই অনুষ্ঠানটি চির উন্নত মমসির আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার জায়গায় থাকবে বলে আমার বিশ্বাস। আপনারা ভালো থাকবেন, কাজী নজরুল ইসলামের সঙ্গে থাকবেন, তার গানের সঙ্গে থাকবেন, কবিতার সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির গ্রন্থনা উপস্থাপনে সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় একেএম শহীদ কবির, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন তানভীর সিদ্দিকী সৈকত ও তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা কিছুক্ষণ মতেই শুনবেন খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Tuesday, the 3rd of Bhadra, the 4th of Rabiul Awwal, and August the 18th. The news read by Shamim Khan. First, the headlines. Cabinet approves provision to abolish RAB and form specialized unit under police force called SRB. Decides to change fiscal year from April to March from 2028 to 29 fiscal year. Public engagement and implementation of election promises are government's major successes in 180 days, says PMO spokesperson Mahdi Amin. Law and order situation visibly improves in 6 months of the government, comments Home Minister. Saudi Crown Prince and Prime Minister Mohammed bin Salman bin Abdulaziz Al Saud invites Prime Minister Tariq Rahman to visit Saudi Arabia. Government implement new pay scale for government employees this year, says Finance and Planning Minister. Information and Broadcasting Minister calls for radical modernization and structural transformation of media to reflect aspirations of people. And Donald Trump threatens to attack Oman if it gets in the way over Iran deal. Now the details. The Cabinet approved the draft of Special Response Battalion Act 2026, proposing to abolish the Rapid Action Battalion RAB and replace it with a new specialized unit named Special Response Battalion SRB under police force. The Cabinet gave the approval at its meeting held at the Secretariat with Prime Minister Tariq Rahman in the chair yesterday. The draft law placed by Home Affairs Ministry proposed forming a multi-party grievance redress committee to address complaints of citizens as well as internal grievances of SRB members. Under the proposed law, manpower, authority, facilities, funds, property, accounts, records, and other relevant assets associated with RAB will be transferred to SRB. The Cabinet also decided to change the country's fiscal year from the existing July-June period to April-March. According to the proposal, Bangladesh's July-June fiscal year often pushes infrastructure work into peak monsoon months, causing delays, poor quality construction, higher cost, and widespread public suffering. Adopting April-March as the fiscal year would make it possible to complete infrastructure development activities before the onset of monsoon. The government decided to treat fiscal year 2027-28 as the transitional fiscal year and complete it within 9 months from July to March. All government activities will subsequently begin according to the new April-March fiscal year from fiscal year 2028-29. Prime Minister's Office spokesperson Dr. Mahdi Amin said, "Government is working relentlessly to establish democratic values and good governance." He said this while presenting an overview of the activities and achievements of Tariq Rahman-led government over its first 180 days at a view exchange meeting at the PMO in the capital yesterday. Mahdi Amin said, "Extensive public engagement and implementation of electoral pledges are the major achievements of the government within its first 180 days. Government journey of these days is a direct reflection of accountability, transparency and responsibility towards the people," he added. Highlighting various aspects of implementation of the election manifesto of BNP and welfare-oriented initiatives, Mahdi Amin said, "Immediately after the election, the government began implementation of its electoral pledges." Home Minister Salahuddin Ahmed said, "The country's law and order situation has witnessed visible improvement over the last 6 months or 180 days of the government." He said this while briefing journalists after a meeting of the committee formed to make recommendations on the report of Bangladesh Judicial Service Pay Commission at the Ministry of Finance at the Secretariat yesterday. The minister said more time would be needed to further consolidate the situation in line with people's expectations. Saudi Crown Prince and Prime Minister Mohammed bin Salman bin Abdulaziz Al Saud invited Prime Minister Tariq Rahman to visit Saudi Arabia. Saudi Ambassador to Bangladesh Dr. Abdullah Zafar H. bin Abia handed over the invitation letter to Prime Minister Tariq Rahman yesterday during a meeting with him at the Prime Minister's Cabinet Division office in the capital yesterday. This is Bangladesh Betar giving you the news. Finance Minister Amir Khusro Mohammad Chaudhry said government will implement the new pay scale for public servants this year. He said this after meeting at the Secretariat to review the judicial pay scale yesterday. Finance Minister indicated that more discussions are needed before taking a final decision. Information and Broadcasting Minister Zahiruddin Shobhan called for radical modernization and structural transformation of media-related institutions to properly reflect public aspirations and address the challenges of rapidly changing technological landscape. He was addressing a seminar at the National Institute of Mass Communication, NIMCO, in the capital yesterday. The Information and Broadcasting Minister said public voices are no longer confined to government control or officially registered media outlets. U.S. President Donald Trump threatened to bomb Oman, a U.S. ally, if it gets in the way of his administration's own talks with Iran. Fox News reported that the U.S. and Oman have been negotiating separately with Tehran to reopen the Strait of Hormuz. It has been largely closed for nearly 6 months during U.S.-Iran war. Fox News also said U.S. President made the threat to Oman during a phone call. Earlier, Iranian officials said they were close to finalizing a deal with Oman. Cricket in the second and last test between Bangladesh and host Australia will be held at Mackay on Saturday next. The match is scheduled to start at 6 a.m. Bangladesh time. Bangladesh are leading the two-match series by 1-0. Dhaka Meteorological Office says due to monsoon depression over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining Northwest Bay, heavy to very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram and Sylhet divisions till 6 a.m. tomorrow. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over these regions and landslides may also occur at places over hilly regions of Chattogram division. Dhaka Meteorological Office further says the well-marked low over Northwest Bay and adjoining coastal areas intensified into monsoon depression and now lies over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining Northwest Bay. It's likely to move northwestwards further. Under its influence, squally weather may affect maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Boxer Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted low. Local caution signal number 3. Repeat, local caution signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast volatile one this afternoon says the chances of rain are thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Babna, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Puttakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox Bazar. River ports in these areas are to hoist caution signal number 1. To end the news, the main points again. Cabinet approves provision to abolish RAB and form specialized unit under police force called SRB. Decides to change fiscal year from April to March from 2028 to 29 fiscal year. Public engagement and implementation of election promises are government's major successes in 180 days, says PMO spokesperson Mahdi Amin. Law and order situation visibly improves in 6 months of the government, comments Home Minister. Saudi Crown Prince and Prime Minister Mohammed bin Salman bin Abdulaziz Al Saud invites Prime Minister Tariq Rahman to visit Saudi Arabia. Government implement new pay scale for government employees this year, says Finance and Planning Minister. Information and Broadcasting Minister calls for radical modernization and structural transformation of media to reflect aspirations of people. And Donald Trump threatens to attack Oman if it gets in the way over Iran deal. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar, Dhaka.
2: Boma!
3: Zi Abba.
2: Babur Zotta ki kom se?
3: Zi Abba. Ohun to kom komi lage.
2: Sinta kore na ma. Bikal porjo to deho. Tar por na hoy.
3: Sinta to kori onno karone Abba.
2: Ki karone?
3: Hun ta si saite ke na ki basa ko khali ham hoitase. Ham ar ham.
2: Joto hun ta so toto hoyto na hoite pare. তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য
3: সাইদিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই হামে নাকি
2: মা গো আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি চিন্তা করো না মা
3: ডাক্তারে কি বলছে আব্বা
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে
4: আব্বা এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা
2: ডাক্তারের কাছে
4: কেওর কাছে যাওয়ার লাগবে না সব ব্যবস্থা আমি করতেছি
3: আফা
4: আফা আফা করো না ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না
2: নাদিরা তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস
4: আমারে খোটা দিও না আব্বা এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইরা দিয়ে গেছে গা নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো
2: তোর এই খাসলতের কারণে তোর জামাই পড়াইছে
3: আব্বা আব্বা এইসব কথা কই না থাক
4: যে যাই কোক আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি নিম পাতা সেচার
2: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই
4: ভয় কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে কোন লক্ষণ কি
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ শুরুতে সর্দি কাশি জ্বর তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা
3: আল্লাহ মেহেরবান বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলাম আমিও কইলাম বাপের বেটি
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না
3: থাক আব্বা ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না
2: শোনো মা হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায় হাম একটা ছোঁয়াচে রোগ সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল তারপরেও হাম
2: হাম নাও তো হইতে পারে তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন
3: জি আব্বা
2: আর একটা কথা বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছা দিত বাবা
2: হ্যাঁ
1: বাংলাদেশ বেতার ঢাকা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা আজ 18 আগস্ট মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায় অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক্রয় পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে FM 102 মেগাহার্জ এবং FM 106 মেগাহার্জ প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
5: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী নীনা হামিদ। গানের কথা ও সুরারোপ করেছেন কানাইলাল শীল।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পল্লী গীতি। এবারের শিল্পী রথীন্দ্রনাথ রায়, গানের কথা ও সুর করেছেন হরলাল রায়।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন পল্লীগীতি, বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: শুভ সকাল প্রিয় বন্ধুরা, আজ 18 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 3রা ভাদ্র 1433 বঙ্গাব্দ, শরৎকাল।
1: প্রিয় শ্রোতা, বাংলার শরৎঋতুর পালা বদলে প্রকৃতি যেন বার বার নিজেকে নতুন করে সাজিয়ে তোলে। বর্ষার অবিরাম বৃষ্টিধারা শেষে যখন আকাশের বুক থেকে মেঘের ভার কিছুটা হালকা হয়ে আসে, তখন বাংলার প্রকৃতিতে দেখা দেয় এক অপূর্ব ঋতুর আগমন। হ্যাঁ বন্ধুরা, শরতের কথাই বলছে। নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর শিশির ভেজা সকালের কোমলতা নিয়ে শরৎ আসে আমাদের জীবনে এক অনাবিল আনন্দ নিয়ে।
0: প্রিয় বন্ধুরা, বাংলার ছয় ঋতুর মধ্যে শরৎ যেন সবচেয়ে শান্ত আর স্নিগ্ধ। বর্ষার সিক্ত প্রকৃতিকে সে ধীরে ধীরে রৌদ্রোজ্জ্বল, নির্মল আর উৎসব মুখর করে তোলে। শরতের আকাশের দিকে তাকালে মনে হয় নীলের কোনো শেষ নেই। সাদা তুলোর মতো মেঘগুলো সেই নীল আকাশে ভেসে বেড়ায় আপন মনে। কখনো তারা ছোট ছোট নৌকোর মতো, কখনো বা শুভ্র পালতোলা জাহাজের মতো দূর দিগন্তের পথে পাড়ি জমায়।
1: আর শরতের সকালও বড় মায়াময়। ভোরের আলো ফুটতেই ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু সূর্যের আলোয় চিকচিক করে ওঠে। কোমল রোদ চারদিকে ছড়িয়ে পড়ে। বর্ষায় কাদামাটিতে ভারী হয়ে থাকা পথঘাট শুকিয়ে আসে। গাছের পাতায় জমে থাকা ধুলো ধুয়ে মুছে প্রকৃতি যেন নতুন পোশাক পরে। বাতাসে থাকে এক ধরনের নির্মলতা, প্রশান্তি, উৎসবের আবেশ।
0: বন্ধুরা, নদী তীরে, খোলা মাঠের ধারে কিংবা শহরের প্রান্তে সাদা কাশফুলের ঢেউ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক অপূর্ব ছবি। মাঝে মাঝে বাতাসে কাশফুলগুলো একসঙ্গে দুলে ওঠে। দূর থেকে মনে হয় সাদা ঢেউ আশ্রে পড়ছে সবুজের বুকে। শরতের সঙ্গে কাশফুলের এই সম্পর্ক দেখে সত্যি মন ভরে যায়। আর এই কাশের শুভ্রতা যেন শরতের নির্মলতার প্রতীক।
1: আমাদের প্রিয় রাজধানী ঢাকা শহরে অবশ্য শরৎকে দেখা যায় একটু ভিন্নভাবে। কংক্রিটের অট্টালিকা, ব্যস্ত সড়ক, যানবাহনের শব্দ আর মানুষের ছুটে চলার মধ্যেও শরৎ তার সৌন্দর্যের কিছুটা ছড়িয়ে দেয়। ভোরের নির্মল আকাশের দিকে তাকালে কিংবা শহরের কোনো খোলা প্রান্তে সাদা মেঘের ভেলা দেখলে বোঝা যায় প্রকৃতি এখনও তার নিজস্ব ছন্দে বেঁচে আছে। ঢাকা ব্যস্ত জীবনেও শরতের নীল আকাশ মানুষের মনকে প্রফুল্ল করে তোলে।
0: গ্রাম কিংবা শহর, এই শরতে শিউলি ফুলের গন্ধে ভোরের বাতাস হয়ে ওঠে আরো মধুর। সাদা শিউলি আর সবুজ পাতার মেলবন্ধন যেন শরতের একান্ত নিজস্ব অলঙ্কার।
1: ভোরবেলা শিউলি কুড়ানোর দৃশ্য আমাদের শৈশবের কত স্মৃতি মনে করিয়ে দেয়। উঠোন জুড়ে ঝরে থাকা সাদা পাপড়ি আর কমলা রঙের বোটা দেখে মনে হয় রাতের আকাশ থেকে অসংখ্য ছোট ছোট তারা নেমে এসেছে মাটির বুকে। সেই ফুলের সুবাসে যেন মিশে আছে আমাদের শৈশব, পারিবারিক আনন্দ আর বাংলার চিরচেনা মাটির গন্ধ।
0: শরতের প্রকৃতিতে বর্ষার ঘন মেঘের আড়াল সরে সূর্যের আলো হয়ে ওঠে উজ্জ্বল, কিন্তু গ্রীষ্মের মতো তীব্র নয়। বিকেলের আলোয় মাঠ, নদী, গাছপালা ও দূরের গ্রাম যেন সোনালি রঙে রাঙা হয়ে ওঠে। সন্ধ্যা নামার আগে আকাশের রং বদলে যায়। নীল থেকে কমলা, কমলা থেকে লাল, তারপর ধীরে ধীরে বেগুনি অন্ধকারে মিলিয়ে যায় দিন শেষে আলো।
1: আপনাদের অনেকেই হয়তো সুযোগ হয়েছে নদীর পাড়ে দাঁড়িয়ে শরৎ প্রকৃতি দেখার। শান্ত নদীর জলে নীল আকাশের প্রতিবিম্ব, তীরে কাশফুলের দোলা, রূপসী বাংলাদেশের এই এক অনন্য ছবি। সৌন্দর্যের সাথে সাথে শরৎ মানুষের মনেও এক ধরনের প্রশান্তি এনে দেয়। বর্ষার দীর্ঘ অবসাদ কাটিয়ে প্রকৃতি যেমন হাসে, তেমনি মানুষের মনও হয়ে ওঠে প্রফুল্ল। কর্মব্যস্ততার মাঝেও শরতের নীল আকাশ, একমুঠো কাশফুল, ভোরের শিশির কিংবা শিউলি সুবাস আনন্দের পরশ বুলিয়ে যায়।
0: প্রিয় শ্রোতা,

0: পরিবেশের প্রতি যত্নবান হতে হবে।
1: হ্যাঁ বন্ধুরা, আসুন আমরা সচেতন হই, গড়ে তুলি নির্মল বিশ্ব প্রকৃতি। এমন আহ্বানে আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আর আজকে মহানগর অনুষ্ঠান উপস্থাপনে আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ইশরাত জাহান মিলা
0: এবং আমি খান নাজিম ই এলাহি।

0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা রয়েছে।
1: আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের তথ্য সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
0: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
1: স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
0: মহানগরের আয়োজন থেকে আরো শুনতে পাবেন একটি ছায়াছবির গান।
1: শ্রোতাদের পাঠানো চিঠি ও মেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ই বাঁধন রয়েছে।
0: শোভাযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
1: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
0: প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন, আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় সাইফুল ইসলাম আর পাঠে রয়েছেন শারমিন রহমান।
2: আজ সন্ধ্যা ৭টায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক পুন্না। কামরুজ্জামান আলমগীরের রচনা ও ইউসুফ হাসান অর্কট নির্দেশনায় এই নাটক পরিবেশন করবে নাট্যকেন্দ্র। অন্যদিকে আজ সন্ধ্যা ৭টায় পুরান ঢাকার সূত্রাপুরে জহির রাহান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক রঙিলা ফানুষ। সূচনা তিশার রচনা ও নির্দেশনায় এ নাটক পরিবেশন করবে মৈত্রী থিয়েটার। হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবের অংশ হিসেবে আদি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রাকে উপজীব্য করে এ নাট্য উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া লালমাটিয়ার ডি ব্লকের ৯/৩ নম্বর বাড়িতে কলা কেন্দ্রে চলছে শিল্পী সুমন বর্মার ভাস্কর্য ও স্থাপনা নিয়ে একক প্রদর্শনী অন্তঃস্রোত। আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য। আর চিত্রগ্রাহক ও শিল্পী রশেদ জামানের একক ভিজুয়াল আর্ট প্রদর্শনী রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের ৪২ নম্বর বাড়ির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনী গ্যালারিতে দ্য কোয়াইট উইদেন। শীর্ষকে প্রদর্শনীর মূল বিষয়বস্তু নিরবতা, আলোছায়ার খেলা এবং প্রকৃতি ও মানুষের ভেতরের শান্ত সংযোগ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য থাকবে উন্মুক্ত। ওদিকে গুলশানডিহার উত্তর এভিনিউ প্লট এনইটি এর ১২ নম্বর বেজ এজ ওয়াটারের এজ গ্যালারিতে চলছে ২৩ জন নারী শিল্পীর লবঙ্গ লতিকা কটোগ্রাফিস অব দ্য ফেমিনিন শীর্ষক এই যৌথ শিল্প প্রদর্শনী। নারীত্বের শক্তি ও আনন্দকে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সম্পূর্ণ উন্মুক্ত। এছাড়া সীমান্তের গণ্ডি পেরিয়ে বন্ধুত্বের উদযাপনে প্রকৃতি, ঐতিহ্য ও উদ্ভাবনের এক প্রাণবন্ত শিল্প সংলাপে বাংলাদেশ ও সিঙ্গাপুরের শিল্পী সত্তাকে একত্রিত করেছে আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকা। সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকার সহযোগিতায় ব্রাইডিং হরাইজন্স আ ভিজুয়াল ডায়ালগ অব নেচার হেরিটেজ অ্যান্ড ইনোভেশন শীর্ষক প্রদর্শনী উপস্থাপন করেছে ঢাকাস্থ সিঙ্গাপুর হাই কমিশন। ধানমন্ডির মিরপুর রোডে আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকার ল গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনী আগামী ১৯ আগস্ট পর্যন্ত ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঢাকার ঝুড়িতে।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের ঢাকা।
1: এবারে নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরের সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং। গবেষণা গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
3: ঢাকা মহানগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে জন সচেতনতা অত্যন্ত

0: জরুরি। এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি নিয়মিত ফেলে দেওয়া এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় আক্রান্তের সংখ্যা সব বিভাগে ছাড়িয়ে গেছে ঢাকা। ঢাকা মহানগরীতেই আক্রান্ত হয়েছেন প্রায় 5,000। ঢাকার বিপুল জনসংখ্যার ঘনত্ব, বছর জুড়ে ডেঙ্গু যুগিয়ে বেশি। কথা বলছি সাধারণ মানুষ কজন সঙ্গে। আপনার নামটা কি?
1: আমার নামটা রানা।
0: আচ্ছা, বলেন তো যে আমরা ডেঙ্গু থেকে কীভাবে রক্ষা পেতে পারি, কী করা দরকার, কী করে করেন?
1: ডেঙ্গু থেকে রক্ষা পেতে হলে আমাদের বাসায় যে প্রয়োজনীয় যেমন মশারি ইউজ করতে হবে, সকালবেলা রাত্রেবেলা মশারি ইউজ করতে হবে, বাসার আশেপাশে যাতে পানি জমে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ ডেঙ্গুর মশাটা হয় পানি থেকে সৃষ্টি, ডেঙ্গু জ্বরটা হলে সেক্ষেত্রে বাচ্চাদের হলে বেশি সমস্যা হয়, ব্লাড দরকার হয়, লিকুইড জাতীয় খাবার খাইতে হয় বা বাচ্চাদের বাচ্চাদের হয় তাদের।
0: শ্রোতা বন্ধুরা, আমরা আরও কয়েকজন পেয়েছি, কথা বলবো। আপনার নামটা বলেন।
2: আমি সুবর্ণা আক্তার। এখন হচ্ছে ডেঙ্গুর যে এটা আছে এই জন্য হচ্ছে আমাদেরকে মানে সকালবেলাতে জানালার যে পর্দাগুলো আছে সেগুলো হচ্ছে মানে সরাইয়া দিতে হবে, রুমে যেন পর্যাপ্ত আলু বাতাস আসতে পারে সেই ব্যবস্থা করতে, এবং ঘরের মধ্যে যদি কোনো পাত্রে পানি থাকে সেই পানিগুলো হচ্ছে বেশি যেন মানে না জমে থাকে সেই মানে ফেলে দিতে হবে আর কি। আর যদি মানে জ্বর চলেই আসে সেই ক্ষেত্রে 3 দিন পরে হচ্ছে ডেঙ্গু টেস্ট মানে করতে হবে। প্রাইভেটেও হয়, সব সরকারিতেও হয়, ডেঙ্গু টেস্ট তো এখন সব হসপিটালেই হয়, সেই হসপিটালগুলোতে যেতে হবে।
0: আপনার নামটা বলেন।
3: আমার নাম নেলসন বারুই।
0: আমাদের প্রস্তুতি কি থাকা দরকার?
3: আচ্ছা, আমাদের কাজ হচ্ছে বড়দের হিসাবে আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত অবস্থা আছে, যেমন আমাদের ঘরের পাশে জঙ্গল, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে সমস্ত পানি জমে থাকার জায়গা আছে, ফুলের টব, তারপরে নর্মালি আমরা যে সমস্ত দেখি বিভিন্ন টায়ার থাকে সেই পানি জঙ্গল এই সমস্ত বা ঘরের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং অবশ্যই ঘুমানোর সময় সতর্কতামূলক আমাদের প্রিপারেশন নিতে হবে, যেমন ঘুমানোর আগে মশারি ইউজ করতে হবে, সন্ধ্যার সময় যদি আমরা বাইরে কাজ করতে যাই বা আশেপাশে থাকি আমাদের কাপড় চোপড় অনেক সময় বলা হয়েছে ফুল হাতা শার পরে যেন মশার থেকে অন্তত ই করে দেয়। আর ঘুমানোর আগে অবশ্যই এই সমস্ত প্রিপারেশন নেওয়া হয় সেই সমস্ত কাজ করতে হবে। আর হচ্ছে যে বাচ্চা থাকে অথবা বয়স্ক লোক থাকে তারা তো আসলে ওইভাবে করেই করতে পারবে না, তো তাদেরকে প্রিপারেশনমূলক তাদেরকে যতটুকু সম্ভব বডি কভার করে রাখা, যেমন বিভিন্ন যে ড্রেসগুলি আছে ফুল হাতা হলে অথবা ফুল প্যান্ট হলে বা যতটুকু সম্ভব ঢেকে রাখা হলে সেটার জন্য।
4: আমি ডক্টর মাহমুদ রায় চৌধুরী, আবাসিক চিকিৎসক, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট। আমরা যারা বাসা বাড়িতে থাকি, ফ্ল্যাটে থাকি, আমরা যে বাসার ছাদে এবং বারান্দায় আমরা যে ফুলের টবে পানিটা জমা থাকে সেই পানিটা হচ্ছে মশার প্রজননের স্থল। যেখানে পানি জমে থাকবে সেই জমে থাকা পানিতে মশার তার প্রজনন বংশবৃদ্ধি করবে। তো আমরা যাতে সচেতন হই প্রতিটা বাসা বাড়িতে, আমরা যাতে ফুলের টবে যে পানিটা আমরা দেই সেটা যাতে সেচে পরিষ্কার করে ফেলি, পানি জমলেই সেই জমে থাকা বাড়িতে মশার ডিম ছাড়বে এবং সেটা প্রজনন বৃদ্ধি করবে, এটা আমরা সচেতন হই। আর যেটা হচ্ছে যে জ্বর, আপনার বাচ্চার জ্বর আসে সেক্ষেত্রে তীব্র জ্বর থাকবে, শরীরে লাল লাল র্যাশ থাকবে, বমি বা পাতলা পায়খানা বা পেট ব্যথা থাকে, এমন উপসর্গ দেখা দিলেই সাথে সাথে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বা নিকটস্থ হাসপাতালে আপনি যোগাযোগ করবেন। সেক্ষেত্রে জ্বরের প্রথম 24 ঘন্টায় ডেঙ্গু টেস্ট নির্ণয় করা যায়, ডেঙ্গু NS1, সেটা নির্ণয় করে সেটা যদি পজিটিভ আসে তো আপনার বাচ্চা ডেঙ্গু পজিটিভ, তারপরে আমরা CBC কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষার মাধ্যমে আমরা দেখবো যে ওর প্লাটলেট কাউন্ট কেমন, WBC কাউন্ট কেমন, হ্যামাটিক কেমন, সেটা দেখে আমরা যদি বাচ্চা কোনো কিছু ওষুধ না খেয়ে রাখতে পারে, বাচ্চা কোনো না খেয়ে রাখতে সেক্ষেত্রে আমরা হাসপাতালে ডেঙ্গু বাচ্চা ভর্তি। কিন্তু যদি বমি, পেট ব্যথা, পাতলা পায়খানা না হয় ডেঙ্গু জ্বর বাসায় বসে চিকিৎসা দেওয়া যায় এবং সেটা ভালো হয়ে যাবে। সাথে শুধু বা আমাদের সচেতন থাকতে হবে, আর সেক্ষেত্রে আমরা ডেঙ্গু পরে যদি CBC পরীক্ষা করে যে বাচ্চা যদি প্লাটলেট কাউন্ট কমে যায়, ওর হ্যামাটোক্রাইট বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বাচ্চা যদি ওষুধ না খেয়ে রাখতে পারে সেক্ষেত্রে আমরা হাসপাতালে ভর্তি দিব, সেটা ডাক্তারই ডিসিশন নেবে। কিন্তু আপনারা অবহেলা করবেন না যাতে আপনার বাচ্চার শেষ মুহূর্তে জীবন বিপন্ন হয়ে একটা খারাপ পর্যায়ে গেলে যাতে হাসপাতাল না আসতে হয়।
0: আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসকেই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ডেঙ্গু মৌসুমকে সাময়িক অভিযান চালিয়ে দীর্ঘমেয়াদী পরিস্থিতি নজরদারি এবং কেন্দ্রীয়ভাবে সমন্বিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালাতে হবে। স্পট রিপোর্টিং এইখানেই শেষ করছি।
5: এতক্ষণ নগর পরিক্রমা পর্বে শুনলেন ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা।
6: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে নসরিন রহমান।
7: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে নারী উদ্যোক্তাদের নিয়ে। এ পর্বে আজ আমাদের অতিথি
8: আমি শাহানা মমতা সোনম, আমার উদ্যোগের নাম তাইয়েবা বিউটিফুল ড্রেসেস। আমি কাজ করছি হ্যান্ড পেইন্ট, ব্লগ এবং হাতের কাজের শাড়ি নিয়ে, সাথে জামা আছে।
7: আচ্ছা সোনম, এই যে কাজ করছেন, কাজের শুরুটা জানতে চাইবো প্রথমে।
8: কাজের শুরুটা কাকতালীয় ভাবেই হয়েছে এবং সেটা আসলে আমার মেয়েকে দিয়েই শুরু করেছি এবং মেয়ের নামেই আমার উদ্যোগের নামটা রেখেছি তাইয়েবা। ওর ড্রেস বানিয়ে মনে হলো যে আমি এটা একটা ছবি আকারে দেই, একটা পেজ খুলি, ওইভাবে করেই শুরু। এবং সেই দিনই লাকিলি একটা অর্ডারও চলে আসে এবং সেই থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি।
7: উদ্যোক্তা জীবনে যেটা প্রথম প্রয়োজন হয়, যে প্রত্যেক মানুষের তো আক্ষরিক শিক্ষা থাকে বা কোনো বিষয় কারিগরি শিক্ষা থাকে, তা আপনি সেটা কেমন ছিল সেটা জানতে চাইবো। আর জানতে চাইবো যে পুঁজি, উদ্যোক্তা হতে গেলে পুঁজি, এর সংস্থানটা কিভাবে হয়েছিল।
8: এটা আসলে খুব একটা, আমি বলবো আমার উদ্যোক্তা হওয়ার পিছনের আরো একটি বড় ব্লেসিং কিংবা আশীর্বাদ যেটা বলি, আমার পড়ালেখার বিষয়টাই ছিল উদ্যোক্তাদের নিয়ে। আমার পড়ালেখার বিষয়ের নাম ছিল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। আমি হোমিকোনমিক্সের স্টুডেন্ট, 4 বছর অনার্স করেছি এই সাবজেক্টের উপর।
7: সেটা পড়াশোনাটা আপনার ছিল, কিন্তু এখন আপনি কাজ করছেন হ্যান্ড পেইন্ট
8: নিয়ে।
7: জ্ঞানটা কিভাবে ছিল?
8: আচ্ছা, ছোটবেলা থেকে আঁকা আঁকিটা পছন্দ করতাম, তো সেটা দেখে আমার আম্মু আমাকে আর্ট স্কুলেও দিয়েছে। ওখান থেকে আর্টের বেসিক যে নলেজটা আমি পেয়েছি, তো ওইটাকেই কাজে লাগিয়ে এবং আমার যে উচ্চতর শিক্ষা যেটা, ওখানেও আর্টটা ছিল। তো সেভাবে করেই আসলে মনে হলো যে যখন আমি কাগজে আঁকি, ওটাকে আমি কেন কাপড়ে আঁকবো না, দেখি একটু কাপড়ে এঁকে কেমন লাগে। তো সেভাবে করেই আসলে এই লাইনে চলে আসা।
7: আপনার লেখাপড়া জীবনে ফলাফল খুবই সন্তোষজনক, হ্যাঁ? তো এই লেখাপড়া জীবনে যে এত সন্তোষজনক একটা ফলাফল করবার পরও আপনি চাকরির দিকে যাননি, উদ্যোক্তা হবার বাসনাটা কিভাবে হলো?
8: যেহেতু আমার বেবিটা ছোট ছিল, আমার মেয়েটা অনেক ছোট ছিল, তো সময়টা আমার কাছে মনে হয়েছে যে আমাকে অনেক বেশি সময় দিতে হবে যদি আমি চাকরি করতে যাই। হিসাব করে দেখলাম আমাকে 11 ঘন্টার জন্য বাহিরে থাকতে হবে। আমার মেয়ের বয়স তখন 2 বছর 1.5 বছর, তো এত ছোট বাচ্চা রেখে এতটা সময় থাকাটা একটু সমস্যা। আর ওকে দেখার মতো আসলে তখন সেরকম ছিল না, আমার শাশুড়িও চাকরি করতেন, তো কার কাছে রেখে যাব? আমার বাবার বাড়িও ঢাকাতে না, তারাও এসে এত সময় থাকাটাও পসিবল না। তো সব মিলে চিন্তা করলাম যে চাকরি আমার দ্বারা হবে না। তো ভাবলাম যে যেহেতু আমি উদ্যোক্তা নিয়ে পড়ালেখা করেছি, আমার উদ্যোগ আমার পড়ালেখার সাবজেক্ট ছিল, তো আমি কেন হব না। তো সেই চিন্তা থেকে যে নিজে কিছু করি, আমি কাউকে দেখি চাকরি দিতে পারি কিনা, তো সেইভাবে করেই আসলে শুরু। এত কিছু চিন্তা করে শুরু করিনি সত্যি কথা, কিন্তু এখন আলহামদুলিল্লাহ 2-3 জন তাদের কর্মসংস্থানের একটা মাধ্যম হতে পেরেছি, এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর আমার পুঁজি, যেটা আমার পুঁজির শুরুটা ছিল, আসলে শুরু কি শেষ কি, আমার স্বামী আমাকে দিচ্ছে, উনি আমাকে এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আসলে ওনার মাধ্যমে আসছে, শুরুতে উনি দিয়েছে, তারপর আমার প্রফিটের অংশ থেকে একটা পার্ট আমি আমার রিইনভেস্ট হিসেবে কাজে লাগিয়ে আসছি।
7: আপনি বললেন যে আপনার সাথে আপনার কর্মীরা কাজ করে, কি কি ধরনের পণ্য তৈরি করছেন?
8: আমার যেমন টেলারিং এর জন্য কর্মী আছে, ব্লক করাই যাকে দিয়ে, উনি ওই ভাই আমাকে ব্লক করে দিচ্ছেন, এবং হ্যান্ড পেইন্ট এর জন্য এখন আমার 2 জন কর্মী আছেন আমার পাশাপাশি, তারা আমাকে সাহায্য করছে। আমি ডিজাইনটা একটা দেখিয়ে দিচ্ছি, তারপরে পরবর্তীটা তারাই আমাকে করে দিচ্ছে। তাদের কাজের খুবই চমৎকার, তাদের কাজের ফিনিশিং যেটা বলে। তাদের ভিতরে 2 পেশার, একজন ছাত্রী একজন গৃহিণী, 2 জনকে আসলে তারাও যে তাদের অবসর সময়টা কাজে লাগিয়ে কিছু হলেও তাদের সংসারে কিংবা নিজের জন্য খরচ করতে পারছে কিংবা টাকাটা আনতে পারছে, এটার জন্য আসলে শুকরিয়া আল্লাহর কাছে।
7: আপনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হলেও উদ্যোক্তা হওয়ার যে একটা সাফল্য, সেটা আপনি অনুভব করতে পারেন এই কারণে যে আপনি নিজে যেমন উপার্জন করছেন তেমনি একটা আমার
8: সব থেকে কোর প্রোডাক্ট যেটাকে বলে সেটা হলো কি শাড়ি। আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করি, এটাই আসলে আমার আমার ভিশনটাও এটা যে বাংলাদেশের যে তাঁত শিল্পটা আছে, মানে বিশেষ করে তাঁত শিল্প যেটাকে আমরা বলছি সেটা নিয়ে কাজ করা। তবে ব্লকের শাড়িগুলো টাঙ্গালের তাঁত কোটা শাড়ি এগুলোর উপরে খুব যাচ্ছে। মণিপুরের আমার বিশেষ চাহিদা আছে, মণিপুরি শাড়িরও বড় একটা গ্রাহক আছেন। বেশি আসলে আমার হ্যান্ড পেইন্টেরই গ্রাহক, হ্যাঁ ওনারা মানে আমার হ্যান্ড পেইন্টগুলো খুব পছন্দ করেন। যারাই নিচ্ছে, একটা আপু নিচ্ছে তারটা দেখে আরেকজন আপু আসছে, তার পরিচিত একজন আসছে, এভাবে করেই আসলে কাজটা প্রসারিত হচ্ছে।
7: আপনার অনেক ব্যস্ততা, এই ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।
8: আপনাকে অনেক ধন্যবাদ আপু, খুবই নিজেকে সৌভাগ্যবতী মনে করছি যে আমার ছোট্ট কাজ, আমার ছোট্ট দুটা কথা আরো দুইটা আপুকে অনুপ্রাণিত করবে। এই যে একটা পাওয়া, এটা অনেক বড় আমার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই কাজটা এভাবে করে নিয়ে এগিয়ে যেতে পারি। আমার জন্য দোয়া করেন, আমাদের এই প্রোগ্রামটা যারা শুনছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
7: প্রিয় শ্রোতা, জীবনের পথ কখনো কুসুমাস্তীর্ণ হয় না, ফুলে ঢাকা হয় না চলার পথ, তারপরও মানুষ ঘুরে দাঁড়ায়, কাজ শুরু করে। এমনই সাহসী এবং কর্মোদ্যোগী মানুষের কল্যাণে আমাদের নারীরা উদ্যোক্তা হিসেবে যশ, খ্যাতি এবং স্বাবলম্বিতা অর্জন করবেন, এই প্রত্যাশায় আজকের মতো পর্যন্তই। ভালো থাকবেন, অনেক

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রিয় বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন। বাঁধন ও ইবাঁধন পর্ব গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
1: আমন্ত্রণ আজকের বাঁধন ও ইবাঁধন পর্বে। চলুন পড়ে নিই আপনাদের পাঠানো লেখাগুলো। শুরুতেই পড়ছি চিঠি। আব্দুল ওহাব প্রধান, সম্রাট রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকিবাজির বড়িয়াহাট, মোকামতলা, বগুড়ার বন্ধু, তিনি লিখেছেন জিঞ্জিরা প্রসাদ নিয়ে প্রচারের অনুরোধ রইল।
0: বন্ধুকে বলবো যে ইতিমধ্যে আমরা জিঞ্জিরা প্রসাদ নিয়ে প্রচার করেছি, তবে আপনার অনুরোধে আবারও তা পুনঃপ্রচার করা হবে, আবারও লিখবেন, ধন্যবাদ।
1: আরিফ মাহমুদ পরশ, দীপশিখা বেতার শ্রোতা ক্লাব, ডুমুরিয়া কাপাসিয়া গাজীপুর থেকে লিখেছেন, এই মিষ্টি সকালে আপনাদের জানাই শুভ শুভেচ্ছা। গত 13 আগস্ট প্রচারিত মহানগর অনুষ্ঠান শুনলাম, ভীষণ ভালো লাগলো সবগুলো পর্ব। তার মধ্যে প্রিয়মুখ পর্বে শিল্পী আইনুন নাহার পুতুলের সাক্ষাৎকারটি অত্যন্ত চমৎকার লাগলো। আগামীতে এই পর্বে আমি কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লার সাক্ষাৎকার শোনানোর বিনীত অনুরোধ করছি। মহানগরের সাথে দীর্ঘদিন পর যুক্ত হয়েছে, এখন থেকে নিয়মিত সাথে থাকবো এই আশা করছি।
0: বন্ধু, আপনাকেও শরতের শুভ শুভেচ্ছা। আর আপনি রুনা লায়লার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন কিংবদন্তি শিল্পীর, আমরা তা প্রচারের চেষ্টা করব। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে লিখেছেন, অনেক শুভেচ্ছা আর অনন্ত ভালোবাসা। 11 আগস্ট প্রচারিত মহানগর অনুষ্ঠানের আজকে ঢাকা নগর পরিক্রমা বৃক্ষরোপণ নিয়ে গুরুত্বপূর্ণ স্পট রিপোর্ট ভালো লেগেছে। স্বপ্নের আগামী পর্বে একজন স্বাবলম্বী নারীর সাক্ষাৎকারটি চমৎকার লেগেছে। শেষে শুভযাত্রা স্বরূপের আয়োজন ভালো লেগেছে। এছাড়াও 6 আগস্ট 2026 বৃহস্পতিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বাংলাদেশের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলোচনা প্রতিবেদন অনুষ্ঠান, তার জীবন কাহিনী, তার জীবনের লেখনি নিয়ে অনেক কথা জানা হল। প্রিয়মুখ পর্বে প্রিয় শিল্পী তানজিনা তমার সাক্ষাৎকার ভালো লেগেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান সহ পুরো আয়োজন অনেক প্রিয়, অনেক সুন্দর হয়েছে শুনেছি আমি সকালের সাজে সুমধুর সুরে। এভাবেই চলুক প্রিয় মহানগর অনুষ্ঠান, মন চায় তোমাকে শুভেচ্ছা জানাই সারাক্ষণ। প্রিয়মুখ পর্বে একজন নজরুল সঙ্গীতের গুণী শিল্পীর সাক্ষাৎকার শোনাবেন।
0: ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টুকে। আপনার অনুরোধে একজন গুণী শিল্পীর সাক্ষাৎকার প্রচারের চেষ্টা থাকবে, অনেক ধন্যবাদ জানাচ্ছি।
1: আফিয়া খানম জলি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদার সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য জানা হল। জীবন ও জীবিকা পর্বে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাখরখানি বিক্রেতার সংগ্রামী জীবনের অনেক কথা জানা হল। ছোট ছোট এই উদ্যোক্তারা যেন সফল হতে পারেন এই জন্য তাদের সার্বিক সহযোগিতা দেওয়া জরুরি। নগর পাঁচালী পর্বে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা শাঁখারি বাজার সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য জেনেছি। শাঁখারি বাজার শুধু একটি বাজার নয়, এটি পুরান ঢাকার ইতিহাস, কারুশিল্প, ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী নগর জীবনের জীবন্ত স্মারক।
0: আরও একটি লেখা আছে।
1: হ্যাঁ, একই ক্লাব থেকে ফয়সাল আহমেদ ছিপন লিখেছেন, 13 আগস্ট আন্তর্জাতিক বাহাতি দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক অজানা তথ্য শোনা হলো। এই ঢাকা ও প্রিয়মুখ পর্ব অনেক ভালো লেগেছে। আগামীতে এই পর্বে অভিনেতা মারজুক রাসেলের সাক্ষাৎকার শুনতে চাই।
0: বন্ধু আফিয়া খানম জুলি এবং ফয়সাল আহমেদ ছিপন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আর ফয়সাল আহমেদ ছিপন, আপনি মারজুক রাসেলের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, আমরা তা প্রচারের চেষ্টা করব, আবারও লিখবেন।
1: মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জীবনপুর চুরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাঁধন তুমি আমার কেড়েছ যে মন, তোমার কথা মনে পড়ে যখন তখন। হে প্রিয় সুহৃদগণ, ভালো লাগার ম্যাগাজিন গুলোর মধ্যে মহানগর অন্যতম। সত্যি বলতে কি, ভালো লাগার জিনিসের সবকিছুই যেন অন্যরকম ভালো লাগে। গত 7 আগস্ট বাংলাদেশ বেতারের সর্বস্তরের বেতার শ্রোতাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বেতার শ্রোতা মিলন মেলা 2026, যেখানে দেখা হয়েছে খান নজমি ইলাহি ভাইয়ের সাথে, খুব সুন্দর সময় কেটেছে, আলোচনা হয়েছে মহানগর সম্পর্কে। স্মৃতির পাতায় দিনটি অমলিন হয়ে থাকবে, নিয়মিত ভালোবেসে সাথেই আছে।
0: ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু মেহেদি হাসান মামুনকে তার ভালোবাসার কাব্যিক প্রকাশের জন্য। সত্যি তাই, মিলন মেলায় আমরাও অংশ নিতে পেরে ভীষণ ভালো লেগেছে, অনেক ধন্যবাদ, আবার লিখবেন।
1: এটিএম আতাউর রহমান রঞ্জু আলোকিত মানুষ আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে লিখেছেন, 2 আগস্ট প্রচারিত জীবন ও জীবিকা পর্বে একজন নারী পোশাক শ্রমিকের সাক্ষাৎকার শুনলাম, ভালো লেগেছে। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি, আমিও একটি পোশাক শিল্পের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছি দীর্ঘ প্রায় 22 বছর। নগর পাঁচালে এবং নগর ও প্রকৃতি পর্ব ভালো লেগেছে, সুন্দর আগামীর প্রত্যাশা করি।
0: মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু এটিএম আতাউর রহমান রঞ্জুকে, আবারও লিখবেন আশা করি।
1: তো আজকের বাঁধন ও বাঁধন পর্ব এই পর্যন্তই।

0: প্রিয় শ্রোতায় শুনছিলেন বাঁধন ওই বাঁধন পর্ব। আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি ঢাকা মহানগরীর কয়েকটি রুটের চলাচলকারী কিছু যানবাহনের তথ্য।
1: ঢাকা মহানগরের বিস্তৃত গণপরিবহন ব্যবস্থায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিবহন সংস্থা। রাজধানীর বিভিন্ন প্রান্তের যাত্রীদের জন্য বিআরটিসি একাধিক নগর ও সিটি সার্ভিস রুট রয়েছে।
0: ঢাকার বিআরটিসি বাস সার্ভিস রাজধানীর উত্তরাঞ্চলের মিরপুর, উত্তরা ও টঙ্গী থেকে শুরু করে মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, কমলাপুর, গুলিস্তান, রায়েরবাগ ও কদমতলী পর্যন্ত চলাচল করে। এছাড়াও অনেক রুটে বিআরটিসির বাস চলাচল করে।
1: শ্রোতা বন্ধুরা, যানবাহন ওঠানামার সময় তাড়াহুড়ো করবেন না, সাবধানে পথ চলুন, আপনাদের যাত্রা শুভ হোক। আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে কিন্তু শেষ হয়ে গেল আজকের নির্ধারিত সময়, আমাদের বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিতে চাই শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নাজম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান নাজম ইলাহি,
1: প্রযোজনের সহকারে মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।

ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। মন্ত্রিসভার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB আইন 2026 খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ আইনের আওতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া 2028-29 অর্থবছর থেকে অর্থবছরের সময়কাল 1 এপ্রিল থেকে 31 মার্চ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়। এদিকে সীসা বিষক্রিয়ায় ঝুঁকি কমাতে মন্ত্রী পরিষদের বৈঠকে ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টি ইয়ার অ্যাকশন প্ল্যান ফর এ লেড ফ্রি বাংলাদেশ 2026-2035 খসড়া অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অন্তহীন পথ চলছে। তিনি সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ মত বিনিময় সভায় সরকারের গত 6 মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনে উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে একথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মাহাদি আমিন বলেন, রাজনৈতিক হয়রানি মুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং বহুল আলোচিত বিভিন্ন মামলা দৃশ্যমান অগ্রগতি সহ শেখ হাসিনার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারের 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে বিচার বিভাগীয় বেতন কাঠামো 2025-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। গতকাল সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে এই আমন্ত্রণ পত্র তুলে দেন। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চলতি বছরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে। তিনি গতকাল সচিবালয়ে বিচার বিভাগের বেতন কাঠামো পর্যালোচনা বৈঠকের পর একথা বলেন। অর্থমন্ত্রী আভাস দেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা জনসমক্ষে তুলে ধরা হবে বলে জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে গণ আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম গণ আকাঙ্ক্ষা ও জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বিটিভি ও বেতারের মূল কাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে। গণ আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ সকল গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, লাকসই প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ ঘটানো জরুরি বলেও জানান তিনি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আজ আমি এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ মাহমুদুল হাসান।

0: মোহাম্মদ মাহমুদুল হাসানের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন শিল্পী রুমানা ইসলাম। গানের গীতিকার অধ্যাপক ডক্টর হোসেন আরব বেগম, সুর করেছেন মোহাম্মদ ইসাক।

প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনলেন রুমানা ইসলাম এর কণ্ঠে, যে গানটির রচয়িতা ছিলেন অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম জলি।

মাফ করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা আধুনিক গান শুনছেন রোমানা ইসলামের কণ্ঠে। আপনারা প্রথম গানটি শুনলেন খন্দকার আব্দুল মোতালেবের রচনায় ফরিদা আহমেদের সুরে। এবারে শুনবেন অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম জলির রচনায় মোহাম্মদ ইসাকের সুরে।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন রুমানা ইসলাম।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি।
2: শিল্পী মকবুল হোসেন ফারুক, গানে কথা সাজিয়েছেন অমর চন্দ্রশীল, সুর করেছেন গীতিকার নিজেই।

মকবুল হোসেন ফারুকের কণ্ঠে পরপর দুখানি পল্লিকীতি শুনলেন। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন গাছের জীবনকে আমরাও রক্ষা করি। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সঞ্চালনে এস এম মোর্শেদ।

0: অধিদপ্তর ঢাকা। আমাদের সাথে আরো আছেন রোবানা ইয়াসমিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর, এবং আছেন জনাব নওরুজ হাসান তালুকদার, ডিআইজি নৌ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা পর্বে। আমি প্রথমে ডক্টর মোহাম্মদ মোতালেব হোসেন আপনাকে দিয়ে শুরু করি। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ইলিশ মাছের অবদান কতটুকু, এবং বাংলাদেশ সরকার ইলিশ সংরক্ষণে ইলিশ রক্ষায় নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, বিশেষত মৎস্য অধিদপ্তরের আওতায়। তো আমরা শুরুতে আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে একটু শুনতে চাই। প্রথমে যদি আপনি বলেন যে আমাদের অর্থনীতিতে ইলিশের যে কন্ট্রিবিউশন সেটি কেমন।
1: ধন্যবাদ আপনাকে। ইলিশ আমাদের জাতীয় মাছ, বাঙালির অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু মাছ। যুগ যুগ ধরে রসনা মেটানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ আমের সরবরাহে অনন্য ভূমিকা পালন করে আসছে। এ মাছ শুধু স্বাদ ও গ্রামের জন্য বিখ্যাত নয়, এ মাছে রয়েছে উচ্চমাত্রায় আমিষ, চর্বি ও খনিজ পদার্থ। ইলিশ মাছের ফ্যাটে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা মানুষের দেহের রক্তের কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে, হৃদরোগের ঝুঁকি কমায়। মেধা সম্পন্ন জাতি গঠনে ইলিশের ভূমিকা অপরিসীম। দেশের উপকূলীয় এলাকা ও পদ্মা মেঘনা অববাহিকার প্রায় 7 লক্ষ জেলে প্রত্যক্ষভাবে ইলিশ আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়া পরিবহন, বিপণন, জাল নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি ইত্যাদি কাজের মাধ্যমে প্রায় 25 লক্ষ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। দরিদ্র মৎস্যজীবী ও গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে ইলিশের ভূমিকা অপরিসীম। বিগত 2002-3 সালে ইলিশ উৎপাদন ছিল প্রায় 2 মেট্রিক টন, যা 2005-6 সনে গিয়ে দাঁড়ায় 2.77 মেট্রিক টনে। 2013-14 সনে ইলিশের মোট উৎপাদন ছিল 3.51 লক্ষ মেট্রিক টন। বিগত বছরগুলিতে ইলিশের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে 2024-25 সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় 5 লক্ষ মেট্রিক টন, যা দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় 10%। শুধু তাই নয়, জিডিপিতে ইলিশ মাছের অবদান প্রায় শতকরা 1%। জাতীয় মাছ ইলিশ রক্ষায় সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম হল ঝাটকা রক্ষায় 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত মোট 8 মাস ঝাটকা আহরণ নিষিদ্ধ, সঙ্গে জেলের যাতে ক্ষুদায় কষ্ট না পায় সেজন্য ভিজে খাদ্য সহায়তা প্রদান, নির্বিচারে ঝাটকা নিধন বন্ধে জন সচেতনতা সৃষ্টি এবং নভেম্বর থেকে জুন পর্যন্ত মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন। মা ইলিশ রক্ষায় প্রধান প্রজন মৌসুমে আশ্বিন মাসের 1 উদিতাচাঁদের পূর্ণিমার দিন সহ পূর্ণিমার আগে ও পরে মোট 22 দিন ইলিশ প্রজনন এলাকা সহ সারা দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন ও পরিবহন বন্ধে জন সচেতনতা সৃষ্টি এবং মোবাইল কোড অভিযান পরিচালনা, জন সচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও পোস্টার বিতরণ, বিলবোর্ড স্থাপন, মাইকিং, সচেতনতা সভা, টিভি টক শো, ডকুমেন্টারি, পত্র পত্রিকা বিজ্ঞাপন প্রচার ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন। ইলিশ সংরক্ষণে 6টি জেলার 24টি উপজেলার 432 কিলোমিটার দীর্ঘ 6টি অবস্থান আছে, সেই অবস্থানগুলো আমরা রক্ষা করি। সমুদ্রে 58 দিন মশা আহরণ নিষিদ্ধ থাকে, তার কারণে ইলিশ উৎপাদনে বৃদ্ধি পায়। ইলিশ আহরণে 6.5 সেন্টিমিটারের ছোট ফাঁস বিশিষ্ট জাল আমরা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছি। মোটামুটি এই ধরনের কার্যকলাপ আমরা,
0: এই যে যারা ইলিশ মাছ ধরেন, আপনি যেটি বলছিলেন যে ঝাটকা যখন নিষিদ্ধ থাকে আর কি, তখন আপনাদের স্বাভাবিক সুরক্ষা সহযোগিতা বসে থাকেন, সেটা চাল দিয়ে থাকেন,
1: চাল দিয়ে আমরা
0: সেটা মানে এখন যদি তালিকাটা কিভাবে করা হয়,
1: তালিকাটার আমাদের একটা কমিটি আছে, উপজেলা কমিটি। উপজেলা কমিটির যারা থাকেন তারা নাম গুলা আহ্বান করেন বা ফিল্ডে গিয়ে দেখেন, দেখা উপজেলা কমিটি, জেলা কমিটির মাধ্যমে আমাদের
0: উপজেলা কমিটি দেয়। আমরা মাধ্যমে একটু ইনফরমেশন শেয়ার করতে চাই, যদি কোনো জেলে মানে এই সহযোগিতা পেতে চায় বা উনি কোনো কারণে হয়তো তালিকা উপকারভোগীর তালিকায় বা নাম আসে নাই, সেক্ষেত্রে ওনার প্রতিকারের ব্যবস্থা।
1: আপনার চমৎকার প্রশ্ন, আমাদের এই তালিকায় নাম আসে এটা চলমান প্রক্রিয়া। উনি যদি কোনো ক্রমে বাদ গিয়ে থাকেন, আমার উপজেলা অফিসে যোগাযোগ করলেন, উনি যদি প্রকৃত জেলে হয়ে থাকেন যে কোনো সময় ওনার নাম আমি অন্তর্ভুক্ত করতে পারছি।
0: এটি একটি চলমান প্রক্রিয়া,
1: এটা একটা চলমান।
0: অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রুমানা ইসলিন আপনার কাছে আসতে চাই, বাংলাদেশের টেকসই ইলিশ উৎপাদন এবং ব্যবস্থাপনায় ইলিশ ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান রয়েছে, আসলে এই প্ল্যানটা কি যদি একটু আপনি আলোকপাত করতেন।
2: ধন্যবাদ আপনাকে। আমাদের যে ইলিশ ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যানটা আছে সেটা বাংলাদেশ সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, যার মূল লক্ষ্য ছিল ইলিশ মাছের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। আর এটা হচ্ছে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ওয়ার্ল্ড ফিশ আছে, এর সহযোগিতায় প্রণীত একটি কর্ম পরিকল্পনা, যার মূল উদ্দেশ্য ছিল মাছের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও জেলেদের সামাজিক সুরক্ষার জন্য একটি সমন্বিত টেকসই উদ্যোগ গ্রহণ করা। এই অ্যাকশন প্ল্যানের মধ্যে যে কাজগুলো

0: করা হয়ে থাকে সেগুলো হচ্ছে ইলিশের সংরক্ষণ উৎপাদন বৃদ্ধির জন্য, মাছের প্রজনন ও বংশ বিস্তারে যে সহায়ক পরিবেশটা প্রয়োজন সেটাকে বজায় রাখা, এবং প্রজনন মৌসুম, বিশেষ করে ইলিশ মাছের যে প্রজনন মৌসুম আছে অক্টোবর মাস, তখন ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন। এরপরে যদি আসি যে জাটকা রক্ষার্থে নভেম্বর থেকে জুন মাসে জাটকা হরণ নিষিদ্ধ করা এবং বিভিন্ন অভয়াশ্রম স্থাপন করা এবং সেগুলোকে কার্যকরী করা ও বাস্তবায়ন করা। এছাড়াও আমরা যে নিষিদ্ধ সময়টা আছে সেই সময়ে জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, এছাড়াও ক্ষতিপূরণ হিসেবে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ, প্রতি পরিবারে নির্দিষ্ট পরিমাণ চাল বিতরণ করা হচ্ছে, আর এছাড়াও কিছু সচেতনতামূলক পদক্ষেপ আমরা গ্রহণ করছি। তাছাড়া গবেষণার মাধ্যমে ইলিশের প্রজনন, চলাচল, পরিবেশগত চাহিদা ইত্যাদি বিষয়ে আরো নতুন টেকনোলজি ডেভেলপ করা এবং তথ্য উপাত্তের ভিত্তিতে বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন করা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়াও যে নিষিদ্ধ সময়টা আছে সেই সময় মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ এবং বিক্রির বিরুদ্ধে বিভিন্ন মোবাইল কোড পরিচালনা এবং সম্পূর্ণ নিষিদ্ধ করা এই জিনিসগুলো। আর আন্তঃ মন্ত্রণালয়ের আঞ্চলিক যে সমন্বয়টা আছে, বিশেষ করে মৎস্য, কৃষি, পরিবেশ, প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, এই সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থাপনাটাকে জোরদার করা।
1: আচ্ছা, আপনি যে পরিকল্পনার কথা বললেন, এটা কত বছর মেয়াদী পরিকল্পনা?
0: এটা আসলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এবং বর্তমানে পরিকল্পনা চলছে এবং এই গবেষণাটা চলমান।
1: আচ্ছা, এই পরিকল্পনা মানে অন্যান্য স্টেক হোল্ডার কারা আছেন?
0: অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে আছে কৃষি মন্ত্রণালয় আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, তারপরে প্রশাসন আছে, নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আছে, সবাই আসলে সবার সমন্বিত একটা কর্ম পরিকল্পনা এবং
1: একটি সমন্বিত কর্ম পরিকল্পনা এবং সবার কন্ট্রিবিউশনে
0: এটা সম্ভব আসলে বাস্তব রূপ
1: নিচ্ছে। আমরা আপনার কাছে আবার আসবো, আপনার কাছ থেকে শুনবো। আমি এখন যেটা নরাজ হোসেন তালুকদার আপনার কাছে যাচ্ছি, ইলিশ ও জাটকা রক্ষা কর্মসূচিতে সরকারি এবং বেসরকারি কোন কোন সংস্থা জড়িত এবং জাটকা এবং মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ মৎস্য অধিদপ্তরের সাথে কিভাবে কাজ করছে? মিস্টার তালুকদার
2: ধন্যবাদ আপনাকে। আমাদের কাজের ক্ষেত্র থেকে আমরা যে আইন প্রয়োগ করি তাতেই এই যে মৎস্য সুরক্ষার যে বিষয়টা আছে তাতে অবশ্যই প্রভাব পড়ে। আমরা আমাদের নিজস্ব ক্ষেত্রে, আমাদের নিজস্ব আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা আমাদের মতো করে কাজ করি এবং এরকম যারা জড়িত আছে তারা যার যার জায়গা থেকে তারা কাজ করে আলাদা আলাদা ভাবে, একই সঙ্গে আবার সমন্বিত ভাবেও কাজটা হয়। আমি মনে করি যে সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থার মধ্যে যারা জড়িত আছেন, তো সরকারি সংস্থার মধ্যে যেহেতু মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তারা তো মাদার ইউনিট, সেই সাথে তারা তো এই কাজে সার্বিকভাবেই তারা থাকবেন, সেই সাথে মৎস্য অধিদপ্তর, সেই সাথে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, যেটা হয়তো নিধন মানে কিভাবে রক্ষা করা, রক্ষা তো শুধুমাত্র নিধনের মাধ্যমে হয় না, রক্ষা উৎপাদনের মাধ্যমে হয়। তো আমার সেই ধারণাতে মনে হয় যে গবেষণা ইনস্টিটিউট এর মধ্যে আছেন, আর আইন শৃঙ্খলার ক্ষেত্রে নৌ পুলিশ, জেলা পুলিশ, র্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, জেলা উপজেলা প্রশাসন, এগুলি সরকারি সংস্থা কাজ করছেন, আর সেই সাথে বেসরকারি সংস্থাও যারা আছেন বলে আমি মনে করি, যেমন মৎস্যজীবী সংগঠন, ওয়ার্ল্ড ফিশ নামক একটা প্রতিষ্ঠান, স্থানীয় মৎস্যজীবী সমিতি আড়তদার এবং জেলে সম্প্রদায়, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এবং পরিবেশবাদী সংগঠন, বোট মালিক সমিতি, সকলেই এইভাবে কোনো না কোনো ভাবে ইলিশ এবং জাটকা রক্ষায় তাদের জায়গা থেকে তারা ভূমিকা রাখছে বলে মনে করি।
1: আচ্ছা,
2: যেমন জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম আছে যেটা নভেম্বর থেকে জুন, এটি এরপরে আছে ইলিশ অভয়াশ্রম অভিযান যেটা মার্চ থেকে এপ্রিল, এরপরে আছে মা ইলিশ সংরক্ষণ অভিযান 22 দিন অক্টোবর নভেম্বর মাসে। এই অভিযান চলাকালে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নৌ পুলিশের টিম যৌথভাবে দিন রাত নদীতে নিয়মিত টহল অপারেশন পরিচালনা করে। এছাড়া জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের টাস্ক ফোর্স কমিটিতে নৌ পুলিশ সক্রিয় সদস্য হিসেবে কাজ করে। এই টাস্ক ফোর্সের সবার মাধ্যমে অভিযানের পরিকল্পনা, কর্মপন্থা নির্ধারণ করা হয়। নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর নদীর পাশাপাশি ইলিশের আড়ত, বরক্কল ও পাইকারি বাজারে অবৈধ মজুদ ও ইলিশ বিক্রি বন্ধে সমন্বিত অভিযান পরিচালনা করে থাকে। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে থাকে জেলা ও উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তাদের পরিচালনা করে। তো মোবাইল কোর্টে নৌ পুলিশ সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা ও আসামিদের গ্রেপ্তারে সহায়তা করে থাকে। এইভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করি।
1: আমি একজন পরিচালক মৎস্য অধিদপ্তর, আপনার কাছে যাচ্ছি। ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্প আপনারা বাস্তবায়ন করছেন, এই প্রকল্পের আসলে মূল কার্যক্রম গুলো কি কি?
3: ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি এবং দরিদ্র জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে গত 6 বছর মেয়াদে একটা প্রকল্প ছিল আমাদের ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প, যা গত জুন 26 মাসে শেষ হয়েছে, সেই প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। তার মধ্যে
1: আমরা যেহেতু প্রকল্পটা শেষ হয়েছে আমরা একটু
3: সাকসেস গুলো বলছি আপনি প্রকল্পভুক্ত 29টি জেলার 134টি উপজেলায় একদিন যদি মোট 1386টি সচেতন সভা হয়েছে। এছাড়া বিদ্যমান 6টি ইলিশোভা আশ্রম এবং সংশ্লিষ্ট 154টি ইউনিয়নের মাঝঘাট জেলেপল্লি ও নদী তীরবর্তী জনবহুল এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সময়ে একদিনব্যাপী এবং মার্চ এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা যেন বন্ধ থাকে তার জন্য দিনব্যাপী সচেতনতা সভা হয়েছে। প্রকল্প মেয়াদে অবয়শ্রম সংশ্লিষ্ট 154টি ইউনিয়নে মোট 1099টি সচেতনতা সভা হয়। এটা গুলো সচেতনমূলক সভা।
1: এছাড়া আপনারা যে সভাগুলো করলেন এখানে কারা পার্টিসিপেট ছিল?
3: একবার সব ধরনের স্টেক হোল্ডার ছিল, বিশেষ করে জেলেরা ছিল, এলাকাবাসী ছিল, আমাদের সরকারের লোকজন ছিল, প্রশাসনের লোকজন ছিল। আমরা চাচ্ছি যে সমস্ত জনগোষ্ঠীকে যেন ইলিশ সম্পদ রক্ষায় আমরা সম্পৃক্ত করতে
1: পারি। যখন হলো আপনারা বেসিক্যালি কি কি ইনফরমেশন সেখানে ডিসিমিনেট করেছেন?
3: আমরা মূলত ডিসিমিনেট করেছি যে ইলিশ সম্পদ আমাদের দেশের সম্পদ। এই ইলিশ রক্ষা পাইলে আমাদের সবারই এটা লাভ, বিশেষ করে জেলেদের সবচেয়ে বেশি লাভ। এটা জেলেরাই এই ইলিশ ধরবে, জেলেরাই বিক্রি করবে। আমরা যারা সরকারি চাকরি করি অথবা আমরা যারা জেলে এলাকার না তার হয়তো আমরা মাছ ধরবো না। সেই মাছগুলো যদি জেলেরা ধরে জেলেদেরই লাভ হবে এবং যদি বাঁচিয়ে রাখে জেলেদের জাতীয় সম্পদ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা রক্ষাদান করতে পারি, সেই কারণে আমাদের সচেতন।
1: আচ্ছা, এই প্রকল্পের মানে আমরা যদি দু একটা ইনফেক্ট শুনতে চাই আপনার কাছ থেকে আর কি, এই যে আপনি কাজগুলো করলেন এর ফলে আসলে আমরা কি অ্যাচিভ করলাম?
3: আরো অ্যাক্টিভিটি ছিল যেমন বিকল্প কর্মসংস্থান সুযোগ সৃষ্টি, উপকরণ বিতরণ। আমরা 26,176টি ইলিশ আহরণকারী জেলেকে উপকরণ সহায়তা হিসেবে বক্নবাছর দিয়েছি।
1: আচ্ছা,
3: সেই বক্নবাছর গুলা তারা লালন পালন করতেছে এবং সফল ভোগীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিয়েছি আমরা।
1: জি জি।
3: এছাড়া আমরা বৈধ জাল বিতরণ করছি। আপনি জানেন যে উপকূলীয় মোহনীয় নদীতে কিছু অসাধু দুর্বৃত্ত জেলায় অনুমান্য করে প্রতিনিয়ত অবৈধ জাল দিয়ে, অবৈধ সরঞ্জামানি দিয়ে ঝাটকা সহ নানা মাছ ধরে। আমরা এই অবৈধ জালকে রিপ্লেস করার জন্য বৈধ জাল দিয়েছি। বৈধ আমরা জাল দিয়েছি 4,594টি বৈধ জাল আমরা প্রদান করছি 13,974টি সফলভোগী জেলে পরিবারকে।
1: আচ্ছা আচ্ছা,
3: এই বৈধ জাল পাওয়ায় জেলে পরিবার অত্যন্ত উৎফুল্ল এবং পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জেলে গ্রাম থেকে অবৈধ ক্ষতিকর জাল নির্মূলে সম্মিলিতভাবে ভূমিকা রাখবে বলে সকলে অঙ্গীকার করেছেন আমাদের কাছে।
1: আচ্ছা আচ্ছা।
3: তাছাড়া আমরা মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন করেছি আমরা। তাছাড়া আমরা 19টি ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক বা FRP স্পিডবোট দিয়েছি আমরা। 12-15 জন ধারণ সম্পন্ন 19টি ইলিশ অধ্যুষিত জেলায় আমরা এই স্পিডবোট গুলো দিয়েছি, যাতে জেলেদের যারা মাছ ধরতে পারে না আইন প্রয়োগ সহায়তা করতে পারে, যেন আমরা এই কাজগুলো করি।
1: ধন্যবাদ আপনাকে। রুমানাপা, আমি আবার আপনার কাছে এসেছি যে বাংলাদেশের ইলিশ সম্পদ উন্নয়নের জন্য একটা অভয়াশ্রম ব্যবস্থাপনা আছে আমাদের কাছে, এটা আপনারা আসলে কিভাবে ব্যবস্থাপনা করে থাকেন?
0: ইলিশ মাছ বা ইলিশ সম্পদ উন্নয়নের জন্য যে ব্যবস্থাপনা গুলো আছে তার মধ্যে অভয়াশ্রমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী, যেটা ফিল্ড লেভেলে বাস্তবায়ন করা হয় এবং এটা হচ্ছে ইলিশ মাছের প্রজনন বৃদ্ধি এবং টেকসইয়ের জন্য, মানে টেকসই আহরণ বা টেকসই যে উৎপাদনটা আছে সেটার জন্য সরাসরি অবদান রাখতে পারে। অভয়াশ্রম হচ্ছে যে নির্দিষ্ট একটা এলাকা, যে এলাকায় মাছটা নিরাপদভাবে বিচরণ করতে পারে অথবা নিরাপদভাবে প্রজনন করতে পারে অথবা নিরাপদভাবে সে বৃদ্ধি পেয়ে তার যে মাছের জনতা, মাছের যে জনতা আছে নদীর বা সাগর বলি যেখানেই বলি বা যে কোনো ওয়াটার বডি বলি, সেখানে সে যাতে কন্ট্রিবিউশন রাখতে পারে সেই জন্য সেই এলাকাটাকে একটা এরিয়া নির্ধারণ করে সেখানটাকে অভয়াশ্রম ঘোষণা করা। এবং এই অভয়াশ্রমের ভিতরে বিভিন্ন কার্যক্রম থাকতে পারে। কিছু কিছু অভয়াশ্রম আমরা পার্মানেন্টলি ক্লোজ করে দিতে পারি, যে সেখানে সারা বছরই মাছ ধরা যাবে না, বা কিছু কিছু হয়েছে যে সিজনাল, যেমন ইলিশের ক্ষেত্রে আমরা করি যে যখন জাটকাটা বড় হচ্ছে তখন আমরা যেমন নিষিদ্ধকালীন অভয়াশ্রম করেছি কিছু, সেই অভয়াশ্রমগুলো আমরা কিছুদিন নিষিদ্ধ করছি, কিছুদিন খুলে দিচ্ছি। তারপরে যে আমাদের প্রজনন অভয়াশ্রমগুলো আছে সেগুলোতে আমরা 22 দিন বন্ধ রাখছি এবং সারা বছর সেগুলো ওপেন থাকছে। তো এইভাবে টেম্পোরারি ক্লোজারও হতে পারে বা পার্মানেন্ট ক্লোজারও হতে পারে ইলিশের।
4: বাংলাদেশ বেতার সুপ্রিয় বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz এবং FM 106 MHz। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা K 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ চিন্নাট্য সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
5: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 সরাসরি সম্প্রচারে বাংলাদেশ বেতারে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি এবং মাননীয় উপদেষ্টা অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় জনাব রাশেদ আল মাহমুদ। জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের কার্যক্রম ও প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা নিতে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে আজকের এই সম্মেলনে মত বিনিময় করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সচরাচর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক বা মত বিনিময় অনুষ্ঠিত হয় না, এবারই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহেই কিন্তু এই মত বিনিময় অনুষ্ঠিত হবে বলে তথ্যে জানানো হয়েছে। নতুন অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের যে কৌশল এই সম্পর্কে এখানে একটি ধারণা দেওয়া হবে, একটি প্রেজেন্টেশন তুলে ধরা হবে। রাজস্ব বিভাগের বিভিন্ন কার্যক্রমের পরিচালন প্রক্রিয়া যেমন কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়া, কিভাবে ভ্যাট নিবন্ধন ও পেমেন্ট করা হয়, অনলাইনে টিআইএন গ্রহণ ও রিটার্ন দাখিলের নিয়ম এবং অর্থ পরিশোধের প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে এখানে আলোচনা হবে এবং গৃহীত যে পদক্ষেপগুলো রাজস্ব বোর্ড নিয়েছে সেগুলো তুলে ধরা হবে এবং এনবিআর এর অটোমেশন কার্যক্রমের অগ্রগতি এবং বিদ্যমান অনিয়ম এবং অদক্ষতা যেগুলো আছে সেগুলো দূর করার যে প্রক্রিয়া সেগুলো এখানে তুলে ধরা হবে। এবং এটি রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে, বিশেষ করে রাজস্ব আদায় কার্যক্রমকে কিভাবে আরো গতিশীল, স্বচ্ছ, জনবান্ধব এবং আধুনিক করা যায় এই বিষয়ে এখানে মাঠ পর্যায়ের কর্মকর্তারা এবং নীতি নির্ধারণী পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা আলোচনা করবেন। এবং মাঠ পর্যায়ে যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে, শুল্ক কর কর্মকর্তাদের যে কাজ করতে গিয়ে যেসব বাধার সম্মুখীন হতো বা চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করবেন। রাজস্ব সম্মেলন প্রাঙ্গণে এই যে সম্মেলনটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু রাজস্ব সেবা কার্যক্রমগুলো নিয়ে একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে। সেখানে বেশ কিছু স্টল রয়েছে যেখান থেকে রাজস্ব বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যারা দর্শনার্থী আছেন, সম্মানিত অতিথিবৃন্দ আছেন, তারা এখান থেকে ধারণা নিতে পারবেন। শ্রোতা বন্ধুরা, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু আজকের এই রাজস্ব সম্মেলন অনুষ্ঠানটি শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি অল্প কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের কার্যক্রম যখনই শুরু হবে আমরা তা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: বন্ধুরা, আমরা আনন্দ সঙ্গে ঘোষণা করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণ ও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানটি এবারে সরাসরি সম্প্রচার করছে মঞ্চ থেকে।
1: সাথে রাজস্ব সম্মেলন 2026-এ আপনাদের স্বাগত জানাচ্ছি।
2: ডিস্টিংগুইশড গেস্ট, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ইট ইজ এ গ্রেট প্লেজার টু ওয়েলকাম ইউ অল টু দ্য রেভিনিউ কনফারেন্স 2026।
1: একটি শক্তিশালী অর্থনীতি, একটি সক্ষম রাষ্ট্র এবং একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে রাজস্বের ভূমিকা অপরিসীম। আজকের সম্মেলন সেই বৃহত্তর অভিযাত্রারই একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আজকের এই আয়োজনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
3: অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।
4: আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দেশের বাইরে অবস্থান করায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত আছেন মাননীয় উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়গণ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী বৃন্দ, মাননীয় সংসদ সদস্যগণ, সরকারি সচিববৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অংশীজন এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আহসান হাবিব। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি
5: আমি মির্জা মোহাম্মদ মামুন সাদাত, অতিরিক্ত কর কমিশনার।
6: নিজর আহমেদ, অতিরিক্ত কমিশনার কাস্টমস ও ভ্যাট।
4: কাজী ইরাজ ইশতিয়াক, যুগ্ম কমিশনার কাস্টমস ও ভ্যাট।
7: নুসরাত ফারজানা, উপকর কমিশনার। সম্মানিত সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন। সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।
5: লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্য প্রোগ্রাম বিগিনস উইথ দ্য ন্যাশনাল অ্যান্থেম। আই রিকোয়েস্ট এভরিওয়ান টু কাইন্ডলি স্ট্যান্ড এন্ড শো রেসপেক্ট টু দ্য ন্যাশনাল অ্যান্থেম।

0: ধন্যবাদ সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। থ্যাংক ইউ, এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব কারী মোহাম্মদ জহিরুল ইসলাম।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: صدق الله العظيم.
1: سورة أحزاب آيات 33. হে মুমিনগণ, তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি ও শেষ দিনের সাফল্যের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষ হলো, ধন্যবাদ। এবার পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ করবেন শ্রী অসীম চৌধুরী।

0: वासुदेवायु श्रीमद् भगवद्गीता तृतीयाध्याय कर्मयोग नियत कुरु कर्म त्वं कर्म जेहि अकर्मणं शरीर यत्रापि च ते न पशीदेत कर्मणं। तुम्हें नियत ही कर्म करे जाओ, कर्म ना करा अपेक्षा कर्म करा अनेक भालो। ताछड़ा कर्म ना करले शरीर यात्राओ निर्वाह होबे ना, अर्थात कर्म छाड़ा केह बाचते पारबे ना। मानुषेर मंगलेर जन्य दुटी पथेर निर्देश देया हयेछे, एकटी ज्ञान अपरटी निष्काम कर्म। निष्काम कर्मेर पथ अवलम्बन कराय भालो। ओम सभ्ये भवन्तु सुखिनः, सभ्ये सन्तु निरामया, सभ्ये बद्धानि पश्यन्तु मा कश्चित् दुःखभागो भवेत्। সকলেই সুখী হোক, সকলেই লোকমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ শেষ হলো, ধন্যবাদ। এবার পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড দানিয়েল দীপন সরকার।
2: সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানের পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করতে যাচ্ছি। এক ব্যক্তি দূরদেশে যাওয়ার সময় তার দাসদের ডেকে একজনকে 10টি মুদ্রা, দ্বিতীয় জনকে 5টি মুদ্রা ও তৃতীয় জনকে কিছু মুদ্রা দিয়া কহিলেন, তোমরা ব্যবসা করো, আমি এসে হিসাব লইব। পরে ফিরে এসে তিনি জানতে চাইলেন ব্যবসায় কে কত লাভ করেছে। প্রথম জন, প্রভু আমি আরো 10 মুদ্রা, দ্বিতীয় জন আমি আরো 5 মুদ্রা লাভ করেছি। প্রভু কহিলেন, তোমরা উত্তম বিশ্বস্ত দাস, এজন্য তোমরা 10 নগর ও 5 নগরের উপরে কর্তৃত্ব করো। তৃতীয় জন কহিলেন, আমি জানতাম আপনি কঠিন লোক, তাই আপনার মুদ্রা রুমালে বাঁধিয়ে রাখিয়েছিলাম, এই আপনার মুদ্রা। তার প্রভু কহিলেন, তুমি দুষ্ট ও অলস দাস, আমি তোমার বিচার করিব। কথাগুলি লেখা আছে পবিত্র বাইবেলের লোকলিখিত সুসমাচার 19:1-17। অর্থের সঠিক ও বিশ্বস্ত ব্যবহার জাতীয় ব্যক্তি জীবনের অগ্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়, আর অপব্যবহার ও অবিশ্বস্ত ব্যবহার জাতিকে কঠিন দারিদ্রতার মধ্যে ফেলে দেয়। স্রষ্টা তার বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুন। এই প্রত্যাশা রেখে পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত করছি। আমেন।
1: পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল থেকে পাঠ শেষ হলো, ধন্যবাদ। এবার পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দপ্রিয়।
3: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স, সেই ভগবান অর্হত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, উত্থানবাতু সতিমাতু সুশীকম্মাস্স নিঃসকম্মাকারিণো সয়াতস্স সদম্মজীবিনো অপ্পামতস্যায়সৌ বিবর্ধতি। বাংলা হচ্ছে, যিনি উৎসাহশীল, স্মৃতিমান ও সুবিবেচক, যিনি সংযত ইন্দ্রিয়, ধর্মপরায়ণ ও উদ্যমশীল, তার যশ ক্রমশই বর্ধিত হয়। মানুষের জীবন এক বিরাট কর্মক্ষেত্র। এখানে যে কর্মহীন হয়ে কাল যাপন করে তার জীবন অর্থহীন, আলস্যে আরামে যে মগ্ন থাকে তার মনুষ্য জন্মই বৃথা। কিন্তু যিনি বিবেকযুক্ত মনের দ্বারা ইন্দ্রিয় সমূহ সংযত করে অনাসক্ত থেকে কর্ম করেন, তিনি বিশিষ্ট হন, সর্বজনের প্রশংসা অর্জন করেন। আজকে পবিত্র ত্রিপিটক পাঠ এখানে শেষ করছি। সব্বে সত্তা সুখী তাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
4: পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ শেষ হল, ধন্যবাদ। সম্মানিত সভা মণ্ডলী, 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা এবং 2035 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পূর্বানুমানযোগ্য রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি, রাজস্ব বান্ধব মানসিকতার বিকাশ এবং রাজস্ব প্রশাসনে কর্মরতদের মনোবল বৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়োজন করেছে আজকের এই রাজস্ব সম্মেলন 2026। এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে রাজস্ব প্রশাসনে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগণ ভীষণভাবে উজ্জীবিত ও অনুপ্রাণিত। এখন স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি রাজস্ব সম্মেলন 2026 এর আহ্বায়ক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য মূসক বাস্তবায়ন ও আইটি সৈয়দ মুশফিকুর রহমান মহোদয়কে।
5: Ladies and gentlemen, now I respectfully request the convener of the Revenue Conference 2026, Mr. Sayyid Mushfiqur Rahman, Member VAT Implementation and IT, National Board of Revenue, to deliver the welcome address.
6: Bismillahir Rahmanir Rahim. Rajasho Sammelone Sammanito Sabhapati, Jatiyo Rajasho Board Chairman Janab Ahsan Habib. আজকের সম্মেলনের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি অনলাইনে সংযুক্ত অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমাদের সামরিক ও বেসামরিক প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আর জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের আমার প্রিয় সহকর্মীগণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। রাজ্য সম্মেলন 2026-এ আপনাদের সবাইকে জানাই উষ্ণ স্বাগতম। আমি আমার বক্তব্য শুরু করছি আমাদের 71-এর মহান স্বাধীনতার যারা প্রাণ দিয়েছেন এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা আত্মবিসর্জন দিয়েছেন এবং সংগ্রাম করেছেন তাদেরকে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। আজ জাতীয় রাজস্ব বোর্ডে অত্যন্ত আনন্দ এবং গৌরবের একটি দিন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে স্বাগত জানাতে পেরে আমি গভীরভাবে সম্মানিত ও আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই আগমন আমাদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়, এটি জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং আধুনিক, দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক রাজস্ব প্রশাসন গড়ে তোলার বিষয়ে আপনার শক্ত অবস্থানের একটি শক্তিশালী বার্তা। জাতীয় রাজস্ব বোর্ড যে রাজস্ব সংগ্রহ করে সেটি রাষ্ট্রের উন্নয়ন সক্ষমতার অন্যতম প্রধান আর্থিক ভিত্তি। এই রাজস্বের মাধ্যমে নির্মিত হয় অবকাঠামো, পরিচালিত হয় শিক্ষা, স্বাস্থ্যসেবা, সম্প্রসারিত হয় সামাজিক সুরক্ষা এবং সৃষ্টি হয় দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয় ফিসক্যাল স্পেস। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের অর্থনীতি গত কয়েক দশকে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এ সময় আমাদের অর্থনীতি আগের তুলনায় অনেক বড় ও ডাইভার্সিফাইড হয়েছে। বিশ্বের সফল রাষ্ট্রগুলোর অভিজ্ঞতা আমাদের দেখায় যে অর্থনৈতিক উন্নয়নের পেছনে শুধু পুঁজি বা প্রাকৃতিক সম্পদ নয়, টেকসই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হল শক্তিশালী প্রতিষ্ঠান। ড্যারেন আজমুল্লু এবং জেমস রবিনসন তাদের বহুল আলোচিত ওয়াই নেশনস ফেইল গ্রন্থে লিখেছেন, ইনস্টিটিউশনস আর রিজনস ওয়াই সাম কান্ট্রিজ সাকসিড এন্ড আদার্স ফেইল। বিষয়টি বোঝার জন্য একটা উদাহরণ এখানে আমরা দিতে পারি। 2006-এ আমাদের রাজধানীতে চলাচলের গতি ছিল 21 কিলোমিটার ঘন্টায়। 20 বছর পর 2026-এ সেটি হয়েছে ঘন্টায় 4 কিলোমিটার। এই শহরে এর মধ্যে কিন্তু অনেক এক্সপ্রেসওয়ে হয়েছে, অনেক ফ্লাইওভার হয়েছে, কিন্তু গতি কমে গেল প্রায় 80%। এর কারণ হল অবকাঠামো উন্নয়ন হয়েছে কিন্তু প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। একটি আধুনিক রাষ্ট্রে রাজস্ব প্রশাসন কোনো স্ট্যান্ড অ্যালোন এন্টিটি নয়, এটি একটি কোর ইকোনমিক ইনস্টিটিউশন যা রাষ্ট্রীয় ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের উল্লেখযোগ্য কম্পোনেন্টগুলো হল আমাদের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকিং ব্যবস্থা, পুঁজি বাজার, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা ইত্যাদি। এর যে কোনো একটি দুর্বল হলে এর নেতিবাচক প্রভাব কিন্তু রাজস্ব প্রশাসনে পড়বে। আজকে আমাদের কর জিডিপি অনুপাত যে বিশ্বের সর্বনিম্ন তা পরিষ্কারভাবে বলে দেয় জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা দাঁড় করাতে পারিনি। এটা বলা যায় আমাদের গোটা ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের এটা একটা কালেক্টিভ ফেইলিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা রাজস্ব ভাষণকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে চেষ্টা করছি এবং এর চলমান ট্রান্সফরমেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমি আমার এই স্বাগত বক্তব্যে আপনাকে একটু বলতে চাই। ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে আমাদের করদাতাদের অধিকাংশ সেবায় আমরা অনলাইনে নিয়ে আসা উদ্যোগ গ্রহণ করেছি এবং চলমান আছে। আমরা ফিজিক্যাল ইন্টারাকশন কমানোর চেষ্টা করছি, কমপ্লায়েন্স কস্ট কমানোর চেষ্টা করছি, সার্ভিস ডেলিভারি এবং সিমলেস করার চেষ্টা করছি। আমাদের বিজনেস প্রসেসকে আমরা রিডিজাইন করে দিচ্ছি যাতে রুটিন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনগুলো হিউম্যান ডিসক্রিপশন কমে আসবে। আমাদের রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বড় অ্যাসেট হল ডেটা। আমাদের কাছে ইম্পোর্ট এক্সপোর্ট ডেটা, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন ডেটা, ইকোনমিক অ্যাক্টিভিটি সম্পর্কে বিপুল ডেটা রয়েছে। এসব তথ্যের প্রোডাক্টিভ ইউজের মাধ্যমে আমরা একটা ডেটা ড্রিভেন রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন করতে চেষ্টা করছি। এতে অনেস্ট ট্যাক্সপেয়ার যারা তাদের উপর আননেসারি বার্ডেন কমবে এবং ডেলিভারেট ইভেশনে যারা থাকছেন তাদের বিরুদ্ধে আমাদের এনফোর্সমেন্ট আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে আমরা লেজিটিমেট ট্রেডকে ফেসিলিটেট করার নীতিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আমাদের এই আয়োজনের দ্বিতীয় অংশে আপনি যখন প্যাভিলিয়ন ঘুরবেন, পরিদর্শন করবেন, তখন এগুলো আমরা আরও সুস্পষ্ট করার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী, 2026-27 অর্থ বছরে আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে 6,04,000 কোটি টাকা। গত অর্থ বছরের আদায়ের তুলনায় এটি প্রায় 45% বেশি। অনেকে একটু উচ্চভাষী মনে করলো এর পূর্ব নজির না থাকলেও আমরা বিশ্বাস করি এই লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের মাঠ পর্যায়ে সহকর্মীরা সক্ষম, কারণ আমাদের রয়েছে হাইলি স্কিলড, প্রফেশনালি কম্পিটেন্ট এবং এথিক্যালি স্ট্রং একটি ওয়ার্কফোর্স যারা উপযুক্ত পরিবেশ পেলে যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। আমরা ধারণা করছি আজকের সম্মেলন শেষে আমাদের মতো আপনি বিশ্বাস করবেন যে চলতি অর্থ বছরে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা আমাদের দেওয়া হয়েছে তা আমরা অর্জন করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আমাদের কর জিডিপির নিম্ন হারের জন্য আমরা নিয়মিত বেশ বিব্রত অবস্থার সম্মুখীন হচ্ছি। এ বিষয়ে আমাদের নিজেদের এবং সহযোগী প্রতিষ্ঠানের বিভিন্ন সীমাবদ্ধতা তারা স্বীকার করে নিয়ে বলতে হয় আমাদের কর জিডিপির অনুপাত যেমন কম, আমাদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগের হারও আঞ্চলিক দেশগুলোর তুলনায় অনেক কম। আমাদের দেশে প্রতি 100 টাকা আদায় করতে আমরা খরচ করি 21 পয়সা, ভারতে সেটা হয় 60 পয়সা, পাকিস্তানে 63 পয়সা, থাইল্যান্ডে 71 পয়সা, জাপানে 1.70 টাকা। অর্থাৎ কর জিডিপি বৃদ্ধির সাথে বিনিয়োগের একটা সুস্পষ্ট পজিটিভ কোরিলেশন রয়েছে। তাই রাজস্ব বোর্ডের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য এর উন্নয়নে ও লজিস্টিক্সে প্রয়োজনীয় ব্যয় করা একটা ভালো বিনিয়োগ বলে আমরা মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী রাজস্ব প্রশাসন একটি শক্তিশালী রাষ্ট্রের আর্থিক ভিত্তি, কারণ একটি আধুনিক রাজস্ব প্রশাসনকে কেবল রাজস্ব আহরণের মধ্যেই নিজেকে সীমিত রাখতে চলবে না, বরং একটি আধুনিক রাজস্ব প্রশাসনকে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর্স থেকে সৃষ্ট দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক চাহিদা পূরণে সক্ষম হতে হয়। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্র প্রস্তুতির পাশাপাশি ওয়েলথ ডিস্ট্রিবিউশনে বৈষম্য কমিয়ে আনার বিষয়ে আধুনিক রাজস্ব প্রশাসনকে সচেতন থাকতে হয়। আমরা আপনার নেতৃত্ব ও দিক নির্দেশনায় আধুনিক ইন্টিগ্রেটেড ডেটা ড্রিভেন এবং করদাতা ও ব্যবসা বান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকে আপনার উপস্থিতি এবং দিক নির্দেশনা আমাদের ট্রান্সফরমেশন জার্নিকে আরও বেগবান করবে, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। পরিশেষে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটি অমর উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। ইন দিস ওয়ার্ল্ড নাথিং ক্যান বি সেড টু বি সার্টেন এক্সেপ্ট ডেথ অ্যান্ড ট্যাক্সেস। মৃত্যু এবং কর ছাড়া কিছুই নিশ্চিত না। একটি আধুনিক রাষ্ট্র গড়তে হলে তাই আমাদের সবাইকে সঠিকভাবে কর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকের উপস্থিতির জন্য জাতীয় রাজস্ব পক্ষ থেকে আপনাকে আবারও জানাই আন্তরিক কৃতজ্ঞতা, গভীর শ্রদ্ধা এবং উষ্ণতম স্বাগত। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
1: ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আহ্বায়ক মহোদয়কে তার প্রাঞ্জল স্বাগত বক্তব্যের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, রাজস্ব শুধু সংখ্যা নয়, প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে মানুষের শ্রম এবং সামনে রয়েছে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ। কর প্রদান ও রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে তাই সম্পৃক্ত রয়েছে আমাদের উন্নয়ন, আমাদের সক্ষমতা এবং আমাদের ভবিষ্যৎ। আর এই ভাবনাকে ধারণ করে এখন প্রদর্শিত হবে কর দিব গর্ব দেশ শীর্ষক একটি ভিডিও চিত্র। সবাইকে ভিডিও চিত্রটি উপভোগ করার জন্য অনুরোধ করছি।
7: ডিস্টিংগুইশড গেস্ট,
5: a video presentation entitled Kar Dibo Gorbo Desh, which means Pay Tax, Build the Country, will now be shown. Everyone is requested to enjoy the video presentation.
7: বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই অগ্রযাত্রার শিখর আমাদের ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তা প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। লাখো প্রাণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের আত্মত্যাগে অর্জিত এই দেশ ধ্বংসস্তূপ থেকে বারবার ঘুরে দাঁড়িয়েছে।
8: সেই অদম্য চেতনারই নবজাগরণ ২৪শে জুলাই, একাত্তরের স্বাধীনতা এবং জুলাইয়ের গণতন্ত্র, সাম্য ও ন্যায় বিচারের প্রত্যয় একই ধারায় নির্মাণ করছে নতুন বাংলাদেশের পথরেখা। এদেশের শ্রমজীবী মানুষের নিরলস শ্রম, প্রজাতন্ত্রের কর্মচারীদের অধ্যবসায়, ব্যবসায়ী ও জনসাধারণের একনিষ্ঠ প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে।
7: ২০২৬-২৭ অর্থ বছর, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা। এবারের বাজেটে এনবিআর এর লক্ষ্যমাত্রা ৬,০০,০০০ কোটি টাকা।
8: স্বনির্ভর বাংলাদেশের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড, যার অধীনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ উইং, কাস্টমস, ভ্যাট এবং আয়কর।
7: সালটা ১৯৭৯। একটি দেশ তখনও শিখছে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। সেই বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের বাজেট বক্তৃতায় উঠে আসে একটা নতুন শব্দ, বন্ড। শুল্ক না দিয়েই কাঁচামাল আনো, পোশাক বানাও, বিশ্বকে দেখাও তোমার দক্ষতা। এই একটি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশকে বিশ্বে দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একটা সুতো থেকে শুরু হওয়া গল্প আজ জড়িয়ে আছে লক্ষ লক্ষ পরিবারের ভাগ্যের সাথে।
8: দেশের প্রতিটি বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে আমদানি রপ্তানি পর্যায়ে রাজস্ব সংগ্রহ, চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কাস্টমস।
7: বাংলাদেশ সিঙ্গল উইন্ডো ট্রেড ফ্যাসিলিটেশনের লক্ষ্যে ১৯টি সংস্থার সাথে সমন্বয় করে দ্রুত পণ্য খালাসের জন্য ইস্যু করছে পারমিট, সার্টিফিকেট ও লাইসেন্স। কাস্টমসের অটোমেশনের যাত্রা ১৯৯৩ সালে, যার মাধ্যমে বর্তমানে ৮৭% পণ্য চালানের শুল্কায়ন প্রক্রিয়া একদিনের সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
8: ১৯৯১ সাল, বাংলাদেশ কেবল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরেছে, সেই বছরই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার নিয়ে আসেন একটা নতুন ব্যবস্থা, মূল্য সংযোজন কর, যাকে আমরা জানি ভ্যাট নামে। আজ ভ্যাট সরকারের আয়ের সবচেয়ে বড় উৎস। ২০২৫-২৬ অর্থ বছরে ভ্যাট আহরণ করা হয়েছে ১,৫৭,০০০ কোটি টাকারও বেশি। আর এখন তো ঘরে বসেই অনলাইনে একজন ব্যবসায়ী তার ভ্যাট রেজিস্ট্রেশন ও রিটার্ন জমা দিতে পারেন।
7: সাম্যতা ভিত্তিক আত্মনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আয়কর আজ রাষ্ট্রের আর্থিক সক্ষমতার গুরুত্বপূর্ণ স্তম্ভ। স্বাধীনতার ৫ দশকেরও বেশি সময় পর ২০২৫-২৬ অর্থ বছরে আয়কর খাতে রাজস্ব আয় দাঁড়িয়েছে ১,৪৫,৬২১ কোটি টাকা। একই সঙ্গে আয়কর সেবায় ঘটেছে উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তর। এখন অনলাইনে সহজেই করা যাচ্ছে ইটিআইএন নিবন্ধন। এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশে ইটিআইএন ধারী ব্যক্তির সংখ্যা ১,৩২,০০০ ছাড়িয়েছে।
8: ই রিটার্ন ব্যবস্থার মাধ্যমে করদাতারা এখন ঘরে বসেই তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। অনলাইনে কর পরিশোধের পাশাপাশি তাৎক্ষণিকভাবে রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা যাচ্ছে। এই ডিজিটাল সেবার ফলে ২০২৫-২৬ কর বর্ষে স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর অনলাইন রিটার্নের সংখ্যা প্রায় ৪৭,৫০,০০০ পৌঁছেছে। এছাড়া ইটিডিএস ব্যবস্থার মাধ্যমে উচ্চ কর কর্তনকারী কর্তৃপক্ষ এখন উচ্ছে কর কর্তন সংগ্রহ ও রিটার্ন দাখিল করতে পারছেন। এই ডিজিটাল সেবা শুধু জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নয়, সরকারের বিভিন্ন সংস্থার পোর্টালের সঙ্গেও যুক্ত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বোর্ডের ডিজিটাল সংযোগ।
7: এছাড়া ব্যক্তি হস্তক্ষেপ কমিয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাড়ানোর লক্ষ্যে ঝুঁকি ভিত্তিক স্বয়ংক্রিয় নির্বাচন ব্যবস্থায় আয়কর ও ভ্যাট রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হচ্ছে।
8: 2004 সালে গঠন করা হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বা CIC, যা কর ও শুল্ক ফাঁকি অনুসন্ধান করে রাজস্ব আহরণে সৃষ্টি করেছে নতুন গতি।
7: জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি 100 টাকা রাজস্ব আহরণে সরকারের ব্যয় মাত্র 21 পয়সা, যেখানে আঞ্চলিক দেশ ভারত ও পাকিস্তানে ব্যয় যথাক্রমে 60 ও 63 পয়সা। এত সীমিত ব্যয় ও অপ্রতুল লজিস্টিক সাপোর্ট দিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের এমন নজির বিশ্বে বিরল। দেশে মহামারী এসেছে, দুর্যোগ এসেছে, কিন্তু শতপ্রতিকূলতায় অর্থনীতির চাকা সচল রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড।
8: অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ও জুলাই চেতনার আলোকে বর্তমান সরকার চালু করেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড সহ নানা সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি। এসব উদ্যোগের সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন শক্তিশালী রাজস্ব ভিত্তি এবং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ।
7: আমাদের দেওয়া রাজস্বই হয়ে উঠুক অসহায়ের ভরসা, কৃষকের শক্তি এবং প্রতিটি পরিবারের নিরাপত্তা। ন্যায় ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার।
1: শুধুমাত্র মানচিত্রে জন্ম নেয় না, বরং একটি দেশ গড়ে ওঠে মানুষের স্বপ্ন, শ্রম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতায়। নতুন সহস্রাব্দে বাংলাদেশের অর্থনীতি যেমন বড় হচ্ছে, তেমনি জটিল হচ্ছে কর ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব ব্যবস্থাপনায় আসছে নিত্য নতুন প্রাতিষ্ঠানিক পরিবর্তন। জাতীয় রাজস্ব বোর্ডের সেই সকল কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, ভারপ্রাপ্ত সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড জনাব আহসান হাবিব মহোদয়কে।
5: লেডিজ এন্ড জেন্টলম্যান, আই রেসপেক্টফুলি রিকোয়েস্ট দ্য ডিস্টিংগুইশ চেয়ার অফ টুডেজ কনফারেন্স, অ্যাক্টিং সেক্রেটারি ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন অ্যান্ড অ্যাক্টিং চেয়ারম্যান ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, মিস্টার আহসান হাবিব টু কাইন্ডলি ডেলিভার হিজ স্পিচ।
9: বিসমিল্লাহ রহমান রহিম। রাজস্ব সম্মেলন 2026 মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP, উপস্থিত আছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী MP, অনলাইনে যুক্ত আছেন মাননীয় অর্থ পরিকল্পনা উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় উপদেষ্টাবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, সম্মানিত বাহিনী প্রধানগণ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য সহ অন্যান্য সহকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম স্বদেশ পেয়েছি। স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক ও বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার আপোষহীন নেত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেই সাথে স্মরণ করছি 2024 সালের জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে, যার বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত ব্যস্ত সময়সূচির মধ্যে আপনি এই সম্মেলনে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন। আপনার উপস্থিতি জাতীয় রাজস্ব আহরণে নিয়োজিত কর্মীদের মাঝে কর্মচাঞ্চল্য নব উদ্যমের সৃষ্টি করেছে, যা জাতীয় রাজস্ব বোর্ডের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীকে ব্যাপক উৎসাহ প্রদান করবে বলে আমি বিশ্বাস করি। রাজস্ব বোর্ডের পক্ষ হতে আপনাকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানাই। মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় প্রায় প্রতি সপ্তাহে NBR এ এসে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, 76 নং রাষ্ট্রপতির আদেশ বলে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর হতে সংস্থাটি জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সরকারের ব্যয় নির্বাহের জন্য অর্থ সংস্কার করে ইকোনমিক লাইফ লাইন হিসেবে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। বিগত 54 বছরের ইতিহাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে সরকারের কিছু মাইলফলক সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি না বললেই নয়, যেমন 1980 সালে ব্যাক টু ব্যাক এলসি সুবিধা প্রবর্তন এবং দেবজা অ্যাক্ট 1980 এর মাধ্যমে ইপিজেড প্রতিষ্ঠা, 1978 সালে বন্ডেড ওয়ার হাউস প্রবর্তনের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি আজ বিশ্বের দ্বিতীয় অবস্থানে, উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য এই

রাজস্ব ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। অতপর ১৯৯৩ সালে এসআই কোডা এবং ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, যাহা পরবর্তীতে ১২ ডিজিটের ই-টিনে রূপান্তরিত হয়, এগুলো প্রবর্তনের মাধ্যমে অটোমেশনের প্রাথমিক ধাপ শুরু হয়। ২০০৩ সালে জাতীয় রাজস্ব বোর্ডের আর্থিক গোয়েন্দা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং বৃহৎ করদাতাদের জন্য বিশেষায়িত ইউনিট এলটিও এর যাত্রা শুরু হয়। অর্থাৎ এনবিআর এর যে চেঞ্জগুলো, এনবিআর এর যে ডাইমেনশনগুলো, এগুলো যেই যেই সালে হয়েছে সালগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এর রূপকার কারা। জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব সংক্রান্ত আইন, বিধি ও নীতি প্রণয়ন এবং রাজস্ব আহরণের পাশাপাশি দেশের রপ্তানি বাণিজ্যের প্রসার, স্থানীয় শিল্পের সুরক্ষা, ট্রেড নেগোসিয়েশনে অংশগ্রহণ ও বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ এবং সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে রাজস্ব প্রশাসন থেকে রাজস্ব নীতি পৃথক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের জাতীয় কমিটি কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত সুধী, সরকারের কোষাগারে রাজস্ব হিসেবে জমা হওয়া প্রতি ১০০ টাকার মধ্যে ৮৬ টাকায় আহরিত হয় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো, প্রতিরক্ষা সহ রাষ্ট্রের প্রতিটি সেবা ও প্রতিটি উন্নয়ন প্রকল্পের ব্যয় নির্ভয়ের পেছনে রয়েছে এই আহরিত রাজস্ব। এ কারণেই রাজস্ব আহরণ আমাদের কাছে নিছক একটি প্রশাসনিক দায়িত্ব নয়। এটি আত্মনির্ভরশীল রাষ্ট্র বিনির্মাণে একটি পবিত্র ব্রত। স্বাধীনতার পর ১৯৭২-৭৩ সালে জাতীয় রাজস্ব বোর্ড আহরণ করেছিল মাত্র ১৬৬ কোটি টাকা। সদ্য সমাপ্ত ২৬ অর্থ বছরে, যে অর্থ বছরের ৪ মাস বর্তমান সরকারের নেতৃত্বে পরিচালিত হয়েছে, এই অর্থ বছরে আমরা রাজস্ব আহরণ করেছি ৪,১৫,৪৭৬ কোটি টাকা। শেষ কোয়ার্টারে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় আমাদেরকে ৩টি টাস্কফোর্স করে দিয়েছে ক্ষমতায় আসার পরপরই। সেই ৩টি টাস্কফোর্স ৩টা বিভাগের জন্য, আয়কর, কাস্টমস এবং ভ্যাটের জন্য নিরলস পরিশ্রম করে তারা লাস্ট কোয়ার্টারে এ যাবৎকালে এনবিআর সৃষ্টির পর থেকে সর্বোচ্চ কর আদায় করেছে। ৫ দশকে ১৬৬ কোটি টাকা থেকে ৪,১৫,৪৭৬ কোটি টাকা, ৫ দশকে ২,৫০০ গুণ রাজস্ব বৃদ্ধি পেয়েছে। এই সময় রাজস্ব, এটাই বড় কথা নয়, এই সময় রাজস্ব আদায় কাঠামোগত রূপান্তর সংঘটিত হয়েছে। ৭২-৭৩ সালে আমদানি শুল্ক থেকে আসত ৫৫% রাজস্ব, যেটা এখন ২৫-২৬ অর্থ বছরে আমদানি শুল্ক থেকে এসেছে ২৭%। অর্থাৎ এটা আমাদের ইন্ডিকেট করে উৎপাদনমুখী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উৎপাদনমুখী শিল্পের যে অগ্রযাত্রা, সেটায় সেদিকে আমরা আছি, সেদিকে আমরা চলছি। আয়কর এবং ভ্যাট মিলে বর্তমানে যোগান দিচ্ছে ৭৩% রাজস্ব। অর্থাৎ আমাদেরকে যে অভ্যন্তরীণ সম্পদ দিয়ে নিজেদের স্বনির্ভর হতে হবে, আমরা সেই ডাইমেনশনে এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, ২৫-২৬ অর্থ বছরে আমরা ১২.৩% প্রবৃদ্ধি অর্জন করেছি। আগের বছর এই প্রবৃদ্ধি ছিল ২.৫%। প্রবৃদ্ধির এই মন্থরতা কাটিয়ে এটি একটি সুস্পষ্ট পুনরুদ্ধার। চলতি ২৬-২৭ অর্থ বছরে সরকারের মোট রাজস্বের বাজেটের আকার হল, মোট বাজেটের আকার ৯,৩৮,০০০ কোটি টাকা। মোট রাজস্ব লক্ষ্যমাত্রা টিআর এন্ড এনটিআর মিলে ৬,৯৫,০০০ টাকা, যার ৮৭%, অর্থাৎ ৬,০০০,০০০ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আহরিত হবে ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন প্রায় ৪৫% প্রবৃদ্ধি। মাননীয় প্রধানমন্ত্রী, এই লক্ষ্যমাত্রা অর্জন একটি চ্যালেঞ্জ, দেশের প্রয়োজনে আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের নির্দেশনা আমাদের কাছে সুস্পষ্ট, করের বোঝা না বাড়িয়ে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে রাজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এই নির্দেশনা মেনে আমরা ৩টি ধাপে এগোচ্ছি। বর্তমানে ৬.৮% কর জিডিপি অনুপাতকে মধ্যমেয়াদে ১০%, ২০৩৫ সালে ১৫% উন্নীত করা। এই লক্ষ্য অর্জনের কৌশলগত রূপরেখা হল ৩-ইয়ার স্ট্র্যাটেজি, রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। মাননীয় প্রধানমন্ত্রী, এবার আমরা ৬,০০০,০০০ কোটি টাকা ৩টি খাত থেকে কিভাবে আদায় করব তার কিছু রূপরেখা এবং পরিকল্পনা আপনার সামনে উপস্থাপন করছি। আয়কর খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ২

0: ৩৩,৪৮০ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জনের মূল চালিকা শক্তি হবে উৎসে আয়কর কর্তন। উৎসে কর কর্তনে নতুন খাত সহ মাঠ পর্যায়ে কঠোর মনিটরিং নীতির সঠিক ও সময়বদ্ধ বাস্তবায়ন, পণ্য রপ্তানি, খুচরা বিক্রেতার নিকট পণ্য বিক্রয়, জুয়েলারি ব্যবসা, সম্পত্তি আহরণ হস্তান্তর, ডিভিডেন্ড আয়, বর্তমান বাজেটের ফলে এসব খাতে আহরণ বৃদ্ধি পাবে। অগ্রিম ও বকেয়া কর আহরণের ক্ষেত্রে প্রতিটি কর অঞ্চলে মাস ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ পূর্বক নিয়মিত মনিটরিং করা হবে। কর ফাঁকি শনাক্ত করে ট্র্যাক অ্যান্ড ট্রেস স্ট্র্যাটেজি অবলম্বন করা হবে। অনিবাসী করদাতাদের কর ফাঁকি পরিপালন ও তদারকি করা হবে। এডিআর নিষ্পত্তি দ্রুত করা হবে। উচ্চ আদালতে বিচারাধীন অধিক রাজস্ব সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি দ্রুত লয়ে করতে হবে। এ বিষয়ে মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রী মহোদয় এবং আপনি অবগত আছেন, আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি। অডিট মামলা নিষ্পত্তি ও রিটার্ন প্রসেস সিএসি আয়কর গোয়েন্দার মাধ্যমে এবং প্রত্যেকটা জোনের ইন্টেলিজেন্স সিলের মাধ্যমে ফাঁকিকৃত কর ও পরিহারকৃত কর উদ্ঘাটন করব এবং এই উদ্ঘাটন করার মাধ্যমে আমরা অন্যান্য সমস্ত কার্যক্রম মিলে 223,480 কোটি টাকা আদায়ের দিকে এগিয়ে যাব। ভ্যাট খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা প্রদান করা হয়েছে 223,480 কোটি টাকা। ভ্যাটে আমরা কাজ করছি প্রধানত কয়েকটি ক্ষেত্রে। ভ্যাট নেট সম্প্রসারণ, বর্তমান বাজেটে 6টি ক্ষেত্রকে চিহ্নিত করে ভ্যাট নেট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করি বিপুল পরিমাণে করদাতারা ভ্যাট নেটের ভিতরে চলে আসবেন। নিয়মিত দাখিলপত্র প্রদানের হার বৃদ্ধি করতে হবে, নতুন করদাতা শনাক্ত করব। ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে ভ্যাট আদায় মাঠ পর্যায়ে নিবিড় পরিবেক্ষণ করব। সিগারেট সহ তামাকজাত পণ্যে ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতি প্রবর্তন ও উচ্চ আদালত এবং এপিলেট ট্রাইব্যুনাল পেন্ডিং মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করব। প্রচার প্রচারণার মাধ্যমে গণসচেতনতা পরিপালন বৃদ্ধি করব। কাস্টমস খাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 1,57,040 কোটি টাকা। কাস্টমস অগ্রাধিকার পাচ্ছে যথাযথ শুল্কায়ন ও পণ্য চালানের দ্রুত খালাসকরণ, বকেয়া আদায় মামলা নিষ্পত্তি, বন্ডের অপব্যবহার রোধ, তামাকজাত পণ্য এবং স্বর্ণ সহ সব ধরনের চোরাচালানের ক্ষেত্রে গোয়েন্দা ও প্রিভেন্টিভ কার্যক্রম জোরদারকরণ, ডেফার্ড পেমেন্টের অর্থ আদায়, পোস্ট ক্লিয়ারেন্স অডিট এবং নিলাম কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি। আমরা ইতিমধ্যে নিলাম কার্যক্রম জোরদার চালু করেছি। এসব কার্যক্রম সহ অন্যান্য নিয়মিত কার্যক্রমের মাধ্যমে কাস্টমস উইং এর লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, অর্জনের পাশাপাশি বাস্তব কিছু চ্যালেঞ্জ আপনার সামনে বিনয়ের সাথে তুলে ধরতে চাই। আমাদের কর জিডিপি অনুপাত 6.8%, যাহা নিকটবর্তী শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, ভিয়েতনাম এর সবার চেয়ে নিচে। এমতাবস্থা অর্থনীতির সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজস্ব সক্ষমতা গড়ে তোলা এখন সময়ের দাবি। এই দূরত্বের পিছনে কয়েকটি কাঠামোগত কারণ রয়েছে। প্রথমত, আমাদের অর্থনীতির বড় একটি অংশ এখনো ক্যাশ নির্ভর ও অনানুষ্ঠানিক। ব্যবসায়িক লেনদেনের উল্লেখযোগ্য অংশ প্রাতিষ্ঠানিক হিসাবের বাইরে থেকে যায়। দ্বিতীয়ত, কর অব্যাহতি বা ট্যাক্স এক্সপেন্ডিচার, সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী আয়কর, ভ্যাট ও কাস্টমস খাতে অব্যাহতির পরিমাণ যথাক্রমে জিডিপির 2.39%, জিডিপির 3.26% এবং জিডিপির 0.76%। তৃতীয়ত, আর্থিক ইকোসিস্টেমের দুর্বলতা, অর্থায়নে প্রায় 94% ব্যাংক নির্ভর, পুঁজিবাজারের অংশ মাত্র 6%, আর খেলাপি ঋণ প্রায় 30%, যা প্রতিবেশী এবং উন্নত সব অর্থনীতির তুলনায় বহুগুণ বেশি। চতুর্থত, সাপ্লাই চেনের অপর্যাপ্ত ডিজিটাইজেশন এবং আমাদের নিজস্ব সিস্টেমগুলোর মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃসংযোগ স্থাপন ও তৃতীয় পক্ষের ডাটাবেজের সঙ্গে সংযোগের ঘাটতি, অর্থাৎ এমবিআর এর 360 ডিগ্রি অটোমেশন এখনো পূর্ণতা পায়নি, যাহা চলমান আছে। সবিনয়ে আরেকটি তথ্য উপস্থাপন করতে চাই। প্রতি 100 টাকা রাজস্ব আহরণে আমাদের প্রশাসনিক ব্যয় মাত্র 21 পয়সা, যেখানে আমাদের সাথে তুলনীয় পার্শ্ববর্তী 7টি রাজস্ব প্রশাসনের গড় ব্যয় 60 পয়সা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কর্মকর্তারা কর্মচারীরা অত্যন্ত সীমিত লজিস্টিক্স নিয়ে কাজ করে থাকেন। আমি মনে করি রাজস্ব প্রশাসনে বিনিয়োগ প্রকৃত অর্থে রাষ্ট্রের কেবল ব্যয় নয়, বরং এটি সর্বোচ্চ প্রতিদান দিতে পারে এমন একটি বিনিয়োগ। সম্মানিত সুধী, আন্তর্জাতিক উত্তম চর্চা ও দেশীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড সাম্প্রতিককালে আইন ও বিধির ব্যাপক সংস্কার করেছে। এছাড়াও 2025-26 অর্থ বছরের বাজেটে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আইন ও বিধিতে ব্যাপকভাবে ডিরেগুলেশন করা হয়েছে। রাজস্ব ব্যবস্থা ডিজিটাল অভিযাত্রায় কাস্টমসের এক এসআই কু দা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ই অকশন, ই টিন, ই রিটার্ন, ইটিডিএস, ই অডিট এবং ভ্যাটের ক্ষেত্রে ই রেজিস্ট্রেশন, ই রিটার্ন, ই এপিল, ই রিফান্ড ইত্যাদি ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। অনলাইনে করদাতার আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ 46.5 লক্ষ আয়কর রিটার্ন দাখিল হয়েছে, যাহা মোট দাখিলকৃত রিটার্নের 94%। করদাতাদের মধ্যে 94% করদাতারা এখন আমাদের আয়কর অফিসে যেতে হয় না, আয়কর কর্মকর্তা আয়কর কর্মচারীদের সাথে তাদের কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট হয় না। করদাতারা এখন থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন, আয়কর সনদপত্র গ্রহণ করেন বাসায় বসে, প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করেন বাসায় বসে, কর প্রদান করেন বাসায় বসে। অর্থাৎ ডিজিটাইজেশনের এই যে ক্ষেত্রটি আমরা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী। এখন এর ফলে কি হয়েছে, অনিয়মের সুযোগ অনেকটাই কমে গিয়েছে। এখন ওইভাবে অনিয়ম এখানে আর করার কোনো সুযোগ নেই, যেহেতু ফিজিক্যাল কন্ট্যাক্টলেস জিরো। তাছাড়া রিস্ক বেসড অটোমেশন পদ্ধতিতে ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন অডিটের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার ফলে করদাতার রিটার্ন অডিটভুক্তি করার ক্ষেত্রে কর কর্মকর্তার হস্তক্ষেপ সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সুধী, রাজস্ব আহরণ কেবল জাতীয় রাজস্ব বোর্ডের একক ইচ্ছাধীন ব্যাপার নয়। ব্যাংকিং খাত, পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা, নিরীক্ষিত আর্থিক প্রদানকারী কর্তৃপক্ষ, বিচার বিভাগ সহ সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে কাজ করলেই এনবিআর অধিকতর রাজস্ব আহরণে সক্ষম হবে। এ বিষয়ে আপনার নেতৃত্বে আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়, তথ্য বিনিময়ের আইনি ও কারিগরি কাঠামো, রাজস্ব প্রশাসনের জনবল, প্রশিক্ষণ ও প্রযুক্তিতে বিনিয়োগ, এই তিনটি ক্ষেত্রে আপনার সদয় সহযোগিতা প্রার্থনা করছি। এই সম্মেলন থেকে আমরা এনবিআর এর ভ্যাট কাস্টমস ট্যাক্সের কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের করদাতাদের কাছে প্রধানত 5টি অঙ্গীকার করছি। 1, আমাদের সেবা হবে ন্যায্য, আইনের দৃষ্টিতে সকল করদাতা সমান এই নীতির সমপ্রয়োগ। 2, সেবা প্রাপ্তি হবে সহজ, দপ্তরে কম যাতায়াত এবং একই তথ্য বারবার চাওয়া হবে না। আইনের পরিবর্তন হবে প্রেডিক্টেবল, অর্থাৎ অংশীদারদের সাথে পরামর্শক্রমে করা হবে। সামগ্রিক অটোমেশনের মাধ্যমে আইন পরিপালন ও সেবা সহজীকরণ করা হবে। রাজস্ব প্রশাসন হবে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক। সম্মানিত করদাতাগণ রাষ্ট্রের উন্নয়ন অংশীদার এবং পরিচালন ব্যয়ের নিয়ামক শক্তি। যিনি নিয়মিত কর দেন তার প্রাপ্য সম্মান ও স্বস্তি নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। যিনি কর ফাঁকি দেন তাকে যথাযথভাবে আইনের আওতায় আনাও আমাদের দায়িত্ব। এই দুটি কাজ একসঙ্গে করতে পারলেই কর ব্যবস্থার প্রতি করদাতা তথা নাগরিকদের আস্থা তৈরি হবে, আর এই আস্থাই হবে দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় রাজস্ব উৎস। মাননীয় প্রধানমন্ত্রী, এনবিআর এর সামনে এখন শুধু একটাই আওয়াজ, 6,04,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করা। আপনার এবং আপনার সরকারের কাছে তাই শুধু দোয়া এবং সহযোগিতা। আমাদের থাকবে শতভাগ আন্তরিক ও অবারিত চেষ্টা। $1 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে যে টেকসই রাজস্ব সক্ষমতা প্রয়োজন তা গড়ে তুলতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ। বিনিয়োগ বান্ধব ও ব্যবসা বান্ধব রাজস্ব প্রশাসন গড়ার লক্ষ্যে আমরা সততা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে কাজ করব। ইনশাআল্লাহ আমরা সফল হব। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের উপস্থিতি সবসময় আমাদের অনুপ্রাণিত করে। করদাতাদের নিকট জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নতুন গণতান্ত্রিক বাংলাদেশে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের গতি বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করি। পরিশেষে আমি আমার কলিগ যারা এখানে আছেন তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে একটি গল্প বলছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা লিও টলস্টয়ের যে ছোট গল্পটি আছে এটি পড়বেন। গল্পটির নাম হাউ মাস্ট ল্যান্ড ডাজ এ ম্যান নিড, একজন মানুষের কত সম্পত্তি দরকার। আপনারা সবাই এটা পড়বেন, নিশ্চয়ই জানেন, অনেকে পড়েছেন। এই গল্পের মূল চরিত্রের নাম পাহম। জমির লোভে হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে এসে মৃত্যুবরণ করেন এবং ওখানেই তাকে দাপন করা হয় 3.5 হাত মাটিতে। আপনারা আমার জন্য বরাদ্দ শিক্ষক ততটুকু এই লক্ষ্য নিয়ে দেশের জন্য কাজ করবেন, এই বিনীত আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি আমি নিজে একটু আবেগপ্রবণ হওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে দেশ ও জনগণের কাজ করার জন্য তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।
1: ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে তার তথ্য নির্ভর ও তাৎপর্যপূর্ণ বক্তব্যের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, করদাতার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগকারী মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ বাস্তবতার সবচেয়ে কাছাকাছি থাকেন, তাই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব প্রশাসনের চ্যালেঞ্জ, সুপারিশ ও প্রত্যাশা নিয়ে এখন একটি মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পর্বটি পরিচালনা করার জন্য আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আহসান হাবিব মহোদয়কে সবিনয় অনুরোধ করছি।
2: Esteemed guests, I respectfully request the distinguished chair of today's conference, Acting Secretary Internal Resources Division and Acting Chairman National Board of Revenue, Mr. Ahsan Habib, to kindly conduct the exchange of opinion session.
3: Assalamu alaikum. মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে মতবিনিময় পর্ব শুরু করছি। এই পর্বে আয়কর, কাস্টমস এবং ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের দপ্তর সমূহে কর্মরত কর্মকর্তাগণ তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বিদ্যমান চ্যালেঞ্জ বিষয়ে মতামত উপস্থাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় করার এবং তার মূল্যবান দিক নির্দেশনা লাভের এই সুযোগ আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অনন্য। মতামত প্রকাশে আগ্রহী কর্মকর্তা বৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে হাত তোলার জন্য এবং মাইক্রোফোন আপনাদের নিকট পৌঁছালে নিজের নাম ও পদবী উল্লেখপূর্বক মতামত উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
4: আসসালামু আলাইকুম। আজকে এই রাজস্ব সম্মেলনে আমাদের প্রধান অতিথি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যগণ, আমন্ত্রিত অতিথি এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাহিদা ফরিদি, কমিশনার শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারের। আসলে গত জুলাই মাসের রাজস্ব আমাদের মাসিক রাজস্ব সভায় যখন চেয়ারম্যান স্যার জানালেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী সবার সাথে বসবেন এবং আমাদের দিক নির্দেশনা দিবেন, তখন থেকে আমরা আসলে অনেক উজ্জীবিত এবং আমরা অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। এবং আমরা বিশ্বাস করি যে আজকের যে এই রাজস্ব সম্মেলন, এই সম্মেলনের পর আমাদের ভ্যাট, আয়কর এবং কাস্টমস উইংয়ের কাজের গতি বাড়বে এবং আমাদের মনোবল আরও অনেক দৃঢ় হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের গৃহীত জনবান্ধব, জনকল্যাণমূলক এবং জননন্দিত কার্যক্রম যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন গোলাভরা ধানের ন্যায় গোলাভরা রাজস্ব, আর সমৃদ্ধ বাংলাদেশ এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির যে রূপরেখা বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে তা অর্জনের মূল ভিত্তি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত রাজস্ব। মাননীয় প্রধানমন্ত্রী, রাজস্ব আহরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান কর্মকৌশলই হচ্ছে মাঠ পর্যায়ের রাজস্ব আহরণকারীদের সুদৃঢ় মনোবল এবং তাদের কাজের প্রতি আস্থা। এই আস্থার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা স্টেক হোল্ডার মানে যারা রাজস্ব প্রদান করে তাদের সাথে সার্ভিস অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপের মাধ্যমে আমরা রাজস্ব আদায়ের কাজটি নিরন্তরভাবে করে যাচ্ছি। তবে স্যার, গত বছর থেকে আমাদের প্রকৃত যেই চিত্রটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ভেতর একটা ভীতিকর এবং অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। স্যার, গত বছর জুলাই থেকে এই বছরের জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু অলরেডি জানিয়েছেন যে লাস্ট চার মাসে আমরা রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছি, কিন্তু তার আগের যে সাত মাস বা সাড়ে সাত মাস কেন তখন আমাদের এত বড় গ্যাপ পড়েছিল, সেই গ্যাপের মেইন কারণ হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে ব্যাপক একটা ভীতি এবং এই ভীতি আমাদের কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টি করেছিল। গত বছর রাজস্ব বোর্ডের একটা যৌক্তিক সংস্কারের বিষয় ছিল, সেই বিষয় নিয়ে আমাদের রাজস্ব বোর্ডের অধীনস্থ মাঠ পর্যায়ে এবং রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং কর্মচারীগণ যে একটা
5: মানে আন্দোলন করেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেও আমাদের সপক্ষে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু ওই আন্দোলনের এক পর্যায়ে ব্যবসায়ী সম্প্রদায়ের একটা মানে সহযোগিতায় ব্যবসায়ী সম্প্রদায় একটা মধ্যস্থতা করেন এবং সেই মধ্যস্থতায় দেখা যায় যে আন্দোলন থেকে সবাই আসলে সরে আসে এবং সবাই আবার মাঠের কাজে যায়। তখন একটা কথা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তারও বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হবে না, যাতে আমরা নির্ভয়ে কাজ করতে পারি। বাস্তবে সেটা হয়নি, বাস্তবে সেটা হয়নি। কি হলো, আমরা কাজে ফিরে গেলাম, কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট লট অফিসার্স যাদের আমরা বলি, সেই দক্ষ এবং যোগ্য অফিসারদের একটা বড় অংশকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো, পদোন্নতি বঞ্চিত করা হলো, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হলো, বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হলো এবং দুদকে নাম প্রেরণ করা হলো। এবং দুদকে আমাদের যেসব অফিসারদের নাম প্রেরণ করা হয়েছে, আমরা শুরু থেকেই জানি দে আর সো গুড অ্যান্ড তার ইন্টিগ্রেটেড লেভেল কত ভালো। এই ঘটনার পর থেকে সব জায়গাতে একটা ভীতি, আচ্ছা আমি কাজ করব, আমাকে আমার সিনিয়র সাপোর্ট দিবে তো, না আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টাতে কিন্তু একটা জাস্ট সম্পূর্ণ একটা টুকরে পড়া, রাজস্বের টুকরে পড়া অবস্থার সৃষ্টি হয়। এখন এই সকল যোগ্য যে অফিসাররা আছে তাদের স্যার দণ্ড বহাল রেখে তাদের কাছ থেকে যে রাজস্ব আদায়ের আলটিমেট পোটেন্সিয়ালিটি, এটা তো স্যার রাজস্ব বোধ পাচ্ছে না। এতে কে বঞ্চিত হচ্ছে? সে বঞ্চিত হচ্ছে আমার দেশ, আমরা দেশ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এবং 25-26 অর্থ বছরের লাস্ট চার মাসে রেকর্ড সংখ্যক রাজস্ব আদায় হলেও প্রথম 8 মাসের যে রাজস্ব গ্যাপ, সেই গ্যাপের ফলে 87,524 কোটি টাকার রাজস্ব গ্যাপ হয়েছে আমাদের লক্ষ্যমাত্রার সাথে আদায়ের। এই সঠিক এবং সর্বোচ্চ রাজস্ব আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে এই যে কর্মকর্তাদের যে এই পীড়াদায়ক মানসিক পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করা বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে স্যার কর্মকর্তাদের এই পরিস্থিতি থেকে সম্পূর্ণ ক্ষমা প্রাপ্তির বা দণ্ড মওকুফের প্রক্রিয়াটি আপনার সানুগ্রহ উদ্যোগে সম্পন্ন হবে, এটা স্যার আমাদের ছোট বড় সবার প্রত্যাশা। আমাদের এই দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের দণ্ড সম্পূর্ণ মওকুফ করে আপনার সরকার মহানুভবতার পরিচয় দিবে বলে আমরা দৃঢ়ভাবে সবাই বিশ্বাস করি। আমরা দেশের পরে কাজ করি, আমরা কখনোই স্যার নিজেদেরকে 9টা-5টার মধ্যে সীমাবদ্ধ রাখি না। আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে আমাদের কাস্টম হাউসগুলো, শুল্ক স্টেশনগুলো অলমোস্ট 24 ঘন্টাই কাজ করে। করোনাকালীন সময়ে কিন্তু স্যার আমরা প্রমাণ করেছি যে আমরা মৃত্যুকে ভয় করি না রাজস্ব আদায় করতে। আমরা দেশের তরে আমাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করি এবং ওই সময়ে দায়িত্বরত অবস্থায় আমাদের অনেক অফিসার স্যার মারা গিয়েছেন। আমরা স্যার অঙ্গীকার করতে চাই যে আমরা 6,04,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে আমরা স্যার সেটা অর্জন করে দেখাব। আমরা স্যার অর্জন করবই, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমরা আমাদের মনে এবং মননে সবসময় আমাদের দেশকে রেখেছি। আমরা বিশ্বাস করি স্যার পর দিয়ে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং সকলকে ধন্যবাদ।
6: বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি মাত্র আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা একটি বিষয় উল্লেখ করেছেন। আমি জিজ্ঞেস করছিলাম মাত্র, আমি জিজ্ঞেস করলাম অর্থমন্ত্রী এবং চেয়ারম্যান সাহেবকে, এনবিআর চেয়ারম্যানকে, যে বিষয়টি আমি চিন্তা করে রেখেছিলাম যে অ্যাড্রেস করব আমার বক্তব্যে, তবে যেহেতু বিষয়টি প্রথমেই সামনে আসলো সেজন্য সংক্ষেপে আমি আমার মনে হয় বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে পারি এই মুহূর্তে। দেখুন, আমি এটি সকলের উদ্দেশ্যেই বলছি, বিশেষ করে এনবিআর এর যারা কর্মকর্তা আছেন এখানে সকলকে। একটি ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। আমাদের সরকারের যেটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমি অতীতে পিছনে যেতে চাই না, সামনে যেতে চাই আমি, এবং সেজন্যই আমরা সকলকে নিয়ে সামনে বাড়তে চাই। আমাদেরকে যদি সামনে এগোতে হয় তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে। আপনি যেটা বক্তব্যটা যেটা বিষয়টা তুলে ধরলেন, এটাকে যদি কিছুটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে দেখুন, সমস্যা তো থাকবেই। একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্টস আছে, স্বাভাবিকভাবে আমরা যেহেতু মানুষ আমাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবেই। গভর্নমেন্টও বিভিন্ন রকম পলিসি নিবে এবং পলিসিগুলো কম বেশি সবার স্বার্থ বিবেচনা করেই নিবে। তো এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা কিছুটা এভাবে চিন্তা করার চেষ্টা করি, দেখুন একটি সংসারের মতন, পুরো দেশটা একটি ফ্যামিলির মতন, সংসারের মতন, ফ্যামিলিতেও বিভিন্ন সদস্য থাকেন। এখন ফ্যামিলিতে বাবা মা মূল দুটি ক্যারেক্টার, আমরা যদি এভাবে চিন্তা করি, সমস্যা ওনাদেরও থাকে, সুবিধা অসুবিধা ওনারও থাকে, কিন্তু ওনারা যদি স্ট্রাইক করে বসে তাহলে কি সংসার চলবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গভর্নমেন্টের একটা রিজ পন্থন বা হাত থাক, যে কয়টিকে বুঝায় রেভিনিউ ডিপার্টমেন্ট, এরকম আপনাদের সমস্যা ছিল, আপনারা রেইজ করেছেন। তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীত হয়ে গেছে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে, এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন, তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। ধন্যবাদ।
7: হ্যালো, এনিবডি?
8: সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় উপদেষ্টা মহোদয়, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাকিলা পারভিন, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের একজন অতিরিক্ত কমিশনার। বর্তমানে কাজ করছি ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্টে। সম্মানিত প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত আনন্দিত এই রাজস্ব সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের কথা আপনার কাছে বলার সুযোগ পেয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, সুপারিশ ও প্রত্যাশা সম্পর্কে বলার জন্য যে সুযোগ আমাকে দেওয়া হলো, সেজন্য অশেষ কৃতজ্ঞতা। চ্যালেঞ্জ বলার আগে যেটা বলতে চাই, জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী প্রকৃতপক্ষে কর্মস্পৃহায় উজ্জীবিত। প্রতি বছর রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি তার প্রমাণ রাখে। আমাদের এই কর্মস্পৃহা অটুট থাকলে আমাদের 2026-27 অর্থ বছরে যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, নিশ্চয়ই আমরা সেটা আদায় করতে পারব বলে আমাদের বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী, কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ সারা দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় কাজ করছে। আমাদের খুব সাম্প্রতিক সময়ে কিছু এক্সপ্যানশনও হয়েছে। আমরা আমাদের আজকের যে ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে সেখানে দেখেছি, সেই একই সাথে আমাদের আহ্বায়ক মহোদয় আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্যে উঠে এসেছে যে আমাদের রাজস্ব আদায়ে প্রতি 100 টাকা আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালন ব্যয় মাত্র 21 পয়সা। এই 21 পয়সা আসলে কি কারণে সেটা আমরা আমাদের লজিস্টিক সাপোর্ট এবং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের যে সুবিধা অপ্রতুল তারই প্রমাণ রাখে। সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের বিভিন্ন সময়ে রাজস্ব আদায় কার্যক্রমে আমাদের যে অডিট কার্যক্রম পরিচালনার জন্য কারখানা পরিদর্শন, সেই সাথে বিভিন্ন নিবারক কার্যক্রম, অ্যান্টি স্মাগলিং অ্যাক্টিভিটিস, ইটের ভাষায় রাজস্ব আদায় বিভিন্ন সময়ে মাঠ পর্যায়ের দুর্গম এলাকাতে যেতে হয়। এক্সপ্যানশনের কারণে আমাদের গাড়ি এবং অন্যান্য লজিস্টিকের সুবিধা থাকা অত্যন্ত প্রয়োজন। জাতীয় রাজস্ব আহরণে ত্বরান্বিত করতে আমাদের এই লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার সুবিধা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আর যানবাহন সুবিধার পাশাপাশি আরো একটা কি বিষয় বলতে হয় যে আমাদের মাঠ পর্যায়ের ম্যাক্সিমাম অফিসগুলো পরিচালিত হচ্ছে ভাড়া বাড়ি এবং বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার কম নিয়ে। এই সময়ে দেখা যায় যে আমাদের কার্যক্রম যেগুলো সেন্সিটিভ কিংবা আমাদের যে সকল ফাইল ক্লাসিফাইড ডকুমেন্টস অথবা ক্লাসিফাইড ইনফরমেশন গুলো বহন করছে সেগুলোর কিছুটা সেন্সিটিভ ইস্যুসগুলো আমরা ডিল করি। এই ক্ষেত্রে বলা যায় যে যদি আমাদের এই স্থায়ী অফিস ভবন নির্মাণের জন্য মাঠ পর্যায়ে সুবিধা যেগুলো আছে, যেরকম জমি অধিগ্রহণের যে সময় বেশি লাগে, সেই সমস্ত কার্যক্রম ফ্যাসিলিটেশনের মাধ্যমে রাজস্ব আদায়ের কার্যক্রমকে ত্বরান্বিত করা যেতে পারে। কাস্টমস বিভাগের কার্যক্রমে ত্বরান্বিতকরণের ক্ষেত্রে বলা যেতে পারে ট্রেড ফ্যাসিলিটেশন এবং একই সাথে প্যাসেঞ্জার মুভমেন্ট ফ্যাসিলিটেশনের জন্য কাস্টমস মডার্নাইজেশনের ক্ষেত্রে স্ক্যানার ক্রয় এবং নন ইনট্রুসিভ ইন্সপেকশন ইনস্ট্রুমেন্টস যেমন মোবাইল ভ্যান স্ক্যানার, প্যালেট এবং পার্সেল স্ক্যানার, এগুলো ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট অথরিটি যথাযথ বাজেট বরাদ্দ দিয়ে রাজস্ব প্রশাসনের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে কাজ করার এই সময়কালে দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের আমাদের সাধারণ জনগণের কাছে যে অ্যাকসেপ্টেন্স লেভেল সেটা কিছু চ্যালেঞ্জিং সবসময় আমাদের জন্য আমরা ফেস করে থাকি। আসলে এটা হয়ে যায় হয় যে আমরা খেয়াল করেছি আমাদের সারা বছরব্যাপী যে কার্যক্রম সেই কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরা আর আমাদের এই কার্যক্রম আমরা তাদের কাছে কিভাবে প্রেজেন্ট করব সেইখানে যেন একটা গ্যাপ সবসময় রয়ে যায়। তো জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের যেমন উচিত এই গ্যাপ কমানোর চেষ্টা করা, সেই একই সাথে সরকারের অন্যান্য প্রশাসনিক সংস্থারও জাতীয় রাজস্ব বোর্ডের সারা বছরব্যাপী যে পারফরমেন্স তা সাধারণ জনগণের কাছে তুলে ধরার প্রচেষ্টা আমরা আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী, সব শেষে যেটা বলতে চাই সেটা হলো এই রাজস্ব সম্মেলন প্রতি বছর হলে রাজস্ব প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর মধ্যে যে কর্মদীপনা এবং কর্মচাঞ্চল্য তৈরি হবে তা রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
6: ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। খুব সম্ভবত এখানে আপনারা যারা এনবিআর থেকে উপস্থিত আছেন দেশের রাজস্ব সহ অর্থনৈতিক পুরো বিষয়টার কি অবস্থা বা বিগত এক যুগ গত এক যুগ কেমন ছিল, কি ছিল, কিভাবে হয়েছে, এটা আমাদের আমরা যারা এনবিআর এর সাথে সম্পৃক্ত না আমাদের থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। আপনি আপনাদের ডিপার্টমেন্টের কিছু ফ্যাসিলিটির কথা বলেছেন, অবশ্যই সেটা প্রয়োজন আছে, সেই জিনিসটা অবশ্যই প্রয়োজন আছে, কারণ আপনার এফিসিয়েন্সি বাড়াতে হলে তো আপনার সাপোর্টিং কতগুলো বিষয় প্রয়োজন আছে। তবে একই সাথে বোধ হয় আমাদেরকে এটাও একটু বিবেচনা করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রয়োজন ছাড়া যেখানে যেখানে প্রয়োজন নেই আমরা চেষ্টা করছি, আপনারাই এর ভিতরে আছেন, আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রয়োজন নেই, এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক মানে এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। তো অবশ্যই যেখানে প্রয়োজন আছে সেখানে তো অবশ্যই অর্থ ব্যয় করা, যেখানে যেই ফ্যাসিলিটি বা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা অবশ্যই করবো, যে সাপোর্টটা দরকার। তবে যেহেতু এই সকল কিছুই হবে ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে এবং এটার ট্যাক্স পেয়ারের কাছ থেকে তার যেটা প্রযোজ্য ট্যাক্স যেটা সে সরকারকে রাষ্ট্রকে দেবে, এটাকে সুন্দর করে তার কাছ থেকে আদায় করে নিয়ে আসার দায়িত্বটা তো আপনাদের কি পালন করতে হবে। আপনি একটা কথা সঠিকভাবে বলেছেন, আপনাদেরকে এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। যেহেতু এটা ডিসকাশন, আজকের এই অনুষ্ঠানটি এরকম, সেই জন্য আমি মনে করি যে এরকম অনেক কিছুর আমাদের একটা অনেক জায়গায় অনেকভাবে অনেক পারসেপশন তৈরি হয়েছে, যেটার জন্য আমরা অনেকেই হয়তো দায়ী নয়, রং কতগুলো পারসেপশন তৈরি হয়েছে, সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সেজন্যই আমরা বারে বারে বলার চেষ্টা করছি, বর্তমান সরকার বারে বারে বলার চেষ্টা করছে যে আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে আমরা একটা পরিবর্তনের চেষ্টা করি, যে এই পরিবর্তনটাকে সকলে ভালো পরিবর্তন বলবে। এখানে আমাদের সকলের কন্ট্রিবিউট করার মতন অবস্থান আছে, কন্ট্রিবিউট করার মতন স্পেস আছে। আসুন আমরা সকলে মিলে কাজ করি, আমরা সকলে মিলে যদি যার যার যেটা কাজ দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালনের চেষ্টা করি, সেখানেই আমরা চেঞ্জটা আনতে পারবো। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা সরকারকে দয়া করে সহযোগিতা করবেন, ধন্যবাদ। তবে এখানে যে মূল একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে, যেটা বললাম একটা রং পারসেপশন আছে যে এনবিআর মানুষের উপরে ট্যাক্সের জন্য প্রেশার করে, এটা যেভাবেই হোক একটা ভুল ভ্রান্ত ধারণা আছে। এখানে প্রত্যেকে এগিয়ে আসতে হবে, যারা ট্যাক্স দিবেন ওনাদেরকেও যেরকম সহযোগিতা করতে হবে, ওনাদের উপরে যাতে ট্যাক্স পেয়ার যারা তাদের উপরে যাতে কোনো রকমের প্রেশার না হয়, কিন্তু একই সাথে ওনারা অনুপ্রাণিত হয়, মানুষ যাতে অনুপ্রাণিত হয় যে ঠিক আছে আমার ট্যাক্সটা দিতে হবে, আমার ট্যাক্সটা দিলে আমরা স্বাস্থ্যসেবা পাবো, ট্যাক্সটা দিলে আমাদের সন্তানরা এডুকেশনের সুবিধা পাবে, ট্যাক্সটা দিলে আরও সোশ্যাল বেনিফিটগুলো অর্থাৎ মানুষের জন্য সরকার বা রাষ্ট্র বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে, এই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আসে সেই জন্য আপনাদেরকেও মনে হয় একটু এই ব্যাপারে মনোযোগী হতে হবে, আমাদের সকলকেই হতে হবে, ধন্যবাদ।
9: মাইক প্লিজ, মাইক্রোফোন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে অনেক স্টল করেছি যেখানে আপনারা জানেন যে আমরা ট্যাক্স কাস্টমস ভ্যাটের যে কার্যক্রমগুলো হয় শুরু থেকে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং অভ্যাগত অতিথিদের দেখাবো একটু সংক্ষেপে।
10: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, উপস্থিত সম্মানিত মন্ত্রীবর্গ এবং উপস্থিত অভ্যাগত বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাফর ইমাম, আমি প্রথম সচিব কর নীতি এবং আন্তর্জাতিক কর হিসাবে কর্মরত রয়েছি জাতীয় রাজস্ব বোর্ডে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ধারাবাহিকভাবে অর্থায়ন প্রয়োজন, এটা অনস্বীকার্য, এবং সেটার জন্য জাতীয় রাজস্ব বোর্ড সরকারিভাবে ডেজিগনেটেড একটা প্রতিষ্ঠান, যার দায়িত্ব হচ্ছে সেই অর্থায়নের ব্যবস্থা করা। এই অর্থায়নটা করার জন্য, এটা গেল এনবিআর এর একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে সে ট্রেড ফ্যাসিলিটেটর হিসাবেও কাজ করে, দেশে বিনিয়োগ, বাণিজ্য, টেকনোলজি ট্রান্সফার, লোকাল ডোমেস্টিক মার্কেট গ্রোথ, এই গোটা জিনিসটার মেকানিজম ডিভাইসিং এর জন্য এনবিআর এর একটা রোল আছে। এবং গত এক দশকে আমরা ইন্ডাস্ট্রিয়াল থার্ড রেভুলেশন ক্রস করছি ফোর্থ রেভুলেশনের মাঝামাঝি এই পর্যায়ে, আমাদের ডোমেস্টিক যে এন্টারপ্রেনারশিপ এটাকে ডেভেলপ করার জন্য আমাদের এনবিআর এর একটা ভালো রোল থাকার কথা, যেটা গ্লোবালি প্রত্যেক দেশের রেভিনিউ ডিপার্টমেন্ট প্লে করে। আমার দেশে এটা সামহাও আমরা করতে পারছি না, এই কারণে আমাদের রিফর্মের কথা আছে, আমাদের বিভিন্ন ধরনের অভিযোগের গুলো কথা আছে। এনবিআর, মাননীয় প্রধানমন্ত্রী, এনবিআর প্রতি বছরই কিন্তু রিফর্মের মধ্যে দিয়ে যায়, কারণ প্রতি বছর বাজেট হয়, বাজেটে আমরা প্রচুর চেঞ্জেস নিয়ে আসি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অফ রিফর্ম। বাট এখন গোটা গ্লোবালি যেহেতু এই একটা ইন্টারকানেকটিভিটি এতটা বেড়ে গেছে যে আমাদের বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে, আমাদের বিজনেস স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, আমাদের বিজনেস ফিলোসফিও চেঞ্জ হয়ে গেছে, এখন এই গোটা জিনিসটার পরিপ্রেক্ষিতে এনবিআর এর নিজের একটা কাস্টমাইজেশন দরকার। ঠিক একইভাবে আমার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমার ক্রস বর্ডার ট্রানজ্যাকশন প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং এটা বিবর্তিত হয়ে গেছে। গ্লোবালি যে স্ট্যান্ডার্ড আছে, আমি তো আমার দেশের ট্যাক্সিং পারপাসে বিজনেস ইকোনমিক অ্যাক্টিভিটি এবং ট্রানজ্যাকশন অ্যাক্টিভিটিকে তো বন্ধ করে রাখতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের রিফর্ম একটা 360 ডিগ্রি রিফর্ম দরকার। এখন এই রিফর্মের বিষয়ে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে সকল কর্মচারী কর্মকর্তারা কিন্তু অন সেম পেজ, উই ওয়ান্ট রিফর্ম। স্যার এখন একটা বিষয় হয় রিফর্ম এবং ডিফর্ম, এই দুটার মধ্যে হেয়ারলাইন ডিফারেন্স আছে। একটা রিফর্ম, একটা প্রতিষ্ঠানের রিফর্মের জন্য সচরাচর ব্যাপারে দেখা যায় যে 6-7টা পিলার এবং প্রতিটা পিলারে নেগেছে 7-8টা কম্পোনেন্ট, ইন টোটাল 35-40টা কম্পোনেন্ট নিয়ে একটা রিফর্ম ম্যাট্রিক্স তৈরি করা হয়, এবং এই ম্যাট্রিক্স রিফর্ম ম্যাট্রিক্সটা গ্র্যাজুয়ালি প্রায়োরিটি ভিত্তিতে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে এটাকে মিট করা হয়। আমি একটা এক্সাম্পল দিতে পারি স্যার, যেমন আমাদের অপারেশনাল যদি পিলারের যদি আমি তার ম্যাট্রিক্সটা চিন্তা করি, স্যার আমাদের রিফর্মে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বটলনেক আছে, আমাদের যে হিউম্যান রিসোর্স অপটিমাইজেশনের জন্য আমরা কি ডাইরেক্ট এই রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনটা, এটা কি ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সের যে গতানুগতিক ফিলোসফি সেটাতেই থাকব, নাকি গত 20 বছরে আপ টু থাইল্যান্ড থেকে শুরু করে যদি আমি যেতে থাকি, যেতে যেতে জাপান পর্যন্ত যাই, এবং একই সাথে আমি যদি দক্ষিণে পশ্চিমে যেতে থাকি, মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ এরা এখন ডাইরেক্ট এই রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনটাকে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স ভাবে চিন্তা না করে ডোমেস্টিক ট্যাক্স এবং কাস্টমস এইভাবে চিন্তা করে। তো এইটাতে যাব না কোনটাতে যাব, উই নিড অ্যানালাইসিস অ্যান্ড ডেটা ড্রিভেন অ্যান্ড ফ্যাক্টস ড্রিভেন থিংস, এটা হলো একটা ইস্যু স্যার। সেকেন্ড ইস্যুটা হচ্ছে যে আমাদের একটা করদাতাদের সাথে আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসারদের কোনো এক জায়গাতে যেন একটা গ্রে এরিয়া আছে, যেটা পরস্পরকে অবিশ্বাসের একটা জায়গা আছে, এটা আমাদেরও ভালো লাগে না। তা বিং এ পলিসি, আমি যেহেতু পলিসিতে কাজ করি এবং বোর্ডে বিভিন্ন ডেস্কে আমি কাজ করছি, করতে গিয়ে আমি দেখছি যে স্যার আসলে ইস্যুটা আমাদের এন্ডে, কারণ বিজনেস অ্যাক্টিভিটি ইট বিকাম সো অ্যাডভান্স, ইট বিকাম সো কমপ্লিকেটেড, যে আমাদের এটাকে কোপ আপ করার জন্য যে কন্টিনিউয়াস ট্রেনিং দরকার, এবং এই ট্রেনিং কিন্তু গতানুগতিক ট্রেনিং, স্পেশালাইজড ট্রেনিং, এই স্পেশালাইজড ট্রেনিং ক্যালেন্ডার ভিত্তিক আমরা কখনোই করার চেষ্টা করি না, আমরা অ্যাডক ভিত্তিতে ট্রেনিং করি, এবং এই ট্রেনিংটাতে আর যাই হোক অফিসারকে ওই পরিমাণ মেন্টাল কনফিডেন্স দেয় না যে সে আসলে আউট অফ দ্য বক্স, হ্যাভিং ইন দ্য পারভিউ অফ দ্য ল, হি ক্যান ডু এনি টাইপ অফ লিগাল ডিসিশনস। একই সাথে আমাদের করদাতার এন্ডে আমরা দেখছি যে ওই এন্ডেও আসলে এক নলেজ গ্যাপ আছে, এবং এইটার ফলে আসলে হাউ টু মানে গেট আউট অফ দিস ইকুয়াগমায়ার সিচুয়েশন। আমার কাছে মনে হয় স্যার আমাদের যে রুলস রেগুলেশনস আছে এটা রেগুলারলি ভিত্তিতে নোটিফিকেশন আকারে, SMS আকারে যেতে পারে, আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল প্ল্যাটফর্ম, হোয়াট এভার মে বি, উই ক্যান ইউজ ইট এক্সস্টেভলি অ্যান্ড কম্প্রিহেন্সিভলি, এগুলোকে এক্সস্ট করতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমে যদি আমরা এটাকে অ্যাকোমোডেট করি, এইভাবে যদি করি স্যার এই গ্যাপটা আমাদের পূরণ হবে। ধন্যবাদ স্যার আপনাকে ধৈর্য ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম স্যার, বাংলাদেশ জিন্দাবাদ।
6: জি ধন্যবাদ আপনার মতামতের জন্য। তবে আমার কাছে মনে হয়েছে আপনার সবগুলো আপনার মতামতটা শুনে যে আপনার আসলে মতামত এবং প্রশ্নের ভিতরেই বোধহয় আপনার উত্তরটা আপনি নিজেই দিয়ে দিয়েছেন খুব সম্ভবত। রিফর্মের কথা বলেছেন, দেখুন রিফর্ম তো আর বাতি সুইচ না যে অফ করবো অন করবো, স্বাভাবিকভাবে সূর্য যেরকম, সূর্যের আলো যেরকম ধীরে ধীরে উঠতে থাকে, রিফর্মটা গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যে বিষয়টা আপনি বললেন গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেওয়ার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে, এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। আর আরেকটা বিষয় গেল যেটা বিভিন্ন প্রশিক্ষণ বা ট্রেনিং এর যে বিষয়টা আপনি বললেন, উল্লেখ করলেন, আমি মনে করি যে এটাও উদ্যোগ NBR এটা গ্রহণ করতে পারেন। আর অন্য যে বিষয়টি আপনি বলেছেন যে কি ধরনের ট্যাক্স সিস্টেম হবে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, এটা নিশ্চয়ই এক্সপার্টস যারা আছেন, আমি তো রাজনীতিবিদ, আমার এই ব্যাপারে তার এক্সপার্টিস নেই, তবে যারা এই ব্যাপারে অর্থনীতির এইসব ব্যাপারে বা ট্যাক্সেশনের ব্যাপারে যারা এক্সপার্ট আছেন, ওনারা বসে অলরেডি বোধহয় একটা এরকম ট্যাক্স পলিসি নিয়ে যারা কাজ করবে এক্সপার্টরা, নিশ্চয়ই ওনারা এটা বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে রিপোর্ট দিলে তখন সরকার সেটার উপরে ভিত্তি করে ডিসিশন নিতে পারবে। থ্যাংক ইউ।
9: আসলে অনুষ্ঠান একটু লেট ডিলে হয়ে গেছে, অলরেডি আমাকে নোটিস করা হয়েছে। তো মত বিনিময় পর্বে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মতামত ধৈর্য সহকারে শোনার জন্য এবং অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাচ্ছি ধন্যবাদ। এবং এই পর্বের শেষ পরবর্তী পর্বে যাওয়ার জন্য আমি এমসিকে অনুরোধ করছি। ধন্যবাদ।
11: সম্মানিত অতিথিবৃন্দ, সরকারি কোষাগারে জমাকৃত রাজস্বের প্রতিটি টাকা কারো জীবনে নিরাপত্তা, কারো কাছে আশ্রয়, কারো কাছে চিকিৎসা, কারো ঘরে দুবেলা দুমুঠো ধোঁয়া ওঠা গরম ভাত, আর অনেকের কাছে ভেঙে পড়া জীবনের ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ানোর অমিত সম্ভাবনা। কাজেই রাজস্ব উন্নয়নের ভিত্তি, রাজস্বই রাষ্ট্রের শক্তি, আর রাজস্বের শক্তিতেই লেখা হবে সমৃদ্ধ আগামী। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। তিনি এ মুহূর্তে আমাদের সাথে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত আছেন।
12: লেডিজ এন্ড জেন্টলম্যান, নাও আই ইনভাইট দ্য অনারেবল অ্যাডভাইজার মিনিস্টার অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং মিস্টার রাশেদ আল মাহমুদ তিতুমির টু কাইন্ডলি ডেলিভার হিজ ভ্যালুয়েবল অ্যাড্রেস। দ্য অনারেবল অ্যাডভাইজার ইজ কানেক্টেড উইথ আস থ্রু দ্য জুম প্ল্যাটফর্ম।
13: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় রাজস্ব কর্তৃপক্ষ আজকের যে রাজস্ব তার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু চৌধুরী, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। 2026 সালের ফেব্রুয়ারি মাসে দীর্ঘ প্রতীক্ষিত গণতান্ত্রিক সরকারের পথ চলা, কিন্তু আমরা সবাই জানি একটি ভঙ্গুর অর্থনীতি, বিশাল ঋণের বোঝা এবং ব্যবসা বাণিজ্যের তীব্র মন্দ অবস্থা নিয়ে আমরা উত্তরাধিকার সূত্রে এই অর্থনীতি পুনরুদ্ধার, পুনর্গঠন এবং সমৃদ্ধির যাত্রাপথের সূচনা করছি। এই রকম চ্যালেঞ্জ অতীতেও বিএনপি সরকার মোকাবেলা করেছে, আপনাদের সবাই জানা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক ভঙ্গুর অর্থনীতি প্রাপ্ত হয়েছিলেন, তারপরে তিনি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অর্থনীতিকে এক গতিশীল পথে নিয়ে যান। ঠিক একই কায়দায় মরহুমা বেগম খালেদা জিয়া এক ধরনের আজকের যে অবস্থা আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসের আগে প্রাপ্ত হয়েছি, সেই রকম অর্থনীতি 1991 সালে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তার বরিষ্ঠ নীতির মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়ায়। আপনারা জানেন একই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ লক্ষ্যে তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন কিভাবে আমরা ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে যাত্রা করব এবং আমরা গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র স্থাপন করব। আমরা সবাই জানি মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে জাতীয় রাজস্ব বোর্ড কেন দরকার, তিনি উল্লেখ করেছেন ইশতেহারে নির্দেশনা দিয়েছেন যে আমরা ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের 5% শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং সামাজিক নিরাপত্তা খাতে 3% 2023 সালের মধ্যে উত্তীর্ণ করব। সেই আলোক আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের লক্ষ্য হচ্ছে হয়রানি মুক্ত, ডিজিটাল সেবা ভিত্তিক, করদাতা বান্ধব পরিবেশ, এবং এই লক্ষ্যে আমরা তিনটি কৌশল গ্রহণ করেছি। প্রথম কৌশল জনবান্ধব এবং হয়রানি মুক্ত রাজস্ব পোষায়। আমরা জানি যে রাজস্ব প্রশাসন কিভাবে ভেঙে পড়ে, সেখান থেকে আন্তর্জাতিক চাপ এবং দেশীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড আইন এবং বিধির ব্যাপক সংস্কার করা হচ্ছে। রাজস্ব ব্যবস্থায় ডিজিটাল অভিযাত্রা কাস্টমসের ক্ষেত্রে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে আসাই কোডা ওয়ান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম এবং আয়করের ক্ষেত্রে ই-টিন, ই-রিটার্ন, ই-টিপিএস এবং ভ্যাটের ক্ষেত্রে ভ্যাট, রেজিস্ট্রেশন, রিটার্ন, আপিল এবং রিফান্ড, ইএফডিএস রিফান্ড ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে। তাছাড়া রিস্ক বেসড অটোমেটেশন পদ্ধতিতে ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন অডিটের কার্যক্রম গ্রহণ করা হয়েছে, ফলে করদাতাদের রিটার্ন অডিট ভুক্তির ক্ষেত্রে কর কর্মকর্তার হস্তক্ষেপ বন্ধ করে এবং মামলা নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করা হচ্ছে, যার ফলে আমরা হয়রানি মুক্ত রাজস্ব ব্যবস্থার দিকে এগিয়ে চলছি। রাজস্ব ফাঁকি শনাক্তকরণের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে ডিজিটালাইজ পদ্ধতির মাধ্যমে, তথ্য বিনিময়ের মাধ্যমে উচ্চ ঝুঁকি সম্পন্ন করদাতা কর ফাঁকি শনাক্তকরণ এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং আরো ভবিষ্যতে শক্তিশালী করা হবে। এভাবে আইন ও বিধিবিধানের সহজীকরণ, রেগুলেশন এবং সিস্টেমিক অটোমেশনের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে, যা এনবিআর কে রাষ্ট্রের চাহিদার সাথে সাযুজ্য বজায় রেখে চলতে সক্ষম করবে বলে আমি আশাবাদ। এবং আমরা সবাই জানি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে নাগরিক সেবায় নাগরিকদের অর্থ ব্যয় করা, এবং সেই কারণে দায়বদ্ধতা দরকার। সেই কারণে জনবান্ধব সরকার হিসেবে আমরা দায়বদ্ধতায় অঙ্গীকারবদ্ধ। দ্বিতীয় কৌশল যেটা আমাদের সবারই চাওয়া, সেটি হচ্ছে যে রাজস্ব আহরণের গতিশীলতা আনুন, এবং সে কারণে ইতিমধ্যে শুনেছেন যে তিনটি লক্ষ্য ও তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে যাতে করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা যায়। আমরা জানি যে অর্থনীতিকে কি ভঙ্গুর অবস্থায় রাখা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছুই নাই, সেই জন্য আমাদের দরকার পুনরুদ্ধার, এবং সেক্ষেত্রে দরকার সরকারের বিপুল ব্যয়। আর এই বিপুল ব্যয় নির্বাহের জন্য অভ্যন্তরীণ সম্পদ তথা রাজস্ব সংগ্রহ বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। তাই রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে আমরা গত মার্চ মাস থেকে কাস্টমস, আয়কর ও ভ্যাট খাতে রাজস্ব আদায় বৃদ্ধি করতে তিনটি টাস্কফোর্স গঠন করেছি। এই তিনটি টাস্কফোর্সে সুস্পষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে অভাবিত সাফল্য অর্জিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আদায়ে পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় 12.03% প্রবৃদ্ধি হয়েছে, এবং প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড 4,00,000,000,000 টাকার অধিক রাজস্ব আহরণের মাইল ফলক অতিক্রম করেছে। এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন, এবং আমরা আশাবাদী আল্লাহর অশেষ রহমতে এরই ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক 2026-27 সালের রাজস্ব লক্ষ্যমাত্রা 6,04,000,000,000 টাকা অর্জনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমরা আশা করি আল্লাহর রহমতে আমরা সেই অর্জন সম্ভব করব। তৃতীয় কৌশল, এবং সেটি আপনারা লক্ষ্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের মাধ্যমে টেকসই রাজস্ব কাঠামো নির্মাণ সম্ভব, এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে তার নেতৃত্বে বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ, বাংলাদেশকে উৎপাদন হাব হিসাবে, প্রোডাকশন হাব হিসাবে, বিনিয়োগের পরিবেশকে স্থিতিশীল এবং পূর্বানুমানযোগ্য অর্থাৎ ধারাবাহিক নিয়ন্ত্রিত করার মাধ্যমে দেশীয় ও বিদেশী বিনিয়োগ পুনরুজ্জীবিত করার মাধ্যমে অর্থনীতিতে প্রাণ সঞ্চার করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি, যারই অংশ হিসাবে কর্মকৌশল হিসাবে পিআর স্ট্র্যাটেজি অর্থাৎ রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন নেওয়া হয়েছে, এবং রিকভারি স্ট্র্যাটেজির মাধ্যমে রাজস্ব আহরণের গড় প্রবৃদ্ধি 16% আমরা অর্জন করব ইনশাল্লাহ। এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা 2035 সালের মধ্যে মোট রাজস্ব থেকে মোট ভেষজ উৎপাদনের 15% যে লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে, নিঃসন্দেহে রাজস্ব খাতে স্বচ্ছতা এবং করদাতাদের স্বেচ্ছা প্রতিপালনের মাধ্যমে রাজস্ব আদায়ে গতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে সে অর্জন সম্ভব হবে। আপনারা জানেন বাজেটে করের কোনো বোঝা চাপানো হয়নি, কর ভিত্তি সম্প্রসারণের বাস্তবসম্মত এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান করদাতাদের নিকট কর পরিষদের সামর্থ্যের ভিত্তিতে কর আদায় বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায় পর্যন্ত সম্ভাব্য সকল করদাতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ করের আওতায় আনার জন্য সার্ভে কার্যক্রম পরিচালনা করা হবে। করদাতাদের মধ্যে স্বেচ্ছা প্রতিপালন বৃদ্ধি কল্পে প্রত্যক্ষ ও পরোক্ষ কর শিক্ষণ সংক্রান্ত কার্যক্রম ইতিমধ্যে মত বিনিময়ে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপন প্রকাশনা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন সহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কর শিক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশনা সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে করে করের সংস্কৃতি বাংলাদেশে গড়ে ওঠে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং চব্বিশের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাকে ন্যায্য সকলের অংশগ্রহণমূলক সর্বজনীন এবং প্রযুক্তি নির্ভর করার মাধ্যমে রাজস্ব ভিত্তিক সম্প্রসারণ এবং রাজস্ব ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনার মধ্য দিয়ে একটি স্থিতিশীল সহনশীল ন্যায়ভিত্তিক সমাজ এবং যার গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে দার্শনিক ভিত্তি উল্লেখ করেছেন, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, এবং সেই লক্ষ্যমাত্রায় আমরা নিঃসন্দেহে আল্লাহর অশেষ রহমতে আমরা ট্রিলিয়ন ডলার অর্থনীতি নির্মাণ সম্ভব হবে বলে আমরা সকলেই আশাবাদী, এবং সেই আশা আপনারা ইতিমধ্যেই পুনর্ব্যক্ত করেছেন। নতুন গণতান্ত্রিক সরকারের পথ চলার শুরুতেই রাজস্ব সম্মেলনের মতো সময়োপযোগী এই আয়োজন নিঃসন্দেহে জাতীয় রাজস্ব বোর্ডের সেই সদিচ্ছারই প্রতিফলন। আল্লাহ আমাদের সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
14: ধন্যবাদ মাননীয় উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় মহোদয়কে তার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, রাজস্ব প্রশাসনে গতিশীলতা আনয়নে আমাদের রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ, কিন্তু আমরা বিশ্বাস করি চ্যালেঞ্জ যত বড়ই হোক আমাদের প্রচেষ্টা তার চেয়েও বড়। আমাদের রয়েছে দক্ষ জনবল, প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং সরকারের রাজনৈতিক সদিচ্ছা। এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি মহোদয়কে স্বনির্বন্ধ অনুরোধ করছি।
2: ডিস্টিংগুইশড গেস্ট, Now I earnestly request the Honorable Finance and Planning Minister, Mr. Amir Khusro Mahmood Chaudhary MP, to express gratitude to the Honorable Prime Minister and to deliver his guiding address.
15: Bismillah ar-Rahman ar-Rahim. Maniyo Shabhapati, Rajashwabode Sunmanito Barbratto Shabhapati, মাননীয় প্রধান অতিথি, প্রধানমন্ত্রী, প্রিয় নেতা জনাব তারেক রহমান, মন্ত্রী পরিষদের আমার সহকর্মীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ, শ্রোতৃমণ্ডলী, সালাম আলাইকুম। প্রথমে আমি স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপুসির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যাদের সাহসী ভূমিকার অর্থনৈতিক রিফর্মের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি। আমি গভীর কৃতজ্ঞ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে তার উপস্থিতির জন্য। আপনার এই উপস্থিতি আমাদের জাতীয় উন্নয়নের প্রাণশক্তি, রাজস্ব আহরণের প্রতি এই সরকারের সর্বোচ্চ অঙ্গীকারের দৃষ্টান্ত। সময়ত অতিথিবৃন্দ, আমরা আজকে শুধুমাত্র একটি নিয়মিত সভার জন্য এখানে সমবেত হইনি, আমরা আমাদের জাতির আর্থিক ভবিষ্যতের জন্য একটি রূপান্তরমূলক

নয়, এটি একটি জাতীয় ঐক্যমত্য গঠনের প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে ঠিক করব কিভাবে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি। দশকের পর দশক ধরে আমাদের রাজস্ব প্রশাসনের কাঠামো যদিও কার্যকর ছিল, আমাদের জাতির ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা পূরণে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। আমরা যখন উন্নত উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি, তখন আমাদের এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা শুধুমাত্র শক্তিশালী নয় বরং চটপটে, স্বচ্ছ ও দক্ষ। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতাগুলোর একটি হল আমাদের অত্যন্ত নিম্ন কর জিডিপির অনুপাত, যেটা সবার জানা আছে। 2024-25 অর্থ বছরে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 6.8% থেকে 6.7% নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন হার। তুলনামূলকভাবে 2023 সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় ট্যাক্স জিডিপি রেশিও ছিল 19.5%, যেখানে বাংলাদেশের ছিল শুধুমাত্র 7.2%। অর্থাৎ আমাদের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতা বৃদ্ধি পায়নি। এই ব্যবধান কমাতে হলে শুধু বিদ্যমান করদাতাদের উপর করের হার বাড়ানো নয়, বরং করের আওতা সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। এ কারণেই আমরা আমাদের রাজস্ব প্রশাসনের সমগ্র স্থাপত্যে যুগান্তকারী সংস্কার হাতে নিয়েছি। আপনারা সকলেই জানেন আমরা পুরাতন জাতীয় রাজস্ব বোর্ডকে এমবিআরকে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরও দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এটি কেবল একটি প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, এটি আমাদের দর্শনের একটি মৌলিক পরিবর্তন। রাজস্ব নীতি বিভাগ হবে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক, এটি বিশেষজ্ঞ সংস্থা যা একটি সুষম প্রতিযোগিতামূলক উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করবে। আপনাদের মধ্যে একটু আগে কর কর্মকর্তাদের মধ্যে কিছু মন্তব্য করেছেন যে ব্যবসা বান্ধব, ব্যবসার প্রাইভেট সেক্টরের সম্প্রসারণ, ট্রেড ফেসিলিটেশন, যেখানে কর কর্মকর্তাদের এনবিআরের ভূমিকা থাকার প্রয়োজনীয়তার কথা সঠিকভাবেই বলেছেন। ইটস এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, আপনাদের পক্ষ থেকে এই কথাগুলো যখন আসে আমরা উজ্জীবিত হই। ইটস রিয়েলি ব্রেথ অফ ফ্রেশ এয়ার। এবং এই কারণে যে কথাগুলো আপনারা বলেছেন, এই বিশেষজ্ঞ সংস্থাটি সকলের মতামত নিয়ে এই কাজটি করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থা বিভাগ হবে আমাদের অ্যাকশন আর্ম, যারা রাজস্ব আদায় করবে, যারা ফুট সোলজারের মতো দেশপ্রেমিক নাগরিকের কাজ করবে, যার লক্ষ্য হবে কর প্রদানকে সহজ করা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং কর ফাঁকি রোধ করা। রাজস্ব নীতি বিভাগ গঠনের ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ দর্শনগত অবস্থান নিয়েছি। কর নীতি প্রণয়নের দায়িত্ব শুধুমাত্র আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আয়কর, ভ্যাট, কাস্টমস, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান, নিরীক্ষা, হিসাব বিজ্ঞান

0: এবং আইন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের পাশাপাশি দেশের প্রতিত জশা অর্থনীতিবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি, গবেষক, শিল্প বাণিজ্য সংগঠনগুলোর বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শকে আমরা নীতি প্রণয়ন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ করতে চাই। কারণ যে নীতি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন তা কখনো কার্যকর হতে পারে না। ব্যবসায়ী সম্প্রদায় যারা প্রতিদিন এই কর ব্যবস্থার মুখোমুখি হন তাদের অভিজ্ঞতা ও চাহিদা না জেনে আমরা একটি প্রতিযোগিতামূলক ও উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করতে পারব না। তাই রাজস্ব নীতি বিভাগে একটি প্রাতিষ্ঠানিক পরামর্শ প্রক্রিয়া থাকবে, যেখানে নিয়মিত বিরতিতে বাজেট পূর্ব ও নীতিপূর্ব আলোচনার মাধ্যমে সরকারি বেসরকারি অংশীদারদের মতামত নেওয়া হবে। আমি বুঝতে পারি এই রূপান্তরমূলক পরিবর্তন অনেকের মধ্যে কিছু অনিশ্চয়তা সৃষ্টি করেছে। আমি তাদের আশ্বস্ত করতে চাই এই সংস্কারের সাফল্য নির্ভর করে আপনাদের এই দক্ষতা পেশাদারিত্বের উপর। এই পুনর্গঠন আপনাদের আরও ক্ষমতায়িত করবে, কর্মজীবনের স্পষ্ট পথ তৈরি করবে ও বৃহত্তর পেশাদারিত্ব মর্যাদার সাথে জাতির সেবা করার সুযোগ সৃষ্টি করবে। এই নতুন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আমরা আগের চেয়ে অনেক উচ্চতর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। 2026-27 অর্থবছরের জন্য আমাদের জাতীয় বাজেট হল অভূতপূর্ব প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের একটি রোডম্যাপ। এই বাজেটের মূল চালিকা শক্তি হল একটি ঐতিহাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি টাকা, যা গত বছরের আদায়ের তুলনায় 46% বেশি। হ্যাঁ, অনেকেই এটা উচ্চ বিলাসী লক্ষ্যমাত্রা মনে করছেন, এটি ইচ্ছাকৃতভাবেই এই লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। কেননা আমাদের জনগণের প্রতি আমাদের কর্তব্য আছে, পরিকাঠামো তৈরি করা, সামাজিক নিরাপত্তা বলয় শক্তিশালী করা, মানসম্মত শিক্ষা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং একটি উন্নত জাতি হিসেবে আমাদের যাত্রার অর্থায়ন করা খুব এটার কাজ। মাননীয় প্রধানমন্ত্রী, যেমনটি সবসময় বলেছেন, আমাদের ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে। সেই লক্ষ্য অর্জনে আমাদের নিজস্ব সম্পদ দিয়েই নিজেদের উন্নয়নের অর্থায়ন করতে হবে। আমাদের অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোরদার করতেই হবে। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে এই উচ্চ বিলাসী, আমি অবশ্যই এটাকে উচ্চ বিলাসী মনে করি না, নিশ্চয়ই আপনারও মনে করেন না, সেটা আপনাদের বক্তব্য উঠে এসেছে। এটার উত্তর হল আধুনিকায়ন, সম্প্রসারণ এবং অংশীদারিত্বের মাধ্যমে। আধুনিকায়ন, এন্ড টু এন্ড অটোমেশন, আমরা অটোমেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। কোন করদাতাকে বিশেষ প্রয়োজন ছাড়া কর কর্মকর্তাদের কাছে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। সম্পূর্ণ কন্ট্যাক্ট ফ্রি ফেসলেস রাজস্ব প্রশাসন হল আমাদের লক্ষ্য। রাজস্ব বোর্ড এ লক্ষ্যে অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তারা ই ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম, ই ওয়েট সিস্টেম, আশিকুদা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট, নন ইনক্লুসিভ ইন্সপেকশন বা প্রযুক্তি নির্ভর স্ক্যানিং পদ্ধতির মতো অনেকগুলো ব্যবসা বান্ধব কাজ করেছে। এতে জনগণ নিজের বাসা বা অফিস থেকে নিবন্ধন নিতে পারছে, রিটার্ন দাখিল করতে পারছে, কর পরিশোধ করতে পারছে, কাস্টম ক্লিয়ারেন্স দ্রুততর হচ্ছে, রিস্ক বেসড অডিট সিলেকশন চালু হওয়ায় কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার ক্ষমতা হ্রাস পেয়েছি। আমি এসব চমৎকার উদ্যোগগুলোর জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তবে এগুলো যথেষ্ট নয়, আমাদের আরো অনেক দূর যেতে হবে। করদাতারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন সেদিকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। কর পরিহারের ক্ষেত্রগুলো বন্ধ করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একটি ক্যাশলেস ট্রানজ্যাকশন সিস্টেম এবং ক্রেডিবল অ্যান্ড অথেন্টিক ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে। পূর্ণাঙ্গ অটোমেশন ছাড়া এসব করা সম্ভব হবে না। সম্প্রসারণ, কর জাল সম্প্রসারণ, আমরা আমাদের কর ভিত্তি প্রশস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক কালে মাঠ পর্যায়ে আয়কর ভ্যাট কাস্টমসের বেশ কিছু সম্প্রসারণ হয়েছে। এসব সম্প্রসারণকে ব্যবহার করে আমাদের নতুন করদাতা চিহ্নিত করতে হবে। এর পাশাপাশি নিয়মিত করদাতাগণই যেন সঠিক কর দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ব্যবসায়ী অদক্ষতা দূর করে কর অব্যাহতি ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের আমি এ কথাটা একটু বলতে চাই, কর অব্যাহত ক্রমে কমতে হবে। আমরা স্বীকার করি যে শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কর অব্যাহতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু এখন আমাদের শিল্পগুলো পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হচ্ছে, তাই আমাদের ধীরে ধীরে এই অব্যাহতি কমাতে হবে। এটি শুধুমাত্র আমাদের রাজস্ব বাড়াবে না, বরং সকল ব্যবসার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করবে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনগণ তথা বেসরকারি খাতের আস্থা অর্জন, যেটা আপনি নিজেরাই বলেছেন আপনাদের বক্তব্যে। সরকার ব্যবসার পথে কাঁটা নয়, আমরা প্রবৃদ্ধি সহায়ক পরিবেশ তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল, প্রিডিক্টেবল ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা। বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আমরা এবছরের বাজেটে কাস্টমস, আয়কর, ভ্যাট আইনে বেশ কিছু সংস্কার করেছি, যাতে করদাতাদের হয়রানি বন্ধ হয় এবং একটি আস্থাভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা যায়। কর প্রদানকে আরো সহজ করতে হবে। করদাতাদের যেন তাদের নিয়মিত কাজ ফেলে আদালতে সময় ও অর্থ অপচয় করতে না হয় সেদিকে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজস্ব সংক্রান্ত বিরোধ বছরের পর বছর ঝুলে থাকা কারোর জন্য মঙ্গলজনক নয়, না সরকারের জন্য না ব্যবসার জন্য। তাই অল্টারনেটিভ ডিসপিউট রেজুলিউশন এডিআরকে আরো কার্যকর করতে হবে, যেখানে সম্ভব দীর্ঘ লিটিগেশন এর পরিবর্তে দ্রুত ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। সরকারের লক্ষ্য মামলা বাড়ানো নয়, সঠিক রাজস্ব দ্রুত এবং ন্যায়সঙ্গতভাবে আদায় করা। ইতিমধ্যে এ ব্যাপারে কার্যকর গ্রহণ করা হয়েছে। আমাদের একটি সুস্পষ্ট ট্যাক্সপেয়ার সার্ভিস চার্টার থাকা প্রয়োজন। কোন সেবা কতদিনের মধ্যে পাওয়া যাবে, কোন কর্মকর্তার কি দায়িত্ব, অভিযোগ কোথায় করা যাবে এবং কতদিনের মধ্যে তা নিষ্পত্তি হবে, এসব বিষয়ে করদাতার স্পষ্ট অধিকার থাকতে হবে। রাজস্ব প্রশাসনের পারফরমেন্স শুধু কত টাকা আদায় হল তা দিয়ে নয়, ট্যাক্সপেয়ার স্যাটিসফ্যাকশন এবং সার্ভিস ডেলিভারি দিয়েও মূল্যায়ন করতে হবে। রাজস্ব আহরণের যেসব দর্শন রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল করদাতার সেবা নিশ্চিত করা। রাজস্ব বোর্ড এখন কেবল রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান নয়, আপনারা একজন ব্যবসায়ীর আর্থিক যাত্রার সঙ্গী। আপনাদের কর্মকাণ্ডে করদাতারা যেন কর দিয়ে গর্ববোধ করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশীদার হিসেবে নিজেদের মনে করেন, নিজেরা মনে করেন তা নিশ্চিত করতে হবে। না, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আমি এখন ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে বলতে চাই, আপনারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। আপনাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সরকার সবসময় আপনাদের পাশেই থাকবে। তবে আমি আশা করব আপনারা সরকারের এই রাজস্ব লক্ষ্য অর্জনে সহযোগিতা করবেন। এটা কর কর্মকর্তাদের একার দায়িত্ব না, এটা ব্যবসায়ীদের দায়িত্ব আছে। এখানে সময় মতো কর ও ব্যয় পরিশোধ করার মাধ্যমে করা করতে হবে। আমরা জানি কখনো কখনো কখনো প্রশাসনের জটিলতা ও কর্মকর্তাদের আচরণে আপনারা অস্বস্তি বোধ করেন, সেই সমস্যাগুলোর দ্রুত সমাধানের কাজ আমরা হাতে নিয়েছি, এটা অব্যাহত আছে। এরপরেও যারা রাজস্ব পরিহারের সংস্কৃতিতে থাকতে চাইবেন তাদের জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যেন সৎ করদাতারা নিরুৎসাহিত না হয় এবং লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট না হয়। করদাতার যেমন আইন মেনে কর দেওয়ার দায়িত্ব রয়েছে, তেমনি রাজস্ব কর্মকর্তারও আইন মেনে নিরপেক্ষভাবে সম্মানের সঙ্গে করদাতাকে সেবা দেওয়ার দায়িত্ব রয়েছে। পাশাপাশি আমাদের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমও শক্তিশালী করতে হবে। একজন সৎ করদাতাকে হয়রানি করা এবং একজন অসৎ করদাতাকে অন্যায় সুবিধা দেওয়া দুটি সমানভাবে অগ্রহণযোগ্য। উন্নয়ন অংশীদার ও বিশেষজ্ঞদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। এই সংস্কার প্রক্রিয়ায় আমাদের উন্নয়ন অংশীদারেরা আমাদের দেশীয় ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ গবেষক সুশীল সমাজের প্রতিনিধিরাও এই রাজস্ব সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা পরামর্শ দিয়ে এবং সমালোচনা করে আমাদের সংস্কারকে সমৃদ্ধ করেছেন। পরিশেষে আমি আমারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার নেতৃত্বেই আমরা এই সাহসী সংস্কার বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, এটা আপনার কমিটমেন্টের কারণে সম্ভব হয়েছে। আপনি যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তার অন্যতম স্তম্ভ হবে একটি আধুনিক এবং ফেসলেস অ্যান্ড কন্টেক্ট ফ্রি রাজস্ব ব্যবস্থা। আজকের এই সম্মেলন থেকে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই যে বাংলাদেশ এখন আর ঋণের উপর নির্ভরশীল দেশ থাকবে না, এটি এখন তার নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের 6,04,00,000 টাকার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন করা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ। 1929 সালের মধ্যে মধ্যমায়ের দেশের সারিতে যাওয়ার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেটা অতিক্রম করতে পারব ইনশাআল্লাহ। 2034 সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গঠনে সফলতা লাভ করব। দীর্ঘ সংগ্রাম ত্যাগ জীবনের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, নির্বাচিত একটি সরকার গঠিত হয়েছে, দেশবাসীর আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ আমাদের পবিত্র দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আপনার তাৎপর্যবহ বক্তব্যের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শিতা ও গতিদর্শীর নেতৃত্বে আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে রাজস্ব আহরণ হবে উন্নয়নের শক্তি, করদাতা হবেন উন্নয়নের অংশীদার এবং রাজস্ব প্রশাসন হবে জনগণের আস্থার প্রতীক। বাংলাদেশের কর ব্যবস্থাপনা সংস্কারে সরকারের অভিলক্ষ্য ও রূপরেখার নির্দেশক মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি মহোদয়কে।
2: লেডিজ এন্ড জেন্টলম্যান, আই রেসপেক্টফুলি রিকোয়েস্ট দ্য ডিস্টিংগুইশড চিফ গেস্ট অফ টুডেজ প্রোগ্রাম, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, মিস্টার তারিক রহমান এমপি, টু ডেলিভার হিজ ভ্যালুয়েবল স্পিচ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। রাজস্ব সম্মেলন 2026 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অর্থমন্ত্রী, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, এনবিআরের সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনটি অবশ্যই একটি ভিন্ন ধর্মী সম্মেলন, এটিকে আমি একটি সাধারণ সম্মেলন হিসাবে দেখছি না। কারণ আপনাদের অর্থাৎ এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। সেজন্যই আমি আশা করি আজকের এই সম্মেলন হবে আগামী দিনে আপনাদের আরো অধিক সাফল্যের পথ নির্দেশনার সম্মেলন। উপস্থিতিবৃন্দ, আমরা কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি, এটি দেশের যে কোনো শ্রেণী পেশার মানুষের চেয়ে খুব সম্ভবত আপনারা সবচেয়ে বেশি অবগত আছেন। আপনাদের জানা আছে দীর্ঘ দেড় দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ববোরও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। উপস্থিত শ্রোতৃবৃন্দ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দেশের জনগণ, বিশেষ করে করদাতাগণ, এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসাবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। উপস্থিতবৃন্দ, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে, যা কিনা আপনাদেরও বক্তব্যে ফুটে উঠেছে এখানে ওপেন ফ্লোরে আলোচনার সময়। খুব সম্ভবত ডিজিটাল ইকোনমি, ই কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রেড ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সবগুলো বিষয়ে সম্পর্কে সুস্পষ্ট নলেজ থাকাটা বোধহয় এখন অত্যন্ত প্রয়োজন। উপস্থিতবৃন্দ, এটি অস্বীকার করার উপায় নেই, বর্তমানে দেশে ট্যাক্স জিডিপি রেশিও এখনো সক্ষমতার তুলনায় অনেক কম, কর ভিত্তি এখনো তুলনামূলকভাবে অনেক সংকীর্ণ, অর্থনীতির একটি বড় অংশ এখনো অনানুষ্ঠানিক, সীমিত সংখ্যক নিয়মিত করদাতার উপরে নির্ভরতা হ্রাস করতে হবে মনে হয়। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থা সম্পর্কেও আরো শক্তিশালী করা প্রয়োজন। সারা বিশ্বে একটি প্রযোজ্য বিষয় হলো আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। একজন করদাতা যিনি নিয়মিত কর আদায় করছেন, রাষ্ট্র যেমন তাকে সম্মানিত করবে, একইভাবে যিনি ইচ্ছাকৃতভাবে কর পরিহার করছেন তাকেও কর প্রদানের জন্য যথাযথভাবে উদ্বুদ্ধ বা আগ্রহী করে তোলা প্রয়োজন। এটিও আমাদের ওপেন ফ্লোর ডিসকাশনের মধ্যে উঠে এসেছে। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণীত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার কাছে মনে হয় একই করদাতার উপরে বারবার করের বোঝা বাড়িয়ে না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি টেকসই পদ্ধতি একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্মত টেকসই পদ্ধতি নয়। বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এজন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্মত কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতবৃন্দ, ভ্যাট আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি রাজস্ব উৎস, তবে ভ্যাট ব্যবস্থাপনার সফলতা নির্ভর করে এর কার্যকর বাস্তবায়নের ওপর। ভ্যাট প্রশাসনের জটিলতার কারণে যাতে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত না হয় সেটিও আপনাদেরকে কষ্ট করে নিশ্চিত করা প্রয়োজন। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু এনফোর্সমেন্টের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার উপরে ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যায়। সুতরাং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। উপস্থিতবৃন্দ, আমি আশা করি দেশের স্বার্থে আপনারা এনবিআরকে জনগণের আরো বিশ্বস্ত এবং আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবেন। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। উপস্থিতবৃন্দ, একটি বিষয় ওপেন ফ্লোর ডিসকাশনে একটি বিষয় উঠে এসেছে। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ডিপার্টমেন্টে একটি ঘটনা ঘটেছিল, ঘটনাটিকে আমরা দুঃখজনক ঘটনা বলে অভিহিত করতে চাই। আমরা চাই, আমি আগেই বলেছি, সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশনকে সম্মানের সাথে দেখতে চায় সরকার। সমস্যা আছে, সমস্যা থাকবেই, আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। আমি এনবিআর এ যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, যদি ওপেন ফ্লোর ডিসকাশনে আমি বলেছি, তারপর আবারও বিষয়টি আমি উল্লেখ করতে চাই। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সরকারের অবস্থান থেকে আমরা অবশ্যই চেষ্টা করব দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলিকে প্রায়োরিটাইজ করতে। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি, এবং সেজন্য যদি সরকার প্রয়োজন মনে করে, অবশ্যই সরকার ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবার একটি আশা, সম্ভাবনা এবং প্রত্যাশার কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়টিতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক। এটি প্রমাণ করে আপনারা পারেন, আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। আসুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি। পরিশেষে আরো সমৃদ্ধ, আরো বিনিয়োগ এবং আরো ব্যবসা বান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় আমি আজকের এই রাজস্ব সম্মেলনে সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ বাংলাদেশ। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার মূল্যবান উপস্থিতি ও দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ পথ চলার পথেও হবে। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশন পর্ব অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশন পর্বে অংশগ্রহণ করার জন্য মনোনীত কর্মকর্তাগণকে বিনীত অনুরোধ করছি।
4: Esteemed guests, at this stage a photo session with the honorable prime minister will be held. The nominated officials are kindly requested to join the photo session with the honorable prime minister.

0: শ্রোতা বন্ধুরা, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত রাজস্ব সম্মেলন 2026-এর প্রধান অতিথি হিসাবে এতক্ষণ গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তিনি তার ভাষণে দিক নির্দেশনা দিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন যেন কাঙ্ক্ষিত যে রাজস্ব আহরণ করবার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার সেটি যেন করতে পারেন। এর পরপরই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে একটি রাজস্ব যে সেবাগুলো আছে সেগুলো তুলে ধরবার জন্য, জনগণের সামনে তুলে ধরবার জন্য রাজস্ব বোর্ড কর্তৃক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন স্টলগুলো রয়েছে যা নাগরিক সেবাগুলো কিভাবে জনগণকে দেয় সেগুলো তুলে ধরা হয়েছে এবং এখান থেকে নাগরিকগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন এবং কতটা সহজভাবে পাবেন, কতটা জনবান্ধব নীতিতে পাবেন সেগুলি তুলে ধরা হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন করবেন এবং এই পরিদর্শনের মধ্য দিয়েই মূলত রাজস্ব সম্মেলন 2026-এর সমাপ্তি ঘটবে। তবে মূল যে আলোচনা বা পর্বটি ছিল, মত বিনিময় পর্বটি ছিল, আনুষ্ঠানিকতা ছিল, সেটি কিন্তু এখানেই শেষ হয়ে গেল। আমরা এই শেষ লগ্নে এসে আপনাদের জানিয়ে দিতে চাই, আজকের এই সরাসরি সম্প্রচারে ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ জাকির হোসেন ও শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও আসিফ মোহাম্মদ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনা মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ের মধ্য দিকে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথ যেন আরো সুগম হয় সে প্রত্যাশা রেখে এবং এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি অবিরাম শুভকামনা রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এখন থেকে ঢাকা ক 693 কিলোহার্স ও এফএম 90 মেগাহার্সে অনুষ্ঠান প্রচারিত হবে। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 2:15।

0: আপনাদেরও, কারণ আপনাদের যে উপস্থিতি এবং আপনাদের লেখা সেগুলো নিয়ে আসলে বিশ্ববিনার আয়োজন আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।
1: আপনারাই আমাদের এই আয়োজনের প্রাণ।
0: একদম, হ্যাঁ, একটা চিঠি পড়ুন। ওকে, হলুদ পোস্টকার্ডের চিঠি আমার কাছে সবসময় খুব ভালো লাগে, কেন জানি তো। সেটা দিয়ে শুরু করি। ইয়াসিনুল্লাহ শিশু এবং হোসনা শিশু জড়িত হোমনা কুমিল্লা থেকে আমাদেরকে পাঠিয়েছে, যে তারা লিখেছে, আমার প্রিয় সৈয়দ ফয়সাল আহমেদ রহমান প্রিন্সেস ফারজানা ইসলাম চিঠি আপু, তারা পুরো নামটা লেখে, খুব মজা লাগে। আচ্ছা আপু, কেমন আছেন আপনারা? ওকে, বেতার শ্রোতা মিলনমেলা পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের জন্য। খুব ভালো লাগলো বেতারের সকল শ্রোতা বন্ধুরা একই ছাদের নিচে দেখে, ভালো লাগলো সকল উপস্থাপকদের সরব উপস্থিতি। গান শোনাবেন ব্রাজিলিয়ান অ্যালবাম ব্যাঙ্গ বয়েজের গান। ওকে, আচ্ছা বলো, এটা মিলনমেলার ব্যাপারে কিছু বলো। হ্যাঁ, এটি বেতার শ্রোতা মিলনমেলা,
1: হ্যাঁ, দিনব্যাপী তাদের আয়োজন ছিল, আমাদের বেতার অডিটোরিয়ামে ছিল, অনেকের সঙ্গে দেখা হয়েছে, পুরো দিন জুড়ে আমি থাকতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে আন্তরিকভাবে থাকার চেষ্টা করেছি, তাদের কথা শোনার চেষ্টা করেছি, সাংস্কৃতিক পরিবেশনা গান মিস করেছি। তো বন্ধুদের এই যে একটা মিলনমেলার আয়োজন করলেন, আয়োজনটা অনেকভাবে অনেকের মাধ্যমে হতে পারত, কিন্তু তাদের এই উদ্যোগকে আমি সত্যি সাধুবাদ জানাই, এবং আমি চাই আরও এরকম আরও অনেক মিলনমেলা সবার সঙ্গেই একটু একটু করে দেখা। তিনি বলেছেন যে তিনি কখনো মিস করেন না প্রিয় আয়োজনের সঙ্গে থেকে মানুষের বন্ধু। অনেক অনেক ধন্যবাদ। আছেন আনার ইসলাম, তিনি বলেছেন উত্তর চব্বিশ পরগনা চব্বিশ পশ্চিমবঙ্গ ভারত থেকে যুক্ত হয়েছেন। ওকে, সেই সঙ্গে বলেছেন মহাকাল ছায়াছবির গান শুনতে চান কুমার শানু ও অনুরাধা পাড়ওয়ালের কণ্ঠে। আর এরপর আমাদের সঙ্গে আছেন মেহেদী হাসান মামুন, মানিকগঞ্জের বন্ধু, ফরাসি ভাষা তুর্কি ভাষার গান শুনতে চেয়েছেন। আর আছেন আমাদের সঙ্গে স্বাধীন খান, স্বাধীন খান বলেছেন যে প্রিয় মঙ্গলবার অনুষ্ঠানের অনন্ত ভাই এবং প্রীতি আপু, মিষ্টি প্রীতি আপু, আমার আছে বিশ্বগুলো একটু পড়তে কেন যেন মানে বিব্রত লাগে, আমি আমারটা পড়ছি না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। যা খুশি মনে করো, কোনো আপত্তি নেই। গানের কথা হচ্ছে ইয়ে জামানা ইয়ারা, আচ্ছা, আর গানটি পশ্চিম ভাষায়। অনেক অনেক ধন্যবাদ, আমরা চেষ্টা করব। আছেন অর্জুন শীল, তারা বেশ কয়েকজন মিলে শুনেন, অর্জুন চন্দ্র শীল, পূজা রানী শীল, ঋতু পান্না রানী শীল, কাজল মেম্বার, মুক্তার বাগ, এরা সবাই মিলে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে শুনেন, অনেক অনেক ধন্যবাদ। এরপর আছেন আদিল হাসান খান, সিরাজগঞ্জ থেকে তিনি আছেন, কর্ণশ্রুতি কামার খান সিরাজগঞ্জ থেকে, এবং নেপালি ভাষা গান শুনতে চান। আরিফ মাহমুদ পরশ, সেটা হচ্ছে ডুমডিয়া কাপাসি এবং গাজীপুর থেকে তিনি যুক্ত হয়েছেন, আর বন্ধু নেপালি ভাষা গান শুনতে চেয়েছেন। ফিরোজ মাহমুদ হৃদয় আছেন আমাদের সঙ্গে, তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে এবং বলেছেন যে ভালোবাসার মানুষ সাথে আছে, ফারিয়া ইসলাম, সুহাইবা, ভাবনা খাতুন এবং শামিমা খাতুন। আচ্ছা, ভালোবাসার মানুষ আমাদের পরিবার পরিজন হয়, বন্ধু বান্ধব হয়, আত্মীয় স্বজন হয়, আমি কথা করার জন্য বলা সবসময় তোমাকে খুঁজেছি, অথচ আমি নিজেই হারিয়ে ফেলেছি, তুমি আমার সেই মানুষ যাকে আমি প্রতিটা প্রার্থনায় চেয়েছি, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ শুধু শূন্যতাই খুঁজে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি গানের কাছে, যে গানটি আমরা শোনাবো সেই গান হচ্ছে আমি যখন ভোজপুরি গান একটু বলে এক মিনিটে বলবো, যে আমি প্রথম প্রথম ভোজপুরি গানে খুব অনুরোধ দেখি, আমি মানে ভোজপুরি গান খুঁজে বের করতে আমার বেশ কষ্ট হয়েছে, যে ভাষাগুলো কেমন একটু দুষ্টু দুষ্টু,
0: নাচগুলো তো সেই
1: সেই, হ্যাঁ, আমার কাছে লজ্জাটা লাগতো, কিন্তু দেখেছি আমার তো আর্টিস্টরা সবসময় এনজয় করে, একজন এখন দেশীয় নেই, তারপরও মাঝে মাঝে দেখি ভোজপুরি গান স্টোরিতে দিয়ে দিয়েছে, ব্যাকগ্রাউন্ডে অডিও স্টোরিতে ভোজপুরি গান।
0: আচ্ছা, এই কমারকারে লাচ লাচ, এই হচ্ছে আমাদের আজকের ভোজপুরি গানের টাইটেল, এবং এই গানটা হচ্ছে নীলকমল সিং এর গাওয়া, আর এটা হচ্ছে নাচের গান, যেটা বলছিলাম যে নাচগুলো একটু ডিফারেন্ট হয়, যেগুলো মানে একটু হিট ভোজপুরি গান, সেগুলোর সাথে নাচেরও একটা খুব জমজমাট আয়োজন থাকে, আর প্রেমিকের সাথে আকর্ষণীয় ভঙ্গিমা ভঙ্গিমায় মানে প্রেমিককে মুগ্ধ করার জন্য, ডেফিনেটলি
1: আকৃষ্ট করার জন্য,
0: মানে মেইনলি আইটেম সং এর মতোই, আসলে আইটেম সং যেরকম হয়
1: ভোজপুরি গানগুলো এই টাইপের থাকে,
0: হ্যাঁ, এটার ভিতরে একটু দুষ্টুমি তো থাকবেই, আর যেহেতু প্রেম আছে, প্রেমের দুষ্টুমি তো একটু অন্যরকমের দুষ্টুমি হয়, তো সেটাই আর কি এই গানের মধ্যে বা রাতের মধ্যে ফুটিয়ে
1: ওঠে। তবে গানগুলো খুব এনার্জেটিক গান, আর বন্ধুদেরকে একটু বলতে চাই, আমরা কিন্তু চাই গানগুলো একটু যেন আপনাদের ধারণা থাকে, সেজন্য গানের অর্থ সম্পর্কে বলে দিই, অনেকে বলে যে এত কষ্ট করে
0: লিরিক লিখেছেন কৃষ্ণা সঙ্গম এবং সুর করেছেন শুভম গাজী।

0: সুস্বাদু মিষ্টি চটুল গানটি ভালো লেগেছে। আর সেই ভালো লাগার রেশ ধরেই আমরা আবারও একটু কথা বলা যেতে চাই বন্ধুদের কাছে। আব্দুল কাদের ফকির বলেছেন, কুলমানা বেতার শ্রোতা সংঘ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ফকির সাথে আছেন ময়মনসিংহ থেকে। আরবি, ইংরেজি, নেপালি এবং ভোজপুরি ভাষার গান শুনতে চান। এস এম মিঠুন আছেন আমাদের সঙ্গে ঘাটের টাঙ্গাইল থেকে। একেবারে একগাদা বন্ধুর কথা বলেছেন মোবারক হোসেন ফণী, মাসুম মাহমুদ পরশ, সৈয়দ বিল্লাহ হোসেন সবুজ, ফারহানা জেরিন, এমডি বা সম্রাট এমডি ফারুক মোগল সবাইকে ডেডিকেট করছেন ভোজপুরি ভাষার গান। হ্যাঁ, শুনিয়ে দিয়েছি, এবার ফিডব্যাকটা চাই। আর এখানে কয়েকটি নামকে খুব মিস করছি, যেমন ফারহানা জেরিন, মাসুম মাহমুদ পরশ, তারা কিন্তু নিয়মিত আমাদের ফিরে লিখতেন, ইদানিং কিন্তু পাচ্ছেন। তা বন্ধুরা, পৌঁছে দিও খবর, কোথায় তোমরা?
1: আরিফ মাহমুদ আছেন, আরিফ মাহমুদ পরশ, দীপশিখা বেতার শ্রোতা ক্লাব, দুমদিয়া, কাপাসিয়া গাজীপুর থেকে লিখেছেন, উর্দু ভাষার যে কোনো একটি গান শুনিয়ে দেবেন। ওকে, হাসিবুল ইসলাম ফারুক, তিনিও লিখেছেন রিফা বাহরাইন থেকে, গান শুনতে চাই জার্মান অথবা পর্তুগিজ ভাষায়। ওকে, আরও রয়েছেন আব্দুর রউফ সাহেব, আচ্ছা আব্দুর রউফ সাহেব কি লিখেছেন, কোথায় হয়ে গেল, আচ্ছা তিনি লিখেছেন রশিদপুর বালুয়াহাট সোনাতলা বগুড়া থেকে, ফয়সাল ভাই এবং ফয়জান আপু শুভ অপরাহ্ন, কচুরিপানা ফুলে শুভেচ্ছা নেবেন। আরও শুভেচ্ছা জানাবেন আব্দুল ওহাব প্রধান সম্রাট, মনোয়ন হোসেন এবং ইসমাইল হোসেনকে। সারা বিশ্বে যত সুন্দর অপরূপ আছে তাদের সাথে তোমার তুলনা হয় না, এ আমার প্রিয় বিশ্ববিলাস। আচ্ছা একটা গান শোনাবেন তুমপাসায়ে দু মুসকুরায়ে।
0: ওকে, তারপর
1: তারপর হচ্ছে তুম লেনা জানে কি আর স্বপ্ন দেখে, তারপর জানতে চাও।
0: ভাইয়া ও আপু লিপিকে শুরুতে জানি আমার কাছের ফুটে থাকা জবা ফুলের শুভেচ্ছা, গান শুনতে চাই সত্যি অধিকার, সত্য অধিকারী থেকে ছি ছি ছি রে ননি। মোহাম্মদ ইমরান জর্দার আছেন আমাদের সঙ্গে, মালয়েশিয়া থেকে যুক্ত আছেন, অনেক অনেক ধন্যবাদ। এরপর আছেন অপূর্ব কুমার বাগচি, তিনি বলেছেন ভারতীয় বাংলা ছবির গান শুনতে চান, জ্যোৎস্না ভেজা আলো, ও এই চোখেতে প্রথম দেখেছিলাম তোমার জন্য জমে থাকা ভালোবাসা। আচ্ছা আলোর সঙ্গে ভালোবাসা, আচ্ছা মিলবে পরের লাইনে দেখি, তাই বলি যত্ন নিও ওই চোখে অকারণে যেন জল না নামে। ওকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের বন্ধুরা, দারুণ আমার খুব পছন্দ তাদের। আর এখন যে গানটি শোনাবো সে গানটি একজন কবি যিনি লেখালেখি পছন্দ করেন, কানিজ পারিজাত, তার পছন্দের গান শোনাবো। তাদের গানগুলো যেমন হয় একজন কবি যে কোনো গান পছন্দ করেন বিশেষভাবে বলেছে, এই গানটি শোনাবো যে গানটা অনুভব করা যায় দূরত্ব, অপেক্ষা এবং ভালোবাসার সব কিছু মিলে একটা নীরব অনুভূতি। ওয়েন আই নিড ইউ গানের শিরোনাম। গানটি মূলত আলবার্ট হ্যামড এবং ক্যারল বেয়ার সেগার রচিত এবং লিও সায়ার 1977 সালে প্রথম পরিবেশন করেন। পরবর্তীতে স্টেরি নাইট অ্যালবামে 1990 সালে গানটি নিজস্ব পরিবেশনায়

0: শুনছিলাম জুলিও ইগলেসিয়াসের কণ্ঠে। বন্ধুরা কেমন লাগলো? মিষ্টি প্রেমের গান পাবো না জেনেও দূরত্বর সীমা রেখা অতিক্রম করবার দুর্বার চেষ্টা।
1: আমাদের সরকারের একটা মেইল পেয়েছি, তিনি লিখেছেন, মঙ্গলবার দুপুর বেলায় রেডিও টিউন করলে বেতার জুড়ে শুধু বিদেশি সুরের ছোঁয়া। ফয়সাল ভাই বলেন চলো ঘুরে বিশ্ব। আচ্ছা, ইচ্ছা বলেন গানেই আছে নিঃশ্বাস।
0: আমি ভেবেছি গানেই হয়ে যাবে নিঃশ্ব।
1: আমিও তো এটাই ভেবেছিলাম যে এটা হলেই মিউজিক
0: অন্তর্মিত হবে।
1: কোরিয়ান বিটে মন্ডল খায়, হিন্দি গানের স্মৃতির জানালা খুলে যায়। আচ্ছা, তো ফয়সাল ভাইয়া তৃতীয় করে আমরা দুজনই পদ্মা মেঘনা যমুনা। আচ্ছা, এটা মানে কি জানি না, আমাকে নদী হয়ে গেছে। আমাদের সরকার গাবগাছি দোলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছে, তোমার কোনো গানের রিকোয়েস্ট যদি থাকে তাহলে সেটাও জানাতে পারো।
0: ওয়াসিউর রহমান মিন্টু আছেন আমাদের সঙ্গে, ফেসবুকের পাতায় কমেন্টে বলেছেন, জমজমাট লাগছে আজকের আয়োজন, ভাইয়া আপু আপনাদের ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য। ভালোবাসার সঙ্গে কান্নার ইমোজিও আছে। আচ্ছা, বিষ্ণু দাস বিশু আছেন আমাদের সঙ্গে, তিনি বলছেন দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শুভ দুপুর, দুই গ্লাস লেবু শরবত, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে উপভোগ করছি সপরিবারে বাড়িতে বসে, অনেক অনেক ধন্যবাদ। এমডি ফারুক মোগল, আচ্ছা সম্রাট আছে আবার, তিনি শুধু এমডি না সঙ্গে সম্রাট,
1: সম্রাট
0: আচ্ছা তার সঙ্গেও দেখা হয়েছে। বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আছেন মোহাম্মদ সুমন আহমেদ, তিনি বলছেন আমাদের সঙ্গে আছেন, আচ্ছা বলেছেন গোয়িং অন ডিয়ার ফয়সাল আহমেদ ব্রাদার অ্যান্ড ফারজানা সিস্টার। আচ্ছা, এর আগে বলেছেন ভোজপুরি সং ওয়াজ এ বিউটিফুল টু রেজ, অল সং ইজ আউটস্ট্যান্ডিং, অনেক অনেক ধন্যবাদ। নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন।
1: ওকে, মোহাম্মদ রতন আছেন, মেইল করেছেন, তিনি বলছেন যে সুপ্রিয় রোমান্টিক ফয়সাল
0: আহমেদ, মানে মোহাম্মদ সুমন আহমেদ হচ্ছে ওই বন্ধু, তার নেত্রকোনা
1: শরৎকাল চলছে প্রকৃতিতে, তাই তালের পিঠা খাওয়ার দাওয়াত রইল ফয়সাল ভাই এবং
0: তালের পিঠা খুব পছন্দ, খুবই পছন্দ, তালের বড়া পিঠা, কেক পিঠা,
1: কেক পিঠা পছন্দ না বড়া পিঠাটা পছন্দ
0: আমার, হাতে হলে তুমি পছন্দ করো
1: সেটা কই বুঝলাম না তো এখন পর্যন্ত। আচ্ছা, খাওয়ার দাওয়া দিয়েছে এবং ভোজপুরি গান সে শুনতে চেয়েছে, আমরা ভোজপুরি গান শুনিয়ে দিয়েছি না,
0: শুনিয়ে দিয়েছি।
1: ওকে, আবুল কালাম রয়েছে বইলাব নরসিংদী থেকে। আচ্ছা, সুপ্রিয় ডিজিটাল ভাইয়া সুইটাপু, ডিজিটাল ভাইয়া কাল
0: না না, আমি ডিজিটাল হতে পারিনি বন্ধু, যদি ডিজিটাল হতাম ভালোই হতো।
1: ওকে, কুটুমা কুটু সুপারি দানা এই গানটা শুনিয়ে শুনতে চেয়েছেন, আজকে আজকে আর কি নেপালি ভাষার এই গানটা কুটুমা কুটু সুপারি দানা, না আজকে নেই, আমরা আগামী সপ্তাহে শুনব। ঠিক আছে, এবার চলো আমরা গানে যাই, পরের গানটা কি?
0: এবার চমৎকার একটি গান, গানটি যদিও পাঞ্জাবি কাওয়ালি, দামাদাম মাস্ক কালান্দার, যে যে গানটি মূলত করা হয়েছে শাহবাজ কালান্দারের স্মরণে, সুরকার আশিক হোসেন এবং কবি সাগর সিদ্দিকের অনুরোধে লাল মেরি পাতের সুর দিয়েছিলেন আশিক হোসেন, এবং মূলত এই সুরের গানটি বহু সিনেমায় ব্যবহৃত হয়েছে এবং এই গানের ভাষণ অনেকেই গিয়েছেন। তবে আমাদের রুনা লায়লা, মানে বাংলাদেশের রুনা লায়লার গানটি কিন্তু সবচেয়ে বেশি আলোচিত, সমাদৃত, সমৃদ্ধ। চলুন আর কথা না বাড়াই, আর অনেক বন্ধুর অনুরোধ, সবাইকে ডেডিকেট।

0: যুগ আছে না, রমাদান মাস ক্যালেন্ডারে এটা সবচেয়ে বেশি সমাদৃত, সবচেয়ে বেশি সমৃদ্ধ এবং সবচেয়ে জনপ্রিয়। তার এই গানটা তার গলায় যখন শুনি তখন আসলে মনে হয় যে দুনিয়ার, যেটা আগে বলছিলাম যেরকম দুনিয়ার সব গান একদিকে, এই গানটা আরেকদিকে।
1: আচ্ছা, আর এই গানটি কিন্তু আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠানে, দেশে বিদেশে যখনই রুনা লায়লা গান, একেবারে সবাই কিন্তু দাঁড়িয়ে তাকে সম্মানটা দেন, বড় বড় কিংবদন্তি শিল্পীরা সেই সম্মানটা তিনি পান। ভালো লাগে একজন বাংলাদেশি।
0: তো চলো আমরা আবার একটু বন্ধুদের লেখার দিকে যাই। হ্যাঁ, আমি একটা চিঠি পড়ে ফেলি। আচ্ছা, চিঠিতে লিখেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আর তিনি লিখেছেন সিরাজগঞ্জ থেকে। বিশ্ববিঘা মঙ্গলবার তুমি আসরে না আষাঢ়ে তুমি আসবে, সরি তুমি আসবে, তাই শ্রাবণের বৃষ্টি ছড়া

আসলে মামা মিয়া একটা উচ্ছ্বাস হিসেবে বোঝানো হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইজানা যখন এই অ্যালবামটি আনলেন সেখানে তুলে ধরেছেন আত্মবিশ্বাস, উচ্ছ্বাস এবং নিজের স্বপ্নের পেছনে ছোট এক তরুণের গল্প। এটা একটা ডান্স ট্র্যাক মূলত, বিটের একটা ক্লাসিক একটা গান, সেই জায়গা থেকে আর কি এই শব্দটা ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা আর কথা বাড়াবো না, এবার যে গানে যাবো সে গানের জন্য কিন্তু অনেক বন্ধুদের অনেক অনুরোধ থাকে, রাধা এবং কৃষ্ণ নিয়ে আমাদের অনেক বন্ধুদের গানের একটা তাদের কথা মাথায় রেখে এখন শোনাবো নেপালি সং, নেপালি মুভি চৌকা দাও থেকে শম্ভুজিৎ বসনেত এবং কমল রাজভাণ্ডারী।

0: আছি, সেই সঙ্গে যারা রাধা কৃষ্ণের গান শুনতে চান আমাদের আয়োজনে, বিশেষ করে তাদের জন্য এই গানটি ছিল।
1: ওকে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো একটা চিঠি আমার হাতে রয়ে গেছে, তো সেটা পড়ে দিচ্ছি। আমাদেরকে লিখেছে মনোয়ার ইসলাম গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে। তিনি লিখেছেন, প্রিয় তিথি আপু এবং অনন্ত ভাই আসসালামু আলাইকুম, হৃদয় জুড়ে স্বপ্ন আমার তোমায় পাবার আসে, সুখের খেয়াল হাসাই আমি মনের নীল আকাশে, আমার সকল ভালোবাসা তোমায় ঘিরে হাসে, জীবন আমার পূর্ণ হবে থাকলে তুমি পাশে। বাহ, খুব সুন্দর। বিশ্ববিনা মঙ্গলবারকে ভালোবেসে আসলে এরকম সুন্দর সুন্দর লেখা আমরা সবসময় চাই।
0: আচ্ছা, এটি গোলাপ ফুলের পাপড়ির শুভেচ্ছা দিয়ে আমরা শেষ করব। জাপানি ভাষায় গান শোনাবো, গার্লস ব্যান্ড স্টেরিও পনি পরিবেশন, অত্যন্ত জনপ্রিয় একটি ব্যান্ড, হিতোহিরা নোহানাবিরা, যার অর্থ হচ্ছে একটি ফুলের পাপড়ি। মূলত এই গানে

0: ডিবি জীবাণু থাকে,
1: সে জীবাণু অন্যান্য খাবারেও সংক্রমিত হতে পারে।
0: তাই কাঁচা মাছ মাংসের সাথে কাঁচা শাকসবজি ও ফলমূল রাখবেন না।
1: প্রতিটি আইটেমের জন্য আলাদা আলাদা ব্যাগ বা বক্স।

0: বুস্টারের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাআল্লাহ।
0: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
0: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
0: হয় ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে না।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
0: জি অবশ্যই। আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
0: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
0: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
1: তারপর?
0: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো করে হাত ধুইতে হয়েছে।
1: তারপর কি হইল?
0: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
0: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতেছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতেছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে না। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসলিমগণ, আপনারা 6 মাস টিকা 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা।

0: নেওয়া জরুরি।
1: সর্দি কাশি, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি, পাতলা পায়খানা ডেঙ্গু জ্বরের অন্যতম লক্ষণ।
0: ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ডেঙ্গু জ্বর আছে কি নেই।
1: জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরের আশঙ্কা থাকে। জমে থাকা পরিষ্কার পানিতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা ডিম পারে।
0: তাই চারদিকের পরিবেশ পরিষ্কার রাখা দরকার। ঘুমানোর আগে অবশ্যই মশারি টানাতে হবে, তাহলেই

0: সব সময় চিকিৎসকের পরামর্শে থাকতে হবে, তাহলেই থাকবে না কোনো মৃত্যু ঝুঁকি।
1: এমন পোশাক পরাই ভালো যাতে শরীরের বেশিরভাগ জায়গা ঢাকা থাকে। পরিপূর্ণ বিশ্রাম এবং তরল খাবার গ্রহণ ডেঙ্গু জ্বরের প্রধান চিকিৎসা।
0: খাওয়া যাবে প্যারাসিটামল, খাওয়া যাবে না অ্যাসপিরিন জাতীয় ওষুধ।
1: আসুন সবাই সচেতন আর সাবধানতায় থাকি,
0: নিজেদেরকে অবশ্যই ডেঙ্গু মুক্ত রাখি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকাকে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজে ও FM 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো।

0: বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোনের অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা দুটো বেজে ২০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবের ছোট পরিবার শুনতে পাবেন বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল ৫টা ১০ মিনিটে। বিকেল ৫টা ৩০ মিনিটে শুনতে পাবেন লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান শুনবেন দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে, রাত ৮টা ১০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত ৯টা ৫ মিনিটে শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সহযোগিত অনুষ্ঠান বন্ধন শুনতে পাবেন রাত ১০টা বেজে ৫ মিনিটে।
0: প্রিয় শ্রোতাদের জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম ৯৫ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনবেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মহাশক্তি প্রেরণ কেন্দ্রে বৈদ্যুতিক সমস্যার কারণে সকাল দশটা আট মিনিট থেকে সকাল দশটা দশ মিনিট এবং সকাল দশটা পঁচিশ মিনিট থেকে সকাল দশটা সাতাশ মিনিট যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ক ছশো তিরানব্বই কিলোহার্জে মোট চার মিনিট অনুষ্ঠান সম্প্রচার হয়নি। এজন্য আমরা আন্তরিক দুঃখিত, ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয়, ইসলামের দৃষ্টিতে ঘুষ এর পরিণাম। সঞ্চালনে রয়েছেন মুফতি সৈয়দ আহনাব শাহরিয়ার।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি মহান রব্বুল আলমিনের ইচ্ছায় আমরা দেশ ও বিদেশে যে যেখান থেকেই শুনছি সুস্থ আছি এবং ভালো আছি। সুপ্রিয় শ্রোতা, আজকে আপনাদের সঙ্গে উপস্থাপনায় রয়েছে আমি আহনাব শাহরিয়ার। সুপ্রিয় শ্রোতা, ইসলাম কেবল শুধু দর্শন, কিছু থিওরি বা গুটি কয়েক ইবাদতের নাম নয়, বরং ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুপ্রিয় শ্রোতা, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে রয়েছে ইসলামের দেয়া সুস্পষ্ট দিক নির্দেশনা এবং কল্যাণের সর্বোত্তম পথ নির্দেশ। সুপ্রিয় শ্রোতা, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলাম ব্যক্তি থেকে শুরু করে পরিবার ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সততা, আমানতদারিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছে। ইসলাম যেমন হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করেছে, ঠিক তেমনিভাবে কঠোরভাবে নিষেধ করেছে অন্যায়ভাবে অপরের সম্পদকে লুণ্ঠন করতে। কারণ অপরের সম্পদ হরণ করা, ক্ষমতার অপব্যবহার করা কোনোটি ব্যক্তি বা সমাজ বা রাষ্ট্র কারোর জন্য কল্যাণ বয়ে আনে না। কিন্তু বড্ড আফসোসের বিষয়, বর্তমান আমাদের সমাজে এমনই এক মরণ ব্যাধি আমাদের সমাজে শিকড় গেড়ে বসেছে, তা হল ঘুষ। সুপ্রিয় শ্রোতা, এই ঘুষ এটি কেবল একটি আর্থিক কোনো অপরাধ নয়, আর্থিক কোনো অনিয়ম নয়, বরং সমাজের ন্যায় বিচার, সততা, পারস্পরিক বন্ধন, বিশ্বাস বা আস্থার যে ভিত্তি, এটাকে ধীরে ধীরে এই সুদ দুর্বল করে দেয় এবং সমাজের এক ভয়াবহ রূপ ধারণ করে। সুপ্রিয় শ্রোতা, এই ঘুষের কারণে আমাদের সমাজে অনেক অনেক যোগ্য ব্যক্তি তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আর অযোগ্য এবং অসৎ ব্যক্তিরা অন্যায়ভাবে সুবিধা ভোগ করছে। ফলে সমাজে ন্যায়ের পরিবর্তে অন্যায়, যোগ্যতার পরিবর্তে ক্ষমতার অপব্যবহার এবং সততার পরিবর্তে দুর্নীতির পথ ধীরে ধীরে আরও বিস্তৃত হয়ে যাচ্ছে। সুপ্রিয় শ্রোতা, তাই আজকের পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইসলামের দৃষ্টিতে ঘুষের ভয়াবহ পরিণাম, এই শিরোনামে। আর আজকে আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলেরই সুপরিচিত মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ সাহেব, সিনিয়র পেশ ইমাম ও খতিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। মুহতারাম, আপনাকে আজকের অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: সুপ্রিয় শ্রোতা, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা জানতে চাই মহান রব্বুল আলামিন এবং আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই ব্যাপারে। সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা পরস্পরের মধ্যে নিজেদের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না, অতদুলু বিহা ইলাল হুকাম, এবং তোমরা বিচারকদের কাছে ঘুষ প্রেরণ করো না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশিয়া ওয়াল মুরতাসিয়া, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয়কেই লানত করেছেন, অভিসম্পাত করেছেন। যে নবী দয়ার নবী, করুণার নবী, যেখানে রব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন্নাস রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি নবীকে প্রেরণ করেছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, সে রহমতের নবী পর্যন্ত এই ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়কে অভিসম্পাত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন আমাদের একটি নম্বর রয়েছে আমাদের আজকের এই যে বিষয়, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে ঘুষের পরিণাম। এই বিষয়ে আপনারা সরাসরি আমাদের নম্বরটিতে কল দিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন, তবে আমাদের আজকের টপিকের উপর ইনশাল্লাহ। আমি নম্বরটি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, 01553841500। আমি নম্বরটি আবারও বলছি, 01553841500। এছাড়াও প্রিয় শ্রোতাবৃন্দ, বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেখানে কমেন্টের মাধ্যমেও আমাদেরকে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং ফোনের মাধ্যমেও প্রশ্ন করতে পারবেন। আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষা রয়েছি। আমরা শুরুতে চলে যাচ্ছি এর আগে আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি মাওলানা নাজির মাহমুদ হুজুরের কাছে। মুহতারাম, আমাদের যে আজকের বিষয় অর্থাৎ ইসলামের দৃষ্টিতে ঘুষের ভয়াবহ পরিণাম, এই সম্পর্কে যদি আমাদের দর্শককে কিছু বলতেন আপনি।
2: الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي كلاهما في النار আপনি চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সমাজে একেবারে শিকড় গেড়ে বসেছে এবং এর কারণে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, দুর্নীতি এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যেটা সমাজকে একেবারে কুরে কুরে খাচ্ছে। সমাজের অধপতন দিন দিন আমরা চরমভাবে দেখতে পাচ্ছি। যেমনটা আপনি বলছিলেন যে ভূমিকাতে, যে এর কারণে আমাদের দেশে যোগ্য ব্যক্তিরা তারা মাজলুম হচ্ছে, তারা চাকরি বাকরি পাচ্ছে না এবং অযোগ্যরা বিভিন্ন চেয়ারে বসে পড়তেছে। তো এটা আসলে দেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাপারে যথেষ্ট তাকিদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষগ্রহীতা উভয় জাহান্নামী। তো এটা একটা বড় বিষয় যে ঘুষদাতা ঘুষগ্রহীতা উভয় জাহান্নামী, অর্থাৎ ঘুষদাতা এবং ঘুষগ্রহী, ঘুষ গ্রহণ করা ঘুষ দেওয়া উভয়টাই হারাম। কিন্তু এটা হারাম, একেবারে শরীয়তের বিধান অনুযায়ী এটা হারাম। আর হারাম ইনকাম করা, এটা যে কতটা ক্ষতিকর, এটাও আমরা যদি একটু কোরআন হাদিসের আলোকে দেখতে পাই তাহলে বুঝতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবু কাসবাল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা, যে হালাল ইনকাম করা এটা ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ ইবাদা। আপনি নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পরে হালাল ইনকাম করা এটা আরেকটা ফরজ। বিশেষ করে যারা পরিবারের গার্জিয়ান থাকবেন, এই পরিবারের গার্জিয়ানদের জন্য এটা জরুরি হলো তার পরিবারের, তার অধীনস্থ যারা আছে তাদের ভরণ পোষণের জন্য হালাল ইনকাম করা তার উপরে একেবারে অপরিহার্য হয়ে যায়। নামাজ পড়া যেমন তার জন্য ফরজ, এই মানে হালাল রুজি ইনকাম করা তার জন্য এরকম আরেকটি ফরজ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাবি বলেছেন তলাবু কাসবাল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। আল্লাহ পাক সূরা জুমার মধ্যে বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের নামাজ যখন শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর জমিনের মধ্যে আল্লাহর বহু নিয়ামত আছে সেগুলো তোমরা তালাশ করো, সংগ্রহ করো। নিয়ামত, প্রচুর নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন জমিনের মধ্যে, সেগুলো তোমরা সংগ্রহ করো। দেখুন আল্লাহ কি বলছেন, এরপরে বলছেন সেই নিয়ামত সংগ্রহ করতে যায় তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে। এই বেশি বেশি আল্লাহকে স্মরণ করার তাফসীরের মধ্যে এসেছে, অর্থাৎ আল্লাহকে এখানে বেশি বেশি স্মরণ করবে, তোমরা অন্যায় পথে অন্যায় ভাবে হারাম ভাবে সম্পদ অর্জন করবে না। এই বেশি বেশি আল্লাহকে স্মরণ করার মানে হলো তোমরা অন্যায়ভাবে শরীয়ত যেটাকে হারাম করেছে, শরীয়ত যেটাকে নাজায়েজ করেছে, শরীয়ত যেটাকে অবৈধ বলেছে, সেই পথে তোমরা সম্পদ অর্জন করবে না, হারাম পন্থায় তোমরা সম্পদ অর্জন করবে না। এখানে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এর জন্য বলছেন আল্লাহ পাক তো মানুষের দুর্বলতা জানেন, যে মানুষ হারাম পথে পা বাড়াবে, মানুষ হারাম পথে সম্পদ অর্জন করতে চাইবে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি তারপরে ঘুষ সুদ বিভিন্নভাবে মানুষ সম্পদ অর্জন করতে চাইবে। এই জন্য আল্লাহ বলছেন এখানে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, তোমরা হারাম পথে পা বাড়াবে না। এরপরে বলছেন যদি তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, হারাম পথে না যাও, হালাল পথে যদি সম্পদ সংগ্রহ করো, তাহলে তোমরা সফলকাম হবে, এখানেই সফলতা। আর যদি তুমি হারাম পথে যাও তাহলে সেখানে ব্যর্থতা। আর সূরা বাকারের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, এখানে মুসলমান না, সমস্ত মানুষকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যেটা হালাল এবং পবিত্র সেই জিনিস তোমরা গ্রহণ করো, সেটা তোমরা খাও, সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবু খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, মনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তান এই শরীয়ত যেটাকে হালাল করেছে, শরীয়ত যেটাকে বৈধ করেছে, পবিত্র করেছে, এর বাহিরে যত রাস্তা আছে সব শয়তানের পদঙ্ক, এই এই সব রাস্তা শয়তানের আবিষ্কৃত রাস্তা। সুদ, ঘুষ, অবৈধ ইনকাম, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, যা কিছু আছে এসব শয়তানের রাস্তা। আল্লাহ পাক এগুলো নিষেধ করেছেন যে খবরদার শয়তানের রাস্তায় তোমরা যেও না, কারণ শয়তানের একমাত্র মিশন এবং ভিশন হলো সে তোমাদেরকে তার পাপাচারের জালে আটকে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, আল্লাহ বারবার কিন্তু কোরআনে এই কথা বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। দুশ্মন কখনোই তোমার কল্যাণ চাইবে না, দুশ্মন কখনোই তোমার ভালো চাইবে না, সে তোমার সব সময় ক্ষতি করতে চাইবে, তোমাকে দুনিয়ার এগুলো তোমার কাছে চাকচিক্যময় করে তুলবে, তোমার কাছে এগুলোকে খুব লোভনীয় করে তুলবে, লোভনীয় করে তুলে তোমাদেরকে এই ফাঁদে ফেলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আল্লাহ পাক বারবার বলেছেন শয়তানের এই রাস্তায় তুমি হেঁটো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহর হাবিব একদিন দাঁড়িয়ে আছেন সাহাবাদেরকে নিয়ে, লাঠি দিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ দিলেন, বললেন এটা হলো সিরাত মুস্তাকিম, এর ডানি বামে আরো কিছু দাগ দিলেন, বললেন এই সোজা দাগটা হলো সিরাত মুস্তাকিম, আর এর এই যে ডানি বামে যে দাগগুলো দেখতেছো এটা হলো শয়তানের আবিষ্কৃত রাস্তা, এই সোজা রাস্তা হলো সিরাত মুস্তাকিম, আর এই এই যে ডানে বামে যে দাগগুলো দেখতেছো এটা হলো শয়তানের আবিষ্কৃত রাস্তা, এর প্রত্যেকটা রাস্তার মুখে শয়তান বসে আছে। তুমি সোজা রাস্তায় চলতে চাইবা, শয়তান তোমাকে টেনে এই ডানে বামে নিয়ে যেতে চাইবে, এগুলো তোমার কাছে মোহনীয় করে তুলবে, তোমার কাছে চমৎকৃত করে তুলবে, তোমার দিলের মধ্যে এটা চাকচিক্যময় করে তুলবে, আর তোমাকে এদিকে নিয়ে যেতে চাইবে। তুমি যদি জান্নাতে যেতে চাও সোজা পথে চলতে হবে, শয়তানের এই রাস্তায় যখন তুমি চলবে তুমি কিন্তু পদস্খলিত হবে, তুমি কিন্তু জাহান্নামের দিকে চলে যাবে। এখন আমরা সেদিকেই বেশি ধাবিত হচ্ছি, আমরা আল্লাহ পাক আমাকে কি বললেন, আমি কি দেখব, মানে কোন দিকে চলবো, সেদিকে আমার কোনো হুঁশ নাই, আমি শুধু শয়তানের রাস্তায় আমরা চলার চেষ্টা করতেছি। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। আমি মুসনাদে আহমদের একটা হাদিস বলতে চাই, যেটা মিশকাত শরীফ উল্লেখ করা হয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকসিবু আব্দুন মালা حراماً فيتصدق به فيقبل منه ولا ينفق منه فيبارك له ولا يترك خلف ظهره إلا كان زاده إلى النار أو كما قال عليه الصلاة والسلام رسول الله صلى الله عليه وسلم بلچن جي যে ব্যক্তি হারাম ভাবে ইনকাম করে, হারাম সম্পদ অর্জন করে, ঘুষ, সুদ অথবা রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, যে কোনো এই হারাম ভাবে যারা ইনকাম করতেছে, আল্লাহর হাবিব বলেন এই সম্পদ যদি সবটুকু দান করে দেয় আল্লাহ পাক এই সম্পদ কবুল করবেন না। এইটা যদি তার পরিবারের জন্য ব্যয় করে পরিবারের মধ্যে বরকত হবে না। আপনি দেখবেন যারা হারাম ইনকাম করে, সুদ খায় অথবা ঘুষ খায়, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি করে যারা এই সম্পদ অর্জন করতেছে তাদের পরিবারের মধ্যে কিন্তু বারাকা নাই। আল্লাহর হাবিব এর জন্য বলেছেন যে এটা পরিবারের জন্য ব্যয় করবে, পরিবারে বরকত হবে না। এরপরে যেটা বলবে করবে সেটা হলো যে এটা সে তার সন্তানের জন্য রেখে যাবে, তার ওয়ারিসদের জন্য রেখে যাবে, এটাই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সুতরাং হারাম ইনকাম করা বা ঘুষ গ্রহণ করা এটা যে কত বড় মানে তার জন্য ক্ষতিকর এটা এর দ্বারা আমরা বুঝতে পারি।
1: শুকরিয়া, শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহু খাইরান। ইনশাল্লাহ আজকে আমাদের যে মূল পর্ব প্রশ্ন উত্তর পর্ব আমরা চলে যাচ্ছি, আমরা প্রথম কলটি রিসিভ করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জি মুহতারাম শুনতে পাচ্ছেন?
3: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
3: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি মুহতারাম, বলুন। জি, কোথা থেকে বলছিলেন?
3: রবিউল আলম।
2: রবিউল আলম।
1: আপনার প্রশ্নটা যদি আরেকটু স্পষ্ট করে বলতেন মুহতারাম।
2: প্রশ্ন বোঝা যাচ্ছে না।
1: হ্যাঁ, প্রশ্নটি বোঝা যাচ্ছে না, আমরা পরবর্তী ফোন করে চলে যাচ্ছি।
4: দুজন দৃষ্টি প্রতিবন্ধী, আমাদের দুইটা প্রশ্ন আজকের বিচারপুর একটা আর আদাস একটা প্রশ্ন করবো, যদি অনুমতি দেন আদাসটা করবো আর কি।
1: আমরা আজকের বিষয়ের মধ্যে থাকলে ভালো হয়, যেহেতু আমাদের অনেক প্রশ্ন জমা আছে।
4: আজকের বিষয়টা হচ্ছে, আমি জানতে চাচ্ছি যে আমাদের সমাজে চাকরি নিতে যায় দেখা যায় যে এই যে বলে যে মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়ানোর নাম করে দেখা যায় 5 লাখ 10 লাখ টাকা দিয়ে উনি ঘুষ দিয়ে চাকরি নিল। তারপর এই যে উনি যে ঘুষ দিয়ে চাকরি নিল, তারপর ওনার পরিবার খাচ্ছে, উনি খাচ্ছে এবং যতদিন বাঁচতেছে, এবং শুধু তাই না, নাইটটাই এই টাকার উপর ডিফেন্স করছে, তাহলে পরে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার খাবার এটা কতটুকু গ্রহণযোগ্যটা আমরা যতদিন এটা হারাম, কিন্তু উনি তো খাচ্ছে এবং আমাদের সমাজে এটা চলছে। তারপর এই ব্যক্তি এবং যে ঘুষ নিল এবং এরা যে পরিবারের সবাই খেলো, কে কতটুকু দায়ী হবে একটু জানালে খুশি হতাম। আর একটা প্রশ্ন যে ছোট্ট করে উত্তর দেবেন, আমাদের হুজুর আছেন আদেব সাহেব, আমি ওনার সঙ্গে একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক গরিব মানুষ থাকে, দেখা যায় যে তার একটা সন্তান হয়েছে, এখন ওনার কাছে এই মুহূর্তে টাকা নাই, এখন ওনার ইচ্ছা প্রসন্ন হয়েছে যে উনি কর্জ হাসানা করে উনি আকিকা দেওয়ার জন্য টাকা গ্রহণ করছে, এটা তার জন্য কতটুকু এটা গ্রহণযোগ্য হবে এটা একটু জানালে পরে খুশি হতাম।
1: শুকরিয়া মহতারাম, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা আমাদের উত্তরের জন্য মহতারাম
2: জি সানোয়ার ভাই, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। প্রথমত যে ঘুষের ব্যাপারটি বলছেন, এটা একেবারে হারাম, কোন অবস্থাতেই ঘুষ দেওয়া নেওয়া এটা জায়েজ হবে না। প্রথমত দেখেন, আপনি যে কথাটি বলেছেন যে 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, এই চাকরিটা অবৈধ হচ্ছে, কারণ সে যদি এই ইন্টারভিউতে যেখানে ভাইবা নেওয়া হচ্ছে বা ইন্টারভিউ নেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, এখানে যে ব্যক্তি ফার্স্ট হয়েছে, যে চাকরি পাওয়ার যোগ্য, তাকে যদি চাকরি দেওয়া হতো তাহলে ঘুষ নেওয়ার প্রশ্ন আসতো না। আর এই ঘুষ দিয়ে যে ব্যক্তি চাকরি নিচ্ছে, তাহলে যিনি প্রথম হয়েছেন, যার চাকরি পাওয়ার যোগ্যতা আছে, তাকে মাহরুম করা হচ্ছে, তাকে বঞ্চিত করা হচ্ছে, তার উপর জুলুম করা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, যত অবৈধ ইনকাম আছে সব জায়গায় জুলুম হয়, যত অবৈধ ইনকাম আছে সমস্ত জায়গায় জুলুম, এইটা জুলুম হয়। জুলুম হওয়ার কারণে অবৈধ ইনকাম হওয়ার মূল হলো জুলুম, অর্থাৎ জুলুম হলো অদাশায় গায়রা মুহাল্লিহি, কোন জিনিসকে যথাস্থানে না রাখার নাম হলো জুলুম। যত হারাম ইনকাম আছে সমস্ত হারাম ইনকামের সাথে জুলুম জড়িত আছে। তাহলে যে লোকটা, যেই ক্যান্ডিডেটটা চাকরি পাওয়ার কথা, তাকে চাকরি না দিয়ে আর একজনকে ঘুষ নিয়ে তাকে চাকরি দেওয়া হচ্ছে, তাহলে যোগ্য ব্যক্তিকে যে চাকরি দেওয়া হলো না, এটা হলো তার উপর একটা জুলুম করা হলো। দ্বিতীয় নম্বর হলো, যাকে চাকরি দেওয়া হলো তা এই ব্যক্তি নিজেও অপরাধী ঘুষ দিয়ে, এবং যারা ঘুষ নিল তারা অপরাধী হলো, এটা সারা জীবন এই অপরাধ তাকে বহন করতে হবে। যারা চাকরি দিল এবং চাকরি নিল উভয়ই এর সাথে অপরাধী, এবং সারা জীবন এই অপরাধ তাকে বহন করে চলতে হবে, এবং এর জন্য সারা জীবন সে দায়ী থাকবে।
1: শুকরিয়া মহতারাম। আমাদের সাথে যুক্ত আছেন গোলমুড়ি থেকে ইমরান মুর্শি, এছাড়াও যুক্ত রয়েছেন ঢাকা সেনানিবাস থেকে মুবারক ভাই, এবং কুড়িগ্রাম থেকে ফারুক ভাই, এবং গফরগাঁও থেকে বক্তিয়ার ভাই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ফোন করে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম মুহতারাম।
3: জি আমি দৃষ্টি প্রতিবন্ধী ইমরান হোসেন, আমি আপনাদের নতুন শ্রোতা বন্ধু।
1: জি মুহতারাম।
3: জি আমি আপনার নতুন শ্রোতা।
2: জি জি জি শ্রোতা,
3: কথা বলছিলাম মান্দার ময়মনসিংহ থেকে।
1: আচ্ছা থেকে জি মুহতারাম, আপনার প্রশ্নটি বলুন।
3: জি আমার প্রশ্নটি হচ্ছে যে সুদ যে জিনিসটা অনেকেই মনে করেন যে সুদের উপরে অনেক কিছু করে, দেখা গেছে মানে কুরবানি দিতে গেলে বা বিভিন্ন রকমের কোরবানি দিতে গেলে মানে সুদের উপরে টাকা আনে। এরপরে আরেকটা কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে পাশের তুলনা যারা যে পড়ে তারা তো অনেক মানুষের সাথে জড়িত।
1: সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের টপিক হচ্ছে

0: আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। এর আগে সানোয়ার ভাইয়ের আর একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে এক লোকের সন্তান হয়েছে, তার কাছে টাকা নাই, কিন্তু তিনি কর্জে হাসানা করে তারপরে তিনি আকিকা করতে চাচ্ছেন। ভাই এটা এটা জরুরি নয়, আকিকা এতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা মুস্তাহাব একটি আমল। আকিকা আকিকা হলো মুস্তাহাব একটি আমল, সুতরাং কারো কাছ থেকে ধার করে কর্জ করে তারপরে আকিকা করতে হবে এটা এত জরুরি কিছু নয়। বরং এই ঋণ করাটা এটা ইসলাম পছন্দ করে না, আপনি আকিকা করার দরকার নেই। আপনি আপনি অপেক্ষা করেন, আল্লাহ পাক যদি কখনো তৌফিক দেয় তাহলে পরে আকিকা করতে পারবেন। কারণ আকিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার 40 বছর বয়সে আকিকা করেছেন, এরকমও আছে। তো আপনি এখন করতে পারলেন না, এখন আপনি স্টপ থাকেন, পরবর্তীতে যখন আল্লাহ তৌফিক দেয় তখন আকিকা করাবেন। ঋণ করে আকিকা করতে যাই না, এটা বাড়তি একটা ঝামেলা হয়ে যাবে, বরং এটা ইসলাম নিষেধ করেছে এভাবে আকিকা করতে, আপনি এই কাজটি করবেন না। আমাদের নান্দাইল থেকে যে ভাই প্রশ্ন করেছেন, এই যে সুদের কারবার, যে নামাজও পড়তেছে সুদের কারবারও করতেছে, এই সুদ এটা আরো জঘন্যতম একটি অপরাধ। সুদ এতটাই মারাত্মক অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের 69টা গুণা আছে সুদের, তার সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা, এটা হলো সর্বনিম্ন গুণা। এতটাই মানে জঘন্যতম গুণা হলো এই সুদ। সুতরাং সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লেখক, সবার উপরে আল্লাহ রাসূল লানত করেছেন এবং বলেছেন সবাই সমান অপরাধী। সুতরাং সুদ যিনি দিচ্ছেন, সুদ যিনি নিচ্ছেন, সবাই এরকম সমান অপরাধী। সুদ যিনি লিখতেছেন, সুদের যিনি সাক্ষী আছেন, সবাই সমান অপরাধী। সুতরাং নামাজ পড়তেছে সেই জন্য হয়তো সে নামাজের সওয়াব পাবে, কিন্তু সুদের কারবার করতেছে এই জন্য সুদের গোনাও তাকে নিতে হবে। এই যে সুদের গোনার সাথে সে সম্পৃক্ত, একজন মুমিন ব্যক্তি অন্তত সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলছেন, ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন আল্লাহি ওয়া রাসূলি। সুদকে আমি হারাম করেছি, এর পরেও যদি কেউ সুদ সুদের কারবার করতে চায় সেজন্য আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। তো যুদ্ধ কার সাথে হয়? যুদ্ধ তো বন্ধুর সাথে হয় না, যুদ্ধ হয়তো শত্রুর সাথে। তো যে ব্যক্তি এই আয়াত অবতীর্ণ হওয়ার পরেও সুদের কারবার করে সে তো আল্লাহর শত্রুতে পরিণত হয়ে গেল। সুতরাং একজন মুমিন ব্যক্তি অন্তত সুদের সাথে কোন অবস্থাতে সম্পৃক্ত থাকতে পারে না। সুদের কারবার থেকে আমাদেরকে অবশ্যই, একজন মুমিন যে নামাজি সে অবশ্যই সুদ থেকে অবশ্যই দূরে থাকবে, কোনো অবস্থাতে সে সুদের সাথে সম্পৃক্ত হবে না। আর ঘুষের ব্যাপারটা তো আমরা বলছি যে চাকরি হোক যে কোনো হোক, কোনো অবস্থাতে ঘুষ দিয়ে যেন আমরা চাকরি না নেই বা ঘুষ যেন আমরা কাউকে না দেই। ঘুষের এই কালচারটা সরকারিভাবেও নিষেধ আছে। আপনি জানেন আমাদের বাংলাদেশে সরকারিভাবেই এই ঘুষ দেওয়া নেওয়া এটা নিষেধ আছে, যদিও এটা একদম ওপেন সিক্রেট, এটা অহরহ হচ্ছে, তবে এটা আইনত খুব দণ্ডনীয় অপরাধ। আমরা যেন এর থেকেও দূরে থাকি, আল্লাহ পাক আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
1: আমিন আমিন। আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করেছেন শাহালম ভাই, তিনি একটি প্রশ্ন করেছেন, তিনি শেরপুরে আছেন, ঘুষের জন্য ইসলাম কি ধরনের শাস্তির বিধান রেখেছে?
0: এটা হারাম। ঘুষের শাস্তি হলো আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীত উভয় জাহান্নামী। সুতরাং তাদের জন্য জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে, তারা জাহান্নামে যাবে, এটাই হলো তার শাস্তি, তারা জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে এই এই ঘোষণা দিয়েছেন, ঘুষের শাস্তি হলো জাহান্নাম। সুতরাং কেউ যদি জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আমরা ঘুষ থেকে দূরে থাকব। ঘুষ দিবও না, ঘুষ নিব না, ঘুষকে আমরা না বলি, সুদ ঘুষ এগুলোকে আমরা না বলবো, কোন মুসলমান এর সাথে অন্তত সম্পৃক্ত হতে পারে না।
1: জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম সালাম মুহতারাম।
2: জি জি, আমি আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি।
1: জি,
2: আমি আবারো নান্দাইল ময়মনসিংহ থেকে বলছি।
1: জি,
2: দৃষ্টি প্রতিবন্ধী।
1: জি মুহতারাম,
2: জেলা ঘোষাল। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে যারা ঘুষ খায়, আমরা এই অনেক সময় মানে একটা জিনিস আমরা খেয়াল করি, যারা ঘুষ খায় তারা মনে করেন দেখা গেছে একটা মানে কাজ করতে গেলে তারা এই যে টাকা পয়সা দাবি করে এটা মানে দাবি করে, তো তারা মানে আবার বলে কি যে তোমার এই কাজটা করে দিব, হ্যাঁ তুমি আমার অত টাকা দিবা। তো এটার জন্য আসলে মানে কি আল্লাহ তালা কি শাস্তি খাওয়া হয়েছে সেটা জন্য একটু বলবেন দয়া করে, ইনশাল্লাহ।
0: একটা হলো ঘুষ, একটা হলো ঘুষ, আর একটা হলো পারিশ্রমিক। পারিশ্রমিক যদি হয় সেটা ভিন্ন জিনিস, যে আপনি আপনার এই কাজটা আমি করে দেবো, আপনি আমাকে এত টাকা দিবেন, এটা হলো একটা পারিশ্রমিক হতে পারে। আর একটা হলো ঘুষ, কোনটা ঘুষ আর কোনটা পারিশ্রমিক।

0: শ্রমিক সেটা আপনাকে আলাদা করতে হবে। পারিশ্রমিক হলে এটার মধ্যে কোনো অপরাধ নেই, এটা আপনাকে সে কাজটা করে দিল তার পারিশ্রমিক শ্রমিক আপনি দিলেন। কিন্তু ঘুষ যদি হয় তাহলে তো অপরাধ হলো, আর অপরাধ এটা আমরা হাদিস দ্বারা বলেছি যে ঘুষের শাস্তি হলো জাহান্নাম। সুতরাং সে জাহান্নামের শাস্তি ভোগ করবে, দুনিয়াতেও তার শান্তি নেই। দুনিয়াতে যেটা হাদিস শরীফে আসছে যে দুনিয়াতে এই সম্পদ যদি সে আল্লাহ রাস্তায় দান করে, মনে করেন ঘুষের টাকা বা সুদের টাকা হারাম টাকা 5 কোটি টাকা দিয়ে সে একটা মসজিদ করলো, এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এক পয়সার মূল্য নাই। 5 কোটি টাকা দিয়ে যদি সে মসজিদ করে দেয় বা 5 কোটি টাকা কোথাও দান করলো, এর কোনো মূল্য নাই। 500 কোটি টাকাও যদি আল্লাহ রাস্তায় দিয়ে দেয়, এর 5 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই, কারণ এই টাকাটা সম্পূর্ণ হারাম। হারাম টাকা দান করে সওয়াবের আশা করলে ঈমান চলে যাবে, কারণ আল্লাহ পাক হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে আল্লাহু তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। সুতরাং আপনি হারাম দান করে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করবেন, এটা আল্লাহর সাথে তামাশা করা হবে এবং এজন্য ঈমান চলে যাবে। সুতরাং হারাম দান করে কখনো আল্লাহর কাছে সওয়াবের আশা করা যাবে না, এটা ঈমান পরিপন্থী কাজ, ঈমান চলে যাবে। সুতরাং এটা দুনিয়াতে শাস্তি হলো, হারামের শাস্তি হলো। দেখবেন যারা হারাম ইনকাম করে তাদের ছেলেপেলেগুলো সব মানে বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হারাম ইনকাম করে যারা তাদের সংসারে শান্তি থাকে না, এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকা দান করবে তো 1 টাকাও কবুল হবে না, কবুল করা হবে না। 2 নম্বর হলো এই হারাম টাকা তার পরিবারের জন্য ব্যয় করবে, পরিবারের মধ্যে বারাকা থাকবে না, শান্তি থাকবে না। 3 নম্বর হলো এই সম্পদ তার ওয়ারিসদের জন্য রেখে যাবে, এটাই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই সম্পদ তার সে মরে যাবে, তার ওয়ারিসটা এটা বিভিন্নভাবে খরচ করবে আর ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, এটা হলো তার শাস্তি।
1: আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যে আমার পরবর্তী কলে চলে আছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মহতারাম, আচ্ছা চাঁদপুর থেকে। জি
2: আমার প্রশ্ন আছে যে অনেক সময় দেখা যায় আমরা যদি ব্যবসা বাণিজ্য করি, যদি আমরা যদি মানে টাকা যদি একজন দেখে যে বলে এটা আমাকে তুমি এত টাকা নিয়ে নাও, এত টাকা আমাকে ব্যবসা দিতে হবে, যেহেতু আমি তো মানে
0: আপনাকে ব্যবসার জন্য যদি কেউ 2 লাখ টাকা দেয়, তাহলে আপনার ব্যবসায় আপনি করলেন, এই চুক্তি যদি হয় যে প্রতি মাসে আমাকে 2 লাখ টাকা 20,000 টাকা দিবে, এটা সুদ হয়ে যাবে। কিন্তু চুক্তিটা যদি এরকম হয় যে তোমাকে আমি 2 লাখ টাকা দিলাম, এখান থেকে যা ব্যবসা হয় প্রতি মাসে তার 50% আমাকে দেবা, 50% তুমি নিবা, তাহলে এটা জায়েজ আছে। কারণ কোন মাসে সব মাসে 40,000 টাকা লাভ হবে না, কোন মাসে 50,000 টাকা লাভ হবে, কোন মাসে 60,000 টাকা লাভ হবে, কোন মাসে 10,000 টাকা লাভ হবে। তো 10,000 টাকা যদি লাভ হয় আপনি 5,000 টাকা পাবেন, 50% আপনি, সে 5,000 টাকা পাবে আপনি 5,000 টাকা পাবেন। কোন মাসে যদি 50,000 টাকা লাভ হয় আপনি 25,000 টাকা পাবেন, সে 25,000 টাকা পাবে। কিন্তু ফিক্সড করে যদি দেন যে না লাভ যাই হোক না কেন এটা আমি জানি না, তুমি আমাকে 20,000 টাকা দেবা, এটার নাম হলো সুদ। কিন্তু যদি এরকম হয় যে লস হইলে লসের ভাগ নিতে হবে, আপনি 2 লাখ টাকা দিলেন, এই 2 লাখ টাকা এসে ব্যবসা করতেছে, কোনো মাসে লস হয়ে গেল, তখন কি হবে? তখন আপনাকে লসের ভাগিও আপনাকে হতে হবে, এটার নাম হলো ইসলাম। আপনি একজনের উপরে শুধু দায় চাপায় দিবেন, একজন শুধু লসের ভাগ হবে, আপনি লসের ভাগিদার হবেন না, ইসলাম এটা বলে না। এবং ইসলাম বলে যে ভ্রাতৃত্বের বন্ধন হলো এইটা যে লাভের অংশও তোমাকে নিতে হবে, লসের অংশও তোমাকে নিতে হবে। তুমি শুধু লাভের অংশটা নিবা, লস গেলে তুমি সেইখানে অংশ নিবা না, এটা যেন না হয়। এই জন্য লাভ লসের ভিত্তিতে ব্যবসা করা, পার্সেন্টেজ নিয়ে ব্যবসা করা এটা জায়েজ আছে, কিন্তু ফিক্সড ভাবে ফিক্সড করে দিয়ে এইভাবে নেওয়াটা এটা জায়েজ নাই।
1: অনেক অনেক শুকরিয়া। আমরা পরবর্তী করা যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি মুহতারাম শুনতে পাচ্ছি?
2: জি ভালো আছেন?
1: জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন?
2: জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, আরেকটি হলো যৌতুক দেওয়া হয় মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা, তাকে যৌতুক দিলে খুশি হয়ে গেলে সেটা আপনি ঘুষের মধ্যে পড়বে কিনা, জানতে চাচ্ছি।
0: জি
1: ধন্যবাদ
0: জাফর পালোয়ান ভাই। আপনার আপনার প্রশ্ন বরগুনা থেকে, আমাদের নিয়মিত একজন শ্রোতা জাফর পালোয়ান ভাই। তো আপনি যে প্রশ্ন করেছেন, এক হলো চাকরির ক্ষেত্রে যদি ঘুষ দেওয়া হয়, তাহলে একটা হলো আমাদের সমাজে এখন যেটা হয়ে গেছে, এখানে আমাদের একটু ক্লিয়ার করা দরকার যে একটা ছেলে যোগ্য, সে রিটেলে ফার্স্ট হয়েছে, ভাইভাতে ফার্স্ট হয়েছে, সে যোগ্য, তারপরেও তার চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? কিছু টাকা না দিলে হচ্ছে না, এক্ষেত্রে সে মজলুম, সমাজে এরকম একটা অবস্থা হয়ে গেছে, এক্ষেত্রে সে তাকে বাধ্য হয়ে যদি টাকা দিতে হয়, না দিলে হবে না, এক্ষেত্রে যদি টাকা দিতে হয় তাহলে ওলামায়ে কেরাম বলেছেন ফতোয়া হলো যারা টাকা নিচ্ছে তারা দায়ী থাকবে, এই দায়িত্বটা শুধু তারা থাকবে, যে টাকা দিচ্ছে সে দায়ী। হ্যাঁ, সে যদি অন্য সুযোগ থাকে অন্য জায়গায় চাকরি নেবে, এখানে চাকরি নেবে না, কিন্তু তাকে যদি একান্তই এটা বাধ্য হতে হয় তাহলে একতরফাভাবে যারা তার উপরে জুলুম করলো তারা দায়ী থাকবে। কিন্তু যদি এরকম হয় যে সে ফার্স্ট না, আসলে রিটার্ন বা ভাইভাতে সে ফার্স্ট হয় না, সে চাকরির যোগ্য না, কিন্তু ঘুষ দিয়ে সে চাকরি নিচ্ছে, সেক্ষেত্রে উভয় যে চাকরি নিচ্ছে সেও দায়ী থাকবে, যারা চাকরি দিচ্ছে তারাও দায়ী থাকবে, উভয় পক্ষ দায়ী থাকবে এবং উভয় পক্ষ জাহান্নামের অধিবাসী হবে। এটা হলো ঘুষের, ঘুষ দেওয়া নেওয়ার পরিণতি। দ্বিতীয় আপনি যে প্রশ্ন করেছেন, মেয়ের পক্ষ যৌতুক দেওয়া, এই যৌতুক দেওয়াটা এটা সম্পূর্ণ হারাম। যৌতুক তখন হবে যখন ছেলে পক্ষ দাবি করে বলবে যে আমাদেরকে এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, ছেলেকে একটা মোটরসাইকেল, বাড়িতে একটা ফ্রিজ দিতে হবে, একটা টেলিভিশন দিতে হবে, একটা মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি, এটা যখন দাবি করবে বা ইশারা ইঙ্গিতে বলবে যে আমার ছেলে তো শিক্ষিত, একটা এটা না হলে চলে না, একটা না হলে এটা না দিলে কেমন দেখা যায়, অর্থাৎ ছেলে পক্ষ যদি কোনো কিছু ইশারায় ইঙ্গিতে দাবি করে কোনোভাবে মেয়ে পক্ষকে বলে বা দিতে বাধ্য করে, তাহলে সেটা হলো যৌতুক এবং এটা নেওয়া হারাম। কিন্তু কোনো ডিমান্ড নাই, কোনো ডিমান্ড নাই, কোনো দাবি নাই, বিয়ে হয়ে গেছে, মেয়ের বাবা খুশি হয়ে মেয়েকে কিছু দিয়েছে, এটা জায়েজ আছে। মেয়ের বাবা খুশি হয়ে মেয়েকে কিছু সরঞ্জামাদি দিয়েছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যখন বিয়ে হলো আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, তখন তার পরিবারকে সাজিয়ে দেওয়ার জন্য পারিবারিক কিছু সামান তিনি দিয়েছিলেন, পরিবারে যা প্রয়োজন এরকম কিছু দিয়েছিলেন, এটা দেওয়া জায়েজ আছে, এটা যৌতুক না, বরং মেয়ের বাবা তার অর্থাৎ মেয়ে এবং তার জামাই তার পরিবারের জন্য কিছু আসবাবপত্র দেওয়াটা এটা দিতে পারেন। কিন্তু যদি ছেলের পক্ষ থেকে কোনো কিছু এভাবে দাবি করা হয় বা ইশারা ইঙ্গিতে বলা হয়, তাহলে এটা যৌতুক হবে, এটা দেওয়া জায়েজ নেই।
1: শুকরিয়া মোহতারাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
2: ওয়ালাইকুম আসসালাম। যেমন এখন রবি আউয়াল মাস চলছে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিষয়ে আলোচনা করলে ভালো হইতো।
1: হ্যাঁ,
2: প্রশ্ন হচ্ছে যে এরকমের আত্মহত্যা যারা করবে তাদের তাদের জানাজায় অংশগ্রহণ করা ব্যাপারে যেরকম বিধি নিষেধ আছে,
0: আগামী সপ্তাহ থেকে হয়তো আমরা ধারাবাহিক ভাবে সেই আয়োজন করব, রবিউল আউয়াল মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী এবং তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে যারা আত্মহত্যা করে তাদের জানাজার ব্যাপারে যেমন বিধিনিষেধ রয়েছে যে সেখানে বেশি মানুষ না যাওয়া, আর আমরা যদি এরকম, এটা একটা বিষয়, আমরা যদি এরকম বুঝতেই পারি যে এই লোকটা একেবারেই ঘুষখোর বা সুদখোর, তার ব্যাপারেও কিন্তু এরকম আছে, তার ব্যাপারে তার জানাজায়ও বেশি মানুষ না যাওয়া বা তাকে এরকম ভাবে একেবারে খুব জাঁকজমক করে তার জানাজাটাও না করা, কারণ সে তো আসলে একটা হারামের উপরে সারাটা জীবন কাটিয়েছে, সুতরাং তাকেও আমরা একেবারে খুব জাঁকজমক পূর্ণভাবে তার জানাজাও এরকম না করা, এটার ব্যাপারেও শরীয়ত ইয়ে করেছে, অত বেশি গুরুত্ব না দেওয়া, কারণ একজন ব্যক্তি সারা জীবন হারামের উপরে চলেছে তাকে অতটা গুরুত্ব না দেওয়া, এবং সে যদি খুব বেশি ইয়া হয় তো সে ব্যাপারেও অনাড়ম্বর ভাবে তার জানাজাটা করানো, এই ব্যাপারেও এরকম বলা হয়েছে। জি,
1: শুকরিয়া হুজুর। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সাহেব ভাই কেমন আছেন?
1: জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুবই ভালো রাখছে। তো কথা বলতেছিলাম রাজমিস্ত্রি, আমরা তো প্রতিনিয়ত বলতেছি ঘুষ দিলে এটা হয় এটা হয়, তারপরেও দেখা যাচ্ছে ঘুষ ছাড়া কোনো কাজ নেই। তো সবাই বলতেছে যে আমি জানতে চাই মতামত কাছে যে ঘুষ যে লোক নিল এবং দিল উভয় পক্ষ তো দুজনে একই।
1: জি মুহতারামা, মুহতারাম বলতে চাচ্ছেন যে ঘুষ নিল আর যে ঘুষ দিল মাহাদিস শরীফে যেভাবে দেখেছি তারা কি আসলে উভয়
0: সমান অপরাধী? ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া উভয় সমান অপরাধী। আমরা হয়তো মনে করছি যে ঘুষ নিল সেই বুঝি বেশি অপরাধী, না, কিন্তু উভয় সমান অপরাধী। কারণ আমি একটা অন্যায়কে সাপোর্ট করতেছি এবং আমি অন্যায় কাজ করার সুযোগ করে দিচ্ছি, এই জন্য যে যিনি দিচ্ছেন তিনিও সেই কাজটাকে সাপোর্ট করতেছেন এবং তিনি সুযোগটা করে দিচ্ছেন। এই জন্য ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া উভয়টাই সমান অপরাধ এবং এর থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আমি এখানে একটা হাদিস উল্লেখ করতে চাই, ইবনে মাসউদ রাদি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। এই হাদিসটিও আপনার মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে, মিশকাত শরীফ উল্লেখ করা হয়েছে। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানিস্তারা সওবান বিআশাতে দারাহিম ফিহি দিরহাম হারাম লাম ইয়াকবালুল্লাহু তাআলা লাহু সালাতুন মাদাম আলাইহি, যে এক ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করলো, 10 দিরহাম, তার মধ্যে 1 দিরহাম মাত্র হারাম, 9 দিরহাম হালাল, 1 দিরহাম মাত্র হারাম, এই কাপড় পরে যদি সে নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। আপনি চিন্তা করেন হারাম ইনকাম ইসলামে কতটা নিষিদ্ধ, যে এক ব্যক্তি 90 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, তার মধ্যে 1 টাকা মাত্র হারাম, 99 টাকা হালাল, 1 টাকা হারাম, ওই কাপড় পরে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। ইসলাম হারাম ইনকামকে এতটাই ঘৃণা করে। সুতরাং আমরা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খেতে হবে। এক ব্যক্তি বাইতুল্লাহতে যে বাইতুল্লাহর গিলাফ ধরে ডাকতেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহর হাবিব বললেন আল্লাহ তার কোনো দোয়া কবুল করবে না, তার কোনো ডাক আল্লাহ শুনবে না, তার কারণ তার খাবার হারাম, তার পানিও হারাম, তার কাপড় হারাম। এটা হলো এমন একটা বিষয়। সুতরাং এই এই বাইতুল্লাহতে যেও যদি সে দোয়া করে তার দোয়া কবুল হবে না, তার কোনো ডাক আল্লাহ শুনবে না, কারণ সে হারাম খাচ্ছে, এটা এতটাই জঘন্য। সুতরাং আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা আল্লাহর প্রিয় হতে চাই। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হারামকে পরিত্যাগ করতে হবে, হালাল খাবার খেতে হবে। আসুন আমরা হারামকে পরিত্যাগ করি, হালাল খাবার খাই। যতটুকু খাবেন হালাল ওইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং এটার মধ্যে বারাকা হবে। আপনার পরবর্তী প্রজন্মকে যদি আপনি সঠিক এবং ভালো মানুষ বানাতে চান তাহলেও আপনাকে হালাল খাবার খেতে হবে।
1: শুকরিয়া। আমরা আমাদের আজকের সর্বশেষ ফোন কলে চলে যাচ্ছি। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে, আমাদের হাতে সময় একদম কম আছে। সকলের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি মুহতারাম মাওলানা নাজির মাহমুদ সাহেবকে। এবং সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং এই যে হারাম, এই যে ঘুষ, এই জঘন্যতম বিষয় থেকে আমরা নিজেরা হেফাজত থাকব, আমাদের পরিবারকে হেফাজত করব এবং সমাজ এবং রাষ্ট্র সবাইকে ধীরে ধীরে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته
3: পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ফোনিন অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনে ছিলেন মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রুহুল আমিন, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন ২০২৬ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর এই সম্মেলনের আয়োজন করে। ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। তিনি বলেন, দেশের জনগণ বর্তমানে এনবিআর কে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। বিশেষ করে করদাতাগণ এনবিআর কে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সব প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। এরপর শুরু হয় রাজস্ব আদায় নিয়ে মুক্ত আলোচনা। এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এ সময় প্রধানমন্ত্রী এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। তিনি পরে জাতীয় রাজস্ব বোর্ড পরিবেশিত স্টলের ডিজিটাল স্ক্রিনে নানা উপস্থাপনা ঘুরে দেখেন। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনাঘাটে এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস্তবায়িত এই ব্যবস্থার সাফল্য অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সকল মহাসড়কে এই স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালু করার ঘোষণা দেন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসির উদ্যোগে চালুকৃত এসব বাসে চালক ও কন্ট্রাক্টর হিসেবেও নারীরা দায়িত্ব পালন করবেন। এ সময় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে মোট ১৪টি বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারাই কথা বলেন। স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী জানান, বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এসব কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মৌলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: This is Bangladesh Betar Dhaka. Stay tuned at this frequency because coming up in world music.

বাংলাদেশ বেতার ঢাকা। বন্যার সময় ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। বন্যায় যদি বাড়ি ঘর ডুবে যায়, তবে নিকটস্থ কোনো উঁচু স্থানে বা বাঁধে বা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। কোনো মতেই দালাল বা টাউটদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাবেন না। বন্যার কারণে নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে, যা বন্যা কবলিত নয়, সেখানে আশ্রয় নিন, কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। বন্যার ফলে খাবার পানি দূষিত হবার আশঙ্কা থাকে, তাই জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি পান করুন। না পাওয়া গেলে খাবার পানি ফুটিয়ে নিন অথবা পানি শোধক ট্যাবলেট ফিটকিরি দিয়ে খাবার পানি বিশুদ্ধ করে নিন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানমালায় এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী প্রজ্ঞা প্রতিভা মণ্ডল।

পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন প্রজ্ঞা প্রতিভা মণ্ডল। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন আধুনিক গান। প্রথম গানের শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গীতিকার মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন বাবু সরকার।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারে শুনবেন চম্পা বণিকের কণ্ঠে। গানের গীতিকার সুমন সর্দার, সুর করেছেন মোহাম্মদ শাহিনুল আলম রেজা।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান। এবারের গানের শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক। গানের কথা সাজিয়েছেন নাসিমা বেগম, সুর করেছেন তিমির নন্দী।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন আধুনিক গান বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন 2026 প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। তিনি বলেন, দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে, বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজস্ব সম্মেলন শুরু হয়। এরপর শুরু হয় রাজস্ব আদায় নিয়ে মুক্ত আলোচনা। এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুবির। মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিশুরা অনুকরণ প্রবণ, খেলার মাধ্যমে শিক্ষা গ্রহণ, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক বিকাশ এবং মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তুলতে সহায়ক। তিনি আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে খেলায় খেলায় শিখি বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক গঠনে চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমে খেলার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে পাঠ্যক্রমে শিক্ষার সাথে খেলাধুলার বিষয়টি অন্তর্ভুক্তির উপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, 2028 সালের শিক্ষাবর্ষ থেকে কারিকুলামে দেশীয় পর্যায়ের খেলাগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বিদ্যালয়সমূহে খেলার মাঠের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসির উদ্যোগে চালুকৃত এসব বাসে চালক ও কন্ট্রাক্টর হিসেবেও নারীরা দায়িত্ব পালন করবেন। এ সময় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে মোট 14টি বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: শ্রোতা, স্বাগত সবাইকে এসবের ছোট পরিবার অনুষ্ঠানে। আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন। আমরা নানা প্রসঙ্গে চমৎকার কথা অবতারণা করি, আপনারা প্রশ্ন করেন, আলোচনা করেন, খুব ভালো লাগে। এবং যত মত তত পথ, যত আলোচনা করবেন ততই বিভ্রান্তি দূর হবে, ভুল বোঝাবুঝি দূর হবে। আমরা মন গড়া অনেক বিষয় নিয়ে পরিবারকে ঝামেলায় ফেলে দিই, জীবনটাকে কঠিন করে ফেলি, রোগকে জটিল করে ফেলি। কিন্তু এসব করি ছোট পরিবার অনুষ্ঠান আপনাদের সাথে অনেক তথ্যের বিনিময়ে অনেক কিছু সহজ করেছে, অনেক আজকে সচেতন। অন্তত জন্মের পরে মাকে ছোট বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হয় প্রথম সময় থেকেই, আজকে সবাই অবগত। আমরা বারবার বলে থাকি, এমনকি তথ্য ঠিক এমনি নানা প্রসঙ্গে আলাপগুলো আপনারা শোনেন, যারা শুনছেন তার অন্যকেও জানাবেন। আজকে বিষয় নির্বাচন করা হয়েছে চমৎকার একটা প্রসঙ্গ, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে আপনের গুরুত্ব। আপন নিশ্চয়ই ইটের সাথে পরিচিত আপনারা, আমরা আরো কথা বলবো ওই আপন নিয়ে, আপনারা সঙ্গে আছেন। আর তিনজন বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিত্ব স্টুডিওতে আছেন, আপনাদের সাথে কথা বলবেন, মুখোমুখি হবেন। পরিচয় করে দিই, রয়েছেন আমার বামে ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি, তিনি অবসরপ্রাপ্ত উপপরিচালক পিএম সিসিএইচডিপি নির্পরিবার পরিকল্পনা দপ্তর। আমার ডানে রয়েছেন মোহাম্মদ ইফতেখার রহমান, উপপরিচালক পরিবার পরিকল্পনা দপ্তর।
1: আসসালামু আলাইকুম।
0: এবং সর্ববামে রয়েছেন মোহাম্মদ শফিউদ্দিন, পপুলেশন কমিউনিকেশন অফিসার আইইএম পরিবার পরিকল্পনা দপ্তর। স্বাগত অনুষ্ঠানে। আপনারা সবাই সময় ব্যস্ততার মাঝে স্টুডিওতে এসছেন, কথা বলবেন। প্রিয় শ্রোতা, আমাদের সাথে কথা বলুন, ফোন নাম্বার জানিয়ে দিই 4481 3268 থেকে 70, এছাড়া 4481 3277 থেকে 79, এর মাঝে যে কোনো একটা নাম্বারে ফোন করবেন। শুরুতে একটা কথা বলে রাখি যে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, এবং বিষয়ভিত্তিক প্রশ্ন করলে অনেক তো বেরিয়ে আসে, আমরা বিষয়ের বাইরে চলে গেলে মূল আলোচনায় ফিরে আসা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। আমরা মূল ধারা থেকে যেন বিচ্যুত না হই, আমাদের আজকে প্রসঙ্গ আবার মনে করিয়ে দিই, পরিবার প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে আপনের গুরুত্ব। শুরুতে আসি আমরা, মোহাম্মদ ইফতেখার রহমান, আপনার কাছে আসি, এর গুরুত্বটা কতটুকু?
1: হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে গুরুত্ব আপনের কতটুকু, আমরা আসলে অনেকে এটা বুঝি না, এই কারণে যে যখন একজন গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়, অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন মনে করে যে অনেকেই যে মাসিক শুরু না হলে হয়তো তার আর কনসেপ্ট করবে না। কিন্তু এই তথ্যটা যারা মনে করেন এটা পুরোপুরি ভুল, যে মাসিক শুরু হওয়ার আগেই কিন্তু দেখা যায় যে গর্ভধারণ করে ফেলে। এই জন্য আমরা বলি যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা এক্ষেত্রে আপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে প্রসব পরবর্তী অর্থাৎ প্রসবে 48 ঘন্টার মধ্যে থেকে আমাদের এই আপন খাওয়া শুরু করতে হয়, যে এটা একটা স্বল্পমাত্রা পিল। তা আমাদের এটা হচ্ছে শুধুমাত্র প্রজেস্টন, আমরা বলি যে প্রজেস্টন অনলি পিল।
0: ইফতেখার রহমান চমৎকার শুরুতে বলেছেন, তবে আরেকটি তথ্য যোগ করতে চাই, বুকের দুধ যদি খাওয়ানো যায়, অর্থাৎ যতদিন খাওয়াবে ততদিন বাচ্চা হবে না? ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি,
2: ধন্যবাদ রিজা ভাই, সুন্দর একটা প্রশ্ন করছেন। বুকের দুধ যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড, যেটাকে ইংলিশে বলে শুধুমাত্র বুকের দুধ, শুধুমাত্র বুকের দুধ যদি কোনো মা খাওয়ায় এবং যখনই বাচ্চা চাবে তখনই বুকের দুধ দিবে, তাহলে কিন্তু ন্যাচারালি কিন্তু আল্লাহ তাআলা 6 মাস কিন্তু গর্ভধারণ হয় না, এবং তখন কিন্তু ওভাম ফার্টিলাইজড হয় না, যে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে জায়গট হয় তারপরে আমরা মানুষ তৈরি হই, সেটা হয় না। কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই কর্মজীবী এবং বিভিন্ন কাজে ব্যস্ত, যার জন্য এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডটা তাদের পক্ষে আসলে মোটেও সম্ভব না। এই জন্য এখন আমাদের এই আপন যে আর্টিফিশিয়াল আপনার প্রজেস্টেরন, যেটার সাব হলো নর্জেস্ট্রিল, সেটা এতই কম, যেটা 0.075 মিলিগ্রাম মাত্র এখানে আছে, এটা খাওয়ালে, যেটা ইফতেখার ভাই বললেন যে 48 ঘন্টার মধ্যে, আমরা মনে করি যে বাচ্চা হওয়ার পর পরই সে খাওয়া আরম্ভ করা উচিত, এবং ম্যাক্সিমাম সময় হলো 48 ঘন্টার মধ্যে খেতেই হবে।
0: এই ফাঁকে একটা ফোন নেই, কে যেন অপেক্ষা আছেন, কথা বলি আমরা। হ্যালো,
1: নওগাঁ থেকে জি প্রশ্ন
3: আমি জানতে চাচ্ছি আমাকে এলাকা

0: তেল, 6 মাস খাওয়াবে বাচ্চা হওয়ার পরে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় একটা কুসংস্কার তৈরি হয়েছে যে আপন তিল খাওয়াইলে আপনার বুকের দুধ নাকি কমে যায়, এটা কতটুকু সত্য? আর একটা জিনিস জানতে চাচ্ছি, 6 মাস পর যখন আপনার আপন তিল বন্ধ হয়ে যাবে, 6 মাস পর থেকে, এর পরবর্তীতে কোন পদ্ধতিটা সবচেয়ে একজন মেয়ের জন্য উপযোগী একটু জানালে খুশি হতাম।
1: ধন্যবাদ। আমরা এর আগের প্রশ্নে যাই, জান্নাতুল ফেরদৌস প্রশ্ন করেছে নওগাঁ থেকে, যে 2 মাস হয়েছে মা নেই, এই যে ছোট বাচ্চাটা, আমরা বারবার প্রচার করি যে দুধের 6 মাস পর্যন্ত দুধের কোনো বিকল্প খাদ্য দেয়া যাবে না, আর আমরা টিনের দুধের কথা বলছি, অন্য খাদ্যের কথা বলছি, ভাবছেন কেন? আমাদের ধর্মীয় তো আছে যে দুধ মা, সেটাও কেন ভাবা হয়নি? ইফতেখার রহমান, আপনার কাছে আসি।
2: হ্যাঁ, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন বলছেন, যা দুধ মা, এরকম হতেই পারে যে মা চলে গেছেন।
1: জি,
2: তো এটা অনেক ক্ষেত্রে যে একটা দুর্ঘটনা আর কি, যেটা হতে সেই বাচ্চার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যেটা বললেন যে দুধ মা আমাদের নবীজি, যেটা আমাদের ধর্ম আছে, তো সেই ক্ষেত্রে প্রথমে খুঁজতে হবে যে এরকম দুধ মা কাউকে আমরা পাই কিনা, তার অনেক নিকট আত্মীয় থাকতে পারে তাদের মধ্য থেকে। যদি দেখা যায় যে না, এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের এর আগে যে বক্তা উনি বললেন যে একজন বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে তার মাধ্যমে যে তাকে কোনটা দেওয়া উপযোগী, যেহেতু 2 বছরের 2 মাসের বাচ্চা, তাকে কোনটা দুধ খাওয়ালে ক্ষতি হবে কিনা সেই ডাক্তার তাকে সাজেস্ট করবেন, সেইভাবে তাকে
1: জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানায় খোঁজ করলে দুধ মা পাওয়া যায়। অনেক আগ্রহী মা আছেন এই বাচ্চাটাকে 6 মাস পর্যন্ত যে সরকার যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ম করা হয়েছে, এটা প্রথমেই মানতে চেষ্টা করতে হবে, কারণ তার ইমিউনিটির জন্যে, যেমন হাম হয়, মেজেলস যেটা বলা হয়, রুবেলা হয়, ইত্যাদি রোগগুলো হয়, প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারলে কিন্তু দেখা যায় তার নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, তবে তত জটিল হবে না যদি তার প্রোটেকশন দেওয়া যায়। সুতরাং এই কথা ভেবেই কিন্তু মৃত্যুর হার কমানো হয় এইভাবে কিন্তু, আর রোগের জটিলতা কমাতে হবে, বাচ্চাকে নিঃসন্দেহে সুন্দর করে বড় করার একটা প্রক্রিয়া আমাদের মনোযোগী হতে হবে। আমরা এসব করে ছোট পরি অনুষ্ঠান এসব তথ্য নিয়ে কথা বলি। আপনারা আমাদের সঙ্গে আছেন, আর একটা ফোনে যাই, কে যেন অপেক্ষা আছেন, কথা বলি। হ্যালো,
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
3: কথা বলছি মোহাম্মদ শামীম শরীফ নারায়ণগঞ্জ থেকে।
1: শামীম শরীফ নারায়ণগঞ্জ।
3: প্রশ্ন, আপন গরি খেলে প্রসূতির কি কি উপকার হয়?
1: জি, তার আগে যাই, সানোয়ার একটা প্রশ্ন করেছিলেন যে বুকের দুধ যারা পাচ্ছে তারপরে তো আপন দেওয়া হয় বা আপন খেতে বলা হয় এই সময়টায়, তো আপন এবং বুকের দুধ দুটো একসাথে চলে থাকে, বুকের দুধের পরিমাণ কমে যায়, এবং 6 মাস পরে তাকে কি দিতে হবে সেটাও তিনি জানতে চেয়েছেন, সেই উত্তরটা আগে আমরা দিই। ডক্টর নিয়াজ মোহাম্মদ কামালি,
4: ধন্যবাদ। সানোয়ার সাহেব, প্রথমে বলি যে আপন বড়িটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা খেলে বুকের দুধ শুকায় না এবং মারও কোনো ক্ষতি হয় না, বাচ্চারও কোনো ক্ষতি হয় না, এবং এত কম পরিমাণ এই আর্টিফিশিয়াল প্রোজেস্টেরন আছে সেটার জন্য তার এই বুকের দুধের কোনো তারতম্যই হয় না। এই জন্য আপনার আপন খেতে হবে জন্ম হওয়ার পর পর থেকে 48 ঘন্টার মধ্যে, এবং আপন খাওয়ার একটা নিয়ম হলো যে প্রতিদিন একই সময় আপনাকে খেতে হবে। যদি 3 ঘন্টা এদিক সেদিক হয়ে যায় তাহলে আপনার ওই যখনই মনে পড়বে তখনই আপনি খাবেন, এবং পরবর্তী ডোজটা যে প্রতিদিন আপনি ধরেন রাত 9টায় খেতেন, প্রতিদিন রাত 9টায় খেতে হবে। যদি এটা তারতম্য হয় তাহলে কিন্তু এই আপনার ইটা থাকবে না, কার্যকারিতা থাকবে না। আর আরেকটা যেটা বলছেন আপনি যে আপন 6 মাস পর্যন্ত খাওয়ানোর পরে কোন পদ্ধতি হলে ভালো হয়, আমি যেটা মনে করি আপন শেষ হওয়ার পরে মিশ্র খাবার বড়ি যেটা সুখী নামে আছে আমাদের সেটা খাওয়াতে পারেন, তারপরে যেটা আছে ইমপ্লান্ট আছে, তারপরে আপনার আইউডি আছে, এগুলো অবশ্য প্রথম দিন থেকেই আপনি ব্যবহার করতে পারবেন।
1: আমরা আলোচনা যাব, এই বিস্তারিত কথাগুলো জানতে হবে, কারণ 6 মাস পরে কি করতে হবে, যে যদিও ট্যাবলেটের কথা আছে আমরা আপনের পরে সুখী এই কথা এতটুকু থাকি, পরে বিস্তারিত আলোচনা যাব। ফোন নিচ্ছি আমরা, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম সালাম।
5: আজি মোহাম্মদ মিন্টু একদম সব করতে গেছে।
1: জি,
5: আমি জানতে চাচ্ছি যে 6 মাস পর্যন্ত যে আপন বড়িটা খাওয়ানো হবে, তো তার পরবর্তীতে যে অন্যান্য তিলগুলো খাওয়ানো হবে, যে মানে যে যে পদ্ধতি নিচ্ছে খাওয়ার, সেটা মানে আমাদের যাদের ইচ্ছা মতো আর কি। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আপন বড়িটা কেন

0: এত গুরুত্বপূর্ণ যে দেওয়া হলো যে 48 ঘন্টার ভিতরে এসে খাওয়াতে হবে, অন্য কোন মানে পদ্ধতি গ্রহণ করতে হবে না, এই ব্যাপারে যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ আপনাদের সবাই।
1: ধন্যবাদ হাজী মোহাম্মদ মিন্টু, চমৎকার প্রশ্ন করেছেন। যে কথাগুলো বললেন যে একটা সহজ কথা সহজ মনে করে বুঝতে হবে, গ্রামে গঞ্জে যেখানে প্রসব কার্যাদি সম্পন্ন হলো তারপরে পরিবারটা এত ব্যস্ত হয়ে পড়ে মাকে নিয়ে শিশুকে নিয়ে, তখন ভাবনা এককেন্দ্রিক হয়ে যায়। কিন্তু জীবন তো চলমান, জীবন তো বহমান, স্বামী স্ত্রী তো তারা অনেক ক্ষেত্রে ভুলেই যান আনন্দে, কারণ বাচ্চা আনন্দ, বাচ্চা হয়েছে এবং তা নিয়ে আনুষ্ঠানিকতা। কিন্তু আপন বাদ দিয়ে আর কি করলে, আপনি যদি আপনকেই ভাবছেন যে আপন সে সময় আপন হিসেবে না থাকে, তাহলে আর কি পদ্ধতি প্রয়োগ করা যায় বা ভাবনা করা যায়? মোহাম্মদ শফিউদ্দিন
2: জি ধন্যবাদ শহীদ ভাই, এবং প্রশ্ন যিনি করেছেন মোহাম্মদ মিন্টু ওনাকে অত্যন্ত ধন্যবাদ। একটা বিষয় কি যে আপনাকে আপনই খেতে হবে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে, বিষয়টা কিন্তু এরকম সীমাবদ্ধ নয়। এখানে আপনার আমাদের আগের যে স্যার বলেছেন যে আপনি ইমপ্লানন নিতে পারেন, আইওডি নিতে পারেন, যে কোনোটাই নিতে পারেন, তবে আপনের একটা বিশেষ গুরুত্ব হচ্ছে কি যে আপন খেলে আপনার মায়ের বুকের দুধের পরিমাণ এবং গুণগত মান কোনোটাই নষ্ট হয় না, যেটা সুখী খেলে হয়। সে কারণে আমরা সুখীটার পরিবর্তে আপনটাকে সাজেস্ট করছি, আর অন্যান্য পদ্ধতি যেগুলো আছে সেগুলো আপনি চালিয়ে নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু আপন খেলে মায়ের স্বাস্থ্য ঝুঁকিও কমে এবং পিরিয়ডটাও রেগুলার করা যায়, সেক্ষেত্রে 48 ঘন্টা বলা হয়েছে এই কারণে যাতে কোনো ঝুঁকি না থাকে। কারণ অনেক সময় দেখা গেছে কি যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি সঠিকভাবে না নেওয়ার কারণে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যায়, যেটা মা নিজেও জানতে পারেন না যে তার গর্ভে সন্তান চলে আসছে। তো তখন দেখা যাচ্ছে তার স্বাস্থ্য ঝুঁকিটা বেড়ে যায়। সেই স্বাস্থ্য ঝুঁকিটা অ্যাভয়েড করার জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে 48 ঘন্টার মধ্যেই আপন পিলটা শুরু করার জন্য, সেজন্য আমরা আপনটাকে বলি।
1: শুরু করবেন না কেন ডক্টর নিয়াজ মোহাম্মদ কামালি?
3: শুরু আসলে শুরু অবশ্যই করতে হবে। কেন করতে হবে এটা বলাই হয়েছে যে স্বল্পমাত্রা, এখানে এত কম পরিমাণ মেডিসিন দেওয়া আছে, যেটা ওই যে আর্টিফিশিয়াল প্রোজেস্টেরন নরজেস্টেরন এটা আছে, এটা কাজ করে কিন্তু যেহেতু অল্প পরিমাণ এটা কাজটা কিন্তু ধীরে ধীরে আরম্ভ করে একটা পিক আওয়ারে চলে যাবে। তো এখন যদি আমাদের ওয়ার্ল্ডের রেকর্ড আছে যে 11 দিন পরে মা গর্ভবতী মানে বাচ্চা প্রসব করার পরে 11 দিনের সময় সে প্রেগনেন্ট হয়ে গেছে, এটা একটা রেকর্ড আছে। আর নর্মালি প্রত্যেকটা মা 21 দিনের দিনই দেখা যাচ্ছে যে সে প্রেগনেন্ট হয়ে যায়। এই কারণে আমরা বলি যে যদি হওয়ার সাথে সাথেই, বাচ্চা হওয়ার সাথে সাথে যদি আপনটা আমরা খাওয়াতে পারি, তাহলে আমাদের এই ঝুঁকিটা থাকে না এবং অনাকাঙ্ক্ষিত যে গর্ভধারণ এখান থেকে আমরা কিন্তু বেঁচে যেতে পারি।
1: অনাকাঙ্ক্ষিত কথাটাকে গুরুত্ব দিতেই হবে, এবং জীবনব্যাপী এই সংসার জীবনে যাদের বাচ্চা একটি হয়েছে অথবা বিয়ের পরপরই, যাদের পরিকল্পনার মধ্যে কোনো ত্রুটি আছে তারাই সমস্যা প্রয়োজন। তো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণকে এড়াবার জন্যে বা এই তথ্যের কথাগুলো ভালো করে বুঝতে হবে। যেমনটি আমি এখন উদাহরণ দিচ্ছি, আমাদের সাথে আছেন মোহাম্মদ ইফতেখার রহমান, যে দেখা যায় যে এরপরে স্বামী কারিগরি শুরু করে, কেউ শুরু করে আপন তো খুঁজতে, বা তিনি ভাবছেন যন্ত্রণা বা অথবা মায়ের বুধের বুকে দু শুকিয়ে যাবে অথবা অন্য কিছু, যাই না কারা কি ভাবছেন, কিন্তু তখন তারা আজল পদ্ধতি অথবা কন্ডম নিয়ে ভাবনা শুরু করে। আপনার মন্তব্য কি?
4: হ্যাঁ, আজল পদ্ধতি আসলে আমরা এটাকে কখনোই আমরা এটাকে বলি না
1: ফিল্ডে গেলে, কারণ কখনো
4: আজল আজল এইসব মানতে গেলে দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ,
1: জি জি,
4: অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ যদি হয় তাহলে কি করে তখন তারা, এই যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হলো সুতরাং এই গর্ভে যে বাচ্চাটা আসতেছে তাকে কিভাবে নষ্ট করতে যেতে যায়, তো এই যে নষ্টটা করে আবার গ্রামে গঞ্জে নানা রকমের সেখানে গাছ গাছলা ইত্যাদি কবিরাজের কাছে যায়, শেষে দেখা যায় যে মায়ের জীবনের অনেক সময় অনেক ঝুঁকি চলে আসে, অনেক মায়ের মারাও যান, আবার দেখা যায় যে আমার করতে যায় এমন এক জায়গায়, তো এই যে নানা রকমের যে একটা হ্যাজার্ড, তো এইটা একমাত্র কারণ পরিকল্পনা, সঠিক পরিকল্পনা না থাকার কারণে। তো এই জন্য আমরা বলি যদি একজন মা তার প্রসব পূর্ববর্তী যে সেবা আছে সেগুলো যদি নিতে যান, তাহলে কিন্তু সেবা কেন্দ্রে যারা সেবা দিবেন আমাদের ডাক্তার কিংবা আমাদের WB ওনারা কিন্তু বুঝিয়ে বলেন সবকিছু, যে আপনি কোথায় প্রসব করা ডেলিভারি করাবেন, বাসাতে করাবেন নাকি আপনার একটা স্বাস্থ্যকেন্দ্রে করাবেন, এরপরে ডেলিভারির সাথে সাথে কোন পদ্ধতি নিলে আপনার জন্য ভালো হবে, সবগুলি কিন্তু খুবভাবে চমৎকারভাবে বুঝিয়ে বলেন। তাহলে কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এইটা কিন্তু আর সম্ভাবনা থাকে না। সেই জন্য আমরা সবসময় বলি যে একজন গর্ভবতী মায়ের যখন পেয়েছে বাচ্চা আসবে তখনই তাকে কমপক্ষে চারবার কিন্তু ওই সেবা কেন্দ্রে তাকে চেক আপ করাতেই যেতে হবে, কোনো সমস্যা না থাকলেও। তাহলে ওনার এই যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এইটা রোধ করা থেকে শুরু করে যে মায়ের স্বাস্থ্য কী করে ভালো থাকবে, সন্তানের স্বাস্থ্য কী করে ভালো থাকবে, একটা সুন্দর একটা পরিকল্পনা মাফিক তারা বাচ্চা কতদিন পর একটা ব্যবধানে নেবে, এটা সুন্দর পরিকল্পনা কিন্তু নিতে পারেন যদি স্বাস্থ্যকেন্দ্রে আমাদের কর্মী যারা আছেন তাদের কাছে সেবা নিতে যান।
5: কত চমৎকার আলোচনা চলছে প্রিয় শ্রোতা, মনোযোগ দিয়ে শুনলেন কথাগুলো, এবং এগুলো ভাবনার বিষয়, মন গড়া কোনো বিষয় নয়। কেন আপন, কেন সুখী, এগুলো একটু ভাবলে বুঝতে চেষ্টা করলে কিন্তু বুঝতে পারবেন। আপনারা শুনছেন এসো গড়ি ছোট পরিবার ফোনের অনুষ্ঠান, আমাদের আজকের প্রসঙ্গ প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে আপনের গুরুত্ব, আপন একটা বড়ি তার গুরুত্ব নিয়ে কথা চলছে। আমাদের সাথে আছেন ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি, মোহাম্মদ ইফতেকার রহমান, মোহাম্মদ শফি উদ্দিন, তারা তিনজনই বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিত্ব, কথা বলছেন আপনাদের সঙ্গে। প্রশ্ন করুন, ভেবেচিন্তে অনেক তথ্য জানা আছে, আমরাও কিন্তু ফাঁকে ফাঁকে কথা বলছি, জীবনটাকে সুন্দর করতে চাই, পরিবার গঠনে একটা পরিকল্পনা করতে চাই, এই পরিকল্পনা একটা প্রথম পদক্ষেপ বাচ্চা হওয়ার পরপরই সাথে সাথেই আপনের গুরুত্বের আলোচনা চলছে এখন। সুতরাং আপন নিয়ে ভাবুন, আর পরবর্তী ছ মাস পর কি হবে আমরা এই তথ্য একটু বিশ্লেষণ করবো, এখন এটাও জানা প্রয়োজন যে ছ মাস পর্যন্ত আপন এতটুকু আমরা মনে রাখলাম, তারপর কি করা যেতে পারে বা কি পরিকল্পনা করা প্রয়োজন। ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি,
3: ধন্যবাদ রেজা ভাই। প্রথমেই বলবো যে ছয় মাস পরে যদি আপনি চিন্তা করেন যে বড়ি খাবেন, তাহলে তো আগেই বলছি যে সুখী ট্যাবলেট খাবেন, কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি ইমপ্লান্ট নিব, ইমপ্লান্ট নিলেও সেটা তো আপনার বাহুর ভিতর দিকে এটা মাদের পরে দেওয়া হয় এবং কোনো অসুবিধাই এখন পাওয়া যায় না, এবং ইন্টারন্যাশনালি এটা খুবই পপুলার, যার কারণে আপনি ইমপ্লান্ট। আর আরেকটা করতে পারেন, সেটা হলো যে যদি ছয় মাস পরে মাসিক হয়ে যায়, মাসিকের সাত দিনের মধ্যে আপনি কপারটি, যেটাকে আমরা বলি আইইউডি যেটা, সেটা করে নিতে পারেন। আর যদি সেটাও না করেন তাহলে তো আপনাকে সুখী পরিচিত খেতে হবে। তবে যদি আপনি পরিকল্পিত পরিবার করেন এবং সূরা বাকারায় আল্লাহ তাআলা যেটা বলে দিছেন, সন্তান মায়ের বুকের দুধ দুই বছর পান করবে, এই দুই বছর যদি ওই বাচ্চাটাকে নিশ্চিন্ত করেন বুকের দুধ, তাহলে অবশ্যই আপনাকে পরিকল্পনার মধ্যে আসতে হবে এবং পরিকল্পনা মাফিক আপনাকে আরও দেড় বছর, ছয় মাস আপন ব্যবহার করলেন পরবর্তী দেড় বছর যাতে বাচ্চা নির্বিঘ্নে থাকে, সেই জন্য আপনাকে হয় ইমপ্লান্ট পড়তে হবে, নাহলে আইইউডি পড়তে হবে, অথবা এই মিশ্র খাবার গড়ি সুখী ব্যবহার করতে হবে।
4: কিন্তু আমি একটা বলি, আমি টার্গেট করি যে খাবার গড়ি যেমন আমাদের আছে, এখন কেউ খাবার গড়ি আসলে দেখা যায় অনেকদিন এই যে বাচ্চা কাচ্চা নিয়ে তখন ঝামেলা মধ্যে থাকে, খাবার গড়ি খেতে ভুলে যায়। তো যেমন আমাদের বিশেষজ্ঞ ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি যেটা বললেন যে এই দুইটা ছাড়াও আমাদের কিন্তু একটা ইনজেক্টেবলস একটা পদ্ধতি আছে, সেটা তিন মাস অন্তর অন্তর নিতে হয়। তো এটাও খুব পপুলার আমাদের দেশে, সব থেকে বেশি গৃহীত হচ্ছে খাবার গড়ি, এরপরে সেকেন্ড যে গৃহীত হচ্ছে ইনজেক্টেবলস। তো সুতরাং যে আইইডি ইমপ্লান্ট যদি নিতে না চান তাহলে কিন্তু ইঞ্জেকশন নিতে পারেন, তিন মাস তাহলে একবারই নিরাপদ থাকবেন।
5: মোহাম্মদ শফিউদ্দিন, আপনার কাছে আসি, এই যে কথাগুলো আলোচনা করছি, সাধারণে যারা জীবন যাপন করছেন, যারা কর্মজীবী গ্রামে আছেন, খেতে খামারে কাজ করছেন, কেউ দোকানে ব্যবসা করছেন, তাদের ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত, এই তথ্যগুলো জানবার জন্য সুযোগ কোথায়, কোথায় যাবেন, তিনি স্ত্রীকে কোথাও পাঠাবেন না তার দুজন মিলে কোথাও যাবেন, এই তথ্যগুলো জানা দরকার।
2: অত্যন্ত চমৎকার প্রশ্ন। তার আগে আমি আরেকটু বলে নিই, আমরা যে পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলোর কথা বলছি সবগুলোই আমরা আমাদের মায়েদেরকে কেন্দ্র করে বলছি, আমি আমাদের পুরুষ ভাইদেরকেও ইনভলভ করতে চাই। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পুরুষ পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং তাকেও এ বিষয়ে সচেতন হতে হবে। পুরুষরাও কিন্তু কন্ডম ইউজ করতে পারেন, এবং স্থায়ী পদ্ধতি আছে সে বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরামর্শ করতে পারেন। আচ্ছা, যে বিষয়টা প্রশ্ন করা হয়েছে যে সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও পরিবার পরিকল্পনা বিষয়ক বা প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো কোথায় পাবেন, এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে স্বামী স্ত্রী বিবাহের পরে আমাদের দেশে যেহেতু অবিবাহিত ছেলে মেয়েদের পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য এবং এই সংক্রান্ত বিষয়ে খোলামেলা আলোচনা করার পরিবেশ নেই, সেজন্য বিয়ের পরপরই আমি পরামর্শ দেব যে দুজনে মিলে একটা স্বাস্থ্যকেন্দ্রে যান অথবা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, গিয়ে আপনারা আপনাদের পরিকল্পনার কথা খুলে বলুন যে আমরা বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমাদের ভবিষ্যতে এই প্ল্যান আছে, আমরা দুই বছরের মধ্যে সন্তান নিতে চাচ্ছি না বা ছয় মাস পরেই সন্তান নিতে চাচ্ছি, এই বিষয়গুলো খোলামেলাভাবে আলাপ করে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে অথবা আমাদের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে স্বাস্থ্য সেবা আর যিনি আছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা আছেন, ওখানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আছেন, অনেক জায়গায় মেডিকেল অফিসারও আছেন, তাদের সাথে কথা বলুন। কথা বললে আপনি দেখবেন যে অনেক বিষয় আপনি জানতে পারবেন যেগুলো আপনার অজানা ছিল। আসলেই আমাদের দেশের মেয়েরা বিয়ের আগে এই বিষয়গুলো নিয়ে কারোর সাথে কথা বলে না বা বলার মতো পরিবেশও নেই, যার কারণে অনেকেই দেখা গেছে বিয়ের রাতেই প্রেগনেন্ট হয়ে যায়, যেটা জানেও না একটা মা যে তার আসলে প্রেগনেন্ট হওয়ার মতো সিচুয়েশন হয়েছে কি হয় নাই, তারপরেও হয়ে যাচ্ছে। কিন্তু সে চাইলে একটু সচেতনভাবে যদি বিয়ের আগেও একটা কাউন্সিলিং নিতে পারতেন বা বিশেষ করে এখানে স্বামী একটা ভূমিকা রাখতে পারতেন যাতে অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ না হয় বা একটা পরিকল্পনা করে সুন্দর একটা পরিবার গঠন করতে পারে, সেজন্য আমাদের নিকটস্থ কমিউনিটি ক্লিনিক আছে, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এছাড়াও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ বা হচ্ছে গাইনি ডাক্তার বা অন্য যে কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিলে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। এছাড়া বর্তমান প্রযুক্তির যুগ, আপনি চাইলে গুগলেও এই বিষয়গুলো সার্চ করতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে বিভিন্ন, এদের কাছেও যদি আপনি প্রশ্ন করেন যে আমি গতকালকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি বা আগামীকালকে হব, এই মুহূর্তে আমার কী কী করণীয়, তারা দেখবেন যে আপনাকে অনেক সুন্দর করে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বর্ণনা করবে, আপনাকে কখন কী ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত সে বিষয়গুলো তারা একদম ভেঙে ভেঙে বলবে। আপনার যদি প্রাইভেসি সমস্যা কারো কাছেই প্রকাশ করতে হবে না, আপনি আপনার সেলফোনেই আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করুন বা গুগলে জিজ্ঞেস করুন, আপনাকে সব ভেঙে ভেঙে বলে দিবে। এই বিষয়গুলো এখন আর ইনফরমেশন পাওয়া কোনো বাধা নয় আমি মনে করি, যতই ব্যস্ত থাকুক মানুষ, শুধু একটু জানার আগ্রহ থাকলেই হবে, মনে প্রশ্ন জাগলেই হবে যে আমার আমি এটা জানতে চাই, দেন আর দেন আপনি এটা জানতে পারবেন। আপনি যদি মোবাইল ব্যবহার করতে নাও পারেন, আপনার পার্শ্ববর্তী যিনি মোবাইল ব্যবহার করতে পারেন অন্তত তাকে দিয়ে করান কাজটা, বা আপনার ছোট ভাই বড় ভাই বা আশেপাশের যারা থাকেন মোবাইল ব্যবহার করেন স্মার্টফোন ব্যবহার করেন তাদের কাছ থেকেও আপনি জানতে পারেন।
5: ধন্যবাদ
4: স্কুলের ছেলে মেয়েদের, স্কুল মাদ্রাসার ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু প্রোগ্রাম আছে, কিশোরী কিশোরীদের যে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, যে পরিবার পরিকল্পনা বিষয়গুলো কিন্তু তাদের সাথে আমরা স্কুলে তাদের ক্লাসে একসাথে একটা অডিটোরিয়ামে নিয়ে এটা নিয়ে আমরা আলোচনা করছি যেন তারা সচেতন হতে পারেন, অর্থাৎ বিয়ের রাতে যেন প্রেগন্যান্ট হয়ে না যান, এটা এটা যেন তারা আগে থেকে তাদের জীবন কীভাবে তারা দেখতে চায় সেভাবে যেন পরিকল্পনা করতে পারেন। এছাড়া আমাদের অডিও ভিজুয়াল যে ভ্যান আছে এই ভ্যানটার মাধ্যমে কিন্তু গ্রামে গঞ্জে স্কুল মাদ্রাসা তাছাড়া হাটে বাজারে এটা থেকেও আমাদের একটা প্রচারণা রয়েছে যে এই ভ্যানের মাধ্যমে তাদেরকে পরিবার পরিকল্পনা মা সুস্বাস্থ্য এই বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আমাদের চলমান আছে। এছাড়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এক্ষেত্রে আমাদের প্রচারণা রয়েছে, তো এই এর মাধ্যমে যদিও এগুলি সাময়িকভাবে এখন বন্ধ আছে তো খুব দ্রুতই আবার চালু হবে, তো এইগুলি প্রোগ্রাম আমাদের অধিদপ্তর দীর্ঘদিন থেকে চলমান।
5: ধন্যবাদ
4: সচেতন করার জন্য,
5: চমৎকার বলেছেন। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আমি আসি, প্রিয় শ্রোতা আপনাদের সাথে আছি, আপনাদের মনের কথা আমরা এক ক্ষেত্রে ভাবতে পারি বুঝতে পারি বলে ফেলি, যেমনটি আমরা আপন বলি কথা বলছি, সুখী বলি কথা বলছি, কন্ডমের কথা বলছি, একটুকে শুনলেন কপারটি, একটুকে শুনলেন ইমপ্ল্যান্ট, অনেকে ভাবেন কি এগুলো কন্ডম মানে আমাদের দেশের দোকান টোকানে পাওয়া যায়, এটা বিদেশে আর কোথাও পাওয়া যায় না বা বিদেশে কেউ ব্যবহার করে না, শুধু বাংলাদেশের জন্য বোধ হয় কন্ডম, বাংলাদেশের জন্য কপারটি, বাংলাদেশের জন্য সুখী বলি আপন বলি, আন্তর্জাতিক ভাবে পৃথিবীতে কি একই রকম ভাবে জন্ম নিয়ন্ত্রণ কাজ করবার চলছে ডক্টর নিয়াজমত কামালি?
3: ধন্যবাদ রেজা ভাই।
5: জি,
3: সারা পৃথিবীতেই এই জন্ম নিয়ন্ত্রণের কাজ চলতেছে, এক এক জায়গার পলিসি এক এক রকম। যেমন ধরেন আমাদের দেশে সাতটা পদ্ধতি নিয়ে আমরা কাজ করি।
5: জি,
3: তার মধ্যে চারটা হলো নন হরমোনাল।
5: জি,
3: একটা কন্ডোম, কপারটি, এবং পুরুষদের জন্য হলো NSV, নো স্ক্যালপেল ভ্যাসেকটমি, আর হলো ইয়েদের জন্য লাইগেশন বা টিবেকটমি বলা হয়। এই চারটা হলো নন হরমোনাল। আর হরমোনাল পদ্ধতির মধ্যে ওই সুখী, আপন আর ইমপ্লান্ট। তো এখন আপনার যে জিনিসটা হলো যে বিদেশে, অনেক দেশে ধরেন যেমন কানাডার কথাই বলি, কানাডাতে কিন্তু দুইটা জিনিস খুব পপুলার, একটা হলো IUD আর একটা হলো কন্ডোম।
5: আচ্ছা আচ্ছা,
2: দুইটাই নন হরমোনাল।
3: নন হরমোনাল, কারণ তারা নিজেদের স্বাস্থ্যের ব্যাপার আলাদা চিন্তা করে। তো এরকম অনেক দেশে আছে। আমি যেমন দক্ষিণ কোরিয়ার কথা বলতে পারি,
5: পলিসির ব্যাপার,
3: হ্যাঁ পলিসির ব্যাপার, এবং দক্ষিণ কোরিয়া তো সেম থিং দেখছি যে কন্ডোম এবং IUD।
2: এবং এখানে একটা বিষয় আমি শেয়ার করি, যেটা আমার জাপানে থাকার সৌভাগ্য হয়েছিল, সেটা হচ্ছে যারা যাদের পপুলেশন গ্রোথ কম ওই সকল দেশে কিন্তু এরকম জন্মবিরতিকরণ সামগ্রী অ্যাভেলেবল, কিন্তু অনেক কস্টলি। বাংলাদেশে যেরকম আমরা ফ্রি অফ কস্ট দিই বা দোকানে অনেক কম খরচে পাওয়া যায়, ওই সকল দেশে কিন্তু এগুলো অনেক দামি। বিশেষ করে একটা IUD যদি জাপানের মতো একটা দেশে কেউ নিতে চায়, বাংলাদেশে টাকা 2 লাখ টাকার মতো খরচ পড়বে। এবং এক প্যাকেট কন্ডোম
3: ইন্স্যুরেন্সের মাধ্যমে কভার করে
5: যায়, যাই হোক আমাদের তো কিনতেও হয় না, ইন্স্যুরেন্স কিনতেও হয় না, এটা একটা বড় ধরনের বিষয়। তারা খালি কেন্দ্রে হাজির হলেই ব্যবস্থা,
2: রাইট?
4: আসলে আমাদের দেশে আমরা তো সচেতন না বলেই এই যে গভর্নমেন্ট কিন্তু এক্ষেত্রে ভর্তুকি দিই, অর্থাৎ সরকারের পয়সায় কিনে জনগণকে দিচ্ছে, শুধু তাই না, এই যে স্থায়ী পদ্ধতি, ইমপ্লান্ট, IUD যারা নেয় তাদেরকে কিন্তু কিছু যা আসার জন্য ভাতা দেওয়া হয়। স্থায়ী পদ্ধতির ক্ষেত্রে তাদের এই এক দুই দিন একটু রেস্টে থাকতে হয়, সেজন্য ক্ষতিপূরণ ভাতা, অর্থাৎ যে কাজটা তারা করতে পারছে ক্ষতিপূরণ ভাতা দেওয়া হচ্ছে। তো ইনসেন্টিভ বলা চলে। তো এইটা দিচ্ছে কেন সরকার? যে সরকার জনগণের সরকার, যে জনস্বার্থ, অর্থাৎ জনগণ আমরা এখনো সেই পর্যায়ে, যে আমেরিকার কথা বললাম, যে কানাডা বা আমাদের আরেকজন বিশেষজ্ঞ বললেন যে উনি জাপানে ছিলেন, তো তারা কত সচেতন। এই যে 2 লক্ষ টাকা তাদের প্রয়োজন একটা IUD নিতে গেলে, তো তারা জানে যে একটা IUD না নিলে যদি একটা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয় তাহলে এইটার পরবর্তীতে এর কি যে বিড়ম্বনা। তো এখন আমরা যখন সচেতন হয়ে যাবো, উন্নত দেশে পরিণত হবো, আমাদেরকেও কিন্তু এক সময় এইটা জনগণের ফ্রি দেবে না সরকার, তখন আমাদেরকেও কিনতে হবে। তো আমরা এখন এই শুধুমাত্র সচেতন না হওয়ার কারণে, না বোঝার কারণে, যেন আমাদের জনসংখ্যা যে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে, সেই জন্য কিন্তু সরকার এইটাকে এইভাবে যে
2: বিনামূল্যে দিচ্ছে, তো এটা হয়তো গুরুত্বহীন বা হয়তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা কিছুটা অনীহ কাজ করে, নেয়ার ক্ষেত্রে কিছুটা ভীতি কাজ করে। যদি টাকা দিয়ে নিতে হতো তাহলে কিন্তু অনেক টাকা লাগতো।
3: ইয়েরাও জানেন, আমাদের জনগণরাও জানেন, আমার দীর্ঘ 28 বছর চাকরি জীবনে আমি যেটা দেখছি ওরাও জানে, কিন্তু যে জিনিসটা ওদের অসুবিধা মনে করে যে এইগুলি মনে হয় শুধু গরিবদের জন্য, এগুলো বড় লোকদের না। আসলে ওই বড় লোক গরিব সবার জন্য একই পদ্ধতি, কিন্তু এখানে যেটা হলো কেউ গোপন রাখে, কেউ গোপন রাখে না, এইটাই হলো পার্থক্য। কিন্তু আপনি যদি পরিকল্পিত পরিবার গঠন করতে চান, ফ্যামিলি প্ল্যানিং এর বিকল্প কোনো অবস্থাই নাই। আর আপনাকে যেটা আপনারা বলতেছিলেন যে বিয়ের পরের ওই দিনই প্রেগনেন্ট হয়ে গেল, কেন এত অপরিকল্পিত কেন? আপনাকে যে আল্লাহ তাআলা কতগুলি বেহেশতের সুখ পৃথিবীতে দিয়েছেন, তার মধ্যে যেটা যে বাসর ঘরের যে সুখটা, এটা হলো আল্লাহ প্রদত্ত একটা ঐশ্বরিক একটা সুখ, সেটাকে ভোগ করেন এবং সেটা 2 বছর পর্যন্ত ভোগ করেন। যে মেয়ের বয়স 18 বছর, তার 20 বছর হোক, সে পরিপূর্ণ ম্যাচিউর হোক, তখন ম্যাচিউর একটা মায়ের পেটে একটা ম্যাচিউর বাচ্চা তৈরি হবে, সে সারা পৃথিবী কেন, বাংলাদেশ কেন, সারা পৃথিবীকে অনেক কিছু দিতে পারবে। তো এই কারণের জন্য আমাদের প্রতিটা ক্ষেত্রেই আমাদেরকে পরিকল্পিত এবং পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। পরিচ্ছন্ন কেন বললাম, হাইজিন একটা বিরাট ফ্যাক্টর, যেটা আমাদের স্যানিটারি হাইজিন থেকে আরম্ভ করে শারীরিক হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলোর কোনো বিকল্প নাই। তবে আমরা দিন দিন শিক্ষিত হচ্ছি, আমরা আরও এদিকে অগ্রসর হব আশা করি। তবে একটা জিনিস পরিকল্পনাহীন জীবন করলে সেখানে কিন্তু যেটা হাদিস শরীফে এবং কোরআন শরীফে অনেক জায়গায় দেখছে যে আল্লাহ লানত দেন। যেমন আল্লাহ তাআলা বলছেন যখন তার কোনো ফ্যামিলির তিনটা ছেলে বাচ্চা হয়ে যায়, তারপরে যখন সে আবার ছেলে বাচ্চা চায় আমি তখন তাকে লানত বর্ষিত করি। তো এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের একটু সচেতন থাকতে হবে।
5: ধন্যবাদ, আমরা চমৎকার তথ্যগুলো জানলাম। প্রিয় শ্রোতা, ভাবতে হবে, মানতে হবে, একটি ভুল আরো ভুল তৈরি করে, ভুলের মাশুল জীবনব্যাপী দিতে হয়, ভুলের মাশুল জীবনব্যাপী দিতে হয়। সুতরাং এই এসবই ছোট পূর্ব অনুষ্ঠান থেকে কিন্তু আমরা তথ্যগুলো জানাতে পারছি। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর নিয়াজ মোহাম্মদ কামালি, মোহাম্মদ ইফতেখার রহমান এবং মোহাম্মদ শফিউদ্দিন। তিনজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের আগামী সপ্তাহের প্রসঙ্গ খাবার বুড়ি খাবার সঠিক নিয়ম, চমৎকার প্রসঙ্গ খাবার বুড়ি খাবার সঠিক নিয়ম। এবার জানিয়ে দিয়ে আজকের অনুষ্ঠানের প্রকৌশল দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, তত্ত্বাবধানে মোহাম্মদ আমিরুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি। সবাই ভালো থাকুন, আর আমার সত্যি আবারও কথা হবে নতুন কোন বিষয় নিয়ে। সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।

তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো। আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী ইসমত আরা পারভিন ইভা, গীতিকার মনিজা খানম, সুরকার লোকমান হাকিম।

0: শুনলেন ভক্তিমূলক গান। শিল্পী ছিলেন ইসমত আরা পারভিন ইভা। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে, যে বিষয়টি কি সেটি, সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি, সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি, এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরে বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরে বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন ডেলিতে এবার আপনাদের জন্য রয়েছে বৃক্ষরোপণের গান। শিল্পী শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকুন্ড মজুমদার। গানের কথাগুলো সাজিয়েছেন সিরাজুল হক সিরাজ, আর গানটিতে সুর করেছেন শান শাহ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Farah Tawassum Tanisha. Prime Minister Tariq Rahman has emphasized making the tax management and collection procedures simple, corruption and harassment-free, and transforming the National Board of Revenue (NBR) into a trusted and people-friendly institution so that people feel comfortable paying taxes voluntarily. He said this while addressing the Revenue Conference 2026 organized by NBR as the chief guest at the Bangladesh-China Friendship Conference Center at Sheribala Nagar in the capital today. The Prime Minister said there is no alternative to building a digitally modern data-driven tax administration. Describing VAT as an important source of revenue in a modern economy, he said its success depends on effective implementation. Earlier, the Prime Minister, while addressing in response to various statements of taxpayers at the Revenue Conference, said the BNP government has adopted a policy of expenditure reduction since assuming office. Calling upon the revenue officials to motivate and inspire the people to pay taxes, the Prime Minister said the government should spend the people's hard-earned tax money for the welfare of the people and present this idea to the taxpayers. Finance Minister Amir Khusru Mahmood Chaudhry and Finance Advisor Rashid Al Mahmood Titumir, among others, spoke at the conference. Home Minister Salahuddin Ahmed has said the government will gradually introduce an artificial intelligence AI-based automated fine system on all highways across the country after evaluating the performance of the system launched on the Dhaka-Chattogram highway. He said this while inaugurating the AI-powered auto fine system at the Highway Police's Command, Control and Monitoring Center at Meghnaghat in Sonargaon of Narayanganj today. Under the project, AI cameras have already been installed on 490 pillars along the Dhaka-Chattogram highway. The cameras will automatically detect and record violations including speeding, dangerous overtaking, disobeying traffic signals and signs, driving on the wrong side of the road and illegal parking. A special pink bus service has been launched in the capital aiming to ensure safe, comfortable and smooth travel for women on the city streets. Road Transport and Bridges Minister Sheikh Rabiul Alam inaugurated the service at the BRTC's Dhaka Truck Depot premises at the Tejgaon in the capital today. Launching this, the Road Transport and Bridges Minister said special bus service has been taken as part of the implementation of the government's election manifesto. One of the main features of the service is that the buses will be operated by women drivers and conductors. The minister said initially the service has been started with a total of 14 buses. Out of those, 10 buses will ply on 10 routes in Dhaka City and the remaining 4 buses will operate in Chattogram and Bogura. A Russian missile attack killed 10 people in a village in Ukraine's northeastern Kharkiv region. Ukrainian authorities said this today. Ukrainian President Volodymyr Zelensky said on X the Russians launched a brutal attack on a busy intersection in Pechenihi, Kharkiv region. Government will definitely respond this Russian struck, he added. Pakistan's Supreme Court today ordered that jailed former Prime Minister Imran Khan be moved to a hospital for medical checks. The top court said the 73-year-old would be transferred to Shifa International Hospital in the capital, Islamabad, within 2 days. The cricketer-turned-politician was jailed in 2023 after being convicted on a string of charges that he claims were politically motivated. Dhaka Meteorological Office says due to monsoon depression over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining northwest bay, heavy to very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram and Sylhet divisions till 6 a.m. tomorrow. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over these regions and landslides may also occur at places over hilly regions of Chattogram division. Dhaka Meteorological Office further says the monsoon depression over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining northwest bay moved west-northwestwards and now lies over Jharkhand and adjoining area. It is likely to move west-northwestwards further and weaken gradually. Under its influence, steep pressure gradient lies over the North Bay. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour. The regions of Rajshahi, Pabna, Bogura, Tangail, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজমুল হুদা। বস্ত্রপাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের আধুনিকায়ন এবং এর হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার মাঠ পর্যায়ে নানা উদ্যোগ নিয়েছে। তিনি আজ রাজশাহীতে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চীন ও বাংলাদেশের মধ্যে রেশম চাষ গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে এই খাতকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি রেশম চাষের পদ্ধতি উন্নয়ন, তুঁত চাষের প্রসার এবং রেশম সুতার গুণগত মান বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, রাজশাহীর রেশম কেবল একটি শিল্প নয়, এটি দেশের ঐতিহ্য ও গর্বের অংশ। দেশে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড এর কাছ থেকে 2টি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অগ্রিম আয়কর সহ এই 2 কার্গো এলএনজি কিনতে ব্যয় হবে 1,850 কোটি টাকার বেশি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। চলতি মাসের প্রথম 16 দিনে দেশে প্রায় 1.78 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা 2025 সালের একই সময়ে আসা 1.26 বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় 41.4% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের 13 তারিখ থেকে 16 আগস্ট পর্যন্ত 4 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে 289 মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। চলতি বছরের জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত দেশে মোট 4.6 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এর পরিমাণ ছিল 3.74 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহে শক্তিশালী গতি বজায় রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ বৃদ্ধির প্রতিফলন ঘটেছে এই প্রবণতায়। চট্টগ্রামের মেরুসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের দেবজা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিলের প্রায় 134.25 কোটি টাকা সাশ্রয় হয়েছে। নির্ধারিত ব্যয়ের তুলনায় উল্লেখযোগ্য কম খরচে প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি কোষাগারে বড় ধরনের অবদান রাখার অবস্থানে পৌঁছেছে অর্থনৈতিক অঞ্চলটি। বেবজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনামুল হক বাসুসকে বলেন, প্রকল্পটির জন্য মোট 1,302.91 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, বেবজা অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা 539টি শিল্প প্লটের মধ্যে 401টি শিল্প প্লট ইতিমধ্যে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের 3য় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে 390টি প্রতিষ্ঠানে শেয়ার ইউরেট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 77টির, কমেছে 266টির এবং অপরিবর্তিত ছিল 47টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 40 পয়েন্ট কমে অবস্থান করছে 5773 পয়েন্টে। ডিএসইতে আজ 998.10 কোটি টাকার শেয়ার ও ইউরেট হাতবদল হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.65 টাকা, ক্রয় 122.50 টাকা, মালয়েশিয়ান রিয়াল বিক্রয় 30.68 টাকা, ক্রয় 30.04 টাকা, এবং থাই বাত বিক্রয় 3.76 টাকা, ক্রয় 3.68 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 6টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
2: দূরের ও কাছের বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রুজিত রায়, সিনিয়র শিক্ষক, বাংলা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। স্টুডিওতে এই মুহূর্তে আছে দুজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
3: আমি সায়মা আলম অপসরা, বিকানেরসন ইউনিয়ন স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী।
4: আমি রাফিয়া রহমান, বিকানেরসন ইউনিয়ন স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী।
2: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তাহলে এসো আমরা মূল আলোচনায় আজকে চলে আসি। আজ আমরা পর্ব দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, তোমাদের যে বইটি আছে সেই বইটি থেকে পরিচ্ছেদ 28 বিভক্তি। তা আমরা দূরের বন্ধুরা, পৃষ্ঠা নাম্বার হলো 74 পৃষ্ঠা, আমরা একটু খাতায় লিখছি বিভক্তি, তোমরা একটু প্রস্তুত হয়ে নাও। প্রথমে রাফিয়াকে বলবো,
3: ভাগ করা।
2: বিভক্তি মানে বিভক্ত করা, বুঝতে পেরেছ? বিভক্তি মানে কি দূরের বন্ধুরা? তোমাদেরকে বলছি, বিভক্তি মানে বিভক্ত করা। কিন্তু ব্যাকরণে বিভক্তি মানে বিভক্ত করা না। যেমন দেখো, আমি কলমের ক্যাপটা খুললাম, বিভক্ত করলাম, এখন কি করলাম?
3: বন্ধ
2: করলাম। তাহলে ব্যাকরণে বিভক্তি মানে হচ্ছে জোড়া লাগানো। তাহলে মজার বিষয় হতে পারে না যে ব্যাকরণে বিভক্তি কিভাবে জোড়া লাগানো? এখন আমি একটি বাক্য লিখছি দূরের বন্ধুরা, তোমরা একটু লেখো। আমার এখানে দুজন শিক্ষার্থী আছে, এখন আমি বললাম যে রাফিয়া অপসরা ডাকো, বাক্যটা হয়েছে?
3: না।
2: কেন হয়নি? রাফিয়া অপসরা ডাকো, বাক্যটা হয়নি?
3: না।
2: কেন না?
3: অপসরাকে হবে,
2: অপসরাকে ডাকো, অপসরাকে ডাকো। তাহলে একটু আগে যে বলেছিলাম যে জোড়া লাগানো, তাহলে এই যে কে যে বর্ণটা আছে, এই অপসরের সাথে ডাকোর যে জোড়া লাগানো, মানে কি কেটা দিয়ে কি করানো হয়েছে, জোড়া লাগানো হয়েছে না, এটাই হলো বিভক্তি। দূরের বন্ধুরা, তোমরা মনে রাখবে তোমাদের পরিচ্ছেদে বিভক্তির যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এটা স্পষ্ট নয়। বিভক্তি হয়েছে অপসরাকে ডাকো, এখানে কে যেরকম বিভক্তি, আবার ডাকোকে যখন আমরা ভাঙবো তখন ডাক চুক অ, এই অটাও কিন্তু বিভক্তি। অর্থাৎ বিভক্তি হয়েছে শব্দের শেষে যুক্ত হলো, এটা একটা লগ্নক, বুঝতে পেরেছ? আবার ডাকো না, ডাক হলো ধাতু, ধাতুর সাথেও যুক্ত হলো, এটা একটা লগ্নক। তাহলে বিভক্তি মানে ওই অপসরের যে কে আবার ডাকর সাথে যে অযুক্ত হয়েছে, দুটোই কিন্তু বিভক্তি। তাহলে আমরা যদি বিভক্তির সংজ্ঞাটা একটু চমৎকার করে বলি, যে শব্দ কিংবা ধাতু তার সাথে তারপরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে পদ গঠন করে তখন আমরা তাকে বলবো বিভক্তি। বলো তো রাফিয়া কি বলেছি? শব্দ বা ধাতু,
3: ধাতু
2: তারপরে
3: তার সাথে
2: যে বর্ণ বা বর্ণ সমষ্টি,
3: যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে
2: পদ গঠন করে তখন সে বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলবো বিভক্তি, ঠিক আছে? কিন্তু আজকে যে বিভক্তি নিয়ে আমরা কথা বলবো সেই বিভক্তি হলো শব্দ বিভক্তি, মানে নাম বিভক্তি, এটা কারক বিভক্তি, বিভিন্ন নামে আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে আজকে যে বিভক্তি নিয়ে বলবো সেই বিভক্তির নাম কি?
3: শব্দ
2: বিভক্তি বা নাম বিভক্তি বা কারক বিভক্তি। অর্থাৎ বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বুঝাতে বিশেষ্য বা সর্বনাম, কার সাথে বলো? বিশেষ্য বা সর্বনামের সাথে অর্থহীন কিছু লগ্ন যুক্ত হয়, এগুলোকে আমরা বলবো বিভক্তি। যেমন আমরা কতগুলো উদাহরণ দিচ্ছি এখানে, একটা হলো এ, একটা হলো তে, একটা অন্তস্থ অ, একটা অন্তস্থ অ একার, এটা এক ধরনের বিভক্তি। আবার দেখো কে রে, এটা এক ধরনের বিভক্তি। আর একটা হলো র এর এর, এটা এক ধরনের বিভক্তি। অর্থাৎ তিন ধরনের বিভক্তি, এখানে আমরা বিভক্তিগুলোকে তিনটা ভাগ করতে পারি, আগে আমরা পড়েছি ছোট সময় যে শব্দে বিভক্তি সাত প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এখন কিন্তু এরকম আমরা পড়ছি না, কারণ দেখা গিয়েছে যে তৃতীয় বিভক্তি বলতে আমরা দ্বারা দিয়া কর্তৃক যেগুলো বলতাম এগুলো মূলত অনুসর্গ, কিংবা হতে থেকে চেয়ে যেগুলো বলতাম এগুলো মূলত অনুসর্গ। সেই কারণে আমরা এখন আর বিভক্তি এরূপ নাম দিচ্ছি না, আমরা বলছি বিভক্তির সাইনগুলো। যে বিভক্তিগুলোকে আমরা তিনটা ভাগ করবো, একটা হলো এ তে, একটা অন্তস্থ অ, অন্তস্থ অ একার, একটা হলো কে রে, আর একটা হলো র এ, এরকম। ঠিক আছে, এখন আজকে আমরা জানবো যে কখন আমি এ বিভক্তি কিংবা তে বিভক্তি কিংবা অন্তস্থ অ কখন আমরা কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, এবার দেখো প্রথমেই যে বিভক্তিটি আছে সেটার আমরা একটা উদাহরণ দিচ্ছি। আমরা একটু উদাহরণ দেখলাম যে লোকটি বাজারে গিয়েছে, একটু লেখে নেই দূরের বন্ধুরা, লোকটি বাজারে গিয়েছে। তাহলে দেখো এখানে ক্রিয়াপদ কোনটা রাফিয়া, দেখো তো ক্রিয়াপদ কোনটা গিয়েছে, ক্রিয়াপদ কোনটা গিয়েছে। বলছে সাধারণত ক্রিয়ার স্থান কাল ভাব বুঝাতে এ বিভক্তি বসে। ক্রিয়ার স্থান, তাহলে কোথায় গিয়েছে, বাজারে গিয়েছে, তাহলে এখানে এ বিভক্তি আছে। কোনটাতে গিয়েছে কথা কিন্তু বলি নাই, বাজারে ক্রিয়ার স্থান, তাহলে বাজারটা স্থান না, বাজার যুগ এ, এ বিভক্তি যুক্ত হয়েছে। আবার বলেছে ক্রিয়ার কাল, কাল মানে কি সময়,
4: সময়।
2: তাহলে আমি সকালে ঘুম থেকে উঠেছি, তাহলে এইটা কি হলো ক্রিয়ার কাল। আর বাজারে যখন বলবো এটা কি হলো ক্রিয়ার স্থান, বলো ক্রিয়ার স্থান, বলো
4: স্থান।
2: আর এটা হলো ক্রিয়ার কাল। আরেকটা হচ্ছে ক্রিয়ার ভাব বুঝতে অনেক সময় কি হয় এ বিভক্তির বা তে বিভক্তির ব্যবহার হয়। ঠিক আছে, পাবা। আচ্ছা, এরপরের যে বিষয়টি সেটি হলো যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই, কার চিহ্ন কয়টি বলো রাফিয়া, কার চিহ্ন কয়টি,
4: দশটি,
2: দশটি। কি কি অ বাদ দিয়ে সবগুলো, আকার,
4: আকার, ঋষিকার,
2: রস্বইকার, দীর্ঘইকার,
4: রস্বকার,
2: রস্বকার, দীর্ঘকার, একার,
4: ঐকার,
2: ঋকার,
4: ঔকার,
2: এরকম তো। অর্থাৎ সর্বর্ণ আমাদের কতটি, ১১টি। ১১টির মধ্যে অ এর কোন কারধ্বনি আছে
4: না,
2: অ বাদ দিয়ে ১০টি কারধ্বনি আছে। তাহলে যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সাথে এ বিভক্তি যুক্ত হয়। যেমন দেখো আমি এখানে বললাম কম্পিউটার একটা শব্দ, বলো কি বলেছি,
4: কম্পিউটার,
2: কম্পিউটার একটা শব্দ। তাহলে কম্পিউটার শেষের যে বর্ণটি এটা কি দেখো র, এখানে কোনো কার চিহ্ন আছে
4: না,
2: কম্পিউটার আছে কার চিহ্ন
4: না।
2: কিন্তু আমি যদি বলি যে আমি কম্পিউটারে লিখছি, তাহলে কম্পিউটারে, কম্পিউটারে র যোগ এ সমান হচ্ছে কম্পিউ, বলো কম্পিউটারে। ঠিক আছে, তাহলে যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই। এখন তুমি একটা উদাহরণ দাও তো, এরকম অপশন একটা উদাহরণ দাও তো, একটা শব্দের সাথে এ বিভক্তি যুক্ত করো, মানে কার চিহ্ন নেই,
4: বাজারে,
2: ভেরি গুড, বাজার, বাজার যুগ এ, বাজারে। তুমি একটা উদাহরণ দাও তো,
4: বিকালে,
2: বিকাল যুগ এ, বিকালে, ল, মানে যেগুলোর শেষে কার চিহ্ন নেই সেগুলোর শেষে এ বিভক্তি বসে। দূরের বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বলছি। এবার দেখো বলা হয়েছে যে শব্দের শেষে যদি রস্বই বা রস্ব উকার থাকে তাহলে তে বিভক্তি বসে। কি বলেছি, শব্দের শেষে যদি রস্ব ইকার কিংবা রস্ব ইকার, যেমন একটা শব্দ লিখলাম হাতি, তাহলে হাতি কি আসলো, হাত ই, হাতি, ই আসলো রস্ব ইকার। আবার যদি রস্বকার বলি যেমন মধু, বলো
4: মধু।
2: এখন আমি বললাম কখনো হাতিতে উঠেছ, অপশনা উঠো নাই, রাফিও উঠেছ হাতিতে, তাহলে হাতিতে, কখনো হাতিতে উঠেছ, হাতিতে, তাহলে হাতি ই, ই কারণ তো ই আছে তাই তো। মানে এখানে বলা হয়েছে কি যে শব্দের শেষে যদি রস্বকার বা রস্বকার থাকে তাহলে কোন বিভক্তি বসবে, তে বিভক্তি, তাহলে হাতিতে। আবার বলা হয়েছে মধু যুক্তে, মধুতে, তবু জন্য তা মধুতে মাখা, মধু যুগ কি হলো, তে, কি হলো, মধুতে, মধুতে মাখা। ঠিক আছে, এরপরে দেখো আকারান্ত, আকারান্ত মানে কি রাফি, আমি না এটা বুঝি না, আমাকে একটু বোঝাও তো, আকারান্ত মানে কি,
4: আকারান্ত,
2: আকার থাকবে, ভেরি গুড। দূরের বন্ধুরা দেখছো তোমরা কিন্তু অনেক পারো, আকারান্ত শব্দের শেষে অন্তস্থ অ বসে। যেমন ঘোড়া, ঘোড়া আকার আছে, এখন আমি বললাম ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় অন্তস্থ, দেখেছ। আবার আমি বললাম সন্ধ্যা, সন্ধ্যা, তাহলে সন্ধ্যা মানে না আকার আছে, হ্যাঁ আগামীকাল সন্ধ্যায় পড়াবো, সন্ধ্যায়, ঠিক আছে, সন্ধ্যায় পড়তে বসবে, সন্ধ্যার সময় সন্ধ্যায়, তাহলে সন্ধ্যায় বানানে কি আসে,
4: অন্তস্থ,
2: অন্তস্থ। তাহলে দেখো প্রথম যে বিভক্তি গুলো ছিল এ বিভক্তি, তাহলে রাফিয়া তুমি বলো তো প্রথমে এ বিভক্তি কোথায় বসে? ক্রিয়ার স্থান বুঝাতে,
4: স্থান বুঝাতে
2: এ বিভক্তি বসে, কাল বুঝাতে বসে এবং ভাব বুঝাতে এ বিভক্তি বসে, ঠিক আছে? এ বিভক্তি কখন বসে? যদি শব্দের শেষে রস্যই থাকে কিংবা
4: রস্যকার থাকে,
2: একজন বলো, অপশনটা বলো,
3: যদি শব্দের শেষে রস্যকার বা শব্দের শেষে রস্যু থাকে,
2: রস্যকার
3: রস্যকার থাকে,
2: তখন তে বিভক্তি বসবে, যেমন হাতিতে, মধুতে, এরকম, ঠিক আছে? আর অন্তস্ত অ কখন বসে? যখন আকারান্ত, বলো,
3: যখন
2: আকারান্ত কি শব্দের শেষে যদি আকারান্ত থাকে, মানে আকার থাকে, তাহলে কি হবে? অন্তস্ত অ বসবে, বুঝতে পেরেছ? এবার বলা হয়েছে আরেকটি বিষয় যে অন্তস্ত একার কখন বসে। দেখো বলা হয়েছে শব্দের শেষে দ্বিস্বর থাকলে, দ্বিস্বর, রাফিয়া তুমি দ্বিস্বর বুঝো?
4: না স্যার।
2: আচ্ছা দেখো আমি একটা শব্দ লিখছি ভাই, বলো তো কি বলেছি?
4: ভাই।
2: তাহলে ভাইয়ের স্বরধ্বনি কয়টা আছে?
4: একটা।
2: একটা দেখো ভ আছে, ভ কি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ?
4: ব্যঞ্জন বর্ণ।
2: ব্যঞ্জন, তাহলে ভয়ের সাথে কি আছে?
4: আকার।
2: আ, তাহলে আ একটা স্বরধ্বনি, আর রস্যই আছে একটা স্বরধ্বনি, কয়টা স্বরধ্বনি আছে?
4: দুইটা।
2: দুইটা, তাহলে যে শব্দে দুইটা স্বর থাকবে সেটাকে বলা হয় দ্বিস্বর, বলো,
4: যে শব্দে দুইটা স্বর থাকবে
2: সেটাকে একটু জোরে বলো। হ্যাঁ,
4: যে শব্দে দুইটা স্বর থাকবে তাকে দ্বিস্বর বলে,
2: দ্বিস্বর বলা হয়। তাহলে ভাইয়ে কয়টা স্বর হলো? দ্বিস্বর। তো যদি শব্দের শেষে দ্বিস্বর থাকে তাহলে অন্তস্ত একার বসবে, বিভক্তি বসবে, যেমন ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বলো ভাইয়ে, তাহলে ভাইয়ে একার, মানে ভাই শব্দটাতে দ্বিস্বর আছে, ভাই শব্দটাতে দ্বিস্বর আছে, তাহলে দ্বিস্বর থাকলেই অন্তস্ত একার বিভক্তি বসবে, বুঝতে পেরেছো কি বলছি? আরেকটা আছে যে যদি রস্যকারান্ত, রস্যকারান্ত যদি শব্দের শেষে থাকে তাহলেও একার বসবে, যেমন আমি বললাম ঘি, ঘি খাও, ঘি বাজা, ঘিয়ে, ঘিয়ে, এই যে ঘি হলো পূর্ণ শব্দ, তার সাথে অন্তস্থ একার হয়েছে ঘিয়ে, স্যারকে বোঝাতে পারছি? তাহলে আমরা এই চারটা বিষয় দূরের বন্ধুত্বের উদ্দেশ্যে অপশন এখন বলো, এই চারটা বিভক্তি সম্পর্কে কি কি পড়েছে? একটি হলো এ বিভক্তি পড়েছি, তে বিভক্তি, অন্তস্ত অ, আর অন্তস্ত অ একার। তাহলে এ বিভক্তি কখন বসবে? যখন ক্রিয়ার
4: স্থান,
2: স্থান, কাল, ভাব। আর তে বিভক্তি কখন বসবে? তে বিভক্তি কখন বসবে? যদি শব্দের সাথে রস্যকার বা রস্যকার থাকে তে বিভক্তি বসবে। এবার রাফিয়া বলো কখন অন্তস্ত অ বসবে?
4: যখন শব্দের শেষে আকারান্ত,
2: আকারান্ত হবে তখন সেটা অন্তস্ত বসবে। আর অন্তস্ত হয় একার কখন বসবে?
4: যখন শব্দের শেষে দ্বিস্বর হবে,
2: শব্দের শেষে যখন দ্বিস্বর থাকবে, এই তো, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছ? এখন আমরা যাব পরবর্তী যে বিভক্তিটা আছে সেটি হয়েছে কে বিভক্তি এবং রে বিভক্তি, কখন কে বিভক্তি বসে এবং কখন রে বিভক্তি বসে। দেখো বাক্যে গৌণ কর্মের সাথে কে বিভক্তি বা রে বিভক্তি বসে। এখন গৌণ কর্ম কোনটা আমরা একটা উদাহরণ দিই, আমি বললাম অপ্সরা আমাকে একটি কলম দিল, দূরের বন্ধুরা তোমরা অনেক অনেককে অনেক কিছু গিফট করো না, তা আমি একটি বাক্য লিখলাম যে অপ্সরা আমাকে একটি কলম দিল, তুমি এখানে বলো তো কর্ম কোনটা? রাফিয়া বলো, দিল তো বাবা ক্রিয়াপদ, সে আমাকে একটা কলম দিয়েছে, দিয়েলো তো ক্রিয়াপদ, এখানে কর্মপদ আছে দুইটা, কি কি? একটি হলো কলম,
4: কলম,
2: আর একটি হলো আমাকে। দূরের বন্ধুরা তোমরা কিভাবে বুঝবা যে এটা কর্মপদ? সহজ, ক্রিয়াপদকে কি দ্বারা আর কাকে দ্বারা প্রশ্ন করবা, কি দিল?
4: কলম,
3: কলম,
2: কি দিল?
4: কলম,
2: আবার বলছি কি দিল?
4: কলম,
2: কাকে দিল?
4: আমাকে,
2: কাকে দিল?
4: আমাকে,
2: আমাকে, এখানে লেখা আছে না যে অপশন আমাকে একটি কলম দিল, তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে কি হয়? কর্ম, খাতায় দেখো কাকে দ্বারা প্রশ্ন করলে কি হয়?
4: কর্ম,
2: কি দ্বারা প্রশ্ন করলে কি হয়? কর্ম, দুইটাই কর্ম, কোনটা মুখ্য কর্ম মনে রাখবা দূরের বন্ধুরা, তোমরা মনে রাখবে যে বস্তুবাচক কর্মটি হলো মুখ্য কর্ম আর ব্যক্তিবাচক কর্মটি হলো গৌণ কর্ম, মনে থাকবে? সেই গৌণ কর্মে কে বিভক্তি বা রে বিভক্তি বসে, যেমন অপ্সরা আমাকে, এই যে কেটা হলো এটা হলো একটি বিভক্তি, বুঝতে পেরেছো রাফিয়া?
4: জি স্যার।
2: এবার আমি যদি বলি তাহলে রে বিভক্তি দিয়ে, আমরা যদি এরকম একটা কবিতার একটা অংশ এরকম যদি বলি, আমারে তুমি করিবে ত্রাণ হেন হিমুর প্রার্থনা, আমারে তুমি করিবে ত্রাণ আমারে, তাহলে আমারে কে রে, বুঝতে পেরেছ? অর্থাৎ গৌণ কর্ম সবসময় কি হয়, কে বিভক্তি হয়,
4: বেকে
2: এবং রে বিভক্ত হয়। তুমি কি বুঝতে পেরেছ অপ্সরা?
4: জি স্যার।
2: রাফিয়া বুঝতে পেরেছ?
4: জি স্যার।
2: আবার বলো, কে বিভক্তি রে বিভক্তি কোথায় হয়?
4: গৌণ কর্মে।
2: খুবই চমৎকার বলেছ। আরেকটি বিভক্তি আছে, সেটি হয়েছে র বিভক্তি বা এর বিভক্তি। সেটা কোথায় বসে? দেখো, বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সাথে সম্পর্ক বোঝানোর জন্য পূর্ববর্তী শব্দের সাথে র এর যুক্ত হয়। যেমন দেখো, আমি বললাম রাজার, রাজার কি বলেছি?
4: রাজার।
2: হ্যাঁ। কিংবা হাতির, বুদ্ধিজীবীর, তনুর, অর্থাৎ রটা সাধারণত আকারান্ত, রস্যুকারান্ত, রস্যুকারান্ত শব্দের শেষে র হয়। আকারান্ত, আকারান্ত রাজা আছে তার শেষে র, আকারান্ত। রস্যুকারান্ত হাতির, দীর্ঘকারান্ত বুদ্ধিজীবীর, রস্যুকারান্ত তনুর, দীর্ঘকারান্ত বধুর। অর্থাৎ বলা হয়েছে আকারান্ত বা রস্যুকারান্ত, দীর্ঘকারান্ত, রস্যুকারান্ত, দীর্ঘকারান্ত শব্দের শেষে র বসে। এরপরে বলেছে কি, যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই, যেমন আমি বললাম বল, বলে কার চিহ্ন আছে? একার, আকার, রস্যুকার, দীর্ঘকার এরকম আছে বল?
4: না।
2: তো বলে যদি কার চিহ্ন না থাকে তাহলে কি হবে? বলের, বলো,
4: বলের,
2: বলের, বলের, বল যুগ এর। তাহলে আমরা বলেছি না এর কোথায় বসে? যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই, আমি বললাম বলের, শব্দ, শব্দ কোনো কার চিহ্ন আছে?
4: না।
2: কিন্তু বলি শব্দের খেলা, কবিতা যখন পড়ায়, কবিতা মানে কি? শব্দের খেলা। তাহলে শব্দের, বলো,
4: শব্দের,
2: শব্দের, তাহলে এর যুক্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আবার শব্দের শেষে দ্বিস্বর থাকলেও এর হয়, ভাইয়ের, বলো,
4: ভাইয়ের,
2: ভাইয়ের, বইয়ের, ঠিক আছে, তোমার বইয়ের 75 পৃষ্ঠা 74 পৃষ্ঠা করে, তোমার বইয়ের, বইযুগ এর, অর্থাৎ দ্বিস্বর থাকলেও কি হয়? এর হয়, ঠিক আছে। তাহলে আমরা কি কি পড়লাম অপ্সরা, তুমি যদি দূরের বন্ধুদের উদ্দেশ্যে বলো। প্রথমে কি পড়েছি?
4: বিভক্তি।
2: বিভক্তি, বিভক্তি সম্পর্কে কয়টা কথা বলেছি? বিভক্তি কয় ধরনের হতে পারে?
4: দুই
2: ধরনের হতে পারে। কি কি?
4: শব্দ বিভক্তি,
2: মানে শব্দ বিভক্তিকে আমরা কি নাম দিয়েছি? কারক বিভক্তি, নাম বিভক্তি এরকম। আরেকটা হতে পারে ক্রিয়া বিভক্তি। আজকে যে আলোচনা করেছি কি বিভক্তি নিয়ে?
4: শব্দ বিভক্তি।
2: কয় ধরনের থাকতে পারে?
4: তিন ধরনের।
2: তিন ধরনের, কি কি?
4: এ, তে, অন্তঃস্থীয় অ, অন্তঃস্থীয় অয়,
2: একার। হ্যাঁ। আবার,
4: আবার কে, রে।
2: হ্যাঁ। আরেকটি হলো
4: বর্ষণ র,
2: র, আমরা শুধুমাত্র বিভক্তি গুলো কি শুধু এরকম করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে পারবো না?
4: পারবো,
2: প্র্যাকটিস করতে হবে, তাই তো? দূরের বন্ধুরা, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, জানুয়ারি মাসে হয়তো সম্ভাবনা আছে হওয়ার। তো সামনে তো পিটেস পরীক্ষা, এরপর এসএসসি পরীক্ষা, তাই তো? পিটেস শেষ হয়ে গেছে, সামনে টেস্ট পরীক্ষা দিবা, তারপরে এসে, সময় কিন্তু খুবই কম, দেখতে দেখতে সময় চলে যাবে। আর যদি টেস্ট পরীক্ষা নভেম্বর ডিসেম্বর হয়, এরপরে তো এসএসসি পরীক্ষা চলেই আসলো। তো সেই কারণে ব্যাকরণের যে বিষয়টি তোমাদের মনে রাখতে হবে সেটি হলো পর্যাপ্ত অনুশীলন, যা আমি উদাহরণ দিয়ে দিয়ে ব্যাকরণটা পড়ব। অর্থাৎ আমি সংজ্ঞা দিয়ে উদাহরণে যাব না, আমি উদাহরণ থেকে সংজ্ঞায় আসবো, তাহলে ব্যাকরণটা আমাদের ভালো শেখা হবে। দূরের ও কাছের বন্ধুরা, আজকের আলোচনা ভালোভাবে আশা করে বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে এতক্ষণ থাকার জন্য দূরের এবং কাছের বন্ধুদের আবারও ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।
5: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিত রায়, সম্পাদনে ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকির মাহমুদ।
6: বাংলাদেশ পিতা ঢাকা। প্রিয় শ্রোতা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, কানিজ ফাতেমা লুনা এবং আমি নওশিন ফেরহান নূর। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ নূর জাহান, রাসেল খান, মোহাম্মদ শাকিল আহমেদ এবং রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে আমাদের সাথে রয়েছেন হাসিনা পারভিন। বাংলাদেশ পিতা ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান।

0: Hello, dear learners. I welcome all of you at today's English learning program. Let's speak English. আমার সাথে স্টুডিওতে দুজন শিক্ষার্থী উপস্থিত আছে। চলো আমরা ওদের সাথে পরিচিত হই।
1: Hello, I'm Ushuju Khairul Oishi, a student of the University of Dhaka, and I welcome all of you to this program.
2: Hi, I'm Mashur Rahman, and I'm a student of A-levels.
0: Thank you, Mashur and Oishi, for coming to our studio today for this program, and I'm also thankful to those who are enjoying listening our program today. Dear learners, আমাদের আজকের Let's Speak English প্রোগ্রামটির বিষয়বস্তু হলো e-learning. E-learning তোমরা নিশ্চয়ই জানো এই সম্পর্কে, এই টার্মটি সম্পর্কে এখন খুবই সারা বিশ্বব্যাপী একটা আন্দোলন হয়ে গেছে বলা যায়। আমরা আজকের অনুষ্ঠানটির এম বা লক্ষ্য হচ্ছে সাম লিঙ্কিং ভার্ব নিয়ে আলোচনা করব, যে লিঙ্কিং ভার্বগুলোর শেষে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় এবং সাধারণত প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি অ্যাডজেক্টিভ হিসেবে লিঙ্কিং ভার্বগুলোর সাথে ব্যবহৃত হয়। এটা খুবই একটা চমৎকার স্ট্রাকচার ফর স্ট্যান্ডার্ড কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ টু। আমরা ওয়েল কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজগুলোকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলি, অর্থাৎ আমার ভাষাটি যদি সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন সুন্দর করে বুঝতে পারে দেন ইট ইজ কল্ড স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। হাউএভার ডিয়ার লার্নার্স, টুডেজ প্রোগ্রাম উইল অলসো লিসন short conversation as text, and before listening this short conversation we'll learn some unknown word meanings. Perhaps they are familiar to you or not. Let's start writing. The first word is instant, দুটি syllable, আর এটির form হলো adjective, spelling হচ্ছে INSTANT, instant, অর্থাৎ বাংলা শব্দটির মানে হলো তাৎক্ষণিক বা সঙ্গে সঙ্গে, অর্থাৎ ইংরেজি সিনোনিম বলা যেতে পারে immediate, IMMEDIATE. However, আমি বলেছি যে এই ওয়ার্ডটির ফর্ম বা স্ট্রাকচার হলো অ্যাডজেক্টিভ। ইয়েস, আমরা যখন কোনো নিউ ল্যাঙ্গুয়েজ শিখব উই নিড টু এম্পাসাইজ অন থ্রি থিংস, দ্যাট ইজ MFP, দ্যাট ইজ মিনিং, তারপরে হলো ফর্ম, তারপরে হলো প্রোনাউন্সিয়েশন। এটা একটা বিদেশি বা বিশেষ করে ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে যে কোনো নিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে কোনো নতুন ওয়ার্ড হোক আর যাই হোক সেটা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে ফর্ম জানতে হবে, অর্থাৎ সেন্টেন্সে এই শব্দটি ওই পার্টিকুলার শব্দটির অবস্থান কি সেটা আমাদের জানা উচিত। তারপরে এর স্ট্রাকচার বা ফর্ম সম্পর্কে জানতে হবে, এটা অ্যাডজেকটিভ না এটি নাউন নাকি এটা প্রেপোজিশন এটসেট্রা এটসেট্রা। দেন আমাদের প্রোনাউন্সিয়েশনটা একটা ফ্যাক্ট, যদিও আধুনিক ইংরেজিতে সারা বিশ্বব্যাপী মোর দেন 11টিরও বেশি ইংরেজি প্রচলিত এখন, আমরা প্রোনাউন্সিয়েশনটাকে অতটা গুরুত্ব অনেক সময় দিই না। উই এম্ফাসাইজ অন আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমি যখন কথা বলছি তখন আমার ইংরেজি ভাষাটা থার্ড ব্যক্তি বুঝতে পারছে কিনা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কেস। হাউএভার নেক্সট ওয়ার্ড হচ্ছে হার্ডলি। হার্ডলি এটা অ্যাডভার্ব, এর অর্থ হলো বেয়ারলি, এটা অলমোস্ট নেগেটিভ শব্দ, এটা স্কার্সলি বলা যায়, এটা সিনোনিম, আর এর মিনিং হলো অলমোস্ট নট। বেয়ারলি, স্কার্সলি, হার্ডলি একই মিনিং, আর এটির ফর্ম হলো অ্যাডভার্ব অ্যাজ আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ। আর হার্ডলি স্পেলিং হচ্ছে HARDLY। আমরা যদি এই শব্দটি বলি যে হি ওয়ার্কস হার্ডলি, সে শক্তভাবে কাজ করে বা কঠিনভাবে কাজ করে, এটা ভুল হবে, কিন্তু সে কঠিনভাবে কাজ বা কঠোরভাবে কাজ করে বলতে হবে হি ওয়ার্কস আর শি ওয়ার্কস হার্ড, কিন্তু হার্ডলি বললে বোঝা যাবে সে কাজ করে না। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ার্ড ডিয়ার লার্নার্স, প্লিজ রাইট ফিডব্যাক। এটা একটা খুবই কমন শব্দ, ফিডব্যাক, দুটি শব্দ একসাথে, FEED, ফিড আর ব্যাক, BACK, এটার নাউন। এর বাংলা অর্থ হলো মতামত, ওপিনিয়ন, যেটাকে আমি ইংরেজিতে বলি দ্যাট ক্যান নট বি। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর অল অফ ইউ, এই ফিডব্যাক শব্দটি কিন্তু এটা ম্যাস নাউন, এটা প্লুরাল করা যাবে না, এটা সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। ইয়েস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ইউ, সো ইউ ক্যানট সে ইন ফিডব্যাকস। Clear? But as a second language learner, we may commit this sort of mistake. So avoid making this sort of mistake. However, next word, dear learners, please write evolve. E-V-O-L-V-E, evolve. Evolve শব্দটি হলো verb, আর এর form হলো verb, আর meaning হচ্ছে change, অথবা develop slowly over time. বিশেষ অনেক সময় ধরে কোনো পরিবর্তন বা উন্নতি হওয়াকে আমরা বলি evolve. এর থেকে আসছে evolution. Evolution another term. Evolve is এক ধরনের পরিবর্তন করা, অ্যাকশন ওয়ার্ড। হাউএভার ইনস্টেড অফ, এটা একটা ফ্রেজ, এর অর্থ হলো পরিবর্তে, ইংরেজি ফ্রেজের সিনোনিম দেওয়া যেত ইন প্লেস অফ, ইন লিউ অফ ইত্যাদি। এর লাস্ট ওয়ার্ড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ অবকাঠামো, এটা নাউন, স্পেলিং হচ্ছে INFRASTRUCTURE. হাউএভার ডিয়ার লার্নার্স, নাও লেটস এনজয় লিসেনিং দ্য কনভারসেশন এনটাইটেলড ই লার্নিং.
2: I am so frustrated today. The server for our online lecture lagged halfway through the professor's live session today, and then the Wi-Fi dropped completely because of the heavy rain in Mirpur. Traditional classes are so much more reliable.
1: I get your frustration, but you cannot blame the whole concept of e-learning on a local power cut or bad weather. Look at the flexibility it gives us.
2: But do you actually feel connected? When the teacher posts the recorded videos on our university portal, it feels like watching a one-way YouTube tutorial. There is hardly any real-time interaction or instant feedback.
1: That is true for poorly designed institutional portals. But platforms are evolving. But when we use collaborative tools or even structural Facebook learning groups, peer-to-peer discussion solves half the problems.
2: Maybe you're right. If someone posts a confusing coding bug, we troubleshoot it together in the comments.
1: I suppose the self-paced part is nice. I rewatched a complex statistical analysis lecture 3 times last night in a packed physical lecture hall. If you miss a sentence, it's gone forever.
2: Exactly. E-learning gives you more control over your own pace. The challenge in Bangladesh isn't whether digital learning works. It's about upgrading our rural and urban mobile data infrastructure, lowering internet costs, making course content genuinely interactive instead of just uploading a 50-page PDF file.
1: Right, you are. Thank you.
2: You're welcome.
0: Thanks a lot, Mashdur and Uishi, for reading out this short conversation. Dear learners, you must have heard the sentence, but do you actually feel connected? এটার বাংলা অর্থ হলো যে কোনো কিছুর সাথে যে মানসিক বা আত্মিক মেলবন্ধন অনুভব করা ব্যাপারটা বলা হচ্ছে এটাতে। যেমন ডু ইউ ফিল কানেক্টেড, তুমি কি মানে যুক্ত হওয়ার কিছু অনুভব করো, এতে যুক্ত আছো কিনা বা ইনভলভ আছো কিনা, এই ধরনের একটা এক্সপ্রেশন আমরা নিতে পারি এটি থেকে। ইয়েস ডিয়ার লার্নার্স, দ্য ফ্রেজ ফিল কানেক্টেড ইন দিস সেন্টেন্স, এই বাক্যটিতে ফিল কানেক্টেড অর্থ হলো কোনো কিছুর সাথে মানসিক বা আত্মিক মেলবন্ধন অনুভব করা, অর্থাৎ ইট এক্সপ্রেসেস মিনিংফুল ইমোশনাল সোশ্যাল অ্যান্ড কগনিটিভ বন্ড উইথ অ্যানাদার। ইন দিস সেন্টেন্স এই বাক্যটিতে আমরা ফিল হলো এক লিঙ্কিং ভার্ব উইচ ইজ ফলোড বাই অ্যাজেক্টিভ কানেক্টেড, যদিও আমরা এটি পাস্ট পার্টিসিপল মনে করছি বা এটি অ্যাকচুয়ালি এটা পাস্ট পার্টিসিপল কানেক্টেড, কিন্তু এটি অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ইট ফাংশনস অ্যাজ আ predicate adjective describing a state of emotional, social and mental attachment, as I have already touched. The structure of using linking verb with adjective is amra structure jodi kori ei linking verb tahole linking verb tarpor adjective ebong common linking verb followed by this structure orthat linking verb plus adjectives eigulo holo je somosto common verb gulo byabohar kora hoy linking verb hishebe ebong tader pore amra adjective byabohar kori sheigulo holo be verb. For example, she is happy. Tarpore arakta verb ache seem, seem, seem. For example, the test seems difficult. Lokkho koro, you must have heard as I have uttered this, the test seems difficult. Difficult is adjective, but amra seems er pore eta adjective hisebe difficult byabohar korchi. Tarpore arakta verb ache linking verb hisebe appear, amra উদাহরণ দিতে পারি, যেমন হি অ্যাপিয়ার্স কাম, তারপরে বিকাম, এটাও একটা লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, দ্য ওয়েদার বিকেম কোল্ড, তারপরে লুক, দি সানসেট লুকস বিউটিফুল, ভার্ব ফিল, আই ফিল টায়ার্ড, স্মেল, ফর এক্সাম্পল দি স্যুপ স্মেলস ডেলিশিয়াস। ডিয়ার লার্নার্স, আমরা অনেক কথা বললাম, আমাদের অনুষ্ঠানটির সময় প্রায় শেষের দিকে। নো মোর টুডে, টক টু ইউ লেটার অন, থ্যাংকস এ লট।
3: শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মনির খান, রিজিয়া পারভীন এবং সহ শিল্পীবৃন্দ, গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিকী।

0: খাল খননের গান শুনলেন মনির খান, রিজিয়া পারভীন এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। ছেলে মেয়ে বিভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। জাতীয় উন্নয়নে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নাই। নিজে লেখাপড়া শিখুন, অন্যকে লেখাপড়া শিখতে উৎসাহিত করুন। ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি। গানের কথা লিখেছেন ফরিদা ফারহানা, সুর করেছেন আব্দুল্লাহ খান।

দেশের গান শুনলেন সুস্মিতা দেবনাথ সুচির কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী রীতিশ মুখোপাধ্যায়। শিল্পী কণ্ঠে প্রথম গান, এই তো তোমার প্রেম ওগো।

ঋষিভ মুখোপাধ্যায়ের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন ২০২৬ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। তিনি বলেন, দেশের জনগণ বর্তমানে এনবিআর কে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। বিশেষ করে করদাতাগণ এনবিআর কে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের মধ্যে ২০,০০০ রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, যারা এ ধরনের কাজ করতে চায় সরকার তাদের সব ধরনের সহযোগিতা করবে। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসির উদ্যোগে চালুকৃত এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীরা দায়িত্ব পালন করবেন। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিশুরা অনুকরণ প্রবণ। খেলার মাধ্যমে শিক্ষা গ্রহণ, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক বিকাশ এবং মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তুলতে সহায়ক। তিনি আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে খেলায় খেলায় শিখি বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক গঠনে চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমে খেলার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে পাঠ্যক্রমে শিক্ষার সাথে খেলাধুলার বিষয়টি অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ দক্ষিণের পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: Assalamualaikum.
1: Waalaikumsalam. Noyan bojay chho borso.
0: Haan
1: kotha alochona hocche.
0: Ami to dorete dorete aishi.
1: Na na eto person hoar kichu nai.
0: Na kotha ache na. Je jodi thake bondhur mon gang sathe te kotokkhon. Ei amar ebar ektu deri hoye gelo keno jano?
1: Bolo
0: shuni kotha. Pashe je jobborer maya amar dag dilo tumi to ashore jaiba. Taile am gule ja kichu da bhalo bhalo kotha ache.
1: Acha.
2: একটা
1: বিষয় তাদেরকে বলবে যে ডেঙ্গু বিষয়ে কিন্তু নতুন করে সরকার সচেতন হতে বলেছে, আমরা যদি এটাকে অবহেলা না করি
2: সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ডাবের খোসা পাতিল ভাঙ্গা তোমাকে ভাঙ্গা
1: চূড়া
2: পানি জমতে পারে জিনিসই দেখো
1: না একেবারেই না
2: দিনের বেলায় কামড়ায় সব সময় রাতের বেলা অবশ্যই মধ্যে আমাদের ঘুমাইতে হবে। আবার কিছু কিছু আমগাঁও শহরে আছে গ্রামে আছে মা বোনেরা ভাইয়েরা টবের মধ্যে গাছ লাগায়, টবের মধ্যে যদি পানি অনেকদিন জন্য থাকে ওইখানেও কিন্তু জন্ম একদম ঠিক কথা ওটাও খেয়াল রাখতে হবে।
1: কাজও করে যেতে হবে, তবে আমাদের গাছ আমরা উৎপাদন করবো ঠিকই, কিন্তু কোন অবস্থাতে যাতে করে কোন রকম রোগ জীবাণু সেখানে স্থায়ী বাসা বাঁধতে না পারে।
2: শহরে আছে অনেক গ্যারামেও আছে,
1: হ্যাঁ কম
2: বিষয়ে পানি জমে ওইখানেও কিন্তু আমরা খেয়াল রাখতো যাতে ট্রেতে পানি না জমে ওইখানে যেন শুকনা থাকে পানি পরিষ্কার করতে হইব, তাদের ফ্রিজে ট্রেতে পানি জমে।
1: মোটামুটি ভালো পরামর্শ পেলাম, পরামর্শ আমরা পাবো। তো এখন আমি সবজি বউর কাছে জানতে চাই কেমন আছো, সবজির চাষ কেমন হচ্ছে?
2: তুমি আমার কথা বাতরা শুনলে বুঝতেছো না আমি কেমন আছি?
0: আল্লাহ
2: রহমতে আমার নাতি নাত করা লাল পালান গরু বাসুর হাঁস মুরগি তারপরে যে নতুন কিনছি মহিষ রতন ওরে লইয়া সবাই রেলে বালা আছি।
0: এই জন্য একদম মনটা ফুরফুরে বেশি, তাই না?
2: আজকে বাজারে মেলা দেরস
1: পাঠাইছি,
2: আমি ওইখান থেকে যাই হিসাব কিতাব লমু আলহামদুলিল্লাহ নিশ্চয়ই লাভের মুখ দেখবো। খুব সুন্দর
1: দোয়াও করি, হাসিবো তো কথা কম কাজ বেশি, একটা কথা আছে না, কাজ কিন্তু সে ঠিকই করে, কথা কিন্তু
2: খুব খালি ফুটাই সেই আছে। তুমি জিজ্ঞাসা দেখা করছি ডেরসের খবর, তাইলে তোমার কথায়
0: তোমার কথা শুনে তো আরো আশেপাশে আগ্রহী হবে শুনে, ভালো কথা তো কিন্তু তুমি তো জানো সবই।
2: ওই যে পরামানিক ভাই কয় তুমি বলে চুপচাপ থাকো কও না কি করো না,
0: এই চুপচাপের কথা কিন্তু কইতে
2: চাইতাছি
0: যে ওই যে সবজি রানিবু আর মৎস্য রানিবু ক যাই কিছু কও
2: আমি
0: নালে ছোট কৃষক
2: বেলে
0: পালা বড় বড় হয়ে গেছো, আমিও একদিন চেষ্টা দিলাম যেন বড় হইতে
1: পারে কাজ করে যায়। যার যার
2: আকাশে যতই মেঘ থাকুক চাঁদ উঠলে সবাই
1: দেখো,
2: তাই না? আমরা মুখ দিয়ে কই আর না কই, আইতে যাইতে যারা গ্রামবাসী সবাই দেখে যে অমুক মালটা কার,
1: শাকসবজি চাষে বেশ কিছু করণীয় রয়েছে যেগুলো আমাদের জন্য পরামর্শমূলক, ওখান থেকে যদি আমরা শিক্ষাটা সঠিক পথ নির্দেশনাটা পাই
2: শরৎকালে পড়ে গেছি বৃষ্টি হবে, মানে নিয়ম কানুনটা ঠিক আছে, ভাদ্র মাসে বৃষ্টি হবে, আগে আমরা করছি না, ভাদ্র মাসে নামছে ঢল, ছুটছে পানি, ছড়াচ্ছল,
0: ছোটবেলায় তুমি তো কবি কবি বাবা
2: মনে আছে, আমি তো আমার বড়বেলা নাইট স্কুলেও পড়ছি, আবার এগুলি পড়াইছি, এই জন্য মনে আছে।
1: শোনো, যদি ইংরেজি শব্দ ব্যবহার করি তাহলে কইতে পারি অলরাউন্ডার আমার বাবু,
2: মানুষের পাশাপাশি কবিও বলে গেছে, আম গাছ জাম গাছ বাঁশ যার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয়, হেন গাছের আত্মীয়র মতো আছে, আম কেন থাকবো
1: না, মানুষ আমার তো বলা শ্রেষ্ঠ জীব, আমাদের তো দায়িত্ব কর্তব্য অনেক বেশি। তো যাই হোক, সবজি নিয়ে কথা হচ্ছিল, শাকসবজি চাষে আমাদের কি করণীয় এই বিষয়টা নিয়ে একটা আলোচনা
2: শুনুন।
1: এবং এটি উপস্থাপন করছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকায় তিনি দায়িত্ব প্রাপ্ত রয়েছেন। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি তিনি কি বলছেন।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বর্ষা মৌসুমে আমাদের কৃষির জন্য এক বিশেষ চ্যালেঞ্জের সময়, প্রচুর বৃষ্টিপাত, অতিরিক্ত আর্দ্রতা আর জলাবদ্ধতার কারণে এই সময়ে শাকসবজি চাষ করা তুলনামূলকভাবে কঠিন হলেও সঠিক পরিকল্পনা ও পরিচর্যা থাকলে বর্ষাকালেও ভালো ফলন পাওয়া সম্ভব। বরং এই সময়ে বাজারে সবজি সরবরাহ কম থাকায় দামও ভালো পাওয়া যায়, তাই সঠিকভাবে চাষ করতে পারলে কৃষকের লাভও হয় বেশি। আজ আমরা কথা বলব কিভাবে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে বর্ষাকালীন শাকসবজি চাষ করা যায়। আমাদের আজকের আলোচনার বিষয় বর্ষাকালীন শাকসবজি চাষে করণীয়। আর আমি ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা আপনাদের সঙ্গেই আছি। বর্ষাকালে সবজি চাষ করার আগে জমি চাষের নিয়ম জানা জরুরি। এই সময় সবজি চাষের জন্য যদি ভালোভাবে জমি তৈরি করা যায় তাহলে ভালো ফলনও আশা করা যায়। তাই আগে জানতে হবে বর্ষাকালে সবজি চাষের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করলে বেশি ফলন পাওয়া যায়। প্রথমে বলবো জমি প্রস্তুতের ব্যাপারে। সবজি চাষে প্রথম ধাপ হচ্ছে জমি নির্বাচন এবং মাটি প্রস্তুত করা। বর্ষাকালে এমন জমি বেছে নিতে হবে যেখানে পানি সহজে জমে না। নিচু বা জলাবদ্ধ প্রবণ জমিতে চাষ করতে হলে অবশ্যই মাটি থেকে অন্তত 6-8 ইঞ্চি উঁচু করে বেড় তৈরি করে নিতে হবে এবং দুই বেড়ির মাঝে ছোট নালা রাখা জরুরি, যাতে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত বের হয়ে যেতে পারে। জলবদ্ধতা হলে গাছের গোড়া পচে যাওয়া এবং শিকড় নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এর সঙ্গে ভালো বীজের ব্যাপারটাও কিন্তু চলে আসে। যে কোনো ফসল ফলানোর আগে সঠিক বীজ নির্বাচন করা খুবই জরুরি। বর্ষাকালে রোগ প্রতিরোধী ও উন্নত জাতের বীজ ব্যবহার করা উচিত। বীজ বপনের আগে ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে নিলে অঙ্কুরোদ্গমের হার বাড়ে এবং প্রাথমিক পর্যায়ে রোগ বালাই থেকে সুরক্ষা পাওয়া যায়। সরাসরি বীজ বপনের পাশাপাশি অনেক ক্ষেত্রে চারা করে পরে জমিতে রোপণ করাই ভালো, বিশেষ করে যেসব এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি। বর্ষাকালীন প্রতিকূল আবহাওয়ায় শাকসবজি চাষের ঝুঁকি কমাতে এবং ফলন বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা অত্যন্ত জরুরি। এই প্রযুক্তিগুলো একদিকে যেমন অতিরিক্ত বৃষ্টির হাত থেকে ফসল রক্ষা করে, অন্যদিকে রোগ বালাই ও অপচয় কমায়। এবার আসা যাক সবজি উৎপাদন ও সুরক্ষার প্রযুক্তি নিয়ে। হঠাৎ ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টি থেকে নরম শাকসবজি ও চারা রক্ষার জন্য টানেল বা পলিহাউস তৈরি করে উপর দিয়ে স্বচ্ছ পলিথিন দিয়ে দেওয়া যেতে পারে। এতে চারার সুরক্ষার পাশাপাশি ফসল উৎপাদন ভালো হবে। বর্ষাকালে মালচিং একটি কার্যকর পদ্ধতি হতে পারে। মালচিং ব্যবহারে মাটির আর্দ্রতা ধরে রাখা যায়, এছাড়া আগাছা দমন করে এবং মাটিতে যে পুষ্টি উপাদান থাকে সেটাও সংরক্ষিত হয়। আধুনিক পদ্ধতিতে বেডের ওপর বিশেষ প্লাস্টিক বা মালচিং পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়, অথবা খড় শুকনো পাতা ধানের তুষ দিয়ে গাছের গোড়ায় মালচিং করলে অতিরিক্ত বৃষ্টিতে বেড়ের মাটি ধুয়ে যাওয়া রোধ করে, অতিরিক্ত বৃষ্টির পানি সরাসরি আঘাত থেকে মাটিকে রক্ষা করে। জলাবদ্ধ জমিতে যেখানে ফসল উৎপাদন বড় একটা চ্যালেঞ্জ, সেখানে কৃষকের ভাসমান বেড পদ্ধতিতে সবজি চাষ করতে পারে। ভাসমান সবজি চাষ পদ্ধতি হল জলাশয় বা প্লাবিত জমিতে কচুরি পানা ও জলজ আগাছা দিয়ে তৈরি ভেলা বা ধাপের ওপর শাকসবজি চারা উৎপাদনের একটি কার্যকর পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো অতিরিক্ত রাসায়নিক সার ছাড়াই প্রচুর জৈব পুষ্টি পাওয়া যায়, যা সাধারণ জমির চেয়ে কয়েক গুণ বেশি ফলন দিতে সক্ষম। লতানো সবজির জন্য শক্ত বাঁশের মাচা ব্যবহার করা যেতে পারে, যা ফলকে মাটির ভেজা জলীয় অংশ থেকে দূরে রেখে পচন রোধ করে। অতি সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিস্ট্রং প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় প্রায় শূন্যের ওপরেই চাষ হচ্ছে সবজি। এই পদ্ধতিতে খুঁটির ওপর মাচা তৈরি করা হয় এবং প্রতিটি খুঁটিতে বেঁধে দেওয়া হচ্ছে জিও ব্যাগ। জিও ব্যাগে ভরে দেওয়া হয় 30% মাটি এবং 70% জৈব সার, ভার্মি কম্পোস্ট ও কোকোপিট, যাতে ব্যাগটি ভারী হয়ে না যায়। এই পদ্ধতিতে চাষ করা হচ্ছে লতা জাতীয় সবজি। এতক্ষণ আমরা আলোচনা করলাম ফসল উৎপাদনের প্রযুক্তি নিয়ে, এবার আমরা জানব বর্ষাকালে কোন সবজিগুলো ভালো ফলন দেয়। যেমন ঢেঁড়স, বরবটি, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, চিচিঙ্গা, ঝিঙ্গা ও করলা, এই সবজিগুলো বর্ষা মৌসুমের জন্য বিশেষভাবে উপযোগী। এগুলো অতিরিক্ত আর্দ্রতা মোটামুটি সহ্য করতে পারে এবং বৃষ্টির পানি থেকে প্রয়োজনীয় আর্দ্রতা নিয়ে ভালো ফলন নিতে পারে। লতানো জাতীয় সবজি যেমন ঝিঙ্গা, চিচিঙ্গা বা করলা মাচায় তুলে চাষ করলে গাছ মাটির সংস্পর্শে কম থাকে, ফলে পচনের ঝুঁকি কমে যায় এবং ফলনও ভালো হয়। জমিতে যেন কোনোভাবেই পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে। ভারী বৃষ্টির পরপরই জমি পরিদর্শন করে জমে থাকা পানি সরানোর ব্যবস্থা নিতে হবে। একই সাথে অতিরিক্ত সেচ থেকে বিরত থাকতে হবে, কারণ বৃষ্টির পানি এ সময় সবজির জন্য যথেষ্ট। আর্দ্র আবহাওয়ায় ছত্রাকজনিত রোগ, পাতা ও গোড়া পচা রোগ এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। নিয়মিত জমি পরিদর্শন করে রোগাক্রান্ত গাছ দ্রুত সরিয়ে ফেলতে হবে, যাতে রোগ ছড়িয়ে না পড়ে। জৈব বালাইনাশক বা পরিবেশ বান্ধব বালাই ব্যবস্থাপনা ব্যবহার করে এ সময় সবচেয়ে নিরাপদ। তবে প্রয়োজনে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে। আগাছা দমনের বিষয়টিও উপেক্ষা করা যাবে না। বর্ষাকালে আগাছা দ্রুত বেড়ে ওঠে এবং সবজি গাছের সাথে পুষ্টি ও আলোর জন্য প্রতিযোগিতা করে, তাই নিয়মিত আগাছা পরিষ্কার রাখা প্রয়োজন। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, বর্ষাকালীন সবজি চাষের সবচেয়ে বড় বিষয় হল জলাবদ্ধতা প্রতিরোধ ও রোগ বালাই ব্যবস্থাপনা। এই দুটিকে সঠিকভাবে নজর দিতে পারলে বর্ষা মৌসুমেও কৃষকরা ভালো ফলন ও লাভজনক আয় নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ রেখে নিয়মিত পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কথিকা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: হ্যাঁ, আলোচনাটা সুদীর্ঘ হলেও আমাদের জন্য কিন্তু অনেক পরামর্শমূলক ছিল। আমরা জানলাম যে এই যে সময়টা, এই সময় শাকসবজি নিয়ে আমরা কি করতে পারি। আমাদের কিছু কিছু ভ্রান্ত ধারণা ছিল, সেগুলো কিন্তু কাটলো, কি বলো?
2: হ্যাঁ, মেলা উপকার বয়স্কা তো আমার সমিতির মিটিং আছে।
1: হ্যাঁ, মনে রাখতে হবে,
2: আমার কাছে তো লেখা আছে।
1: আরেকটা বিষয় কিন্তু সাথে আমাদের সম্পৃক্ত হতে হবে আজকে, এই আমাদের আসর শেষ করে কিন্তু মোটামুটি তৈরি হতে হবে, সেটি হলো আমাদের, যেহেতু মনে আছে আমাদের সুপ্রিয় অসংখ্য অগণিত শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে একটু জানিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা, আজ অর্থাৎ 18/8/2026 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে গবাদি পশু রোগ বালাই দমনে প্রতিরোধের টিকা, গবাদি পশু রোগ বালাই দমনে প্রতিষেধক টিকা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে এ সময় উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-1326 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবারও আপনাদের জ্ঞাতার্থে বলছি, প্রশ্ন করার জন্য 02-448-1326 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1377 থেকে 13279 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও শোনা যাবে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ এইচটিটিপিএস/www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি এই অনুষ্ঠানটি আমরা সবাই মিলে উপভোগ করতে পারবো। তাহলে আমরা জানলাম এবং এটা মনে রাখলাম, মনে রাখতে হবে। তোমাদের কাছে রয়েছে হ্যাঁ গান, অবশ্যই এত কথার পর গান কিনা শুনে আমার এখান দাবি থাকে সে তো তোমার জানে সমানতালে চলবে। তাহলে আমরা একটা কৃষি বিষয়ক গান শুনে আসি। গানের প্রথম বাণী হচ্ছে কৃষি নির্ভর এই বাংলাদেশে, কৃষক কার্ড এর উপর ভিত্তি করে নির্মিত গানটি। শিল্পী হচ্ছেন সমবেত কণ্ঠে গান, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার রুবাইয়াত শামীম চৌধুরী। তাহলে শুনে আসি।

0: হ্যাঁ, কৃষক কার্ড সম্পর্কে আমরা পরামর্শ পেলাম, এখান থেকে আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু জাগে। সঠিক ব্যবহার জন্য করতে পারি,
1: অপব্যবহার
0: সরকার
1: সবারই লিস্টি আছে, বুঝছো?
0: আচ্ছা, আবহাওয়া তো পরিবর্তন আছেই, আমরা ষড়ঋতু
1: দেশ,
0: আবহাওয়া যে কোনো সময় যে কোনো অবস্থার মধ্যে পরিবর্তন হতে পারে, কিন্তু তাই বলে আমাদের কাজকে বন্ধ রাখা যাবে না। হ্যাঁ, আবহাওয়ার ভয়ে ঘরে বসে থাকলেও চলবে না, বৃষ্টি হতেই পারে, ঝড় আসতেই পারে, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস জানার ব্যবস্থা কিন্তু এখন সামগ্রিক ভাবেই এই গোটা দেশে রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ফসল উৎপাদনে আবহাওয়ার পূর্বাভাসের যে গুরুত্ব, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা শুনবো। আলোচনা রাখছেন মোহাম্মদ রুবাইয়াত কবির, তিনি একজন আবহাওয়াবিদ, বাংলাদেশ কৃষি আবহাওয়া মহাশাখা, আবহাওয়া দপ্তর ঢাকা, আর তার সাক্ষাৎকারটি নিয়েছেন শারমিন রহমান। তাহলে শুনে আসি।
1: আচ্ছা, সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে ফসল উৎপাদনে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকের আসরে উপস্থিত রয়েছেন মোহাম্মদ রুবায়ত কবির, আবহাওয়াবিদ, কৃষি আবহাওয়া মহাশাখা, আবহাওয়া দপ্তর ঢাকা। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আসরে। প্রথমে আমরা জানতে চাইব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে কৃষি আবহাওয়া পূর্বাভাস কিভাবে প্রদান করা হয়।
2: ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য গভর্নমেন্টের একমাত্র প্রতিষ্ঠান, আর কৃষি আবহাওয়া মহাশাখা থেকে আমরা এই আবহাওয়ার, কৃষি আবহাওয়ার যে পূর্বাভাস সেটা প্রদান করে থাকি। বর্তমানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে 12টি কৃষি আবহাওয়া কেন্দ্র রয়েছে, যেখান থেকে আমরা এই কৃষি আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত পেয়ে থাকি। এছাড়াও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে 280টি অটোমেটিক ওয়েদার স্টেশন, যেটাকে আমরা স্বয়ংক্রিয় আবহাওয়া যন্ত্র বলি, এটা আমাদের রয়েছে। পাশাপাশি আমাদের 35টি সিনপটিক স্টেশন, মানে যেখান থেকে আমরা সারফেস থেকে বিভিন্ন ধরনের যন্ত্রের মাধ্যমে আবহাওয়ার বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো পেয়ে থাকি। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলোর পাশাপাশি আমরা আমাদের যে রাডার আছে, আমাদের যে স্যাটেলাইট আছে, এবং বর্তমান প্রযুক্তিতে যেগুলো গাণিতিক মডেল, এই মডেল এগুলো সবকিছু বিবেচনায় নিয়ে আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কৃষি আবহাওয়া মহাশাখার পক্ষ থেকে কৃষকদের জন্য আমরা একটা 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রদান করে থাকি, যেটা সাধারণত আমাদের, আমরা এটা ইস্যু করে থাকি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, যেটা তাদেরকে, এবং তারা এটা কিভাবে কৃষকদের উপযোগী তারা এটাকে ব্যবহার করবে সেই অনুযায়ী তারা আবার এই তথ্যটা কৃষক ভাইদেরকে দিয়ে থাকে। এভাবেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কাজ করে থাকে।
1: এ পর্যায়ে আমরা জানতে চাই বাংলাদেশে ফসল উৎপাদনে আবহাওয়ার পূর্বাভাস কেন এত গুরুত্বপূর্ণ।
2: আমরা সবাই জানি যে আবহাওয়া এমন একটা বিষয় যেটার সাথে একেবারেই কৃষির কাজটা একেবারেই জড়িত, কারণ আপনি একটা জমি চাষ করবেন, এরপরে আপনি বীজতলা করবেন, তো বীজতলা যখন আমরা তৈরি করব তখন কিন্তু আসলে আমাদের এটা জানা খুবই ইম্পর্টেন্ট যে সেখানে পানি লাগবে নাকি সেটা একটু শুকনো হবে,

0: এত ভর্দ করে বিলের পাড়ে বসে আসাদ কি করে? কাছে যায় একটু দেখি তো।
1: সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি ধরে ফেলাম।
2: সে আসবো না, আর ধরন ও লাগবো না।
3: কে কে কে? ও নিজাম ভাই, আইবো আইবো, ধরা তারে পুরতেই হইব, জব্বর টোপ ফলাইছি। এইখানে বসো, এইখানে বসো, দুইজনে গল্প করি আর মাছ ধরি।
2: কিছু পাইছো?
3: না কিছুই পাই নাই।
2: পাই রাখেন নেই।
4: ও আসাদ মিয়া, আরে ও নিজাম ভাই, এখানে বসে কি করো?
3: আসসালামু আলাইকুম স্যার।
4: ওয়ালাইকুম আসসালাম।
3: মাছ ধরি স্যার।
4: এখানে মাছ আছে?
3: কিছুদিন আগেও তো পাইছি স্যার।
4: আজকে পাইছো? না পাই নাই।
2: তবে কয় পাইব।
4: আসাদ ভাই, বিলের পানি কত কালো দেখছো, এখানে কি মাছ থাকতে পারে?
0: আমিও তাই কইছি।
4: শোনো, পানির এই চেহারা, কারণ পানি দূষিত হয়ে গেছে, আর এর জন্য দায়ী আমরাই।
3: না স্যার, আমরা তো পানিতে দূষিত কিছু ফেলাইনি কখনো।
4: তুমি না ফেলাইলে কি হইব? আরে খালি বিলেই না, পুকুরে বা নদীতে গরু মহিষ গোসল করায় না গ্রামের লোকজন?
3: হ্যাঁ,
4: এতে পানির দূষণ হয়, আর এই যে পাট ভিজাইয়া পচানো হয় এই অল্প পানিতে, তারপর অনেকের পায়খানা নোংরা পানি এই নালা দিয়া সোজা বিলে বা নদীতে পড়ে। হ্যাঁ, মরা কুকুর বিড়াল হাঁস মুরগি কোথায় ফেলে?
3: এই পানিতে তো ফেলায়, আর তা এই পানিতেই পচে।
4: হ্যাঁ, আরো আছে শোনো, অনেকে ওই ডিটারজেন্ট বা সাবান দিয়ে কাপড় ধোয় পুকুরে বিলে বা নদীতে। হ্যাঁ, এমনকি কোন রোগীর কাপড় ধুইলেও সেই ময়লাগুলো তো এই পানিতেই মিশে।
3: জি স্যার।
4: মিশে না?
3: হ্যাঁ।
4: তাহলে এই কি হয়, দূষণ সৃষ্টি হয়।
3: অবশ্যই।
4: তারপরে যে জমিতে কৃষক যে কীটনাশক দেয়, সেই কীটনাশক মিশানো পানি বৃষ্টিতে অথবা অন্য কোনোভাবে গড়িয়ে এসে এই পানিতেই মেশে, তাই না?
3: জি স্যার।
4: এতে কি শুধু পানি দূষণ হয়, মানুষেরও ক্ষতি হয়। শোনো, পরিবেশের যে কোনো ক্ষতিকারক পদার্থ পানির সাথে মিশে পানির গুণাগুণ যদি নষ্ট করে তবেই সেই পানি দূষিত হয়।
3: জি স্যার।
4: এইটুকু তো বোঝো।
3: জি স্যার।
4: আর সেই দূষিত পানি উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি করে, জীবের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, এই পানি আর পানযোগ্য থাকে না এবং নানা ধরনের রোগেরও সৃষ্টি করে।
3: স্যার, এইটা তো জানি।
4: আরে জানোই যখন, তখন কাউকে কি নিষেধ করছো, ঠেকানোর চেষ্টা করছো কোনোদিন? কি মাথা নিচু করে দাঁড়ায় কেন? এই দায়িত্ব তো আমাদের নেওয়া উচিত।
0: আসলে স্যার, এইভাবে কখনো ভাইবা দেখি নাই।
4: তোমরা কি জানো এই যে এত কলকারখানা, এখানে ময়লা বা বর্জ্য পদার্থ কোথায় যায়?
3: না স্যার।
4: সবই বড় বড় পাইপের নালা দিয়ে নদীতে যায়, আর এর ফলে কি হয়?
3: পানি দূষণ হয়।
4: আর পানি দূষণ হলে কি হয়?
0: রোগে ধরে।
4: সাধারণ রোগ হলে তো ভাবনা ছিল না, নর্দমার দূষিত পানিতে টাইফয়েড, প্যারাটাইফয়েড বা ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়া হতে পারে।
3: হন কি স্যার?
4: হ্যাঁ, তারপর কারখানার বর্জ্যে অনেক বিষাক্ত রাসায়নিক এবং সূক্ষ্ম ধাতব কণ থাকে, যা মানুষের লিভার কিডনি এবং ব্রেনের অনেক রোগের পাশাপাশি ক্যান্সারেরও কারণ।
3: স্যার, আমরা কিভাবে এই পানি দূষণ বন্ধ করতে পারি?
4: তাহলে একটা কাজ করবে।
3: হ্যাঁ স্যার।
4: পানি দূষণের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করবে, গবাদি পশুদের ব্যবহারের জন্য আলাদা পানির আলাদা ব্যবস্থা করতে হবে, এটা বোঝাতে হবে।
0: জি স্যার, এইটা সম্ভব।
4: তারপর এই যে আমাদের গ্রামের কৃষিজীবী যারা, তারা যেন অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে, এটাও বোঝাবে।
3: খালি বুঝাইলে হইব না, লক্ষ্য রাখতে হইব।
4: খুব ভালো লাগলো, অন্তত তোমাদের বোঝাতে পেরেছি।
0: কি যে বলেন স্যার, ছোটবেলার মতো ক্লাস লইছেন, বুঝুন না কেমনে।
4: যাই, স্কুল ছুটি হয়েছে সেই কখন, তোমাদের ভাবি তো ভাত নিয়ে বসে আছে আমার জন্য। যাই
0: চলো আসার ভাই, বাড়ি যাই।
1: হ্যাঁ চলো যাই।

0: সেই পুরনো প্রচলিত বাণী তুমি যেটা বলো পানি জীবন পানি মরণ,
1: পানি জীবন পানি মরণ, তবে
0: কার জন্য যেন মরণ না
1: হয় এই জন্য বিশুদ্ধ পানি পান করতে হবে।
0: হ্যাঁ, পানিকে দূষিত করা যাবে না, যারা দূষিত করে জেনে শুনে বুঝে শুনে অথবা না জেনে তাদেরকে আমরা বাধা দেবো।
1: গবাদি পশুরা যে আমরা পানিটা খাওয়াই
0: সেটাও
1: এই ব্যাপারে অত্যন্ত সচেতন হই তুই, বিশুদ্ধ পানি খাওয়াই তুই,
2: ওরাও তো আমার মতই জীব।
0: তাদের স্বাস্থ্যের ব্যাপার আছে, হজম শক্তির ব্যাপার আছে, এবং তারা যে আমাদেরকে সেবা দেয় ভিতরে তাদেরকে পুরোপুরি সুস্থ থাকতে হবে,
2: সুস্থ সময় বাড়ি থাকা লাগবে,
0: কোন বিকল্প
1: আমার তো কাম আছে বাড়ির জল লাগবো।
0: হ্যাঁ, তোমার তো কাজ আছে, তো কাজই মানুষ কম বেশি সবাই, তারপরও
2: সমিতির মিটিং এ যাইবা না, আমরাও যাবো,
1: আমার তো একলা হাতে সব কাম করতে হয় বুঝলো
2: না, ঠিক আছে
0: যত্ন করে লিটন নাকি তোমার
1: চিন্তা আছে না, লিটন রে বাজারে পাঠাইছি টাকা পয়সা
0: হ্যাঁ ঠিকই সবার জন্য জরুরি বাড়ি ফেরা,
2: তো চলো যাই,
0: সবাই উপস্থিত হলাম, মানে কিছু জানলাম শুনলাম শিখলাম, এটা মনে রেখে আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে যে যেখানে আছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। আপনারা এতক্ষণ শুনলেন আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই আয়োজনটির আজকের দায়িত্ব পালন করেছেন অর্থাৎ প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তো চলো
2: চলো।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার নিবেদন লালন গীতি সুফিয়া মনোয়ারের কণ্ঠে।

0: পরপর দুখানি লালন গীতি সুফিয়া মনোরে কণ্ঠে, বাংলাদেশ পিতা ঢাকা।
1: আজাদ,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ও আলাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে, আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না, যেমন ধরো কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা।

0: বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
1: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
1: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
1: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
0: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
3: মাদক নয়, মৃত্যু নয়, আমরা মাদক মুক্ত সুস্থ জীবন চাই। মাদক ছেড়ে সন্তানকে ভালোবাসুন, ওদের মাদকাসক্তি থেকে বাঁচান। আসুন আমরা সবাই মিলে মাদক মুক্ত দেশ ও জাতি গড়ে তুলি। নিজেকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের সেবায় আত্মনিয়োগ করি। বাংলাদেশ বেতার আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.9 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 83%, সন্ধ্যে 6টায় 79%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:35, সূর্য অস্ত যাবে 6:29। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও ইন ওয়েদার ফোরকাস্ট রেড বাই শাহনাজ পারভীন। Dhaka Met Office forecast for inland rivers warning valley till 1 a.m. There are chances of temporary gusty or squally wind with rain or thunder shower at a velocity per hour 45 to 60 km in south or southeast direction over the regions of Rajshahi, Pabna, Bogura, Tangail, Dhaka, Faridpur, Joshua, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. Reports in these areas have been passed local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effective 6 p.m. It may expected temporary gusty or squally wind with light to moderate rain or thunder shower in many places of Khulna, Borishal, Chattogram and Sela divisions and a few places of Rangpur, Manishing and Dhaka divisions. It also be expected medium to heavy rainfall as elsewhere over the country. Day and night temperature may slightly increase all over the country. Today the maximum temperature was recorded in Joshua 35 degrees Celsius and minimum was in Sylhet 23.9 degrees Celsius all over the country. Today the maximum temperature was recorded in Dhaka at 33.1 degrees Celsius and minimum was in 27.8 degrees Celsius. Humidity recorded in the air at 9 a.m. 83%, at 6 p.m. 79%. Tomorrow the sun rises over Dhaka at 5:35 a.m. and sets at 6:29 p.m. The sulfur weather in time.
3: Bangladesh Betar প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 16 আগস্ট 2026 তারিখ থেকে 20 আগস্ট 2026 তারিখ পর্যন্ত সিএডি ডেমোলিশন গ্রাউন্ড শ্রীপুরে অকেজো গোলা বারুদ ধ্বংস করা হচ্ছে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:30। এফএমের অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-10:00 পর্যন্ত, রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম, সন্ধ্যে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মাওয়া বিনতে মাহমুদ। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটোফাইন সিস্টেম শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস্তবায়িত এই ব্যবস্থার সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সকল মহাসড়কে এই স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালু করার ঘোষণা দেন। নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সার্ভিসের উদ্বোধন করেন। বিআরটিসির উদ্যোগে চালু হওয়া এসব বাসে চালক ও সহকারী হিসেবে নারীরা দায়িত্ব পালন করছেন। এ সময় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে মোট 14টি বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। মৎস্যপক্ষ উপলক্ষে আজ নরসিংদীতে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মৎস্য সম্পদ, মাছ চাষ, জলজ পরিবেশ, পুষ্টি ও মৎস্য সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হয়। এ সময় আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে মৎস্য সম্পদ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং মাছের উৎপাদন সংরক্ষণ ও নিরাপদ ব্যবহারের বিষয়ে আগ্রহ সৃষ্টি করাই এই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। নরসিংদী বিএম স্কুলের প্রায় 80 জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। কিশোরগঞ্জের তারাইলে স্বাস্থ্য বিভাগের আয়োজনে কমিউনিটি নেতৃবৃন্দ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে কলেরা টিকাদান বিষয়ক এক মত বিনিময় সভা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে প্রতিরোধমূলক কলেরা টিকাদান কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন কৌশল ও ভ্যাকসিন গ্রহণ সম্পর্কে জনসচেতনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে জানানো হয়, ইপিআই এর আওতায় আগামী 22 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিকে ওরাল ডোজের মাধ্যমে টিকা দেওয়া হবে। আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিম উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি আছে। সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 83% এবং সন্ধে 6টায় 79%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 8:35 এবং সূর্যাস্ত সন্ধে 6:29। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: ভাবি কেমন আছো?
3: আলহামদুলিল্লাহ ভালোই আছি। মাস্টার ভাই তুমি কেমন আছো?
2: ভালো আছি। ছয় ভাই কেমন আছো?
4: জি ভাই আলহামদুলিল্লাহ।
2: তুমি তো মেহমান বাইরে নিয়ে চলে আসলে।
4: একবারে মেহমান বাইরে নিয়ে আসলে।
2: প্রিয় শ্রোতা, আপনারা যে যেখানে আছেন, দেশের যে কোনো প্রান্তে আছেন, আপনাদের সকলকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আপনাদের জানেন যে আজকে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার এই জাতীয় অনুষ্ঠানে গবাদি পশু রোগ বালাই দমনে প্রতিষেধক টিকা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি যে কোনো সমস্যার বা যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমাদের আসলে আজকে উপস্থিত রয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হুসেইন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-32-6-8 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নম্বরে। আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02-44-81-32-6-8 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারবেন। আর অনুষ্ঠানটি শোনা যাচ্ছে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও শোনা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। তো ভাবি, তোমার বাসায় তো, তোমার ঘরে তো দেখেছে যে রয়েছে গবাদি পশু। আমরা তো জানি যে গবাদি পশু রোগ বালাই দমনে প্রতিষেধক টিকা হলো রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর এবং সাশ্রয়ী পদ্ধতিগুলোর একটি। তো টিকা পশুর দেহে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, ফলে রোগের প্রাদুর্ভাব ও মৃত্যু হ্রাস পায় এবং উৎপাদনশীলতা বজায় থাকে। এটা আমাদের সবারই জানা উচিত। আমাদের সবারই জানা উচিত, শুধু আমাদের গবাদি পশু বলছি না, আমাদের মনুষ্য জীবনেও রোগ প্রতিকারের চেয়ে প্রতিষেধক উত্তম। তাই টিকাটা নেওয়ার কতটা প্রয়োজন, টিকা নিয়ে কি হয়, রোগ হওয়ার আগেই একটা প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়, রোগ বিস্তার রোধ করে, গোয়াল ঘর বা নিকটস্থ এলাকায় রোগ ছড়িয়ে পড়ানো ঠেকানো যায়, অর্থনৈতিক ক্ষতি কমানো, মৃত্যু হার ও উৎপাদন হ্রাস কমানো যায়, মানুষের ছড়াতে পারে এমন রোগও নিয়ন্ত্রণ করা, যেমন রেবিস, ব্রুসেলোসিস ইত্যাদি। তো এইসব বিষয়ে আজকে খুব বিস্তারিতভাবে বলবেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। ভাই স্বাগত জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম সালাম, আপনাকেও স্বাগতম এবং শ্রোতা বন্ধুদেরও স্বাগতম। আমাদের প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি শুরু করছি আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং রোগ টিকা প্রদান আর কি, ভ্যাকসিনেশন আমরা যেটা বলি। এটা আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা সাধারণত বলে থাকি। তো আসলে গবাদি পশুর রোগ বালাই দমনে এই জন্য প্রতিষেধক টিকা হলো রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর এবং সাশ্রয়ী পদ্ধতিগুলোর মধ্যে একটি।
2: আর মেহমান ভাই, এই সময়টা বিশেষ করে বর্ষা যাচ্ছে,
5: হ্যাঁ,
2: ভাদ্র
5: এই সময় যে কিছু সিজনাল কিছু রোগ বালাই,
2: হ্যাঁ,
5: সেই জন্যই আবার এরপরে পরবর্তীতে শীত
2: অনেক জায়গায় তো গোয়ালঘর পর্যন্ত শেষ হয়ে গেছে বন্যার
3: পানি।
5: যদি এই সমস্ত আগাম যদি আমরা টিকা দিয়ে রাখি তাইলে দেখা যাচ্ছে যে গবাদি পশু রোগ প্রতিরোধ ক্ষমতা
2: বাড়ে।
5: টিকা পশুদের নির্দিষ্ট রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তো তৈরি করে, ফলে রোগের প্রাদুর্ভাব বা মৃত্যু হ্রাস পায়, অর্থাৎ মৃত্যু হয় না।
2: এবং আমরা চাই
5: সবচেয়ে বড় কথা হলো যে উৎপাদনশীলতা, আমার যে গরু দুধ দিত 10 লিটার সেটা 10 লিটারের দুধ দিল যদি আমি ঠিক মতো টিকা দিই, কিন্তু যদি রোগ হয় তাহলে কিন্তু তাহলে তার কমে যাবে,
3: মানে রোগ হইবার আগে
2: আবার
5: কিছু কিছু রোগ আছে যেটা হলে এনিম্যাল মারাও যায়, সেই হিসেবে খামারি ভাই বোনদের ব্যাপক ক্ষতি হয়। সেই জন্য ভ্যাকসিন তো খুব সরকারি ভাবে প্রতিটা উপজেলায় এবং খুব সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন পাওয়া যায় প্রতিটা উপজেলায়, তো ভ্যাকসিন অল্প দামে কিন্তু আমরা ভ্যাকসিন দিতে পারি, কিন্তু
2: আমাদের সুযোগ ছাড়বো কেন?
5: হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের টিকার জন্য বিভিন্ন সময় আছে, আমি এটা আসছি। এর আগে আমি একটু বলতে চাচ্ছি টিকার উদ্দেশ্যটা কি। প্রথমত যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অর্থাৎ রোগ হওয়ার আগেই প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে ভ্যাকসিনের মাধ্যমে, রোগ বিস্তার রোধ হবে, অর্থাৎ গোয়ালঘর বা নিকটস্থ এলাকায় রোগ ছড়িয়ে পড়বে না, এটা ঠেকানো সম্ভব হবে। কিছু কিছু রোগ আছে ছোঁয়াচে রোগ, যদি আমার টিকা দেওয়া থাকে তাহলে অন্য অ্যানিমেলকেও সেটা আক্রান্ত করবে না।
2: বেশ,
5: অর্থনৈতিক ক্ষতি কমানো, বিশেষ করে মৃত্যু হার এবং উৎপাদন হ্রাস যেটা বলছিলাম যে এটা অনেক ক্ষেত্রেই কমানো যায়, মানুষে ছড়াতে পারে। কিছু কিছু রোগ আমরা বলি গবাদি পশু থেকে মানুষ থেকে আবার হিউম্যানে, এই রোগগুলার জন্য ভ্যাকসিন যদি দেওয়া থাকে তাহলে আমরা জুনোটিক রোগ যেগুলা র্যাবিস, ব্রুসিলোসিস, অ্যানথ্রাক্স রোগটা যদি মানুষের থেকে গরু থেকে মানুষে বা এনিমেল থেকে খামারিদের মধ্যে ছড়াতে পারে।
2: তবে মেমন ভাই, আমরা তো যেহেতু গ্রামবাসী, আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই গবাদি পশু পালন করছেন, হয়তো একটু ভালো করে জানেন না যে টিকা প্রদানের সময় যে সতর্কতাটা আমাদের মাথার মধ্যে রাখা দরকার, এটা যদি একটু আগে বলে নেন, তারপরে টেলিফোন নেব। আমাদের রাশেদ ভাই বসেই আছেন আমাদের টেলিফোনের লাইনটা দেওয়ার জন্য, কি কি সতর্কতাটা আগে নেওয়া দরকার একটু বলেন।
5: টিকা প্রদানের জন্য সাধারণত আমরা সুস্থ পশুকেই টিকা দিতে হবে,
2: বেশ,
5: অসুস্থ হয়ে যাওয়ার পরে না,
2: অসুস্থ
5: পশু টিকা দেওয়া যাবে না।
2: বেশ বেশ,
5: কারণ হলো টিকাই কিন্তু অনেকটা ওই দিক ওরে জীবাণু, দেখে নিতে হবে। ভ্যাকসিন একটা নির্দিষ্ট টেম্পারেচারে, অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিন্তু
2: সংরক্ষণ
5: করতে হবে। যদি বেশি গরমের মধ্যে রাখা হয় বা রুম টেম্পারেচারে রাখা হয় তাহলে কিন্তু ভ্যাকসিনের কোয়ালিটি কমে যেতে পারে। সঠিক বয়স ও ওজন অনুসারে ভ্যাকসিন দিতে হবে। পরিষ্কার ইনজেকশন বা সরঞ্জাম, যে সমস্ত ভ্যাকসিন দেওয়ার সময় সুই এবং সিরিঞ্জ ব্যবহার করতে হবে। টিকার পরে অনেক সময় মাঝে মাঝে হালকা জ্বর বা একটু গায়ে ফুলা দেখা দিতে পারে, যা স্বাভাবিক হতে পারে। এটা
3: নিয়ে
2: এবারে আমি রাশেদ ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে টেলিফোন লাইনের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যাঁ মিন্টু ভাই, চাঁদপুর থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন, আপনার কোন সমস্যা থাকলে বলেন। আপনারা কোথায় বসে শুনছেন, চাঁদপুরে বসে শুনছেন না আপনাদের পানসায় বসে শুনছেন? আচ্ছা, পানসা রাজবাড়িতে বসে শুনছেন, বেশ।
6: ছাগলের যেন অগ্রিম যে টিকা গুলা দেওয়া হয় এর মধ্যে তো মানে বছরে কোন কোন সময় অগ্রিম টিকা গুলা দিলে
2: গরু ছাগল
6: সুস্থ থাকবে?
2: খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমাদের সঙ্গে
3: টিকা দেওয়ার সঠিক সময় কোনটা?
2: সঠিক সময় এটা নিয়ে উনি বলবেন আমাদের মেহমান ভাই। হ্যালো, কে বলছেন?
7: হ্যাঁ,
2: হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় বলছেন? ওয়ালাইকুম আসসালাম।
7: হ্যাঁ আঙ্কেল, আমি সাগর বলছিলাম দিগড়া পাংশাবাজবাই থেকে।
2: আচ্ছা বলেন।
7: হ্যাঁ আমার সাথে আছেন বাবা খোকনচন্দ্র চাচা লুৎফর জট। আঙ্কেল আমার একটা প্রশ্ন হলো যে এই যে এখনকার সময় যে আপনার বাচ্চাদের গরুর এই অসে আপনার ঘা ফোট হয় বুঝছেন,
2: হ্যাঁ
7: জ্বরে আপনার ফোট হয় বড় বড় আরো, এখন কি করণীয় একটু বলবেন।
2: আচ্ছা আমাদের সঙ্গে থাকেন, নিশ্চয়ই উত্তর পাবেন। আচ্ছা এরপর আর কে রয়েছেন আমাদের সাথে? অনেকে আছেন দেখা যাচ্ছে।
7: সরাইনা দেবতার হোতা কেলা
2: জি
7: সভাপতি খোকন চন্দ্র দিগলাট পাংশা রাজবাড়ি থেকে বলছি।
2: হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে তো একটু আগেই বললো, আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই
7: ভালো আছেন? মাস্টার ভাই।
2: আচ্ছা হারুন ভাই নাই? না সাদিয়াবু নাই, সাদিয়াবু নাই, আমরা আছি।
7: আমি মোহাম্মদ লুৎফাজ্জার বড়কুলা পাংশা থেকে বলছি।
2: জি পাংশা থেকে বলছি, বলেন বলেন।
7: আমার সাথে খোকন সরকার, হাজি মোহাম্মদ মিন্টু সাগর, আমরা সবাই এক জায়গায়
2: বসে। হ্যাঁ আপনারা এক জায়গায়, আমি শুনলাম তাই যে আপনারা এক জায়গায় বসে। হ্যাঁ হ্যাঁ শুনছেন আপনারা, শুনলাম যে
7: খুব ভালো লাগছে আমরা মেলা লোক শুনি।
2: জি
7: আমি স্যারের কাছে জানতে চাচ্ছি আমার এলাকা দুইটা আগে গরু আছে
2: বুঝছেন,
7: গরু এলাকা একটা পাও জ্বর আছে আর একটা মুখ জ্বর আছে বুঝছেন, এই কালা কালা ভোট আসছে কিন্তু ডাক্তার ওষুধ দিতে কাম হচ্ছে না। আমার এলাকে কি করলে ভালো হয়? সারদিন একটু বলে আর খাচ্ছে না, আর তা এলাকে আপনার এলাকে ঈদের পাচ্ছি বুঝছেন, এই যে ন্যাপটেল ডে এলাকে বড় ডাক্তার আসলে বাংলাদেশে আন কষ্ট কি যে মানুষের দিয়ে গেছে
8: বিভিন্ন বাড়ির চারদিকে অথই পানি থাকে, তো সেক্ষেত্রে যারা গরু পালন করে তারা উপজেলা পানি সম্পদ অফিস থেকে যোগাযোগ করে বিভিন্ন টিকাগুলো সংগ্রহ করতে পারে না, সম্ভব হয় না, সেক্ষেত্রে ইউনিয়ন বা কাছাকাছি কোনো জায়গা থেকে টিকাগুলো সংগ্রহ করার কোন পদ্ধতি আছে কিনা ব্যাপারে একটু জানতে।
2: বাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, নিশ্চয়ই স্যার ওটা লিখে নিচ্ছেন আপনাদের কথাগুলো, তো উনি জবাব দেবেন। আমাদের সঙ্গে তো বলেইছি রয়েছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, তিনি উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। হ্যালো কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
9: কথা বলছিলাম মাগুরা মোহাম্মদপুর বাবুখালী কুমলপুর থেকে, এমডি জিএল।
2: আচ্ছা বলেন ভাইয়া, স্বাগত জানাচ্ছি, বলেন আপনার প্রশ্ন থাকলে বলেন। হ্যালো
9: আমার প্রশ্ন হচ্ছিল যে কাবিন করে এইসব
2: কিন্তু আপনি তো এখনই বললেন আমাদের সাথে কথা।
9: জ্বর বেশি হয়ে যায় তারপরে আমরা বুঝতে পারে, প্রথমে তো বোঝা যায় না, প্রথমে কোনো সিস্টেম আছে কিনা যে গরুটা খাচ্ছে না এই কোন মাধ্যমে যে আমরা বুঝতে পারবো যে এইভাবে
2: আমাদের সঙ্গে থাকেন, আমরা টেলিফোন নিয়ে নিই তারপরে সরাসরি স্যার বলবেন। হ্যালো আর কে আছেন আমাদের সাথে? হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছেন?
10: আলী হাসান মানিকনগর কৈতলা দ্বারা আপনাকে
2: বলছি। আলী হাসান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন আপনার কোন প্রশ্ন থাকলে বলেন।
10: আমি জানতে চাচ্ছি গবাদি পশুর যত ধরনের টিকাগুলো আছে এগুলো আমরা কোথায় গেলে পাবো আর এগুলো ফ্রি নাকি টাকা লাগবে?
2: বাহ সুন্দর প্রশ্ন, গবাদি পশুর যে টিকাগুলো নেওয়ার কথা আমরা বলছি সেটা কোথায় পাওয়া যাবে এবং এটা এটি কি পয়সা লাগবে কিনা এর জন্য? বাহ সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর কে রয়েছেন আপনার সাথে?
11: ডাক্তার মোহাম্মদ রাফিদ হাসান ঢাকা থেকে।
2: হ্যাঁ রাফিদ, স্বাগত জানাচ্ছি।
11: জি আমি পড়াশোনা করছি আইইউপিএটি বিশ্ববিদ্যালয়ে, যেটি রাজধানী ঢাকার উত্তরাতে অবস্থিত।
2: হ্যাঁ রাফিদ, আমরা জানি।
11: জি জি জি জি স্যারকে আমার শুভেচ্ছা এবং সালাম। তো আমার প্রশ্ন ছিল একটাই, সেটি হচ্ছে যে গরুর একটা রোগ আছে ডেইরি কাউজের ক্ষেত্রে, বিশেষ করে ম্যাস্টাইটিস। তো এই ম্যাস্টাইটিস রোগের ক্ষেত্রে এটা আমাদের স্যার বলেছিলেন ব্যাকটেরিয়া গঠিত, এখন এইটা কি মানে বর্ষাকালে বাড়তে পারে, আর যদি বাড়ে তাহলে এটা প্রতিরোধের উপায়টা কি, মানে যেহেতু ব্যাকটেরিয়া জনিত রোগ।
2: বাহ, সুন্দর প্রশ্ন রাফিদ, অনেক ধন্যবাদ। আচ্ছা আর কে রয়েছেন? আচ্ছা আমরা এখন কিন্তু প্রশ্ন নিয়ে শেষ করব, আমার মনে হয় যে অনেকগুলো প্রশ্ন জমে গেছে, স্যার তো বসে আছেন। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো,
12: আমি রফিক, ফাতেমানগর থেকে বলছি।
2: আচ্ছা রফিক সাহেব ফাতেমানগর থেকে বলেন।
12: আমার প্রশ্ন হলো যে গরুর প্যাকামে থেকে ঠেঙ্গে গা হয়ে গেছে এবং গরুর শরীরে গোটা গোটা রোগ দেখা দিয়েছে, এই সম্পর্কে একটু যদি বলতেন।
2: আচ্ছা, আপনার একই রকম প্রশ্ন আরো দু একজন ভাই করেছেন, আমরা তার সবই স্যারের কাছ থেকে শুনবো। তো আমরা শুরু করি এখন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পানি সম্পদ অধিদপ্তর, তিনি আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছেন। আর যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে ফেসবুকে আছেন তাদেরকেও একসঙ্গে স্বাগত জানাচ্ছি, তারা শুনছেন দেখছেন এবং এখান থেকে পরামর্শ নিচ্ছেন।
5: সবাইকে ধন্যবাদ এবং আবারও স্বাগত জানাচ্ছি। আসলে হাজি মিন্টু মিয়া পাংশা রাজবাড়ি থেকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটা আজকের আমাদের যে আলোচ্য বিষয়ের সাথে সম্পূর্ণভাবে এটা বিষয় মিলিত আছে
13: এর সাথে।
5: হ্যাঁ, তো অগ্রিম টিকা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাধারণত প্রায় 7-8টা রোগের বিভিন্ন ধরনের টিকা পাওয়া যায় আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে। FMD ভ্যাকসিন, এটা খুরা রোগ যেটা আমরা বলি, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এটা বছরে 2 বার 6 মাস অন্তর দিতে হয়। এটা কিন্তু সারা দেশেই, এটা আসলে বিশেষ করে বর্ষার আগে এই টিকাটা অবশ্যই দিয়ে নিতে হবে, খুরা রোগের টিকা। তারপরে হেমোরেজিক সেপ্টিসেমিয়া, এটা হলো ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা বর্ষার আগে বছরে 1 বার দিলেই হবে, অর্থাৎ প্রতি বছর বর্ষার আগে দিলেই এই রোগের থেকে রক্ষা পাওয়া যাবে। ব্ল্যাক কোয়াটার বা আমরা যেটা বলি বাদলা রোগ, বর্ষার আগে বছরে 1 বার, এটা বর্ষার আগে, আসলে বর্ষাকালে বিভিন্ন ধরনের এই জন্য ম্যাক্সিমাম গবাদি পশুর টিকাগুলো বর্ষার আগে দিয়ে নেওয়াই ভালো। অ্যানথ্রাক্স, এটা সাধারণত যে এলাকায় দেখা দেয় সেই এলাকা থেকে অন্য অ্যানিমেলে ছড়ায় বা মানুষের শরীরেও কিন্তু এটা চলে আসতে পারে। সেই অ্যানথ্রাক্স যে এলাকা ঝুঁকিপূর্ণ, যেমন এর আগে দেখা গেছে যে সেই এলাকায়, সে ঝুঁকিপূর্ণ এলাকায় বছরে 1 বার এই অ্যানথ্রাক্স ভ্যাকসিনের টিকা দিয়ে নিতে হবে।
13: আগে আমিও মন ভাই শুনতাম কুকুরে কামড় দিলে হয়।
5: হ্যাঁ, ওটা হলো যে র্যাবিস ভ্যাকসিন, সেই র্যাবিস ভ্যাকসিন হলো যদি কুকুরে কামড় দেয় তখনই কিন্তু আক্রান্ত পশুর কামড়ের পর এই র্যাবিস রোগের টিকা দিতে হবে। এটা যে এমন না আগে থেকেই দিয়ে রাখতে হবে তা না, যদি কামড় দেয় বা বিড়ালে আঁচড় কাটে তখন কিন্তু সাথে সাথে ভ্যাকসিনটা দিতে হবে, দেরি করা ঠিক হবে না। তারপরে ব্রুসিলোসিস ভ্যাকসিন, এটাও কিন্তু এটা সাধারণত ফিমেল এনিমেল, অর্থাৎ আমাদের বকনা বাছুরের জন্য 4-8 মাস বয়সে এই ভ্যাকসিনটা দিলে তাহলে ব্রুসিলোসিস রোগটা হয় না, এবং এই ব্রুসিলোসিস রোগও কিন্তু অনেকটা ছোঁয়াছে। তারপরে PPR, এটা হলো সাধারণত আমরা বলি যে ছাগলের হয়ে থাকে, সে ছাগলের PPR রোগ, এবং এই রোগ হলে একসাথে অনেকগুলো ছাগল মারা যায়, সেই জন্য বছরে এই রোগের 1 বার বছরে টিকা দিতে হবে। তারপরে গোট পক্স আছে, মুখের মধ্যে বিভিন্ন ধরনের বসন্ত হয়, সেটাও বছরে 1 বার দিয়ে নিতে হবে। এবং কিছু কিছু প্রশ্ন অলরেডি আসছে যে গায়ের মধ্যে জ্বর হয়, গায়ের মধ্যে গোটা সেটা হলো আমরা বলি যে এটা রিসেন্টলি এই রোগটা দেশের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, সেটা হলো লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন। তো এটা এই কারণে হয়ে থাকে, সেটা গ্রীষ্মের শুরুতেই এই রোগের টিকাটা দিলে ভালো, এবং বছরে 1 বার, প্রতি বছরে 1 বার যদি এই ভ্যাকসিনটা দেওয়া থাকে তাহলে এই রোগ হওয়া থেকে রক্ষা করে। এটা হলো ভ্যাকসিনের সময়সূচি। তারপরে পাংশা রাজবাড়ি থেকে সাগর এবং খোকরচন্দ্র দাস লুৎপত জোয়ারদার, ওনারা জানতে চেয়েছেন যে ওই যে আমি যেটা বললাম যে গায়ের মধ্যে ফোটা ফোটা হয় এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ, সেটা রোগ হওয়ার আগেই ভ্যাকসিন দিতে হবে। রোগ হয়ে গেলে নিকটস্থ ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে ভেটেরিনারি সার্জন আছে তার সাথে যোগাযোগ করে সঠিক চিকিৎসা করাতে হবে। লুৎপত জোয়ারদার আরো জানতে চেয়েছেন যে পা ফুলা, কালো কালো দাগ, পায়ের মধ্যে ক্ষত এবং মুখ দিয়ে লালা যায় এরকম দাগ থাকে। আসলে পায়ের দুই খুরের মাঝখানে যদি ঘা হয়, মুখ থেকে লালা যায়, তাইলে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এটা কিন্তু অনেকটা ওই রোগের সিমটম থেকেই বোঝা যায়। সেই জন্যই ঘায়ের মধ্যে, পায়ের ঘায়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি পটাশিয়াম পটাশ গলানো পানি দিয়ে পরিষ্কার করে, ওই যে গ্রামের মধ্যে সোহাগা পাওয়া যায়, সোহাগা, এটা একটু তাওয়ার মধ্যে ভেজে নিয়ে ওইটা মধুর সাথে মিক্স করে ওই জায়গাটা লাগাইতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু এই এই রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। এবং যদি আরো বেশি তীব্র থাকে তাহলে নিকটস্থ ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করে এখানে অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন বা যাতে রোগ না ছড়ায় সে ধরনের ট্রিটমেন্ট দিতে পারে, এবং ব্যথানাশক, যেহেতু ওখানে গা হয় ব্যথাও হতে পারে, সেই জন্য ব্যথানাশক ওষুধ দেওয়া যেতে পারে। মেহেদি হাসান মামুন মানিকগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন পাওয়া যায় কিন্তু ইউনিয়ন পর্যায়ে, সাধারণত এখন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে প্রতিটা ইউনিয়নে কিছু কিছু জায়গায় আমরা যে ভ্যাকসিনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হয়, সেই ক্যাম্পেইনের সময় কিন্তু আপনারা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে এই ভ্যাকসিনগুলা দিয়ে নিতে পারেন। তারপরে জুয়েল মাগুরা থেকে জানতে চেয়েছেন যে প্রেগনেন্ট অ্যানিমেলকে ভ্যাকসিন দেওয়া যায় কিনা। হ্যাঁ, প্রেগনেন্ট অ্যানিমেলকেও কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে, তবে লেট প্রেগনেন্সি, আমরা বলি যে একদম বাচ্চা প্রসবের আগে ভ্যাকসিন না দেওয়াই ভালো। তবে ভ্যাকসিনেশন প্রেগনেন্ট গরুকে দেওয়া যায়, সেটা সেফ আছে। এখন ভ্যাকসিনগুলা, যে সমস্ত ভ্যাকসিন পাওয়া যায় সেগুলা নিরাপদ প্রেগনেন্ট অ্যানিমেলের জন্য। খোকন যন্ত্র দাস আরো জানতে চেয়েছেন যে জ্বর আসার আগে জানা যাবে কিভাবে। যখন একটা অ্যানিমেলে জ্বর, সাধারণত এটা বিভিন্ন জীবাণু গঠিত কারণে বা ঠান্ডা লাগার কারণে বা কোনো অন্য কোনো রোগের কারণে কিন্তু টেম্পারেচার বাড়তে পারে। সেই জন্য সাধারণত গরু দেখা যাচ্ছে যে খাওয়ার আস্তে আস্তে কমিয়ে দেয়। যখন এই খাবার, নিয়মিত খাবার খাবে না, তখনই তা বুঝতে হবে যে তার কোনো একটা সমস্যা হচ্ছে এবং সেটা আক্রান্ত হতে পারে। আলী হাসান জানতে চেয়েছেন যে টিকা কোথায় পাওয়া যাবে এবং টিকার ফি দিতে হবে কিনা। টিকা,
2: এটা খুব গুরুত্বপূর্ণ,
5: খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা বলি ভ্যাকসিন দিতে হবে কিন্তু সেটা কোথায় পাওয়া যাবে। প্রতিটি উপজেলায় আমাদের ভ্যাকসিনেশন, আমি যে ভ্যাকসিনগুলোর কথা বললাম সেই ভ্যাকসিনগুলো আমাদের সরকারিভাবে ঢাকাতে সেটা উৎপাদন করা হয়, ভ্যাকসিন যে আমাদের লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট থেকে। সেই ভ্যাকসিনগুলো একটা নির্দিষ্ট স্কেজুলে সারা দেশে কিন্তু জেলা পর্যায়ে সরবরাহ এবং উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়ে থাকে এবং সেখানে এই ভ্যাকসিনগুলো স্টোর করা হয়। এই ভ্যাকসিনগুলো ওই উপজেলা থেকে আপনার ভ্যাকসিনগুলো দিতে হবে এবং ভ্যাকসিনের জন্য খুবই নাম মাত্র মূল্যে, সামান্য মূল্যে, খুবই সাবসিডাইজড ভর্তুকি মূল্যে ভ্যাকসিনগুলো দিতে, সরকারের কিছু রেভিনিউ ভ্যাকসিন থেকে আসে, সেই জন্য ভ্যাকসিনের জন্য সামান্য কিছু ফি দিতে হয়, সেটা খুবই নগণ্য, খুবই কম। রাফিদ হাসান ঢাকা থেকে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে বর্ষাকালে বা ম্যাস্টাইটিস রোগ হয়ে থাকে, এটা প্রতিরোধের উপায় কি। আসলে আমি যেটা বললাম যে প্রথমেই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, রোগ হওয়ার আগেই কিন্তু যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু রোগ হলে হওয়ার পরে সেটা অনেক ক্ষতির সম্মুখীন
2: হয়। ওদের হাতে কিন্তু সময় নেই,
5: সেই জন্য ভ্যাকসিন, ম্যাস্টাইটিস রোগ হওয়ার আগে অর্থাৎ উলান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দুধ ভালোভাবে দহন করা,
2: এগুলো
5: গবাদি পশু খেতে দেওয়া, এগুলাই খুবই গুরুত্বপূর্ণ।
2: এর মধ্যে আমাদের সঙ্গে ফেসবুক থেকে যোগাযোগ করেছেন মেহেদি হাসান মামুন মানিকগঞ্জ, ময়মনসিং থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন, রফিদ হাসান পলাশ তরি জয়পুরহাট থেকে, আজমাইন হোসেন, জহরুল ইসলাম জয় রাজশাহী থেকে, শহীদুল ইসলাম, মোবারক হোসেন কনি নান্দাইল ময়মনসিং থেকে এবং বগুড়া থেকে ইসমাইল হোসেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আমাদের আজকের আসর থেকে বিদায় নেব। ধন্যবাদ ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং শ্রোতাদের নানান প্রশ্নের জবাব দিয়েছেন। আর শ্রোতারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং পরামর্শ সাথে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠান শেষ করছি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন আর প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। চলো আমরা উঠি,
13: চলো যাই।
4: আচ্ছা ঠিক আছে।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বেশ সেনানী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবারে। আজ আপনাদের জন্য রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কার।
1: দুরবারের প্রথম গান শুনবেন শিল্পী রোনা লায়লার কণ্ঠে, গীতিকার মাসুদ করিম, সুর করেছেন সুবল দাশ।

শুনছেন দুর্বারে অলংকার অনুষ্ঠানে আধুনিক গান, এবারে শিল্পী সুবীর নন্দী। গানের কথা লিখেছে মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম। শিল্পী কণ্ঠে শুনবেন পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো এই গানটি।

শিল্পী সামিনা চৌধুরীর কণ্ঠে এবারে শুনবেন ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে গানটি। গানের কথা লিখেছেন ডক্টর আরিফ এবং সুর করেছেন নকিব খান।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা। অলিম্পিয়ার অনুষ্ঠানে এবার শোনাব বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে গান। গীতিকার মোহাম্মদ জাহিদুর রহমান, সুর করেছেন মোহাম্মদ জুয়েল আল দিন।

আধুনিক গানের অনুষ্ঠান অলংকারে এবারে শুনবেন শিল্পী প্রিয়াঙ্কা গ্রুপের কণ্ঠে গান। গীতিকার মুন্সি ওয়াদুদ, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

অলংকার অনুষ্ঠানে এবারে শুনবেন সুমন রাহাতের কণ্ঠে গান। গানের গীতিকার নুরুল ইসলাম মানিক আর সুর করেছেন শিল্পী নিজেই।

0: প্রিয় সৈনিক ভাইয়েরা, এই গানের সাথে শেষ হলো দুর্বারের আয়োজন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিন্টু চৌধুরী,
1: আমি কানিজ ফাতেমা লুনা। দুবার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মুনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। পচেফস্ট্রমে চার দিনের ক্রিকেটে আজ তৃতীয় দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্টিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্টিং দল তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 239 রান করেছে। বাংলাদেশ এ পর্যন্ত 280 রানে পিছিয়ে রয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা ইমার্টিং দল 5 উইকেটে 519 রান করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। গলে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে ভারতের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 372 রানের লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে 4 উইকেটে 84 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা ভারত 462 ও 193, শ্রীলঙ্কা 284 ও 4 উইকেটে 84। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:15 পঞ্চম শেষ দিনের খেলা শুরু হবে। চলতি মাসের 23 তারিখে কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এদিকে আগামীকাল স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। লিডসে বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডস এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। আগামী শনিবার বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ম্যাকেতে। বাংলাদেশ সময় সকাল 6:00 খেলা শুরু হবে। সিরিজে ড্র করতে হলে অস্ট্রেলিয়ার এই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে টপ টোয়েন্টি ক্রিকেট সিরিজে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হবে 10-দিনব্যাপী এই টুর্নামেন্টে 9টি দল অংশ নেবে। আগামী শনিবার বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2:30 খেলা শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইরফান শুক্রের নেতৃত্বে ইতিমধ্যে 15 সদস্যের বাংলাদেশ হাই পারফরমেন্স দলের নাম ঘোষণা করেছে। মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় টঙ্গিবাড়ি উপজেলা 2-0 গোলে মীর কাদিম পৌরসভাকে পরাজিত করেছে। রাজবাড়ী জেলা পুলিশ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পুলিশ লাইন্স ডি দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুলিশ লাইন্স ডি দল 2-1 গোলে এ দলকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। জেলা পুলিশ সুপার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। আগামী মাসের 4-13 পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়ান কাপ হকি ইভেন্টের অংশ নিতে বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে। 24 সদস্যের এই দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা স্থান পেয়েছেন। দলে 3 জন গোলকিপার, 8 জন ডিফেন্ডার, 6 জন মিডফিল্ডার ও 7 জন ফরওয়ার্ডার রয়েছেন। এক মাস পরে জাপানে শুরু হচ্ছে এশিয়ান গেমসের 20তম আসর। এতে অংশ নিচ্ছেন প্রতিভার অধিকারী সব কিশোর কিশোরী এবং অলিম্পিকের চেয়েও বেশ কিছু সংখ্যক ক্রীড়াবিদ। 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত নাগোয়া ও আইচি অঞ্চলে অনুষ্ঠেয় এই আসরে প্রায় 15,000 ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আইচি নাগোয়া গেমস আয়োজক কমিটির ভাইস সেক্রেটারি জেনারেল কাজুহিরো ইয়োগি এএফকে বলেন, গেমসের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এশিয়ান গেমসকে ঘিরে টোকিও এবং আশেপাশের শহরগুলো নানা সাজে সজ্জিত হচ্ছে। উল্লেখ্য, এশিয়ান গেমসে বরাবরের মতোই অ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবলের মতো ঐতিহ্যবাহী খেলাগুলোর পাশাপাশি কাবাডি ও উশুর মতো আঞ্চলিক খেলাগুলোও থাকছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে অংশ নিতে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এশিয়া কাপ আগামী 28 আগস্ট শুরু হয়ে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উল্লেখ্য, এশিয়া কাপ শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়ান গেমসে অংশ নিতে সরাসরি জাপান যাবে। আগামী মাসের 2য় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। এতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও বাংলাদেশ আনসার ও ভিডিপি এই প্রতিযোগিতায় আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবসময় সুস্থ থাকুন, এমনটাই আমাদের কাম্য। প্রিয় বন্ধুরা, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি একটি বিশ্বব্যাপী সমস্যা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি পরিবারের সচেতন হয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখা উচিত। প্রিয় বন্ধুরা, আয়োজনের শুরুতেই শুনব আলোচনা জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ নিয়ে। অংশগ্রহণে ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার ও ডাক্তার ইরশাদ জাহান, সঞ্চালনায় ডাক্তার ডরিন আঞ্চম।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার ইরশাদ জাহান, সহকারী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, আরও রয়েছেন ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। সালাম আলাইকুম, কেমন আছেন আপনারা?
3: জি আলহামদুলিল্লাহ।
2: শুরুতেই জানতে চাবো ডাক্তার রফিকুল ইসলাম, আপনার কাছ থেকে যে আজকে আমাদের যে বিষয়, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি, এই পদ্ধতিগুলো কি কি রয়েছে?
3: ধন্যবাদ আপনাকে। আমাদের অস্থায়ী দীর্ঘমেয়াদী দুটো পদ্ধতি আছে, একটা হলো আইডি আর একটু হলো ইমপ্লান্ট। আইডি 10 বছর মেয়াদী এবং ইমপ্লান্ট আমাদের দুই ধরনের আছে, 3 বছর এবং 5 বছর। 1 রড 3 বছর এবং 2 রড 5 বছর। আইডি যারা নিবে তাদের জন্য একটা শর্ত আছে, কমপক্ষে একটি জীবিত সন্তান থাকতে হবে, তারপরে তারা যেকোনো সময় নিতে পারে, কিন্তু নিশ্চিত হইতে হবে সে প্রেগনেন্ট না। একটা পদ্ধতি সুইচ ওভার করে নিতে পারে, খাওয়ার বাড়ি চক্র শেষ করে সে নিতে পারবে, কন্ডোম ব্যবহার করতেছে, পেটে বাচ্চা নেয়নি, নিশ্চিত হলে সে আইডি নিতে পারবে। আর অন্য যে কোনো একটা পদ্ধতি সুইচ ওভার করেও সে নিতে পারবে। আর ইমপ্লান্ট একটা অত্যন্ত চমৎকার পদ্ধতি, এটা সবাই খুবই চমৎকার একটা পদ্ধতি।
2: শুনলাম তো এটা আসলে যারা নতুন দম্পতি নিতে চান তাদের ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হতে পারে কিনা? যে অনেকের একটা ধারণা রয়েছে যে জন্ম নিয়ন্ত্রণে যে কোনো পদ্ধতি ব্যবহার করলে পরবর্তীতে সন্তান হতে সমস্যা হতে পারে, তো এই প্রসঙ্গে যদি কিছু বলতে।
4: ইমপ্লান্ট আসলে প্রজেস্টেরন হরমোনের হরমোন কন্টেইনিং রড, সুতরাং এখানে প্রজেস্টেরন হরমোনের জন্য যে সমস্যাগুলো হতে পারে, অনেক সময় ফোটা ফোটা রক্ত যাওয়া বা একটু মুখে ব্রণ হওয়া, এই টুকটাক সমস্যা হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে এটার জন্য কোনো জটিলতা হয় না। আর বাচ্চা নেওয়ার কথা যেটা বলা হচ্ছে যে পরবর্তীতে গর্ভধারণে কোনো অসুবিধা আছে কিনা, আসলে কোনো অসুবিধা নাই। এই জন্যই অসুবিধা নাই বলেই নবদম্পতিদেরকে দেওয়া হচ্ছে যে 3 বছর স্পেস দিল, তারপরে পরে বাচ্চা নিল, কারণ এটা খুলে ফেলার সাথে সাথে তার ওভুলেশন এটা ফিরে আসে এবং ওটা ওভুলেশন হতে পারবে এবং সে কনসিভ করতে পারবে, প্রেগন্যান্সি নিতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না।
2: ডাক্তার রফিকুল ইসলাম, এই যে আরো একটি পদ্ধতির কথা আমরা জানলাম যে কপারটি, যেটা 10 বছর মেয়াদী একটি পদ্ধতি, তো এটা যেহেতু দীর্ঘদিন ধরে একজন মহিলা তার শরীরে নিয়ে থাকেন, তো এই ক্ষেত্রে কপারটির জন্য তার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা হতে পারে কিনা?
3: কপারটি একটা চমৎকার পদ্ধতি, এটা আমরা জানি এর মধ্যে কোনো হরমোন নাই, যেহেতু হরমোন নাই কাজেই এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, ছোটখাটো দিয়ে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, একেবারে মিনিমাম কারো কারো, সেটা হলো যে একটু তলপেটে ব্যথা হতে পারে, প্রথম 2-3 মাস একটু ফোটে পড়ে মাসিক হতে পারে, আর এছাড়া আর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, এবং অ্যাডজাস্ট হয়ে গেলে দেখা যায় সে 5-10 বছর যদি রাখে তাহলে চমৎকার ভাবে কাজ করে।
2: এবং এই যে ইমপ্লান্ট বা কপারটি, এই দুইটি দীর্ঘমেয়াদী পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য, এবং যদি কোনো ডিজিজ কন্ডিশন থেকে থাকে, যেমন আমি জানতে চাচ্ছি যে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার যদি থেকে থাকে, তাদের জন্য এটা আসলে কতখানি কার্যকর?
3: আইডির জন্য তো ব্লাড প্রেশার ডায়াবেটিস এটা তেমন যদি কন্ট্রোলে থাকে সমস্যা না, আইডির বেলায় শুধুমাত্র জরায়ুতে যদি কোনো ক্যান্সার বা টিউমার বা অনিয়মিত মাসিক দীর্ঘদিন ধরে থাকে, মাসিক বেশি হয় তাহলে তাদের জন্য একটু দেওয়া যাবে না, কিন্তু অন্য সব ক্ষেত্রে দেওয়া যাবে। আর ইমপ্লান্টের বেলায় প্রেশার যদি সহনীয় মাত্রায় থাকে, হাইপার টেনশন কিন্তু যদি কন্ট্রোল থাকে তাহলে দেওয়া যাবে, এবং ডায়াবেটিস থাকলেও দেওয়া যাবে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে।
2: তো এই ক্ষেত্রে যদি আমরা মানে পদ্ধতি দেওয়ার আগে তাদেরকে কোন স্ক্রিনিং করা হয় কিনা?
3: আমাদের ব্যবস্থা আছে, জি আমাদের স্ক্রিনিং করার ব্যবস্থা আছে, যেখানে আমাদের সেবা দেওয়া হয় আইডি এবং ইমপ্লান্ট। তাদের অবশ্যই প্রস্রাব পরীক্ষা করে তাদের রক্তে সুগার এবং অ্যালুমিনিয়াম আছে কিনা এটা দেখা হয় এবং দেখার পরেই দেওয়া হয়।
2: ডক্টর ইশা জানেন, এই যে ইমপ্লান্ট বা কপারটি, এটা আসলে কখন ব্যবহার করবেন তারা, এই ক্ষেত্রে কোন শর্ত রয়েছে কিনা?
4: না, এক্ষেত্রে তেমন ইয়ে নাই যে কপারটি হলো যে পিরিয়ড শেষ হওয়ার পরপরই দিয়ে দেওয়া হয়। ইমপ্ল্যান্টও তাই, মানে মাসিকের প্রথম পাঁচ দিনের মধ্যে শুরু করা হয় যাতে সাইকেলের নিয়মিত থাকে এবং তখনই কাজ করতে পারে, ওই সময় সে ওভুলেশন না করিয়ে গর্ভধারণ রোধ করতে পারে।
2: এবং তেমন কোন বিশেষ শারীরিক পরীক্ষার তো তেমন
4: কোন শারীরিক পরীক্ষার তেমন দরকার
2: নেই।
4: আমরা তো দেখি ব্লাড প্রেশার দেখি, হাইপারটেনশন দেখি। এটা আসলে ইমপ্ল্যান্টটা তো প্রজেস্টেরন সম্বলিত ইমপ্ল্যান্ট, সেই জন্য এটা অসুবিধা হয় না। স্ট্রোজেন কন্টেইনিং থাকলে সেখানে আমরা ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের জন্য চিন্তা করি।
2: আর এই যে ইমপ্ল্যান্ট, এটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা, আমরা জানি একটা তিন বছর মেয়াদি এবং একটা পাঁচ বছর মেয়াদি, এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা এটা পরে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে কিনা? যে হঠাৎ দেখা গেল যে উনি হয়তো সময় মতো এটা খুলতে পারলেন না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে?
4: সমস্যার মধ্যে যেটা হবে যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যাবে, তখন তার প্রেগন্যান্সি
2: পিরিয়ডটা পর্যন্ত উনার পড়ে থাকার কথা,
4: সেই পিরিয়ডে কন্ট্রাসেপটিভ কাজ করবে না, কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবে না, তখন তাকে অন্য ব্যবস্থা নিতে হবে।
2: এবং সেক্ষেত্রে তো আসলে মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পরপরই অবশ্যই সেটা খুলে
4: ফেলার
2: জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে। এবং এই যে ইমপ্ল্যান্ট বা কপারটি, এটা কি ডাক্তারি পড়াই কিনা আমি জানতে চাচ্ছিলাম?
3: ইমপ্ল্যান্ট ডাক্তারি পড়ায় এবং ডাক্তারি খুলে দিবে, এবং তাদেরকে একটা কার্ড দেওয়া হয়, কার্ডে তার মেয়াদ কবে শেষ হবে সেটা লেখা আছে এবং কবে খুলতে আসতে হবে সেটাও লেখা আছে, এবং তার সাথে আমাদের যে MWA মাঠ কর্মী আছে তারাও তাকে সহযোগিতা করে।
2: ডক্টর ইশা জাহান, সব শেষ প্রশ্ন আপনার কাছে ছোট করে জানতে চাইব যে এই যে কপারটি এবং ইমপ্ল্যান্ট, আমরা দুইটা দীর্ঘমেয়াদী পদ্ধতির কথা জানলাম, তো এই পদ্ধতিগুলো যারা ব্যবহার করবেন এবং পরবর্তীতে যদি তারা সন্তান চান, তাহলে নির্দিষ্ট সময়ের আগেই তারা খুলে ফেলতে পারবেন কিনা, এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা?
4: অবশ্যই তারা খুলে ফেলতে পারবেন। যে ইমপ্ল্যান্ট যেমন তিন বছর বা পাঁচ বছর মেয়াদি, আর IUD হচ্ছে দশ বছর মেয়াদি। উনি যদি চান যে না দশ বছর না, আমি পাঁচ বছর পরেই সন্তান নিব, তো উনি নিতে পারেন। যখন উনি মনে করবেন যে সন্তান নেওয়ার জন্য প্রস্তুত, তখন তিনি এটা খুলে কেন্দ্রে গিয়ে খুলে আসতে পারেন এবং তখন উনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন।
2: এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণ করতে
4: কোনো অসুবিধা হবে না,
2: সময় লাগতে পারে,
4: তেমন কোনো অসুবিধা হবে না। পরের মাস থেকে তার ওভুলেশন হবে, পরের মাস থেকে সে যে কোনো সময় প্রেগন্যান্সি আসতে পারে তার।
3: এখানে আমাদের একটা স্টাডি আছে, এক থেকে তিন সপ্তাহ লাগতে পারে, বেশি লাগে না, এক থেকে তিন সপ্তাহ একটা স্টাডি আছে।
2: ধন্যবাদ আপনাদেরকে প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
1: শ্রোতা বন্ধুরা, জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ নিয়ে আলোচনাটি শুনলেন, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে জনসংখ্যার গান, শিল্পী মিজান মাহমুদ রাজীব ও তানজিনা করিম স্বরলিপি। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ কামরুল হাসান, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে ঝোপঝাড় আঙিনা পরিষ্কার রাখতে হবে। বাসা বাড়িতে ফুলের টব বা অন্যান্য কোনো জায়গায় যেন পানি জমতে না পারে সেজন্য খেয়াল রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই আমাদের নিরাপদ রাখতে পারে। আসুন সবাই সচেতন হই, নিরাপদ থাকি। আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
1: বেলা পার হয়ে যায়, অন্তরে আউনের নাম নাই। আমি একজন পঙ্গু মানুষ, চলতে ফিরতে পারি না, চালাইতাম রিক্সা। এটা কপাল, এই কপালে বুঝি এই লেখা আছিল। একদিন রিক্সা চালাইতেছি, হঠাৎ পিছন দিক থেকে আসুক একখান ট্রাক এসে মাইরা দিল। ব্যাস আমি আমার ফা দুইখান আড়াইলাম, সেই থেকে আমি ঘরে বসা।
2: কার লগে কত কইতেছেন?
1: আমি জানি না, আমার খাওয়া নাই না দে। খিদা লাগলে আমার মাথা আগুন ধরে যায়।
2: আমি করতে খাওন দিব।
1: খাওন দিতে পারবি না তো ভিক্ষা করতে যাইতে দোষ না কেন?
2: না না, আপনি কেন ভিক্ষা করবেন?
1: ভিক্ষা করলে বেগম সাহেবের আত্মসম্মান লাগে। তোর আত্মসম্মানে
2: যদি পোলাপান গুলান মানুষ হই তো তাহলে গেলে বুড়ো বুড়ো না খাইয়া থাকতে হয়।
1: একটা না, দুইটা না, ছয় ছয়টা পোলা, ছয়টা দুজন পোলা থাকতে আমি ফুল ঘরে না খাইয়া থাকি। আর তুই বান্ধবী
2: কবাস
1: আমি এমন কবালে।

0: নেশার লাটিম ঝিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, এখন কোন দুঃখ নেই, নেই কোন ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না।
1: আইজ তুমি নেশা করে বাড়ি ফিরছো
2: কি? আমার সোনার চন্দ্রে, তোর বাপের টাকায় নেশা করছো নাকি?
1: নাই বাপ, তুই কথা দিবে না, করে দিলাম।
2: কি তুই আমার চোখ রঙের কথা কস আজকে তোরে?
3: ওই বুঝে বদমাইশটা ফিরছে,
2: কইছিল কেন? তোর ঘর থেকে বাইর কেন? খারাপ নেই কে? আমি কি জানি আমার ঘর থেকে বাইর কেন? কথা কানে যায় না আজ তোরে।
1: দেখ
3: পরে মাইয়া দেবে এমন মানুষের মতো মারতেছে কে?
0: কি হলো, জবান বন্ধ হয়ে গেল কে? কি দাঁত লেগে গেছে?
1: দাঁত তো লাগে নাই।
0: দাঁত লাগে নাই,
1: তুই কি করছিস?
2: মাথা চিনতে গেল তুমি কেন তর্ক করতে গেলে বউ? কেন তর্ক করতে গেলে? কথা কো।

0: সংসার ছোট রাখুন, সুখী জীবন করুন।
1: প্রিয় বন্ধুরা, আপনাদের সবার সুস্থতা এবং সুস্থ জীবন কামনা করে বিদায় নিচ্ছি আজকের সুখী সংসার থেকে। গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভীন। শুরুতেই শিরোনাম। জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানি মুক্ত করার উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব, চা বাগান শ্রমিকদের রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু। দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হল এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। রাশিয়ায় ব্রিটিশ ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, লন্ডনকে পরিণতি ভোগের হুঁশিয়ারি মস্কোর। এবং আগামীকাল লিডসে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানি মুক্ত করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন 2026 প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে
2: দেশের জনগণ বর্তমানে এনবিআর কে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জনআস্থা অর্জন সম্ভব। করদাতাতে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে।
0: প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল।
2: একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্মত টেকসই পদ্ধতি নয়। বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এজন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্মত কোনো বিকল্প নেই।
0: তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সব প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের এখন ঘুরে দাঁড়ানোর পালা। বর্তমানে দেশে ট্যাক্স জিডিপি অনুপাত এখনও সক্ষমতার তুলনায় অনেক কম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের কাজ করতে চায় সরকার সবসময় তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও কমলগঞ্জের 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। উল্লেখ্য, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ কর্ম পরিবেশ তৈরির লক্ষ্যে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর নেতিবাচক প্রভাব ও অপব্যবহার রোধে নীতি নির্ধারণ ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমকে জনকল্যাণমুখী করতে না পারলে তা মানব সভ্যতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।
3: কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবের আগে আমাদের পৃথিবীর সমস্ত যাবতীয় সুকর্ম এবং কুকর্মের জন্য একমাত্র কৃতিত্ব দাবিদার এবং অপরাধী ছিল মানুষ। কিন্তু এখন যখনই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কোনো প্রশ্ন করি, সহযোগিতা নেই, পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে চুরি করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নেই, তখন অনেক ক্ষেত্রেই তার উপরে খুব অন্ধের মতো নির্ভর করতে হয় এবং এ কথা না জেনেই নির্ভর করতে হয় যে সে আমাকে কোন পথে নিয়ে যাচ্ছে।
0: কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিজস্ব উদ্ভাবনী ক্ষমতার ব্যবহারের চেয়ে এআই প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ায় কাজের মৌলিকত্ব ও সততা ব্যাহত হচ্ছে। এ সময় তিনি অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল ইকোসিস্টেমকে গণমুখী করতে আন্তর্জাতিক ফোরাম ও জাতিসংঘের সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীরাই দায়িত্ব পালন করবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি কার্যালয়ে এই সার্ভিসের উদ্বোধন করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু করা হল নারী বান্ধব বিশেষ বাস সার্ভিস। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি কার্যালয়ে এক উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন,
5: আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের, অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনস্যুর করব সড়ক পথে।
4: প্রাথমিকভাবে ঢাকা সহ চট্টগ্রাম ও বগুড়ার বিভিন্ন রুটে 14টি বাস দিয়ে এই উদ্যোগ চালু হয়েছে। বিআরটিসির এসব বাস পরিচালনা ও চালকের দায়িত্ব রয়েছেন নারী কর্মীরাই। নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানান কয়েকজন চালক।
6: আমি 2018 সালে ড্রাইভিং এর উপর প্রশিক্ষণ নেই, 2021 সালে আমার চাকরিতে বিআরটিসিতে আমি যোগদান করি। 6 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি কাজ করতেছি আর বর্তমানে মহিলা বাস সার্ভিসে আমি কর্মরত থাকবো। আমি যাত্রীকে সেবা দেবো।
4: বিশেষ এই সেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ নারী যাত্রীরাও,
7: আমরা মহিলা বাস সার্ভিসের জন্য মানে অনেক দিনের অপেক্ষায় ছিলাম, এখন এটা চালু হওয়ার কারণে আমরা খুবই গর্বিত ফিল করছি এবং আমরা নিরাপদে এখন বাসায় পৌঁছাতে পারবো, এটা ভেবেও আমাদের খুব ভালো লাগছে।
8: এটা হওয়ার কারণে অ্যাকচুয়ালি মেয়েরা এখন অনেক বেশি সেফ এন্ড হচ্ছে রাত্রে বের হওয়াটা সব ফ্যামিলি অ্যালাউড করে না, কারণ মেয়েরা এখন খুবই আনসেফ, যেখানে সেখানে হ্যারাসমেন্টের শিকার হয়। কিন্তু এখন এটা হওয়ার কারণ হচ্ছে মেয়েদের অ্যাকচুয়ালি ভয়টা থাকে না যে তাদের কোনো হ্যারাসমেন্ট হবে, কারণ এখানে ড্রাইভার যাত্রী সবাই মেয়ে।
9: মেয়েদেরকে নিয়ে যে ব্যাপারগুলো হতো বিগত দিনে, অনেক সমস্যাগুলো হতো, সেটা আর এখন আপনি দেখতে পাবেন না, অনেক ভালো কোনো কিছু আপনি দেখতে পাবেন। যেমন এখন মেয়েরা এই যে চাকরি পাচ্ছে, এগুলো আরো বড় পরিসরে চাকরিগুলো বাড়বে, মেয়েরা আর পিছিয়ে পড়বে না, মেয়েদের নানান ধরনের যে সমস্যাগুলো হতো সেগুলো আর হবে না, অনেক ভালো কিছু দেখবেন সমাজে।
4: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটোফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন। আরও শুনুন প্রতিবেদনে।
4: ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা কমাতে আনুষ্ঠানিকভাবে চালু হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই যুগান্তকারী প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন,
10: এখানে সাইন সিগন্যাল দেওয়া আছে, সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে, অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে।
4: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 490টি পিলারে ইতোমধ্যে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গতিসীমা অতিক্রম, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো ও অবৈধ পার্কিং স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। আইন লঙ্ঘন শনাক্ত হওয়ার সাথে সাথে তথ্য চলে যাবে বিআরটি এর ডাটাবেজে এবং গাড়ির মালিকের মোবাইলে এসএমএস এর মাধ্যমে মামলার তথ্য পৌঁছে যাবে। অনুষ্ঠানে মহাসড়কে চাঁদাবাজি ও অননুমোদিত থ্রি হুইলার চলাচলের বিষয়েও কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
10: মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব।
4: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছে শিউলি রানীবালা। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অবসরপ্রাপ্ত কর্নেল ড অলি আহমদ বীর বিক্রম। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, তবে দুইজন প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ইসি সিনিয়র সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আগামী বৃহস্পতিবার বেলা দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড এহসানুল হক মিলন বলেছেন, শিশুরা অনুকরণ প্রবণ, খেলার মাধ্যমে শিক্ষা গ্রহণ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক বিকাশ এবং মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তুলতে সহায়ক। তিনি আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে খেলায় খেলায় শিখি বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক গঠনের চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমে খেলার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে পাঠ্যক্রমে শিক্ষার সাথে খেলাধুলার বিষয়টি অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তিনি আরও বলেন, 2028 সালের শিক্ষাবর্ষ থেকে কারিকুলামে দেশীয় পর্যায়ের খেলাগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বিদ্যালয়সমূহে খেলার মাঠের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের প্রথম 180 দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতিকে সন্তোষজনক উল্লেখ করে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমিয়ে আনা হবে। তিনি আজ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের কোন সংকট নেই, বরং চাহিদার তুলনায় অতিরিক্ত সার মজুত রয়েছে। সরকারের 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্ম পরিকল্পনা বাস্তবায়নে গতি এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, গ্রামীণ অবকাঠামো সংস্কার এবং সাহায্য বিতরণে স্বচ্ছতা আনতে নেওয়া হয়েছে একাধিক ক্র্যাশ প্রোগ্রাম। মাঠ পর্যায়ে এসব প্রকল্পের সুফল পেতে শুরু করেছে মানুষ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: সরকারের 180 দিনের কর্ম পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। এরই অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দেশজুড়ে চলছে রাস্তা সংস্কার, সেতু, কালভার্ট নির্মাণ সহ নানা কাজ। টিআর ও কাবিখা প্রকল্পের সঠিক ব্যবহারে উন্নত হচ্ছে প্রত্যন্ত

0: দুর্যোগ হয় আমাদের আমাদের আবহাওয়া জনিত দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ তো হয়। সেই দুর্যোগে সক্ষমতাটা বৃদ্ধি করাটাই হলো আমাদের মন্ত্রণালয়ের মূল কাজ। ওই জায়গায় আমরা বেশি ফোকাস করতে চাই। দুর্যোগ পূর্বে একটা প্রস্তুতির ব্যাপক প্রয়োজন থাকে, সেটি যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে দুর্যোগ চলাকালীন ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যায়।
1: ত্রাণ বিতরণে অনিয়ম ও স্বজন প্রীতি ঠেকাতেও বাড়ানো হয়েছে নজরদারি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জানান, দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদী সক্ষমতা বাড়াতেও রয়েছে পরিকল্পনা। গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরো কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
2: শুধু রিলিফ এর মানুষকে নির্ভর করা ঠিক হবে না, মানুষের আত্মসম্মান থাকে না, জরুরি কাজে তো দিতে হবে মানুষকে স্বাভাবিকভাবে। রিলিফ এর চেয়ে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত মানুষের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রজেক্ট তৈরি করা।
1: দ্রুত সারা, স্বচ্ছতা আর টেকসই পরিকল্পনার সমন্বয়ে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রা সহজ করাই এখন মন্ত্রণালয়ের বড় লক্ষ্য। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। সম্প্রতি রাশিয়ার সামরিক ও শিল্প স্থাপনায় হামলা চালানোর জন্য যুক্তরাজ্যে নির্মিত ড্রোন ব্যবহৃত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যকে এর পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে ব্রিটেনে অবস্থিত রুশ দূতাবাস ইউক্রেন সংকটকে ইচ্ছাকৃতভাবে আরও বাড়িয়ে তুলতে যুক্তরাজ্যকে অভিযুক্ত করেছে। ইউক্রেন মস্কো রাশিয়ার অন্যান্য স্থানে হামলা জোরদার করেছে, বিশেষ করে তেল শোধনাগার ও রসদ সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গতকাল শেষ হওয়া ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ যুক্তরাষ্ট্র আর বাড়াতে চাইছে না। তিনি আরও বলেন, তেহরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা উত্তোলন করা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলোচনা যে সমঝোতা স্মারক ছিল তার 60 দিনের সময়সীমাটি যুক্তরাষ্ট্রের গুরুতর লঙ্ঘনের কারণেই অর্থহীন হয়ে পড়ে। খেলার খবর। ক্রিকেট। আগামীকাল স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। লিডসে বাংলাদেশ সময় বিকেল 4টায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী 24 ঘণ্টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে। সমুদ্রবন্দরসমূহ ও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানি মুক্ত করার উপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। চা বাগান শ্রমিকদের রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু। এবং দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হল AI প্রযুক্তি নির্ভর।

0: প্রোফাইল সিস্টেম। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মোহাম্মদ ইসাক আলী। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন বললেন, জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। এই বক্তব্য নিঃসন্দেহে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। এসব কথাকে কেন্দ্র করে আজকের সংবাদ পর্যালোচনায় সরকারের গত 6 মাসের কার্যক্রম, জনসম্পৃক্ততার ধারা এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন নিয়ে একটি ধারাবাহিক বিবরণী উপস্থাপন করা যায়। প্রথমেই উল্লেখযোগ্য যে সরকারের 180 দিনের পথ চলা মূলত জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত। নির্বাচনী অঙ্গীকার ছিল শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা। মুখপাত্র মাহাদী আমিনের বক্তব্যে প্রতিফলিত হয়েছে যে এই অঙ্গীকারগুলো বাস্তবায়নের পথে সরকার দৃঢ় পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে জনসম্পৃক্ততার বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন, কারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের মতামতকে নীতি নির্ধারণে অন্তর্ভুক্ত করা গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি। গত 6 মাসে সরকারের বিভিন্ন ক্ষেত্রে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়মিত সভা, অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ ও পরামর্শ গ্রহণ এবং নাগরিক সেবায় ডিজিটাল ব্যবস্থার প্রসার জনগণের অংশগ্রহণকে আরও সহজ করেছে। এর ফলে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারছে এবং দ্রুত সমাধান পাচ্ছে। এই প্রক্রিয়া জনগণের আস্থা বাড়িয়েছে, যা সরকারের জন্য একটি বড় অর্জন। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষাখাতে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্কুলে অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার জনগণের কাছে দৃশ্যমান পরিবর্তন এনেছে। স্বাস্থ্যখাতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সম্প্রসারণ এবং ঔষধ সরবরাহ নিশ্চিতকরণও সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পাঞ্চল সম্প্রসারণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা চালু করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা এবং গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া সরকারের সাফল্যের অংশ হিসেবে গণ্য হচ্ছে। এসব উদ্যোগ জনগণের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। মুখপাত্রের বক্তৃতায় উঠে এসেছে গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড স্থাপিত হয়েছে, যেখানে একবারের জন্য কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। আমরা দেখেছি সর্বোচ্চ বাক স্বাধীনতার চর্চা অনেক সময় সেটি সীমাও লঙ্ঘন করেছে, উস্কানি দেওয়া হয়েছে, আবার অশোভন আচরণও করা হয়েছে। তারপরও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে সেটিকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বর্তমান জনগণের সরকার। সরকার দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। গত 6 মাসে জাতীয় সংসদে অত্যন্ত প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত অধিবেশনে সংসদ সদস্যরা একে অপরের আলোচনা সমালোচনা করেছেন, যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। এই সরকার গঠনের পর জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও গতকাল রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে বলেছেন, বিগত 6 মাস বা 180 দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি দেশের জনগণই মূল্যায়ন করবে, তবে সরকারের পক্ষে তা নিশ্চিতভাবে বলা যায়, বিগত 6 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে। তবে সরকারের এই সাফল্যের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শহরাঞ্চলে যানজট নিরসন এখনও বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। মুখপাত্র মাহাদী আমিনের বক্তব্যে এসব চ্যালেঞ্জ সরাসরি উল্লেখ না হলেও জনসম্পৃক্ততার মাধ্যমে এগুলো মোকাবেলার ইঙ্গিত পাওয়া যায়। জনগণের মতামত ও অংশগ্রহণকে কাজে লাগিয়ে সরকারের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। প্রেস ব্রিফিংয়ে সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও আলোকপাত করা হয়েছে। নির্বাচনী অঙ্গীকারের পূর্ণ বাস্তবায়ন সময় সাপেক্ষ হলেও সরকারের প্রথম 180 দিনের কার্যক্রমে যে ইতিবাচক ধারা তৈরি হয়েছে তা আগামী দিনের জন্য আশাব্যঞ্জক। জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে সরকার জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে, যা গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করছে। অতএব পর্যালোচনা থেকে এটা স্পষ্টভাবে বলা যায় যে সরকারের 180 দিনের সাফল্যের মূল ভিত্তি হল জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দৃঢ় প্রচেষ্টা। মুখপাত্রের বক্তৃতায় প্রতিফলিত হয়েছে সরকারের আত্মবিশ্বাস এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। এই ধারাবাহিকতা বজায় থাকলে সরকারের কার্যক্রম সুদৃঢ় হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। এই বিশ্লেষণ থেকে বোঝা যায়, সরকারের প্রথম ৬ মাসের পথ চলা কেবল প্রশাসনিক সাফল্য নয়, বরং জন আস্থা অর্জনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। এই কথা আগামীতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে উঠবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
0: বাংলাদেশ বেতার। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন দেশের গান। শিল্পী আপেল মাহমুদের কণ্ঠে। গানটির কথা লিখেছেন ইমরান নূর এবং সুর করেছেন শিল্পী নিজেই।

এবারের দেশের গানটি শুনবেন শিল্পী রুনা লায়লার কণ্ঠে। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: ব্যাকুল দুচোখ কখনো বুঝে না বালিকার অভিমান, শরৎ জোছনা শিখিয়েছে প্রেম অচিনপুরের গান। শরৎ বালিকা নদীর দুকুল ব্যাপিয়া কুয়াশা ছিঁড়ে, জীবনের সিঁড়ি ভেঙে এসো শিউলি ফুলের ভিড়ে। কাশফুল আঁকা মেঘ রং শাড়ি প্রেমের ঘন ঘটা, শরৎ বালিকা ছড়ালে না হয় রূপ লাবণ্যের ছটা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, ভাদ্রের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
0: শরৎকে বলা হয় ঋতুর রানী। এই ঋতুতে বাংলার প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ ও উদার। শ্রাবণ শেষে বিরামহীন বাদলের সমাপ্তি ঘটলেই প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে।
1: এ সময় আকাশের বুকে ভেসে বেড়ায় সাদা শুভ্র পেঁজা তুলুর মতো মেঘমালা। মাটিতে ও সবুজ ধান গাছের ডগায় রোদ আর ছায়া লুকোচুরি খেলা করে।
0: ভোরের ধান গাছের ডগায় ও ঘাসে শিশির জল জমে থাকতে দেখা যায়। সূর্যের কিরণ হয় উজ্জ্বল আর বাতাস হয় অমলিন।
1: শরতের মতো গাঢ় নীল আকাশ আর কোন ঋতুতে দেখা যায় না। সোনাঝরা রোদ, নদীর পাড়ে মৃদু বাতাসে দোল খাওয়া সাদা কাশফুলের সমারোহ মনে প্রশান্তি এনে দেয়।

0: প্রিয় বন্ধুরা, শরতের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে বিশ্ব বিচিত্রা পর্বে আমরা শুনব বিস্ময়কর নিয়ম ও আইনের গল্প।
1: উত্তর মেরু থেকে প্রায় 620 কিলোমিটার মাইল দূরে অবস্থিত নরওয়ের প্রত্যন্ত দ্বীপপুঞ্জ সলফারদারে উপকূলে পাহাড়ের ঢাল বেষ্টিত সমুদ্রের খাঁড়ির মধ্য দিয়ে একটি নৌযান নিয়ে যাওয়ার সময় জাহাজে থাকা কয়েকজন ব্যক্তি তীরে একটি মেরু ভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখতে পান। প্রাণীটি নড়াচড়া দেখার ইচ্ছে থেকে নৌযানে থাকা এক ব্যক্তি ইচ্ছেকৃতভাবে জাহাজের উচ্চ শব্দের ফগ হর্ন বাজান। হর্নের বিকট শব্দে মেরু ভাল্লুকটি চমকে গিয়ে হঠাৎ ঘুম থেকে উঠে ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টিকে জানানো হয়। এরপর সলফারদের গভর্নর লার্স ফাউসে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেন। নৌযান চালককে 50,000 নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 6,50,000 টাকা। সভালবার্থ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী মেরু ভালুককে অপ্রয়োজনে বিরক্ত করা, তাড়া করা কিংবা আকৃষ্ট করা কঠোরভাবে নিষিদ্ধ। চলতি মাসের শুরুর দিকে ঘটে এই ঘটনাটি। অপরাধী ব্যক্তি এই বিধি লঙ্ঘনের বিষয়টি মেনে নিয়েছেন এবং নির্ধারিত বড় অঙ্কের জরিমানা পরিশোধ করতে সম্মত হয়েছেন।
0: সুস্বাদু ফলগুলোর মধ্যে আম অন্যতম ও জনপ্রিয়। আম খেতে কে না ভালোবাসে? রাস্তার পাশে গাছ ভর্তি আম পেকে আছে, কয়েকটি পাকা আম হয়তো মাটিতেও পড়ে আছে। এমন দৃশ্য দেখলে যে কেউ দুটি আম কুড়িয়ে নেয়ার কথা ভাবতেই পারে। কিন্তু সিঙ্গাপুরে এই ভুলটি করলে পকেট থেকে চলে যেতে পারে বিপুল পরিমাণ অর্থ। যদি কেউ পথের ধারের গাছ থেকে পড়া আম কুড়োনোর চেষ্টা করেন, তবে তাকে $5,000 সিঙ্গাপুরিয়ান জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্কের পরিমাণ 5,00,000 টাকার কাছাকাছি। দেশটির আইন অনুযায়ী সরকারি জায়গায় বা রাস্তার পাশে পড়ে থাকা আম কুড়ানো অথবা গাছ থেকে পাড়া দুটোই দণ্ডনীয় অপরাধ। কারণ সিঙ্গাপুরের আইন অনুযায়ী পাবলিক প্লেসে বা রাস্তার পাশে লাগানো সমস্ত গাছপালা সরকারের সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। তাই অনুমতি ছাড়া গাছ থেকে ফল পাড়া বা মাটি থেকে কুড়োনোকে সরকারি সম্পত্তি চুরির সমান অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ কারণে সরকার এ ধরনের কাজের উপর কঠোর ও ভারী জরিমানা আরোপ করে থাকে।

0: বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই। বাংলার মুসলিম জাগরণে যে কজন মনীষী অনন্য সাধারণ অবদান রেখেছেন তাঁদের মধ্যে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ অন্যতম।
1: মাওলানা আকরাম খাঁ 1868 সালে 7 জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার হাকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, রাজনীতিবিদ, সাহিত্যিক এবং ইসলামী পণ্ডিত।
0: তিনি ছিলেন বাঙালি মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ। তিনি বাঙালি মুসলিম রেনেসাঁসেরও অন্যতম প্রধান পুরুষ। দৈনিক আজাদ ও মাসিক মাহমুদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
1: আকরাম খাঁ তার রাজনৈতিক জীবন শুরু করেন ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের একজন সমর্থক হিসেবে। তার প্রধান লক্ষ্য ছিল বাঙালি মুসলমানদের স্বার্থ অধিকার রক্ষা করা।
0: এ উদ্দেশ্যে তিনি 1906 সালে মুসলিম লীগ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1918 থেকে 1924 সাল পর্যন্ত তিনি খিলাফত ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। মাওলানা আকরাম খাঁ 1969 সালের 18 আগস্ট মৃত্যুবরণ করেন।
1: প্রিয় শ্রোতাসঙ্গী, স্মরণী বরণী পর্বে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁর কর্ম ও জীবন সম্পর্কে আলোচনা করছেন অধ্যাপক মঞ্জুরুল হক।
2: মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ অন্ধকারের বুকে এক আলোকের তীর্থ। চারপাশ জুড়ে তখন ঘুটঘুটে অন্ধকার, সমাজটা যেন ঘুমিয়ে পড়েছে এক গভীর ঝিম ধরা তন্দ্রায়। না আছে দিক বিদিকের জ্ঞান, না আছে মাথা তুলে দাঁড়ানোর সাহস। ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধতা চিরে হুঙ্কার দিয়ে উঠলেন একজন মানুষ। হাতে তার কোনো তলোয়ার ছিল না, ছিল কেবল একখানা কলম আর বুকের ভেতর এক সমুদ্র সাহস। 1868 সালের 7 জুন জন্মগ্রহণ করা এই আলোকময় মানুষটি বিংশ শতাব্দীর অবিভক্ত বাংলা ও পরবর্তীতে তদানীন্তন পূর্ব পাকিস্তানের সমাজ চেতনাকে নতুন রূপ দিয়েছিলেন। বাংলা সাংবাদিকতার পথিকৃৎ, রাজনীতির অকুতোভয় সিপাহ সালার মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ পশ্চিমবঙ্গের 24 পরগনার হাকিমপুর গ্রামে জন্ম নেন তিনি। তাঁর পিতা আলহাজ গাজী মাওলানা আব্দুল বারী খাঁ এবং মাতা বেগম রাবেয়া খাতুন। শৈশবেই বাবা মাকে হারিয়ে নানির স্নেহে বেড়ে ওঠেন তিনি। প্রতিকূলতার মাঝেও থেমে থাকেনি তার জ্ঞানের তৃষ্ণা। কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে উচ্চতর ধর্মীয় শিক্ষা অর্জনের পাশাপাশি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে তিনি চষে ফেললেন ইসলাম ধর্ম, বাংলা ভাষা এবং বঙ্গীয় মুসলিম সমাজ ও ভারতের ইতিহাস। খুব অল্প বয়সে পা রাখলেন কর্ম ও লড়াইয়ের ময়দানে। তার হাতে খবরের কাগজ শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম ছিল না, তা ছিল অন্যায়ের বিরুদ্ধে এক জ্যান্ত বারুদ। মোহাম্মদি আখবার দিয়ে সাংবাদিকতা শুরু করে তিনি প্রকাশ ও সম্পাদনা করেন মোহাম্মদি, আল ইসলাম ও উর্দু দৈনিক জামানা। 1921 সালে বের করলেন তুখোর পত্রিকা সেবক। স্বদেশী আন্দোলনকে সমর্থন জানিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ধারালো লেখার কারণে ইংরেজ সরকার পত্রিকা বন্ধ করে তাঁকে জেলে পুরল। কিন্তু খাঁচার পাখি কি গান থামায়? 1936 সালে জেল থেকে বেরিয়ে আনলেন জীবনের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক, দৈনিক আজাদ। এই আজাদ হয়ে উঠেছিল তৎকালীন অবহেলিত বাঙালি মুসলিমদের একমাত্র অগ্নিঝরা বজ্রকণ্ঠ। 1905 বঙ্গভঙ্গ এবং 1906 মুসলিম লীগ গঠনে যুক্ত হয়ে রাজনীতির ময়দানে পা রাখেন এই অগ্নিপুরুষ। খিলাফত ও অসহযোগ আন্দোলনেও ছিলেন প্রথম সারিতে। 1920 সালে ঢাকায় নিখিল ভারত খিলাফত কমিটির সম্মেলনে মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে যোগ দিয়ে উসমানীয় খিলাফতের জন্য তিনি তহবিল সংগ্রহ করেন। সম্প্রীতির স্বার্থে 1923 চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টি ও বেঙ্গল প্যাক্টে হাত মেলালেও দাঙ্গার কারণে তিনি পদত্যাগ করেন। পরবর্তীতে প্রজা আন্দোলনে যোগ দিয়ে বেঙ্গল প্রজা সমিতি এবং 1936 থেকে সেন্ট্রাল মুসলিম লীগে ভূমিকা রাখেন। 1947 দেশ ভাগের পর ঢাকায় স্থায়ী হন তিনি। 1948 সালে গঠিত পূর্ব পাকিস্তান বাংলা ভাষা কমিটির সভাপতি হিসেবে এবং 1952 ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলা সুরক্ষার ঐতিহাসিক ভূমিকা পালন করেন তিনি। রাজনৈতিক ঝড়ের মাঝেই তিনি উপহার দেন একের পর এক কালজয়ী গবেষণা গ্রন্থ। মুস্তফা চরিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অন্ধবিশ্বাসমুক্ত করে তার মানবিক প্রজ্ঞা ও মহান আদর্শ এতে তুলে ধরা হয়েছে। তার গ্রন্থ সমস্যা ও সমাধান, এতে সমাজ ও রাজনীতির নানা জটিল সংকট চিহ্নিত করে উত্তরণের বাস্তবসম্মত পথ দেখানো হয়েছে। আমপারার অনুবাদ। কুরআনের ত্রিশতম পারাকে সর্বসাধারণের জন্য সহজ ও সাবলীল বাংলায় রূপ দেওয়া হয়েছে। এতে মুসলিম বাংলার সামাজিক ইতিহাস, এতে অন্ধ পীরবাদ ও সামাজিক অবক্ষয়ের কারণ উন্মোচন করে আকবরের দিন ই ইলাহির সমালোচনা ও আওরঙ্গজেবের ধর্মনিষ্ঠার প্রশংসা করা হয়েছে। তাফসিরুল কোরআন ও বাইবেলের নির্দেশ, এতে ইসলামী দর্শন এবং অন্যান্য ধর্মীয় তুলনামূলক গবেষণায় রেখে গেছেন তিনি অসামান্য অবদান। ১৯৬১ সালে বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এই মহামানব শতবর্ষের এক অদম্য জীবন শেষে ১৯৬৮ সালের ১৮ আগস্ট ঢাকার লালবাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লালবাগে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সাংবাদিকতা ও জাতীয় জীবনে অসামান্য অবদানের জন্য তাঁকে মরণোত্তর একুশে পদক ও দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। তার ১০০ বছরের দীর্ঘ পথ চলা শেষ হয়েছে ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া কলম আজও আমাদের শিখিয়ে যায় কিভাবে সত্যের মুখোমুখি দাঁড়াতে হয়, কিভাবে ভয়কে জয় করে নিজের অধিকার ও মাতৃভাষার জন্য লড়তে হয়। তিনি কেবল ইতিহাসের একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক জীবন্ত ইতিহাস।
0: শুনলেন স্মরণে বরণে, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় উত্তরণ সঙ্গী, কোন জনগোষ্ঠী বা সমাজের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জীবনাচরণ, পোশাক আশাক, স্থাপত্য, চিত্রকলা, অন্যান্য শিল্পকলায় ধারণকৃত, বর্ণিত ও প্রকাশিত বিষয়গুলি হল ওই জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য।
1: সাংস্কৃতিক ঐতিহ্য জাতি বা জনগোষ্ঠীর এগিয়ে চলার পথে অনুপ্রেরণার হিসেবে কাজ করে, উৎসাহ যোগায়।
0: প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। পর্বটি গ্রন্থনা করেছেন তাপসী মনির, উপস্থাপন করছেন স্নিগ্ধা সোহানা হক।
3: বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক যে দেশে ভ্রমণ করেন সেই দেশটি হল ফ্রান্স, কারণ এ দেশেই রয়েছে বিশ্ববিখ্যাত এক নিদর্শন আইফেল টাওয়ার। আবার বিশ্বের বড় জাদুঘর রয়েছে এখানেই। একে বিশ্বের অন্যতম সংস্কৃতির রাজধানী বলা হয়ে থাকে। ১৭৮৯ সালে দেশটিতে একটি বিখ্যাত বিপ্লব সংঘটিত হয়েছিল, ইতিহাসে যা ফরাসি বিপ্লব হিসেবে পরিচিত। সাংস্কৃতিক ঐতিহ্যে বিখ্যাত একটি দেশ ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিসকে শিল্পকলার কেন্দ্র বলা যায়। লুভার মিউজিয়াম, এখানেই রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সেই বিশ্ববিখ্যাত ছবি মোনালিসা। প্যারিসের সেন নদীর ধারে গড়ে তোলা হয়েছে প্রায় ৮১ তলা ভবনের সমান এক বিশ্ববিখ্যাত লৌহ মিনার, যার উচ্চতা সহজেই সবার চোখে পড়ে। এ যেন স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন। সাহিত্যের দিক থেকেও ফ্রান্স গর্বের দাবিদার। বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো, যিনি লা মিজারেবল নামের একটি উপন্যাস লিখে স্মরণীয় হয়ে আছেন, তার জন্ম এদেশেই। এছাড়াও আলবিয়ার কামু এবং আলেকজান্ডার দুমা, তারাও বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করে খবরের শিরোনাম হয়েছেন। ফ্রান্সের মানুষের জীবনযাত্রার মাঝেও সাংস্কৃতিক ঐতিহ্যের ছোঁয়া মেলে। প্যারিসের রাস্তার ধারের ক্যাফেতে বসে কফি খাওয়া ফরাসি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এখানে ইউরোপীয় শিল্পকলা দিবস পালন করা হয়, যেখানে উৎসবের মাধ্যমে ঐতিহ্যবাহী কারুশিল্প প্রদর্শিত হয়ে থাকে। পোশাক, এই পোশাকেও রয়েছে ফ্রান্সের হাকডাক। ফ্রান্সের রাজধানী প্যারিসকে ফ্যাশন রাজধানী বলা হয়ে থাকে। ব্যারেট, এটা উলের তৈরি এক ধরনের টুপি। নীল সাদা ডোরা কাটা ব্রেটন শার্ট এবং স্কার্ফ ফরাসি ফ্যাশনের আইকনিক দিক। শ্যানেল, ডিওর এবং লুই ভিটনের মতো বিশ্ববিখ্যাত ফ্যাশন হাউসগুলো ফ্রান্সেই দেখা যায়। স্বাদের দিক থেকে ফরাসি খাবারের সুনাম রয়েছে। ওয়াইনের রান্না করা মুরগি কোক আউটিং ও সবজি খাবার রাতাতুই ফ্রান্সের ঐতিহ্যবাহী খাবার। উৎসবের এক দেশ যেন ফ্রান্স, এখানেই প্যারেড এবং আতশবাজির মাধ্যমে উদযাপিত হয় ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল দিবস। মে মাসে অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব। রাগবি ও ফুটবল ফ্রান্সের খুবই জনপ্রিয় দুই খেলা। ফুটবলে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়াও একবার রানার্স আপ হয় ফ্রান্স। টেনিসেও ফ্রান্সের সুনাম রয়েছে। কঠিনতম সাইকেল রেস প্রতিযোগিতা ট্যুর দি ফ্রান্স এদেশেই হয়ে থাকে। একে বিশ্বের খুবই মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা বলা হয়ে থাকে। সব কথাকে এক কথায় এড়ে বলা যায়, ফ্রান্সের সমৃদ্ধ শিল্প, কালজয়ী সাহিত্য, বৈচিত্র্যময় ফ্যাশন এবং ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলা সবই ফ্রান্সের সাংস্কৃতিক ঐতিহ্যকে আলোকিত করে আছে, যা সেই দেশের এবং বিশ্বের গর্ব হয়ে আছে।
1: শুনলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা হিসেবে নেলসন ম্যান্ডেলা সারা বিশ্বের মানুষের কাছে পরম শ্রদ্ধা ও ভালোবাসার এক নাম।
0: ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম চলচ্চিত্র নির্মাণ করে ইংরেজ পরিচালক জাস্টিন চ্যাডউইক ম্যান্ডেলার সংগ্রাম মুখর জীবনকে পর্দায় তুলে ধরেছেন।
1: 2013 সালে নির্মিত এই সিনেমায় নেলসন ম্যান্ডেলা চরিত্রে ইদ্রিস এলবা এবং উইনি ম্যান্ডেলার চরিত্রে নাওমি হ্যারিস অভিনয় করেছেন।
0: এই সিনেমায় ম্যান্ডেলার জীবনের বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হয়েছে। গ্রামীণ পরিবেশে কাটানো শৈশব ও জোহেন্সবার্গে আইনজীবী হিসেবে কর্মজীবনের সূচনা থেকে শুরু করে 27 বছরের কারাবাস এবং অবশেষে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে তাঁর ঐতিহাসিক নির্বাচন পর্যন্ত।
1: প্রিয় শ্রোতা সঙ্গী, ক্লাসিক সিনেমা পর্বে ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানবেন এবারে। পর্বটি গ্রন্থন উপস্থাপনে রয়েছেন শামীম খান।
4: ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জাস্টিন চ্যাডউইক পরিচালিত ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম দক্ষিণ আফ্রিকার মহান নেতা নেলসন ম্যান্ডেলার বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবনের উপর ভিত্তি করে নির্মিত একটি মহাকাব্যিক জীবনীমূলক চলচ্চিত্র। সিনেমাটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম এর উপর ভিত্তি করে তৈরি। এতে তার শৈশব, আইন পেশায় যোগদান, বর্ণবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ এবং দীর্ঘ 27 বছরের কারাজীবনের চিত্র ফুটে উঠেছে। সবশেষে 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণের মাধ্যমে ছবির সমাপ্তি ঘটে। নেলসন ম্যান্ডেলা এই চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। তার শারীরিক ভাষা ও বাচনভঙ্গি ম্যান্ডেলার ব্যক্তিত্বকে পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এই চরিত্রের জন্য ইদ্রিস এলবা দক্ষিণ আফ্রিকার স্থানীয়দের সাথে সময় কাটিয়েছিলেন, যাতে তাদের বাচনভঙ্গি আয়ত্ত করতে পারেন। যদিও তিনি ম্যান্ডেলার চেয়ে লম্বা এবং তার চেহারা ভিন্ন ছিল, তবুও তার গাম্ভীর্য এবং অভিনয়ের গভীরতা খোদ নেলসন ম্যান্ডেলার পরিবারকেও মুগ্ধ করেছিল।
5: My name is Nelson Mandela. Amanda! I have beautiful children, a beautiful wife. I want them to walk free in their own land.
4: Winnie Mandela, Mandela's স্ত্রী ও সহযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন নাওমি হ্যারিস।
6: By hating them, and don't tell me I'm wrong, it keeps me strong.
7: I am not afraid anymore.
4: এই সিনেমায় ম্যান্ডেলাকে কেবল একজন আদর্শ নেতা হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে তার রাগ, দুঃখ এবং পরিবারের সাথে তার টানাপোড়েনকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ইউটু ব্যান্ডের গাওয়া অর্ডিনারি লাভ গানটি এই সিনেমার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল, যা গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করে এবং অস্কারে মনোনীত হয়। মজার বিষয় হল, এই সিনেমার প্রযোজক আনন্দ সিং নেলসন ম্যান্ডেলার সাথে দেখা করে তার জীবনের উপর ছবি বানানোর অনুমতি নিতে প্রায় 16 বছর সময় নিয়েছিলেন। 2013 সালের 5ই ডিসেম্বর লন্ডনে যখন এই সিনেমার রয়্যাল প্রিমিয়ার চলছিল, ঠিক সেই সময়ে জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন। সিনেমার বিরতির সময় দর্শকদের এই খবরটি জানানো হয়েছিল, যা এক অভূতপূর্ব আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে। সিনেমায় দেখানো হয়েছে ম্যান্ডেলার জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। শুরুতে তিনি অহিংস আন্দোলনে বিশ্বাসী থাকলেও শার্পভিল হত্যাকাণ্ডের পর তিনি বুঝতে পারেন যে কেবল শান্তিতে কাজ হবে না। এরপর তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা ওমখান্ত ইউসিজোয়ে গঠন করেন। এই রূপান্তরটি অভিনেতা ইদ্রিস এলবা অত্যন্ত শক্তিশালীভাবে ফুটিয়ে তুলেছেন। সিনেমার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে ম্যান্ডেলার কারা জীবনের বিভীষিকা। রোবেন দ্বীপে ম্যান্ডেলাকে দিয়ে দীর্ঘ সময় পাথর ভাঙ্গার কাজ করানো হতো, যা তার চোখের স্থায়ী ক্ষতি করেছিল। জেলখানার ছোট কুঠুরিতে বসেও তিনি কিভাবে নিজের আদর্শ ধরে রেখেছিলেন এবং অন্য বন্দীদের শিক্ষিত করেছিলেন, তা সিনেমাটির অন্যতম আবেগঘন অংশ। দীর্ঘ কয়েক দশক ধরে নিজের সন্তানদের বড় হতে না দেখার হাহাকার এবং শ্রী উইনি ম্যান্ডেলার সাথে তার দূরত্বের বিষয়টি এখানে অত্যন্ত স্পষ্টভাবে চিত্রায়িত হয়েছে। এই সিনেমা নাওমি হ্যারিস অভিনীত উইনি ম্যান্ডেলার চরিত্রটি অত্যন্ত জটিল ও শক্তিশালী। ম্যান্ডেলা যখন জেলে ছিলেন, উইনি তখন বাইরে আন্দোলন চালিয়ে গেছেন এবং বারবার পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। সিনেমার শেষ দিকে ম্যান্ডেলার ক্ষমা ও শান্তির দর্শনের সাথে উইনির প্রতিশোধ ও উগ্রতার যে আদর্শিক সংঘাত তৈরি হয়, তা দর্শকদের ভাবিয়ে তোলে। সিনেমাটিতে ম্যান্ডেলার বিখ্যাত সেই Rivonia trial এর ভাষণটি রয়েছে।
8: I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination.
4: সিনেমাটির দৃশ্যগুলো দক্ষিণ আফ্রিকার সেই সব আসল স্থানে শুট করা হয়েছে যেখানে ঘটনাগুলো ঘটেছিল, যার মধ্যে জোহানেসবার্গের কেপ টাউন এবং রোবেন দ্বীপ উল্লেখযোগ্য। শ্রোতা বন্ধুরা, আপনারা অবসর সময় এই ঐতিহাসিক সিনেমাটি দেখতে পারেন।
1: প্রিয় শ্রোতা, শুনলেন ক্লাসিক সিনেমা। শরতের সৌন্দর্য বাংলার প্রকৃতিকে করে রূপময়। চারিদিকে সজীব গাছপালার উপর বয়ে যায় শেফালি ফুলের মদির গন্ধ ভরা ফুরফুরে মিষ্টি হাওয়া।
0: শিউলিতলায় হালকা শিশিরে ভেজা দুব্বা ঘাসের উপর চাদরের মতো বিছিয়ে থাকে সাদা আর জাফরান রং মেশানো সারি সারি শিউলি ফুল।
1: চলতি শরতে সকলের মন শিউলি ফুলের মিষ্টি সৌরভে ভরে থাকুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ।
0: প্রিয় বন্ধুরা, উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খুরশেদ। উপস্থাপনায় ছিলাম আমি ফয়সাল আহমেদ অনন্ত
1: এবং আমি সেলিনা আক্তার শেলি। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনার সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
0: শুভরাত্রি।
3: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন ইংরেজি খবর।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
1: সংবাদ প্রবাহ।

0: আজ সকালে রাজধানী তেজগাঁওয়ে বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি কর্তৃক মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত পিঙ্ক কালারের মহিলা বাস সার্ভিস পরিচালনা কার্যক্রমের শুভ উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি বলেন,
1: আমরা নারীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ বাস পরিচালনা করতে চাই। উদ্দেশ্যটা হচ্ছে একটি, যে নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে সে একটা যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে, বাস থেকে নামার পর সময়ও সে একটা যাত্রী বান্ধব নামার পরিবেশ পাবে, যেটা হয় ওয়েটিং এর সময় যে পরিবেশটা মেয়েদের জন্য হয় কোনো কোনো সময় বিব্রতকর। বাসের মধ্যে কিছু কিছু হ্যাজার্ড ক্রিয়েট হয় আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে, অস্বস্তিকর। আবার ধরেন কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী, এই সংসারের অর্থ অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের, অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক প্রচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনস্যুর করবো সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি, তার মধ্যে ঢাকাতে 10টি, 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাঙ্গে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে, বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে 2টি রুটে, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর উত্তর সমৃদ্ধ করা হবে। আমাদের প্রতিবন্ধকতা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? বিআরটিসি 500 উপর ট্রাক পরিচালিত করে, 1200 কাছাকাছি বা অধিক বাস পরিচালনা করে। এই মুহূর্তে বিআরটিসি লসে নেই, তারা ব্রেক ইভেন্টে আছে, কিন্তু একটা জায়গায় সমস্যাটা আছে, মানসম্মত সেবা, মানসম্মত অপারেশন, জরাজীর্ণ একটা ব্যবস্থাপনা বিদ্যমান আছে, কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো, যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা।
0: আজ সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 250 কিলোমিটার এলাকা জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অটো ফাইন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি বলেন,
2: মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করব। চট্টগ্রাম থেকে ঢাকা এই হাইওয়ে কে একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাই, যার লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত একটা প্রকল্পে আমরা কার্যক্রম শুরু করেছি, যেখানে এই মহাসড়কে 490টি পিলারে অটোমেটিক ক্যামেরা এবং AI জেনারেটেড ফাইন সিস্টেমের আমরা ইন্ট্রোডিউস করেছি, যাতে কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনো ভাবে হোক ফাইন আরোপ করা হবে, অটোমেটিক্যালি এটা BRT এর কাছে চলে যাবে এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে, যার নামে রেজিস্ট্রেশন তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। ইচ্ছা করলে মোবাইল সিস্টেমে, মনিটরি মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমের মাধ্যমে গাড়ির মালিক সেই ফাইন আদায় করতে পারবেন, সেটা একবার দুইবার তিনবার হলে তারপরে রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে কিনা সেটা BRT এর আইন অনুযায়ী হবে। আমরা আশা করি এই বিষয়ে জনসচেতনতা আরো বেশি বৃদ্ধির লক্ষ্যে আইওএ পুলিশ এবং বাংলাদেশ পুলিশ পত্রিকার মাধ্যমে, সোশ্যাল সামাজিক যোগাযোগ মিডিয়াতে এবং বিভিন্ন সচেতনতা চালনা দেবেন, যাতে জনগণ জানতে পারে, সচেতন হয়। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে, বাংলাদেশের সমস্ত মহাসড়কে এই ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করবে ইনশাআল্লাহ, এবং এটা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবে ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই

0: প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চামড়া বন্ধ করতে পারব।
1: আজ সকালে রাজধানীর গুলশানে হোটেল লেক শোরে খেলায় খেলায় শিখি তথ্য পুস্তক পর্যালোচনা বিষয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি বলেন,
2: মাননীয় প্রধানমন্ত্রী, তিনি চাচ্ছেন আমাদের একটা নতুন প্রজন্ম তৈরি হোক, এই প্রজন্মটাই আগামী দিনে বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে, সেটি হচ্ছে আমাদের কথা। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত এই বিষয়টাকে যেটা বললেন তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। এবছর আমরা স্পোর্টস মিনিস্ট্রির সাথে বসে ক্লাস ফোরে আমরা স্পোর্টসকে অ্যাড করেছি, এটা জাস্ট স্টার্টিং অফ আওয়ার জার্নি, এই জার্নি আমাদেরকে ক্লাস ওয়ান থেকে শুরু করতে হবে। এখন যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে বা ডেভেলপ নেশনে বা আপনারা যারা অ্যাফ্লুয়েন্স সোসাইটি রয়েছেন, রিচ রয়েছেন, তারা কিন্তু প্রচুর খেলাধুলা টয় কিনে দিচ্ছেন। আজকাল দিনে ডেভেলপ নেশনের চারজনে মিলে একজন নাতি, অল আর আর্নিংস, ডিসপোজাল ইনকাম এত বেশি, তখন তারা স্পেন্ড করবে কোথায়? তখন যারা খেলাধুলা তৈরি করে এই সেক্টরে, তারা প্রচুর ইনোভেটিভ খেলাধুলার জিনিসপত্র তৈরি করছে, কারণ ডিসপোজাল ইনকামটা ইনভেস্ট করার জন্য কোনো জায়গা নেই। দে হ্যাভ এনাফ মানি বিকজ ওয়ার্ল্ড ওয়ারে গিয়েছিল, টাকা জমে আছে, তো তারা তখন মিউজিক, থিয়েটার, সিনেমা, অডিও রেকর্ড, ভিডিও ক্যামেরা, এগুলি তখন আমরা গুন্ডি এই সমস্ত নাম শুনতাম যে বড় বড় কোম্পানিগুলো এগুলি বানাচ্ছে। এটা জাস্ট কোথায় চলে গেল? এখন চলে আসলো এটা এই চিলড্রেন প্রোডাক্ট তৈরিতে চলে গেল, স্পেশালি শিক্ষণীয় খেলনা তৈরি হওয়া শুরু হয়ে গেল, বিকজ এনাফ মানি ফর দ্য ফ্যামিলি। এতে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি এই নিউ জেনারেশন গুলো তারা স্মার্ট হতে শুরু করলো।
1: বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি উল্লেখ করেন,
3: রিসার্চ বা যে কাজগুলো করেছে, 412টা খেলা তারা লিপিবদ্ধ করেছে যেগুলো স্কুলে খেলা যেতে পারে, 700টার উপরে তারা লোকাল লেভেলের খেলা যেগুলো খেলা হয়ে থাকে সেগুলো লিপিবদ্ধ করেছে, এবং এগুলো কিভাবে স্কুলে ইন সর্ট অফ কারিকুলামে ঢুকানো যেতে পারে, টেক্সট বইয়ে কিভাবে থাকতে পারে, এই সবকিছুই আলোচনা করে একটা পর্যায় পর্যন্ত সৃষ্টি করে টেক্সট বই আকারে বা বই আকারে প্রিন্ট করে আমাদের সামনে আজকে প্রেজেন্ট করেছে। সেই কারণে ন্যাপ এবং সেভ দ্য চিলড্রেনকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে দিয়েছিলেন যে শিক্ষা নিয়ে আমরা কি দেখতে চাই, আমাদের ভিশন কি, আমরা কিভাবে জিনিসটা চিন্তা করছি। মাননীয় প্রধানমন্ত্রী এখনো সবচেয়ে বেশি গুরুত্ব শিক্ষাতেই দিচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী যেটা দেখতে চেয়েছেন এবং আমরা সকলে ওনার সাথে একমত এবং দেখতে চাই, আগামীর বাংলাদেশ করতে হলে আমাদের শিক্ষার্থীদের ভিতরে ক্রিটিক্যাল থিঙ্কিং এর অ্যাবিলিটিটা ঢোকাতে, এমবেড করাটা বাধ্যতামূলক, এবং এই ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং যদি আমাদের শেখাতে হয় তাহলে খেলার মাধ্যমেই শেখানোটা সবচেয়ে সহজতর এবং একমাত্র উপায় হয়তো এইভাবেই সম্ভব। রোট লেকচার যেগুলো বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় প্রাথমিক শিক্ষাঙ্গনে, সেই জিনিসগুলোর মাধ্যমে একটা শিক্ষার্থীকে ক্রিটিক্যাল থিঙ্কিং শেখানো সম্ভব না। আর একই সাথে শেখার জন্য, স্পেশালি একটা বয়সে শেখার জন্য, আনন্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আনন্দের সাথে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আনন্দময় শিক্ষা, লার্নিং উইথ জয়, লার্নিং উইথ জয়ের জন্য আসলে এই যে খেলায় খেলায় শিক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: অনুষ্ঠানে অপর বিশেষ অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন,
4: দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে যা কিছুই ঘটছে সবই কিন্তু নতুন, যা কিছু হচ্ছে সবকিছুই কিন্তু আমরা জিরো থেকে করার চেষ্টা করছি। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, এটি বাংলাদেশের নতুন, কৃষক কার্ড নতুন, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যেভাবে কার্যক্রম শুরু হয়েছে সেটাও নতুন আমাদের জন্য, আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে যেভাবে আমরা চেষ্টা করছি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য সেটাও আমার কাছে মনে হচ্ছে যে নতুন আঙ্গিকে নতুন চিন্তা ভাবনা নিয়ে করছি আমরা। আমাদের স্পোর্টস এর কথা যদি চিন্তা করেন, আমি যা করা শুরু করেছি বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, যে কার্যক্রমগুলো হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম শুরু হয়েছে এবং সেটা জিরো থেকেই আমরা শুরু করেছি। আমাদের খাল খনন কর্মসূচির কথা বললেই আমাদের সেই মহান স্বাধীনতার ঘোষক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা মনে পড়ে যায়। যারা কাছ থেকে দেখেছেন তারা হয়তোবা তার সম্পর্কে আরো অনেক বেশি বলতে পারবে। খাল খনন কর্মসূচি নতুন ভাবে যে প্রবর্তন করা হয়েছে এবং সেটার উপকারিতা সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত রয়েছে। আমাদের ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা প্রদান, এটিও একদম নতুন, এটি আসলে আমাদেরই মাননীয় প্রধানমন্ত্রীর তার মাইন্ড সেট আপ থেকে জিনিসটা বের হয়ে এসছে এবং এটাকে নিয়ে যেভাবে আমরা কাজ করছি, চেষ্টা করছি, এটার সুফল ইতিমধ্যে মধ্যে আমাদের ইমাম মুয়াজ্জিন বা অন্যান্য ধর্মের প্রসারণের যারা প্রধানগণ রয়েছেন সেটা সবাই তারা পাচ্ছে। বৃক্ষরোপণ, ইতিমধ্যে বৃক্ষের রোপণের যে কি উপকারিতা সেটা সম্পর্কে আপনারা সবাই অত্যন্ত প্রজ্ঞাবান বিজ্ঞ, আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই। বর্তমান সরকার যা করছে সেটাই নতুন, তো সেই নতুনের সাথে এবং আজকে যে হেডিংটি দেওয়া হয়েছে খেলায় খেলায় শিখি, আমার মনে হয় যে আপনারা এই কথাটি শোনার পরে আপনারা সবাই কিন্তু আপনাদের ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে গেছে। মনে পড়ে নাই এরকম কেউ বলতে পারবেন না যে আমার এটা মনে পড়ে নাই। আমি নিজে যখন মাননীয় শিক্ষামন্ত্রী হিসেবে চিন্তা করেছিলেন যে স্পোর্টস রিলেটেড যে বিষয়গুলো আসবে সেটা ডেফিনেটলি আমার একটি বড় একটা অগ্রাধিকার থাকে, সেই চিন্তা থেকে আমার শ্রদ্ধাভাজন ভাই মাননীয় মন্ত্রী তিনি বলেছেন যে এটা তোমার প্রোগ্রাম, তোমাকে এটা সবচেয়ে বেশি এটাকে কাজ করতে হবে। আমি তো অলওয়েজ কাজ করার মানুষ, সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করি যেই হোক না কেন আমাকে কাজ দিলে সেটা করতে আমি পছন্দ করি।
1: অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী বলেন,
5: বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত খেলাগুলোকে পর্যালোচনা করা, খেলাগুলোকে কিভাবে পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করা এবং এই সংকলন যে জাতীয় পর্যায়ে ব্যবহার করা এবং স্থানীয় যে খেলাগুলো একীভূত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ডিপিএ নেভ এনসিটিবি এর মাধ্যমে এটাই সহযোগিতাগুলোকে আরো জোরদার করা, এটা একটা উদ্দেশ্যকে সামনে রাখা হয়েছে। এই যে সংকলন গুলো এটা একটা গবেষণার বিষয় বস্তু, আমি আশা করি যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় ওনাদের জন্য একটা বিশাল একটা সংকলন এটা হলো যে দেশের কতগুলো খেলা আছে স্থানীয় পর্যায়ে, এটা মন্ত্রণালয় এটাকে দেখবেন। আমাদের অংশ ভিন্ন, সেটা হচ্ছে যে বাচ্চাদের সাথে এই খেলাগুলোকে কতগুলোকে আমরা কোরিলেট করতে পারি যাতে তারা আমাদের যে শিক্ষণ পদ্ধতি পড়তে পারা, বুঝতে পারা, লিখতে পারা, ক্লাসে আসা, ক্লাসে বসা, ক্লাসে তারা থাকা এবং তারা প্রাইমারি থেকে মাধ্যমিকের জন্য নিজেকে প্রস্তুত করা, এই যে টেনিওরটা তারা পার করে প্রাথমিক থেকে প্রাথমিকের শেষ ধাপ পর্যন্ত এই প্রত্যেকটা স্তরে তাদের মধ্যে থেকে যেন স্কুলে আসার জন্য আগ্রহ হয়।
1: অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ বলেন,
6: এই কাজটি যখন শুরু করি প্রথমে আমরা দেশে পাঁচটি কর্মশালা করলাম বিভিন্ন রিজনের, পার্বত্য অঞ্চল, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এবং সেখান থেকে আমরা স্থানীয় শিক্ষক কর্মকর্তাদের সহযোগিতায় আমরা সারা দেশ থেকে 1200 খেলার নাম কালেক্ট করলাম, নাম এবং ডিসক্রিপশন পর্যালোচনা করে দেখলাম কিছু খেলা রিপিটেশন আছে, এই রিপিটেশন গুলোকে বাদ দিয়ে আমরা 700 প্লাস খেলাধুলা পেলাম, তো সেটা একটা কম্পাইলেশন আমরা তৈরি করেছি আর এটি আমার কাছে মনে হয়েছে একটি বড় মানের কালেকশন। আমরা পোস্টের জগতে যারা আছেন, যারা শারীরিক শিক্ষা গুলো জানেন, তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে না এরকম কম্পাইলেশন বাংলাদেশে এর আগে কখনোই হয়নি। অতএব এটি আমার মনে হচ্ছে আর আমরা প্রাথমিক শিক্ষার চাইতে কম্পাইলেশনটি আমাদের স্পোর্টস মিনিস্ট্রিকে তারা বেশি কাজে দিবে। এবং কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সাথে ছিলেন, তারা বলেছে যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে এই স্থানীয় খেলার একটি কোর্স চালু করব, তারা উদ্বুদ্ধ হয়েছে আমাদের এই কাজকর্ম দেখে। আমাদের উদ্দেশ্য হলো যে এই কম্পাইলেশনের মাধ্যমে আমরা খেলাগুলো পেলাম, আমরা সেই খেলাকে কি করে লেখাপড়া ইনকর্পোরেট করতে পারি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বাংলা ইংরেজি অঙ্ক পুস্তকে, আলাদাভাবে নয় অর্থাৎ পুস্তক কিংবা ইনবিল করে দিতে পারি এই খেলাগুলো, যার মাধ্যমে তারা খেলতে খেলতে শিখে ফেলবে, একই সাথে খেলা হয়ে যাবে, লেখাপড়া হয়ে যাবে। এবং এই খেলাগুলোর যে একটা বড় বৈশিষ্ট্য হলো এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত বিষয়।
1: সংবাদ প্রবাহ শেষ হলো, বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
7: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
8: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও ইংরেজি মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আন্তর্জাতিক সঙ্গীতা অনুষ্ঠান বন্ধন। সিলেট মরমী সাধক ও কবিদের তীর্থস্থান, যেখানে শাহ আব্দুল করিম, সৈয়দ শাহনূর, হাসন রাজা, রাধারোপণ দত্ত, শীতালম শাহ ও দূরবীন শাহের মতো ব্যক্তিত্বরা মরমী গান ও সাহিত্যের ধারাকে সমৃদ্ধ করেছেন, যারা আধ্যাত্মিকতা, ঈশ্বর প্রেম ও মানব জীবনের গভীর তত্ত্ব নিয়ে রচনা করেছেন অসংখ্য গান, যা সিলেটি মরমী সাহিত্যের মূল ভিত্তি তৈরি করেছে। সিলেট অঞ্চলের এই সাধকগণ বাংলা সাহিত্যের পল্লী ও মরমী ধারাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন, যা তাদের সৃষ্ট গান ও সাহিত্যের মাধ্যমে আজও বিদ্যমান। সিলেটের মরমী সাধক শাহ আব্দুল করিম তেমনি একজন কিংবদন্তি বাউল শিল্পী ও দার্শনিক, যিনি গণমানুষের সুখ দুঃখ, প্রেম ও আধ্যাত্মিকতার কথা বলে বাউল সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। বাউল শাহ আব্দুল করিমের জীবন, দর্শন আর গান বাঙালির মনে আনবে প্রাণের সঞ্চার, অনুভব করাবে শেকড়ের প্রতিটান। বাউল শাহ আব্দুল করিমের রচিত তেমনই একটি গান দিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। গানটি শুনব শিল্পী মোহাম্মদ শামী মাহমুদের কণ্ঠে।

সৈয়দ শাহনূর সিলেটের অপর একজন মরমী কবি ও সাহিত্যিক। তিনি সাধক কবি হিসেবে সর্বাধিক পরিচিত। সৈয়দ শাহনূর বিরচিত আধ্যাত্মিক গান সিলেটের মরমী ভবনকে সমৃদ্ধ করেছে। তাকে সিলেটের মরমী সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। তার রচিত গানে আল্লাহর প্রতি প্রেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সৈয়দ শাহনূর আত্মার স্বরূপ অবস্থান ও দেহের সাথে আত্মার সম্পর্কের বিষয়টিও গানের মাধ্যমে তুলে ধরেন। সৈয়দ শাহনূর বলেন, মরমীবাদের মূল কথা হচ্ছে আল্লাহ ছাড়া আর কিছুর বাস্তব সত্তা নেই। আল্লাহ অনন্ত সৌন্দর্যের প্রতীক এবং আল্লাহকে পাওয়ার প্রধান পথই হচ্ছে প্রেম। সুতরাং প্রেমই মরমীদের মূল ভিত্তি। এবারে আমরা সৈয়দ শাহনূরের কথা ও সুরে একটি গান শুনব শিল্পী হুসনিয়ারা বেগমের কণ্ঠে।

দেওয়ান হাসন রাজা সিলেটের সুনামগঞ্জ জেলার এই জমিদার সাধু কবি তার বৈচিত্র্যময় জীবন ও বাউল গানে প্রেম, বিরহ এবং আল্লাহর প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন। তিনি বাংলা বাউল গানের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। হাসন রাজার চিন্তা ভাবনার পরিচয় পাওয়া যায় তার গানে। মরমী গানের ছক বাঁধা বিষয় ধারাকে অনুসরণ করেই হাসনের গান রচিত। শ্রোতা বন্ধুরা, তাহলে এবার শোনা যাক হাসন রাজা রচিত একটি গান। গানটির শিল্পী জামালউদ্দিন হাসান বান্না।

দূরবীন শাহ। সুনামগঞ্জ ছাতকের এই সাধক তার সুফি ভাবধারার গান ও জীবন দিয়ে মরমী জগতে নিজের স্থান করে নিয়েছেন। বাংলা বাউল সঙ্গীতের ইতিহাসে দূরবীন শাহ এক উজ্জ্বল নক্ষত্র। ভাটি বাংলার এই লোকসঙ্গীত সাধককে ভক্তরা ভালোবেসে ডাকেন জ্ঞানের সাগর। আধ্যাত্মিক সাধনা, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ও সহজ সরল জীবনবোধকে শরীর মাধ্যমে প্রকাশ করেই তিনি হয়ে উঠেছেন বাংলার লোকসঙ্গীত ঐতিহ্যের অমূল্য সম্পদ। তার গানে প্রেম, ভক্তি, সমাজ ভাবনা, আধ্যাত্মিক সাধনা ও মানবতাবাদ মিলেমিশে একাকার হয়ে গেছে। সাধারণ মানুষ সহজেই তার গানের সঙ্গে একাত্ম হতে পারে। এবারে দূরবীন শাহ রচিত একটি গান শুনব শিল্পী ফেরদৌসী বেগম ঝিনুকের কণ্ঠে।

সিলেটের মরমী সাধক, গীতিকার ও সুরকার রাধারমণ দত্ত সুনামগঞ্জের জগন্নাথপুরের কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বৈষ্ণব সাধনা ও বাউল ধারার অনুসারী ছিলেন। তিনি সিলেটের ধামার নৃত্য ও গানের প্রবর্তক হিসেবেও পরিচিত। তার গান ভাটি বাংলার লোকসঙ্গীতের এক অমূল্য সম্পদ। তিনি তার গানে প্রেম, বিরহ ও আধ্যাত্মিকতার গভীর দর্শন তুলে ধরে বাংলার লোকসঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শিল্পী মরিয়ম বেগমের কণ্ঠে আমরা এখন শুনব রাধারমণ দত্তের রচিত একটি থামাইল গান, আর এরই সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের আয়োজিত আন্তঃবেতার সঙ্গীতা অনুষ্ঠান বন্ধন। যাবার আগে জানিয়ে দেই, অনুষ্ঠানটি গ্রন্থনায় শাহানা বেগম, উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুল নাসরিন আশা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

0: শান্ত বেতার সঙ্গীত অনুষ্ঠান বন্ধন এখানে শেষ হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালে বেহাল রাগ পরিবেশন করছেন আখতার সাদমানি, তবলায় সঙ্গত করেছেন দেলোয়ার হোসেন খান।

0: এতক্ষণ খেয়ালে বেহাগ রাগ পরিবেশন শুনলেন। বাজিয়েছেন আখতার সাদমানি, তবলায় সঙ্গত করেছেন দেলোয়ার হোসেন খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার। প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানের কথাগুলো সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

সাবিনা ইয়াসমিনের এই গানটির সঙ্গে শেষ হল দেশের গানের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শাকিল আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে কর ব্যবস্থাপনা সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলন 2026 প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায়। তিনি বলেন, তাঁর সরকার ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সব প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের এখন ঘুরে দাঁড়ানোর পালা। বর্তমানে দেশের ট্যাক্স জিডিপি অনুপাত এখনও সক্ষমতার তুলনায় অনেক কম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের কাজ করতে চায় সরকার সবসময় তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও কমলগঞ্জের 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর নেতিবাচক প্রভাব ও অপব্যবহার রোধে নীতি নির্ধারণ ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমকে জনকল্যাণমুখী করতে না পারলে তা মানব সভ্যতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও নারীরাই দায়িত্ব পালন করবেন। সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আজ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি কার্যালয়ে এই সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, যাত্রী পরিবহনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এই বিশেষ বাস সার্ভিস পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ শহরে সম্প্রসারণ করা হবে। তিনি আরো বলেন, পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বৈদ্যুতিক বাস বা ইভি বাস চালুর উদ্যোগ নিয়েছে। 200টি ইভি বাসের মধ্যে 100টি বাস নারীদের জন্য নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে এক অনুষ্ঠানে এই ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, অটো ফাইন সিস্টেমের মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। মন্ত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস্তবায়িত এই ব্যবস্থার সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সকল মহাসড়কে এই স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালু করার ঘোষণা দেন। মহাসড়কে অবৈধ থ্রি হুইলার ও নন মোটরাইজড যানবাহন চলাচল প্রসঙ্গে তিনি বলেন, মহাসড়কে অননুমোদিত ও লাইসেন্সহীন কোন থ্রি হুইলার বা নন মোটরাইজড যান চলতে দেওয়া হবে না এবং এগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে পরবর্তী 24 ঘণ্টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আবু হানিফ। পথ ও পাথে অনুষ্ঠানে নবীজির অনুকরণ অনুসরণ সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাতোয়ারি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বিএনসিসির অনুষ্ঠান দৃপ্ত শপথ বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। অনলাইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ে ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 যাত্রা অনুষ্ঠান বীর কন্যা প্রীতিলতা। মূল রচনা সাধন মুখার্জি, বেতার রূপ প্রযোজনা তাপস সরকার। এফএম 90 MHz অনুষ্ঠান। রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক অন্যদিনের প্রতীক্ষায়, রচনা এম এ মান্নান, প্রযোজনা কাজী জাকির হাসান। এবারে জানিয়ে দেব এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যা 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz ও এফএম 102 MHz ও এফএম 106 MHz সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার, আগামীকাল সকাল 9:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6:00 পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.9 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 83% এবং সন্ধ্যে 6টায় 79%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:35 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:29। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم.
1: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ইমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র, আর সেখানে তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা আব্দুল হাদের সুরে গানটি শুনলেন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে। আধুনিক গানের এবারের শিল্পী খন্দকার ফারুক আহমেদ, গীতিকার মাসুদ করিম, সুর করেছেন জালাল আহমেদ।

এই গানটির সঙ্গে শেষ হল আধিকানের অনুষ্ঠান বর্ণালীর আজকের আয়োজন। শুনছেন নিশ্চিত অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ মিশ্র গানের অনুষ্ঠান রংধনুর আজকের আয়োজনে। প্রথমে শোনাব দেশের গান, কণ্ঠ দিয়েছেন বিজন চন্দ্র মিস্ত্রি, গীতিকার SM হেদায়েত, সুর করেছেন লাকি আখন্দ।

এই গানটির সঙ্গে শেষ হলো মিশ্র গানের অনুষ্ঠান রংধনুর আজকের আয়োজন। শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারার আজকের আয়োজনে। প্রথমে শোনাব দেশের গান, সমবেত কণ্ঠে গীতিকার আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

শুনছেন দেশ বিদেশে রকমারি গান আকাশ ভরা সুরের ধারা অনুষ্ঠানে। এবারে শুনব পল্লী গীতি দিলরুবা খানের কণ্ঠে। গীতিকার নজরুল ইসলাম বাবু, সুর করেছেন মোহাম্মদ শাহ নেওয়াজ। দুই ভুবনের দুই বাসিন্দা।

প্রিয় শ্রোতা শুনছেন দেশ বিদেশের রকমারি গান আকাশ ভরা সুরের ধারা অনুষ্ঠানে। এবারে শুনব রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন মুজিবুল কাইয়ুম।

সঙ্গীতের পরে বেটা শুনবো ব্যান্ড সঙ্গীত আইব বাজুর কণ্ঠে এলআরবি ব্যান্ডের পরিবেশনায়। সেই তুমি কেন এত নচেনা হলে।

খবর শুনব ভাওয়াইয়া গান শ্রী পলাশ রঞ্জন লোহর কণ্ঠে। গীতিকা নুরুল ইসলাম জাহিদ, সুর করেছেন নুরুল ইসলাম জাহিদ।

গানটির সঙ্গে শেষ হলো দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারার আজকের আয়োজন। শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন লীনা তাপসী খান।

প্রসঙ্গে শুনলেন লীনা তাপসী খানের কণ্ঠে। শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। জানিয়ে দিচ্ছি সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ আবু হানিফ। পথপাথে অনুষ্ঠানে নবীজির অনুকরণ অনুসরণ সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটোয়ারি। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা বেজে 20 মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7টা বেজে 45 মিনিটে। সকাল 8টা বেজে 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বিএনসিসির অনুষ্ঠান দীপ্ত শপথ বেলা 11টা বেজে 5 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা বেজে 30 মিনিটে। ফোন ইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2টা বেজে 20 মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3টা বেজে 5 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবগুলি ছোট পরিবার বিকেল 4টা বেজে 5 মিনিটে। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5টা বেজে 30 মিনিটে। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালে ফসল সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যে 7টা বেজে 5 মিনিটে কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। শ্রমিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা বেজে 30 মিনিটে। রাত 8টা বেজে 10 মিনিটে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা বেজে 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10টায় যাত্রা অনুষ্ঠান বীর কন্যা প্রীতিলতা। মূল রচনা সাধন মুখার্জি, বেতার রূপ প্রযোজনা তাপস সরকার। FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে, FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। बांग्लादेश बेतार ढाका सकाल 6টা।
1: आज बुधवार 4 भाद्र 1433 बंगाब्द 5 रबीउल अव्वल 1448 हिजरी 19 आगस्ट 2026 ख्रीस्टाब्द। ঋতুরানী শরতের সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা আর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 ও এফএম 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ সিজুল ইসলাম ও ফৈদা আক্তার রুমা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিসবাহ চৌধুরী, সুলেমান হোসেন খান, রাশিদুল ইসলাম ও শাকিল আহমেদ। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন।